0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা ইউসুফের 110 ও 111 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, এমনকি নবীরাও তাদেরকে মিথ্যা সাব্যস্ত করায় মাঝে মাঝে নিরাশ হয়ে যেত, আর লোকেরা মনে করত তাদের বুঝি সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে মিথ্যা বলা হয়েছে। তখন হঠাৎ করেই তাদের কাছে আমার সাহায্য এসে হাজির হল, তখন আমি যাকে চাইলাম তাকেই শুধু নাজাত দিলাম, আর নাফরমান জাতির উপর থেকে আমার আজাব কখনোই রোধ করা যাবে না। অবশ্যই তাদের কাহিনীতে জ্ঞানবান মানুষদের জন্য শিক্ষা রয়েছে। কোরআনের এসব কথা কোনো মন ঘরা গল্প নয়, বরং এ হচ্ছে তারই স্পষ্ট সমর্থন যে আসমানি কিতাব তাদের কাছে আগে থেকেই মজুদ রয়েছে, তাতে রয়েছে প্রতিটি বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা, সর্বোপরি রয়েছে ইমানদার মানুষদের জন্য হেদায়াত ও রহমত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ উপাধ্য, আজকের বিষয় তাহাজ্জুদ নামাজের গুরুত্ব, এ সম্পর্কে বলছেন মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপর কতটুকু সন্তুষ্ট তা বোঝার সবচেয়ে উত্তম উপায় হলো ওই ব্যক্তি নিয়মিতভাবে তাহাজ্জুদের সালাত বা রাতের সালাত আদায় করতে পারছে কিনা। কেবল বিশেষ কিছু বান্দাকেই আল্লাহ তাআলা রাতের সেই মহামূল্যবান সময়টুকু তার সান্নিধ্যে কাটানোর জন্য কবুল করেন। যে সময় সকল আওয়াজ থেমে যায়, চোখগুলো ঘুমের রাজ্যে হারিয়ে যায়, সে সময় তাহাজ্জুদ গুজার মানুষেরা আরামদায়ক শয্যা ত্যাগ করে রবের ইবাদতে দাঁড়িয়ে যায়। তাহাজ্জুদের নামাজকে দৃঢ় সংকল্পের মানদণ্ড ও পরিশুদ্ধ আত্মার পরিচায়ক হিসাবে অবহিত করা হয়েছে। ইসলামের প্রাথমিক অবস্থায় তাহাজ্জুদ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপর ফরজ ছিল। যে কোনো সফলতা অর্জন করার জন্য আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা জরুরি। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুম লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, হে কম্বল মোড়ানো ব্যক্তি, অল্প সময় বাদ রেখে রাত্রে জাগ্রত হন, অর্ধেক রাত বা এর চেয়ে কম সময়। সূরা মুজাম্মিল আয়াত 1-3। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে রাতের সময়কাল প্রবৃত্তি দমনের ক্ষেত্রে অধিক কার্যকরী ও কোরআন পাঠের জন্য অধিক উপযুক্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইয়িদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলাতিল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজীব লাহু ওয়া মান ইয়াসআলনি ফাউতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। প্রত্যেক রাতে আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব, কে আছে এমন যে আমার কাছে চাইবে আর আমি তাকে তা দিয়ে দিব, কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শারফুল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের সম্মান হলো রাতে সালাত বা তাহাজ্জুদ আদায় করার মধ্যে। হাকিম আল মুস্তাদরাক হাদিস 7921। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের চেহারার মাঝে নূর দেখা যায়। এর কারণ সম্পর্কে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, লিআন্নাহুম খালাউ বিররহমানি ফালবাসাহুম বিনূরিন, কারণ তারা দয়াময় আল্লাহর সাথে নির্জনে সময় কাটায়, ফলে আল্লাহ তাআলা তাদেরকে তার নূর পরিয়ে দেন। এক ব্যক্তি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বলল, হে আবু সাঈদ, আমার ঘুম ভালো হয়, কোনো ধরনের দুশ্চিন্তা আর অসুস্থতাও নেই, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য বিছানার পাশে পানি রেখে দিই, কিন্তু কখনো তাহাজ্জুদ সালাতের জন্য উঠতে পারি না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, তোমার পাপগুলো তোমাকে বেরি পরি রেখেছে, তোমার দিনের পাপ তোমাকে রাতে উঠতে দিচ্ছে না, সুতরাং এটাই নিয়ম, দিনের বেলার পাপ একজন মুসলিমকে রাতে তাহাজ্জুদ আদায়ের সম্মান থেকে বঞ্চিত করে। হযরত সাবিত বুনানি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাহাজ্জুদের নামাজ ও নফল রোজা পালন না করা পর্যন্ত কোনো ব্যক্তিকে প্রকৃত ইবাদতকারী বলা যাবে না, কারণ এগুলোর মাধ্যমে বান্দার আন্তরিকতা, ত্যাগ ও নিজের নফসকে নিয়ন্ত্রণ করার প্রমাণ পাওয়া যায়। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে তার সেই সব প্রিয় বান্দাদের দলে সামিল করে নেন যারা ঈমান আমল ও ইখলাসের সাথে নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়, আজকের বিষয় ছিল তাহাজ্জুদ নামাজের গুরুত্ব। এ সম্পর্কে বললেন মুফতি মোহাম্মদ ফয়েজুল্লাহ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার, এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
2: বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এটি সর্বজনে বিদিত যে জন্মের সাথে মৃত্যু একই সূত্রে গাঁথা। জীবন হল জন্ম মৃত্যুর মধ্যবর্তী সময়। এই জীবনকাল যেমন দুঃখ বারাক্রান্ত, তেমনি লক্ষ্য বা কর্ম সাধনের জন্য অনন্য সময়। এই নিত্য সুখ দুঃখের প্রবাহের মধ্যেই চলে মানুষের জীবনের গতি। এমনকি ক্ষণিকের সামান্য সুখের জন্য মানুষকে পোহাতে হয় অনেক দুঃখ অনন্তকাল ব্যাপী। এই দুঃখের নানা কারণের মধ্যে বন্ধন হল অন্যতম একটি প্রধান কারণ। এই বন্ধনের সাথে তৃষ্ণা, আসক্তি ও আবেগ নানা বিষয়ে জড়িত। এজন্য প্রিয় বিয়োগের দুঃখ মানুষের সহজে প্রশমিত হয় না। মানুষ ক্রন্দন করে, শোক করে প্রিয়জনের মৃত্যুতে, কিন্তু এতে জীবিত বা মৃত জ্ঞাতি কারোরই কোনো কল্যাণ সাধন হয় না। এ বিষয়ে তথাগত বুদ্ধ সল্লসূত্রে বিস্তৃত উপদেশ দিয়েছেন। প্রিয়জন বা জ্ঞাতির মৃত্যুতে করণীয় বিষয়ে সল্লসূত্র থেকে আজকের পবিত্র ত্রিপিটক পাঠে কিঞ্চিত তুলে ধরছি। অনিমিত্ত মনয়াতং মচ্ছানং ঈদ জীবিতং কসিরঞ্চ পরিরঞ্চ তঞ্চ দুঃখেন সংযুতং নহি সুপক্ষম অতি এন যাতা নমিয়বে জরম পিপত্তা মরণং এবং ধম্মাহি পানিন ফলানমিব পক্ষানং পাত পতন্ত ভয়ং এবং যাতানং ধম্মানং নিচ্ছং মরণোত ভয়ং। অর্থাৎ এই জগতে মানব জীবন নিমিত্তহীন এবং অবিদিত ও যন্ত্রণাদায়ক। এর স্থায়িত্ব স্বল্পকাল, কিন্তু দুঃখ মিশ্রিত। এখানে যারা জন্মগ্রহণ করে তাদের মৃত্যু থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। জীবনের গতিপ্রবাহের বার্ধক্য, জরা ও মৃত্যু, এটি সর্বপ্রাণীর জন্য নিশ্চিত গতি। পাকা ফলের যেমন যে কোনো সময় পতন হয়, সেরূপ জাত বা জন্মপ্রাপ্ত সকল জীবের নিশ্চিত ভয় থাকে মরণের। তাই মরণকে জয় করতে হলে জন্মকে জয় করা প্রয়োজন, আর জন্মকে জয় করতে হলে কুশল কর্ম সাধন অপরিহার্য, এবং জীবনের সকল স্তরে এরূপ সাধনায় নিমগ্ন থাকা উচিত। তথাগত বুদ্ধ এ বিষয়ে আরো বলেছেন, দহরাচ মহন্তাচ এ বালাচ চ পণ্ডিত সব্যে মচ্ছু বসংয়ন্তি সব্যে মচ্ছু পরায়ণ তেষং মচ্ছু পরে তানং গচ্ছতং পরলোকত ন পিতা তায়ত পুত্থং ইয়াতি বা পন ইয়াতকে। অর্থাৎ তরুণ, বয়স্ক, মূর্খ, পণ্ডিত সকলেই মৃত্যুপরায়ণ। মরণের এই গ্রাস হতে পিতা পুত্রকে, জ্ঞাতি জ্ঞাতিকে কেউ কাউকে রক্ষা করতে পারে না। এখানে সকলেই অসমর্থ। পরিশেষে এটি প্রত্যাশা করি সকলেই আপন কর্ম সাধনার মাধ্যমে স্বস্বচিত্তে প্রশান্তি আনায়ন করতে সমর্থবান হোক, জন্মকে জয় করতে সমর্থবান হোক, সকলেই দুঃখ হতে মুক্তিপ্রাপ্ত হয়ে নির্বাণ সুখের অনুগামী হোক। জগতের সকল প্রাণী সুখী হোক, সব্যে সত্তা সুখী থা ভবন্তু।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া।
3: বাংলাদেশ বেতার, আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
1: আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:১২ এবং অস্ত যাবে ৬:৫০। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 ও FM 102 মেগাহার্টজে।
1: বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা ক এর অনুষ্ঠান সূচি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 11টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে। এছাড়াও বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bdo, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে। এসডিজি বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ শুনতে পাবেন সকাল 7:30। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর যথারীতি শুনতে পাবেন সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল থাকছে বেলা 11:30। নাটক মা বেলা 3:05 শুনতে পাবেন। মূল গল্প ভিক্টর হুগো, বেতার নাট্যরূপ ফজলুল করিম, প্রযোজনা মোহাম্মদ তাজুল ইসলাম। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ বিকেল 3:35। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার শুনতে পাবেন বিকেল 4:05।
0: ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনতে পাবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান

বেজে দশ মিনিট এবং বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে রাত এগারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম নব্বই মেগাহার্টসে সকাল সাতটা থেকে সকাল নটা পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা যারা শুনছেন এই মুহূর্তে কান পেতে, আমাদের আয়োজন বন্ধুরা সবাইকে আমন্ত্রণ এই মুহূর্তে ভোরের গান শোনার, হুসনা ইয়াসমিন রহমানের কণ্ঠে ঝিরি ঝিরি মিষ্টি হাওয়ায় এ স্নিগ্ধ সকাল। গানটি লিখেছেন আবুল বাশার সিনহা, সুরারোপ করেছেন মীর কাসেম খান।

0: এ বিরত থাকুন। নিজের এবং যাত্রীর নিরাপত্তা সম্পর্কে সচেতন হন। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কখনোই গাড়ি চালাবেন না। যাত্রাপথে, রেল স্টেশন, বাস, লঞ্চ ও টার্মিনালে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোমল পানীয় বা অন্য কোনো খাবার গ্রহণ করবেন না, বলছি যাত্রী ভাই বোনদের প্রতি। কোনো ব্যক্তিকে অজ্ঞান পার্টি বা প্রতারক চক্রের সদস্য বলে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানান। দ্রুতগতিতে গাড়ি চালাতে চালককে কখনোই তাগিদ দেবেন না। চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন। আসুন আমরা রাস্তায় নেমে সতর্ক থাকি, নিরাপদ থাকি।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন, শিল্পী এ কে এম শহীদ কবির। শিল্পীকণ্ঠে প্রথমেই শুনবেন তুমি আমার সকাল বেলার সুর।

ভোরের গানটি শুনলেন শিল্পী ছিলেন হুসনা ইয়াসমিন রহমান। এদেশে আপনার আমার আমাদের সকলের, দেশের উন্নতি আমাদের সকলের উন্নতি। আসুন দেশের উন্নয়নে আমরা কাজ করে যাই যে যার অবস্থান থেকে। চালক বন্ধু, আপনাকে বলছি, ফিটনেসবিহীন বা যান্ত্রিক ত্রুটিপূর্ণ যানবাহন চালানো থেকে

শুনছেন নজরুল সঙ্গীত এ কে এম শহীদ কবিরের কণ্ঠে। এবারের গান মনে রাখার দিন গিয়াছে এখন ভোলার পালা।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন এ কে এম শহীদ কবিরের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় বন্ধুরা, নজরুল সঙ্গীতের পর এবার শোনাব রবীন্দ্রসঙ্গীত পাপিয়া সরোয়ারের কণ্ঠে।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন পাপিয়া সারোয়ার।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ি রেলিং, বিভিন্ন ধরনের পাইপ স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন। কোন বাড়িতে যদি বজ্রপাতের পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে বজ্রপাতের সময় আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: নদীমাতৃক বাংলাদেশে কৃষি অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। একসময় এদেশে ছিল নদী পুকুর ভরা মাছ আর গোলা ভরা ধান, তাই বলা হতো মাছে ভাতে বাঙালি। কিন্তু সময়ের পরিক্রমায় জনসংখ্যা ঊর্ধ্বগতিতে কমে এসেছে কৃষি জমির পরিমাণ। নদী নালা খাল বিল ভরাট বা দখল করে গড়ে তোলা হয়েছে আবাসস্থল, ফলে তৈরি হয়েছে খাদ্য ঘাটতি ও কমেছে পুষ্টির চাহিদা। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ, উন্নত সার বীজ কীটনাশক ব্যবহার, মাটির ধরন অনুযায়ী একই জমিতে বছরে চার ধরনের ফসল উৎপাদন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে আমাদের কৃষি খাত, এমনি প্রত্যাশায় আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচার। সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, শরৎঋতুর বাংলায় প্রকৃতিতে এখন বর্ষাকাল। গ্রীষ্মের খরতাপে জীর্ণ শীর্ণ গাছপালা হৃষ্ট পুষ্ট ও সতেজ হয়ে ওঠে এই বর্ষায়। গাছপালা বা ফসলের জন্য বৃষ্টির প্রয়োজন, তবে অতিরিক্ত বা অনাবৃষ্টি দুটোই ক্ষতিকর। প্রিয় শ্রোতা, এবারে আমার কৃষি পর্বে শুনবেন একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে আমন্ত্রণ জানাই আজকের সাক্ষাৎকার মূলক আলোচনায়। আপনাদের সাথে আছি আমি নওরিন ইয়াসমিন। আজ আমরা কথা বলবো বর্ষার শুরুতে বৃষ্টিপাত ও কৃষি ক্ষেত্রে এর প্রভাব সম্পর্কে। এ বিষয়ে কথা বলতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ, আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আমরা আপনার কাছে প্রথমেই জানতে চাই যে বর্ষার সূচনা কখন এবং কিভাবে শুরু হয়।
2: বাংলাদেশে বর্ষাকাল বা মৌসুমি বৃষ্টিপাত একটি প্রাকৃতিক আবর্তন যা দেশের কৃষি, অর্থনীতি ও জীবনযাত্রাকে গভীরভাবে প্রভাবিত করে। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই মৌসুমি বায়ু স্থায়ী হয়। তো এই বর্ষার সূচনা ও বৃষ্টিপাতের ধরন বছর বছরে ভিন্ন হতে পারে। বাংলাদেশের বর্ষা সাধারণত জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে অক্টোবর মাঝামাঝি পর্যন্ত বিরাজ করে, আর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা নিয়ে আসে যা ভারী বৃষ্টিপাত ঘটায়।
1: আমরা জানলাম বর্ষার সূচনা কখন এবং কিভাবে শুরু হয়, এবারে আমরা জানতে চাই আপনার কাছে বর্ষার বৃষ্টিপাতের বৈশিষ্ট্য কি।
2: বর্ষার বৃষ্টিপাতের বৈশিষ্ট্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অসম বৃষ্টিপাতের প্রবণতা। যেমন বাংলাদেশে বৃষ্টিপাত অসময়ে মণ্ডিত হয়, যেমন সিলেট চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টি হয়, যেটা বছরে 3,000 থেকে 4,000 মিলিমিটার বৃষ্টি হয়, এবং ঢাকা খুলনা রাজশাহীতে 1,500 থেকে 2,500 মিলিমিটার বৃষ্টি হয়। আর সবচেয়ে কম বৃষ্টিপাত হয় উত্তর পশ্চিম অঞ্চল, যেটা হচ্ছে রংপুর দিনাজপুর, এখানে 1,200 থেকে 1,800 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়। দুই নম্বর হচ্ছে টানা ও ভারী বর্ষণ। মৌসুমি প্রভাবে লঘুচাপ, যেটা আমরা ইংরেজি ডিপ্রেশন বলি, এটা সৃষ্টি হলে টানা 3 থেকে 4 দিন ভারী বৃষ্টি হয় এবং এই বৃষ্টি কখনো কোনো বন্যার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে হাওড় অঞ্চল, সুনামগঞ্জ, হবিগঞ্জ, তার পার্শ্ববর্তী নদীবাহিক এলাকায় বন্যার ঝুঁকি বেশি থাকে এবং অনেক সময় অনিয়ন্ত্রিত বৃষ্টিপাতের প্রবণতা জলবায়ু পরিবর্তনে প্রকাশ করে। যেমন গত কয়েক দশকের জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষার শুরুতেই অনিয়মিত বৃষ্টিপাত দেখা যাচ্ছে, যেমন কখনো কখনো বিলম্বিত বৃষ্টি, আবার কখনো অতিবৃষ্টি, যেটা স্বল্প সময়ে প্রচুর বৃষ্টি হয়।
1: এবারে আপনার কাছে আমরা জানতে চাই যে এই বর্ষার বৃষ্টিপাতের ইতিবাচক প্রভাব ও নেতিবাচক প্রভাব কি।
2: বর্ষা বৃষ্টিপাতের ইতিবাচক ও নেতিবাচক দুটো প্রভাবই রয়েছে। প্রথমে ইতিবাচক প্রভাব যদি বলি, যেমন ধান চাষে সহায়তা, বর্ষা শুরু হয় বৃষ্টিপাত আমন ধানের মৌসুমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বৃষ্টির মাধ্যমে কৃষকরা বীজতলা তৈরি করতে পারেন, পানি প্রাকৃতিক উৎস বৃদ্ধি পায়, কৃষকরা সেচের উপর নির্ভরতা ছাড়াই চাষবাস শুরু করতে পারেন, জমি প্রস্তুতি সহজ হয়। যেমন শুষ্ক মৌসুমের পর জমিতে আর্দ্রতা ফিরে আসে যা জমি চাষের জন্য সহায়ক, জমি নরম হয়, চাষ ও বীজ বপনে সহজ হয়, ভূগর্ভস্থ পানি পুনরুদ্ধার হয় বৃষ্টিপাতের মাধ্যমে, খাল বিল পুকুর নদী নালা পানি জমে যায় যা পরবর্তী সময় কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়। আর নেতিবাচক দিকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অতিরিক্ত বৃষ্টিতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা। যদি বর্ষার শুরুতেই অত্যধিক বৃষ্টি হয় তবে নতুন তৈরি করা বীজতলা পানিতে ডুবে নষ্ট হয়ে যায়। অনেক জায়গায় পানি নিষ্কাশন সুষ্ঠু ব্যবস্থা না থাকায় জমিতে পানি আটকে থাকে, এতে ধানের চারা বা অন্যান্য ফসল নষ্ট হয়। অতিরিক্ত আর্দ্রতা কীট ছত্রাক জনিত রোগ এবং পোকামাকড় আক্রমণ বাড়িয়ে দেয় যা ফসলের উৎপাদন কমে যায়।
1: সবশেষে আমরা আপনার কাছে জানতে চাই বর্ষার সম্ভাব্য করণীয় কি।
2: বর্ষার সম্ভাব্য করণীয় ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আবহাওয়ার আগাম পূর্বাভাস ও সতর্কতা গ্রহণ করা। কৃষকদের কাছে মোবাইল বা রেডিওর মাধ্যমে সময় মতো আবহাওয়ার তথ্য পৌঁছে দিলে তা প্রস্তুত নিতে পারেন। উন্নত পানি নিঃশাসন ব্যবস্থা, খালের সংস্কার, ছোট ছোট ড্রেন নির্মাণ করে জমির থেকে অতিরিক্ত পানি অবসান করা নিশ্চিত করতে হবে। কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোকে এমন ফসল উদ্ভাবন করতে হবে যা জলবদ্ধ পরিবেশেও টিকে থাকতে পারে। আধুনিক প্রযুক্তি, কৃষি, জৈব সার এবং কীটনাশক ব্যবহার কৃষকদের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তাই পরিশেষে আমি বলতে চাই, বাংলাদেশে বর্ষা শুরু, বৃষ্টিপাত কৃষির জন্য আশীর্বাদ ও চ্যালেঞ্জ দুটি বয়ে আনে।
1: জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে আপনি যে বর্ষার গুরুত্বপূর্ণ দিকগুলো জানিয়েছেন।
0: আমাদের দৈনন্দিন জীবনে পলিথিনের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে, কিন্তু পলিথিনের যথেচ্ছা ব্যবহার মানুষের জন্য এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তাই যতটা সম্ভব পলিথিনের ব্যবহার কমিয়ে চটের ব্যাগ, কাগজের ব্যাগ কিংবা বিকল্প কিছু ব্যবহার করতে হবে। প্রিয় শ্রোতা, এবারে একটি গান, জোবাইদ হোসেন পলাশের কথায় আলমগীর হায়াত রুম্মনের সুরে, শুনব খান আসিফুর রহমান আগুন ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে।

0: কৃষিজীবী ভাই ও বোনেরা, আসুন আমরা যে যার অবস্থান থেকে দেশের ভালোর জন্য কাজ করি। সকলের আন্তরিক প্রচেষ্টায় এগিয়ে যাবে দেশ, তথা উন্নতি হবে আমাদেরই।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা সেলিনা আক্তার শেলি, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, এগারোই আষাঢ়, নয় মহরম, পঁচিশে জুন। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিংয়ে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সঙ্গে বৈঠক করবেন। তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ। ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে মতৈক্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়নকে সরকার আসন্ন অর্থ বছরের বাজেটে প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে, সংসদে জানালেন অর্থমন্ত্রী। আগামী বছর থেকে সকল বোর্ডের আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে হবে, বললেন শিক্ষামন্ত্রী। পশ্চিম ইউরোপে প্রচণ্ড তাপদাহে ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনে রেকর্ড তাপমাত্রা, ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট। এবং বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল 3-0 গোলে হারাল স্কটল্যান্ডকে, মরক্কো, সুইজারল্যান্ড ও বসনিয়া হার্জেগোভিনা নিজ নিজ খেলায় জয়ী। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিংয়ে সেদেশের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সাথে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী গতকাল চীনের দালিয়ান থেকে স্থানীয় সময় বিকেল 5:35 বেইজিংয়ের চাওমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। এই সময় চাওমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনীকে লাল গালিচা সম্বর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয়। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির কমিটির সেক্রেটারি সুন মেইজুন তারেক রহমানকে অভ্যর্থনা জানান। এই সময় শিশু কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। রেল স্টেশন থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াও ইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। এর আগে তারেক রহমান স্থানীয় সময় দুপুর 1:58 দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে দ্রুত গতির বুলেট ট্রেনে করে বেইজিং এর উদ্দেশ্যে রওনা হন। এছাড়া গতকাল সকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর প্রেসিডেন্ট ও CEO অ্যালিস জুইংলির সভাপতিত্বে দালিয়ানের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ অধিবেশনে অংশগ্রহণ করেন। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী উলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসরিন উচরাল, মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইচ ও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবাহ অধিবেশনে যোগ দেন। 90টিরও বেশি দেশ থেকে 1,700 বেশি প্রতিনিধি, নীতি নির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের দ্বিতীয় পর্বে গত সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে দালিয়ানে পৌঁছান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী উলজাস বেকতেনভ। গতকাল স্থানীয় সময় সকালে চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের WEF গ্রীষ্মকালীন দাভোসের সাইডলাইনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন। এছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দেন তারা। কাজাখস্তানের প্রধানমন্ত্রী উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন বলে জানান। বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এছাড়া পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন দেশটির প্রধানমন্ত্রী ওলসাস বেক্তেনভ। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে বাংলাদেশের সমর্থন রয়েছে বলে জানান। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল রাতে তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সুরক্ষা ও অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়নকে সরকার 2026-27 অর্থবছরের বাজেটে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে। তিনি গতকাল জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে একথা বলেন। সংসদের বৈঠক গতকাল বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। অর্থমন্ত্রী জানান, সরকারি খাদ্যশস্য সংরক্ষণ ক্ষমতা 23.16 লাখ মেট্রিক টন থেকে 24.50 লাখ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা 38.19 লাখ মেট্রিক টন থেকে বাড়িয়ে 41.29 লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী অপর এক প্রশ্নের জবাবে সংসদকে জানান, সর্বজনীন পেনশন স্কিম গ্রামীণ পর্যায়ে জনপ্রিয় করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ মেলা ও সচেতনতা ক্যাম্পেইন চলমান রয়েছে। সংসদের বৈঠক আজ বেলা 11টায় আবার বসবে। শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে আগামী বছর থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডের সকল আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষা একই দিনে এবং অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। তিনি গতকাল রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন HSC ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা জানান।
2: আপনার টেকনিক্যাল এডুকেশনের ব্যাপারে দেখুন, আপনারা আলাদা হয়ে আছেন। যেমন HSC ভোকেশনাল তারা দেয় ইংরেজি বাংলা ফার্স্ট ইয়ারে 100, সেকেন্ড ইয়ারে 100, বাট ইটস কমন, সবার সাথে কোন রকম ভিন্ন প্রশ্ন হবে না।
0: শিক্ষামন্ত্রী আরও বলেন, 2022 সাল থেকে আটকে থাকা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ভাতার বকেয়া আগামী 2 বছরের মধ্যে পরিশোধ করার উদ্যোগ নেওয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন গ্রামীণ জনপদে মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে এগিয়ে আসছে। তিনি গতকাল মানিকগঞ্জের সাটুরিয়ার চন্দ্রখালী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে একথা বলেন। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী শিবালয় উপজেলার কোনাবাড়ি খাল খনন কাজ পরিদর্শন করেন ও খালপাড়ে একটি তালগাছের চারা রোপণ করেন। এ সময় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা উপস্থিত ছিলেন। রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে 137 কোটি টাকা মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমে অস্ট্রেলিয়া সরকারের অব্যাহত সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। এই সহায়তার জন্য তিনি অস্ট্রেলিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় নিরাপদ মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে। চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়ার দেয়া এই তহবিল রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে ব্যয় করবে ইউনিসেফ। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে বাংলাদেশ। সরকার 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার 20% নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে। 2050 সালের মধ্যে এই হার 50% উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবস্থা। রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনের ছাদে স্থাপিত একটি রুফটপ সোলার প্ল্যান্ট দেখিয়ে দিয়েছে কিভাবে অব্যবহৃত ছাদকে বিদ্যুৎ উৎপাদন, আয় এবং পরিবেশ সুরক্ষার উৎসে পরিণত করা যায়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: একসময় ভবনের ছাদ ছিল কেবল অব্যবহৃত খোলা জায়গা, কিন্তু এখন সেই ছাদই হয়ে উঠছে পরিচ্ছন্ন জ্বালানির নতুন উৎস। রাজধানীর আগারগাঁয়ে বিনিয়োগ ভবনের ছাদে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকোর যৌথ উদ্যোগে স্থাপন করা হয়েছে 150 কিলোওয়াট পিক ক্ষমতার একটি রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় বাস্তবায়িত এই প্রকল্প থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় 500 থেকে 600 ইউনিট এবং মাসে প্রায় 15,000 ইউনিট পরিচ্ছন্ন বিদ্যুৎ। বিডার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুহানি বাংলাদেশ বেতারকে বলেন, বিনিয়োগ ভবনের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে সরকারি প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারী সংস্থার সমন্বয়ে কিভাবে টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং অর্থনৈতিক সক্ষমতা একসঙ্গে অর্জন করা সম্ভব।
4: বিনিয়োগ ভবনের ছাদ আজ শুধু একটি ভবনের অংশ নয়, এটি বাংলাদেশের সবুজ জ্বালানি রূপান্তরের একটি সফল উদাহরণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো অতিরিক্ত সরকারি বিনিয়োগ ছাড়াই অব্যবহৃত ছাদকে আয় ও জ্বালানি উৎপাদনের উৎসে পরিণত করা হয়েছে। উৎপাদিত বিদ্যুতের একটি অংশ বিডা ব্যবহার করছে আর বাকি অংশ জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় যুক্ত হচ্ছে। বিনিয়োগ ভবনের এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে সরকারি প্রতিষ্ঠান ও সেবা প্রদানকারী সংস্থার সমন্বয়ে কিভাবে টেকসই উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং অর্থনৈতিক সক্ষমতা একসঙ্গে অর্জন করা সম্ভব।
3: শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, পরিবেশ সুরক্ষাতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান এই প্রকল্প। প্রতি বছর প্রায় 150 থেকে 180 টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমাতে সহায়তা করছে এটি। এদিকে জলবায়ু বাজেট প্রতিবেদন 2026-2027 অনুযায়ী প্রায় 50 লাখ টাকার বিনিয়োগে নির্মিত এই প্রকল্প থেকে বছরে আয় হতে পারে 14-15 লাখ টাকা। ফলে 3.5 বছরের মধ্যেই বিনিয়োগের অর্থ উঠে আসার সম্ভাবনা রয়েছে। এই উদ্যোগের প্রশংসা করে বিশেষজ্ঞরা বলছেন, জীবাশ্ম জ্বালানির আমদানি নির্ভরতা কমাতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ছাদভিত্তিক সৌর বিদ্যুতের বিকল্প নেই। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন আন্তর্জাতিক সংস্থা ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম,
5: সময়ের সাথে ছাদভিত্তিক সৌর বিদ্যুতের যে ক্যাপিটাল কস্ট সেটাও অনেকটা কমেছে, ইন্ডাস্ট্রিগুলোতে জনপ্রিয়তা যথেষ্ট পরিলক্ষিত হয়। এর পাশাপাশি সরকারি স্থাপনা যেগুলো আছে, যেখানে যথেষ্ট জায়গা আছে, সেখানেও ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ করা যেতে পারে। এবং সরকার যে উদ্যোগ দিচ্ছে সেটা অবশ্যই প্রশংসনীয়, তবে আমাদের এটাকে এক্সপিডাইট করতে হবে।
3: বিশেষজ্ঞদের মতে, অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে দেশে। ফলে প্রতিটি নতুন সৌর প্যানেল শুধু বিদ্যুতের উৎস নয়, বরং একটি সবুজ টেকসই ও জ্বালানি নিরাপদ বাংলাদেশের প্রতীক। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মহসিন মিয়া। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি গতকাল সচিবালয়ে সীতাকুণ্ড শ্রাইন কমিটির প্রতিনিধি দলের সাথে এক বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, বিএনপিকে একটা গোষ্ঠী সবসময় ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছে, তবে ঐতিহাসিকভাবে বিএনপি সবসময় সকল ধর্মের অধিকার রক্ষায় কাজ করেছে। বৈঠকে সীতাকুণ্ড শ্রাইন কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত পুণ্যতীর্থ চন্দ্রনাথ ধামে গমনের ক্ষেত্রে ভক্তবৃন্দের নানা সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় চন্দ্রনাথ ধামের সিঁড়ি নির্মাণ, মন্দির সংস্কার ও পার্শ্ববর্তী অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন মন্ত্রী। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার এ সময় উপস্থিত ছিলেন। বর্ষা মৌসুমে ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণের জন্য গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটি রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় নিয়মিত অভিযান এবং মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গতকাল রাজধানীর গুলশানে সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কমিটি পরিচালিত এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস অভিযান পরিদর্শনকালে একথা বলেন। প্রবাসে কর্মরত বাংলাদেশী বিজ্ঞানী ও গবেষকদের মেধা এবং তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ফার্মাসিউটিক্যালস খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশ ঔষধ শিল্পে ধারাবাহিকভাবে অভূতপূর্ব উন্নতি সাধন করছে। বায়োটেক ও বায়োসিমিলার ঔষধ মতো উচ্চ প্রযুক্তি নির্ভর খাতে প্রবাসী বাংলাদেশী বিজ্ঞানীদের সম্পৃক্ততা দেশীয় ঔষধ শিল্পকে বিশ্ববাজারে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করে তুলবে। আগামী রবিবার দেশব্যাপী ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন ওই দিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেন সহ ইউরোপের বেশিরভাগ দেশে প্রচণ্ড তাপদাহ চলছে। প্রায় 68,000 ফরাসি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। ফ্রান্সের জাতীয় আবহাওয়া বিভাগ জানায় চলতি সপ্তাহান্ত পর্যন্ত দেশটিতে তাপদাহ বয়ে যেতে পারে। এ সময় ফ্রান্সের তাপমাত্রার পারও 40-42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ফ্রান্সে ফ্যান ও এয়ার কন্ডিশন যন্ত্র বিক্রির হার রেকর্ড ছুঁয়েছে। এদিকে ব্রিটেনের আবহাওয়া দপ্তর দেশটিতে গতকাল জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। এদিন ব্রিটেনে 1976 সালের রেকর্ড ভেঙে তাপমাত্রা 36.1 ডিগ্রিতে পৌঁছায়। ব্রিটেনে আজকের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। স্পেনেও বিগত কয়েকদিনে রেকর্ড তাপদাহ অনুভূত হয়েছে এবং আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া ইতালির উত্তর ও মধ্যাঞ্চলে 16টি রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে, ইউরোপের এই তীব্র তাপদাহের কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। WHO এর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বলেছেন, বিশ্ব নেতাদের অবশ্যই জলবায়ু সহনশীল স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ নিশ্চিত করতে হবে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের কাছে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ সময় পার্শ্ববর্তী দেশ কলম্বিয়াতেও কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGC জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের 13.2 কিলোমিটার গভীরে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ডিওসডাডো কাবেল্লো রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, ভূমিকম্পের ফলে কারাকাসের কয়েকটি ভবন ধসে পড়েছে। এ সময় তিনি সম্ভাব্য পরবর্তী কম্পনের কারণে ভবনগুলো আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় বাসিন্দাদের খোলা জায়গায় অবস্থানের পরামর্শ দিয়েছেন। ভূমিকম্পের প্রেক্ষাপটে ভেনেজুয়েলা, আরুবা ও বুরাইন অঞ্চলের জন্য সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি পুয়ের্তো রিকো এবং ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

খেলার খবর বিশ্বকাপ ফুটবল। আটলান্টায় ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে পরাজিত করেছে। ভিনিসিউস জুনিয়র ব্রাজিলের পক্ষে 2টি গোল করেন এবং ফ্লোরিডায় মরক্কো 4-2 গোলে হাইতির বিপক্ষে জয়লাভ করে। এছাড়া ভ্যাঙ্কুভারে গতরাত 1টায় সুইজারল্যান্ড 2-1 গোলে কানাডাকে ও ওয়াশিংটনে বসনিয়া হার্জেগোভিনা 3-1 গোলে কাতারকে পরাজিত করে। এদিকে এখন দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়ার এবং চেক প্রজাতন্ত্র মেক্সিকোর মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুটি খেলায় গোলশূন্যতে সমতা বিরাজ করছে। ক্রিকেট। ইংল্যান্ডে আইসিসি নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে আজ বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় সন্ধে 7:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:50। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিংয়ে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন। তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ। ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে মতৈক্য। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নকে সরকার আসন্ন অর্থবছরের বাজেটে প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে, সংসদে জানালেন অর্থমন্ত্রী। আগামী বছর থেকে সকল বোর্ডের আবশ্যিক ও সাধারণ বিষয়ের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্র হবে বললেন শিক্ষামন্ত্রী। পশ্চিম ইউরোপে প্রচণ্ড তাপদাহে ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনের রেকর্ড তাপমাত্রা। ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট। এবং বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল 3-0 গোলে হারালো স্কটল্যান্ডকে। মরক্কো, সুইজারল্যান্ড ও বসনিয়া হার্জেগোভিনা নিজ নিজ খেলায় জয়ী। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, সবার প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সুখের ঠিকানা অনুষ্ঠানের পক্ষ থেকে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার সাবিকুন নাহার, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, সার্জন, ঢাকা মেডিকেল কলেজ। তার কাছ থেকে আজ আমরা অনিয়ন্ত্রিত মাসিকের কারণ এবং চিকিৎসা, এই সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে জানব। তো প্রথমে আপা কেমন আছেন?
2: জি ভালো আছি, আপনি কেমন আছেন?
1: ভালো আছি। এই যে আমরা সবসময় বিভিন্ন ধরনের মেয়েদের সমস্যার কথাগুলো বলে থাকি, তার মধ্যে অনিয়ন্ত্রিত মাসিক একটি বড় সমস্যা। তো আজ এই বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলছি। তো প্রথমে যেটা জানতে চাইব, আসলে আমরা অনিয়ন্ত্রিত মাসিক এটা বলতে কি বুঝি?
2: অনিয়ন্ত্রিত মাসিক বলার আগে আসলে নিয়ন্ত্রিত মাসিক কি সেটা বললে বোধ হয় শ্রোতা বন্ধুদের বুঝতে সুবিধা হবে। নিয়মিত অথবা নিয়ন্ত্রিত মাসিক বলতে আমরা বুঝি একটা মেয়ে তার প্রজননকালীন সময়ে অর্থাৎ 13 বছর থেকে 45 বছর বয়সে সে মাসের একটা নির্দিষ্ট সময়ে মাসিক হবে। সেই মাসিকটা দেখা যায় 28 দিন অন্তর অন্তর হয় এবং 5 থেকে 7 দিন থাকে। এটা হচ্ছে নিয়ন্ত্রিত মাসিক। এই যে সাইকেলটা আমি বললাম, 28 দিন অন্তর অন্তর এবং 5 থেকে 7 দিন থাকে, এটা যদি অনিয়ন্ত্রিত হয়ে যায়, যদি দেখা যায় সময় ঠিক মতো হচ্ছে না, আগে পরে হচ্ছে অথবা বেশি বেশি হচ্ছে অথবা কম কম হচ্ছে, এই যে নিয়ন্ত্রণহীন একটা মাসিক, ওইটাকে আমরা বলি অনিয়ন্ত্রিত মাসিক।
1: আচ্ছা, এই যে এটা কি একটা সমস্যা হতে পারে?
2: জি অবশ্যই সমস্যা হতে পারে। মাসিকের যদি আমরা প্যাটার্ন যেটা বলি, যদি দেখি যে কেমন ধরনের মাসিক হয় স্বাভাবিকতা যদি দেখি, তাহলে আমি বলছিলাম যে সাধারণত 28 দিন অন্তর অন্তর হবে, প্রতি মাসে হবে। অনেক সময় আমরা এটা বলে থাকি যে 5 দিন অথবা 7 দিন আগে অথবা পরে হতে পারে, এবং থাকবে হচ্ছে 5 থেকে 7 দিন, এবং পরিমাণ যে ব্লাডটা যাবে, রক্তটা যাবে, সেটা হচ্ছে 20 ml থেকে 80 ml এর মতো, এবং অত বেশি ব্যথা হবে না, ব্যথা বেদনা হবে না। এগুলো হচ্ছে স্বাভাবিক একটা মাসিকের ধরন। যখন আমরা দেখি যে এই যে প্যারামিটারটা বললাম, মাসে একবার হবে, দেখা যায় যে 45 দিন, 30 দিন, 40 দিন, 50 দিন পরপর হচ্ছে, 5 থেকে 7 দিন থাকার কথা অনেকে, আমি এরকম পেশেন্ট পেয়েছি 15 দিন, 20 দিন অথবা সারা মাস ধরে চলতেছে। অল্প অল্প যে রক্ত যাওয়ার কথা, স্বাভাবিক যাওয়ার কথা, সে দেখা যাচ্ছে একদিনে সে হয়তো বা বড় বড় চাকা চাকা পাস করতেছে। এগুলো সবই নিয়ন্ত্রণহীন মাসিক। এবং যখন এগুলো হয় কোনো নারীর, আমরা অনেক শারীরিক এবং মানসিক প্রবলেম পেয়ে থাকি। সাধারণত যদি প্রবলেমগুলো বলতে যে দেখা যায় সে রক্তশূন্য হয়ে যায়, এবং তার যে একটা মেয়ের যে মাসিক স্বাভাবিক গতিতে চলবে, সে যে ব্যালেন্সড থাকবে, সেই ব্যালেন্সটাও তো নষ্ট হয়ে যায়, তার কাজের গতিও তো কমে যায়, অনেক ইম্প্যাক্ট আছে।
1: তো এই যে এটাকে আমরা যখন অনিয়ন্ত্রিত বলছি, তখন এটা সমস্যা হিসেবে আমরা দেখছি, তো এটার কি বয়সের কোনো হেরফের আছে?
2: জি, বয়সের হেরফের আছে। আমরা দেখেছি যে যখন মাসিক শুরু হয়, যেটাকে আমরা মেনার্কি বলি, লাইফের প্রথম মাসিকটা, সাধারণত 13 বছর বয়সে হয়, এখন একটু আগেও হতে পারে, এই সময়টা শুরু হওয়ার 2-3 বছরের মধ্যে এটা অনিয়ন্ত্রিত থাকতে পারে। আবার যখন মাসিক বন্ধ হয়ে যাবে, আমরা মেনোপজ যেটাকে বলি, 50-52 বছর বয়সে, তার আগের 3-4 বছর এরকম হতে পারে, অনিয়ন্ত্রিত হতে পারে, মানে শুরু এবং শেষের সময়টা সাধারণত অনিয়ন্ত্রিতই হয়। এছাড়া মাঝখানে যে সময়গুলো অনেক

0: চিকিৎসা সম্পর্কে বলেন।
1: অনিয়ন্ত্রিত মাসিকের তো অনেকগুলো ধরন আছে। আমরা যখন একজন বিশেষজ্ঞ হিসেবে আমরা দেখেছি যে আমরা আমাদের কাছে যখন কোনো রোগী আসেন তার অনিয়ন্ত্রিত মাসিকের সমস্যা নিয়ে, তখন আমরা আসলে আইডেন্টিফিকেশন করি, অর্থাৎ ডায়াগনোসিস করি তার কোন ধরনের অনিয়ন্ত্রিত মাসিক, এটা কি বেশি বেশি যাচ্ছে নাকি কম কম যাচ্ছে, এটা কি নিয়মিত না অনিয়মিত, নাকি তার ব্যথা বেদনা হচ্ছে, কিংবা কোনো ইভেন্টের সাথে বাচ্চা নষ্ট হয়েছে এটার সাথে সম্পর্কিত, অথবা নষ্ট করেছে এরকম কি, অথবা টিউমার ক্যান্সার এই সম্পর্কিত কিনা, আমরা প্রথমে আইডেন্টিফাই তাকে ভাগ করে ফেলি সে কোন ধরনের। যদি দেখা যায় যে তার সবকিছুই ভালো আছে, শুধুমাত্র মাসিকটাই বেশি বেশি যাচ্ছে, তখন দেখা যায় তার রক্তশূন্যতা পাওয়া যায়, সেটা আমরা কারেকশন করলে অথবা কিছু ওষুধপত্র দিয়ে এবং কারণটা খুঁজে বের করে সে চিকিৎসা করলে হয়ে যায়। যদি দেখা যায় যে না তার বাচ্চা নষ্ট করেছিল সে অথবা হয়ে গেছে সেটার জন্য, তখন ওইটার চিকিৎসা ওইভাবে আমরা করি, কারণটা খুঁজে। যদি দেখে যে ক্যান্সারের জন্য তার অনিয়ন্ত্রিত মাসিক হচ্ছে, সাধারণত আমরা জানেন যে জরায়ুর মুখের ক্যান্সার হলে অনিয়ন্ত্রিত মাসিক হয় অথবা জননাঙ্গের যে কোনো ক্যান্সার হলে, তখন আমরা যদি দেখি ডায়াগনোসিস করি যে হ্যাঁ ক্যান্সার, তখন তো আসলে তাকে ওই রিলেটেড চিকিৎসা করে সে কারণটা খুঁজে বের করতে। তবে এটা ঠিক যে আগে দেখা যেত মাসিক প্রবলেম নিয়ে মেয়েরা আসতেন না, ডাক্তারের কাছে আসতেন না, ফ্যামিলিতেও বলতেন না, এটা টেবু মনে করতেন, এখন কিন্তু আসতেছে, সচেতনতা আসতেছে।
0: এমনিতে যারা টিনেজার আছে তাদের তো এই ধরনের সমস্যাগুলো বা জটিলতাগুলোর মধ্যে তারা পড়ছে, তো সেক্ষেত্রে তাদের জন্য কিছু
1: আচ্ছা, যদি অল্প বয়সী মেয়েদের যেটা হয় সে তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের প্রথম হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স জাস্ট শুরু হলো মাসিকটা, এটা একটা কারণ। অনেক বাচ্চারা ওবেসিটিতে ভুগে, অর্থাৎ মোটা হয়ে যাচ্ছে লাইফ স্টাইলের জন্য, এটা একটা অনিয়ন্ত্রিত মাসিকের কারণ হয়ে যায়। তো আমার ক্ষেত্রে তাদের জন্য মেসেজ হচ্ছে এবং অভিভাবকদের বাবা মার জন্য মেসেজ হচ্ছে যে আপনার সন্তানকে সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য ওজন নিয়ন্ত্রণ অথবা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ একটা ব্যাপার, যেটা আমাদের বাচ্চাগুলো যারা শহরে বড় হয়ে অ্যাক্টিভ থাকে না, জাঙ্ক ফুড খায়, এগুলো একটু লাইফ স্টাইলে চেঞ্জ আসতে হবে। এবং পাশাপাশি যদি দেখা যায় যে অল্প বিস্তর হয়তো অত সমস্যা না হলে অত আমরা কেয়ার করি, কিন্তু একজন ডাক্তার দেখি আসলে তার বড় কোনো রোগ আছে কিনা, সে চিকিৎসা লাগবে কিনা, সে অ্যাডভাইসটা নিয়ে নিলে, এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে নিলে ভালো হবে।
0: অনেকের মাঝে এই সময়গুলোতে বেশ কিছু কুসংস্কার কাজ করে, তো সেই কুসংস্কার থেকে মুক্ত হতে কি করতে হবে, বিশেষ করে পরিবারে বাবা
1: মা? খুবই ভালো একটা প্রশ্ন। আমরা দেখেছি যে নারীদেরকে আসলে মাসিক ব্যবস্থাপনার ভিতর দিয়ে যেতে হবে। আমাদের নানি দাদিদের হয়ে এসছে, আমরা মনে করেছি আমাদেরও হবে আমাদের বাচ্চাদের হবে, ব্যাপারটা এরকম নয়। তো যাদের ঘরে কন্যা সন্তান আছে অথবা যারাই নারীরা আছেন, মেয়েরা মায়েরা আছেন, তারা হচ্ছে মাসিক আসলে টেবুর কোনো কথা না, এটা হচ্ছে আমাদের শরীরবৃত্তীয় একটা ব্যাপার। মাসিক খুবই স্বাভাবিক একটা ব্যাপার, যেমন আমরা খাই, ঘুমাই, ওয়াশরুমে যাই, গোসল করি, এরকম একটা ব্যাপার, এটাকে সহজভাবে নিতে হবে। এবং মাসিকের স্বাভাবিক মাসিক কি, অস্বাভাবিক মাসিক কি, এটা জানতে হবে, তখন আমরা নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত ব্যাপারটা জেনে যাব। যদি আমার কাছে মনে হয় যে হ্যাঁ এটা তো স্বাভাবিক না অস্বাভাবিক, তাহলে ডাক্তাররা আছেন তাদের ওপিনিয়ন নিব এবং তাদের পরামর্শ মতো চলবো। তাহলে একটা নারী যদি তার সুস্থ সুন্দর মাসিক ব্যবস্থাপনা করতে পারে, তার লাইফটা পুরোটাই সুন্দর এটা সুন্দর ভাবে যাবে।
0: আচ্ছা, আপনার কাছে সব শেষে যে প্রশ্নটি রাখতে চাইবো সেটি হচ্ছে এই যে সবার সম্মিলিত ইচ্ছে শক্তি বা ভালো খাদ্যাভ্যাস আপনি বলছিলেন, সবকিছু মিলিয়ে একটি মেয়ে এই ধরনের ঝামেলা থেকে মুক্ত থাকবে, তো সর্বোপরি আপনি কি বলবেন আমাদের মেয়েদের জন্য যারা হয়তো বা এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে বা সামনে হয়তো সেই সময়গুলো আসছে?
1: আচ্ছা, যারা শুনছেন শ্রোতা বন্ধুরা, যে নারীরা শুনছেন কিংবা যেই ফ্যামিলি মেম্বারই শুনছেন যাদের ঘরে নারী আছে, আমি আমার আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, মাসিক একটা স্বাভাবিক এবং শরীরবৃত্তীয় ব্যাপার, এটা কোনো টেবু না, কিছুই না, মাসিক নিয়ে কথা বলতে হবে।
0: খাবার ব্যাপারটা
1: যদি বলতে চাই, আমি বলতে চাই এখনকার যে ব্যবস্থা দেখা যাচ্ছে, আমরা জাঙ্ক ফুড অ্যাভয়েড করবো, ফ্যাটি ফুড অ্যাভয়েড করবো, আমরা চাইবো যে মানে সবুজ শাকসবজি ফলমূল খাওয়া এবং এটা খাবারের তার খাদ্য তালিকায় রাখা এবং অ্যাক্টিভ থাকা, দৌড়ঝাঁপ করা, অ্যাক্টিভ থাকা, সুস্থ সবল সুন্দর থাকা, একদম মানে ঘরের কাজ মাকে হেল্প করা, নিজের কাজটা নিজে করে থাকা, এরকম।
0: ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সাবিকো নাহার, অনেক সুন্দরভাবে আপনার কাছ থেকে আমরা শুনছিলাম অনিয়ন্ত্রিত মাসিকের কারণ এবং চিকিৎসা সম্পর্কে। নিশ্চয়ই আমাদের মা বোনেরা যারা শুনলেন উপকৃত হবেন, এবং পাশাপাশি বলা পরিবারে যে পুরুষ সদস্যরা থাকেন তারাও কিন্তু সহায়ক এবং সহায়তার দৃষ্টিতেই আমাদেরকে দেখবেন। সবার সম্মিলিত প্রয়াসে আগামী সময়গুলো নিশ্চিত হোক, সবাই ভালো থাকবেন। সুখের ঠিকানা অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ ও FM 90 মেগাহার্জে।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ, সঞ্চালনে এস এম মোরশেদ।
2: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানবেন, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টেকসই উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা টেকসই উন্নয়ন অভিষ্ট বা SDG এর এক একটি লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলি। সে সকল লক্ষ্যের বিপরীতে বাংলাদেশে যে অর্জন হয়েছে সেই অর্জন নিয়ে আমরা কথা বলি। এই ধারাবাহিকতায় আজ কথা বলবো SDG 1, যেখানে দারিদ্র নির্মূলের কথা বলা হয়েছে। আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ মুক্তার হোসেন, যুগ্ম সচিব কৃষি মন্ত্রণালয়। ডক্টর মুক্তার, আপনাকে স্বাগত আজকের আলোচনা পর্বে। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP রাষ্ট্র পরিচালনা করছে এবং তাদের যে নির্বাচনী ইস্তিহার, সেখানে দারিদ্র দূরীকরণের জন্য এবং সামাজিক নিরাপত্তা নিয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি ছিল। আপনি যদি একটু আমাদেরকে এই বিষয়টা একটু আলোকপাত করেন যে আসলে BNP নির্বাচনী ইস্তিহারে দারিদ্র বিমোচনের জন্য এবং সামাজিক নিরাপত্তার জন্য কি কি কমিটমেন্ট ছিল।
3: বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP তাদের সাম্প্রতিক যে নির্বাচনী ইস্তেহার, সেখানে দারিদ্র দূরীকরণ ও সামাজিক নিরাপত্তা বিষয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল। তার মধ্যে কর্মসংস্থান সৃষ্টি, বিশেষ করে শিল্পায়ন, কৃষি উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, তাছাড়া যুব সমাজের জন্য দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সহায়তা কর্মসূচি, এবং অন্য একটি বিষয় ছিল যে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কৃষি উপকরণের সহায়তা এবং কৃষিভিত্তিক শিল্পের সম্প্রসারণ, এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা। আর একটা বিষয় ছিল যে আয় বৈষম্য হ্রাস, অর্থাৎ নিম্ন আয় জনগোষ্ঠীর জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অর্থাৎ SME যেটা আছে সেটার জন্য সহজ ঋণ সুবিধা দেওয়া, আর সামাজিক নিরাপত্তা সংশ্লিষ্ট যে প্রতিশ্রুতি তার মধ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সম্প্রসারণ করা, বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে, এবং প্রকৃত উপকারভোগীদের কাছে আপনার সুবিধা পৌঁছানোটা নিশ্চিত করা, এবং দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, বিশেষ করে হতদরিদ্র পরিবার, নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তা, এবং প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক সংকটে যারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য জরুরি সহায়তা ব্যবস্থা করা, এবং স্বাস্থ্য ও শিক্ষা সহায়তার মধ্যে ছিল দরিদ্র জনগণের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, শিক্ষাবৃত্তি ও শিক্ষা সহায়তা কর্মসূচি সম্প্রসারণ করা, এবং ডিজিটাল ও স্বচ্ছ সামাজিক সুরক্ষা ব্যবস্থা অর্থাৎ সামাজিক নিরাপত্তা, যে বিশেষ করে আমাদের যে ডিস্ট্রিবিউশনটা, যেটা ভাতা ও সহায়তা প্রদানে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে দুর্নীতি এবং অপচয় কমানো, এইটাই ছিল অন্যতম।
2: আমরা যদি একটি ওভারঅল সিনারিও দেখতে চাই যে বর্তমান সরকারের নির্বাচন পরবর্তী সময়ে নীতি পরিকল্পনা এবং দারিদ্র বিমোচনে তাদের সেই নির্বাচনী প্রতিশ্রুতির রিফ্লেকশনটা কিভাবে হচ্ছে,
3: তাদের প্রতিশ্রুতির মধ্যে নীতি পরিকল্পনার যে প্রতিফলন, সেখানে কর্মসংস্থান কেন্দ্রিক প্রবৃদ্ধি অর্থাৎ বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন, SME উন্নয়নের মাধ্যমে চাকরি সৃষ্টি করা এবং যুব ও নারী উদ্যোক্তাদের উন্নয়ন কর্মসূচি, তাছাড়া কৃষি ও গ্রামীণ উন্নয়নের মধ্যে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কৃষি ঋণ, ভর্তুকি ও কৃষি পণ্যের বাজার ব্যবস্থার উন্নয়ন। ইতিমধ্যে আপনি জানেন যে কৃষক কার্ড প্রচলন করা হয়েছে এবং কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা বিভিন্ন রকমের সুবিধা পাবে। তাছাড়া বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা, দারিদ্র বিমোচন কর্মসূচিতে যে প্রতিফলন, তার প্রতিফলনের মধ্যে অন্যতম হল সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ, যেটা ইতিমধ্যে করা হয়েছে, বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার হারও বৃদ্ধি পেয়েছে, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা করা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে আয় বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তার জন্য নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য খাদ্য সহায়তা ও পুষ্টি কর্মসূচি, এবং ডিজিটাল সেবা ও স্বচ্ছতা অর্থাৎ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অপচয় এবং অনিয়ম কমানো।
2: আমরা তো ইতিমধ্যে দেখেছি যে ফ্যামিলি কার্ড অলরেডি মানুষ পেতে শুরু করেছে এবং সেই সুবিধাটাও পাচ্ছে, এবং সম্প্রতি ঘোষিত বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য সবচেয়ে বড় অ্যালোকেশন ফ্যামিলি কার্ডের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা আপনার কাছে জানতে চাইব যে আসলে এই যে দারিদ্র বিমোচন এবং সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা, এই দুটোর সম্পর্কটা কি, বা দারিদ্র বিমোচনের টুল হিসেবে সামাজিক নিরাপত্তা কিভাবে কন্ট্রিবিউট করছে?
3: আসলে দারিদ্র বিমোচনে সামাজিক নিরাপত্তার ভূমিকা কিন্তু যথেষ্ট। সামাজিক নিরাপত্তা হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে দরিদ্র, অসহায়, বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা, বেকার, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদান করা এবং দারিদ্র বিমোচনে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যূনতম আয় এবং জীবনযাত্রার মান নিশ্চয়তা অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচি দরিদ্র পরিবারের জন্য ন্যূনতম আয়ের উৎস নিশ্চিত করে, ফলে খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও অন্যান্য মৌলিক যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করা সহজ হয়। তাছাড়া হলো যে চরম দারিদ্র হ্রাস করা অর্থাৎ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ, ভিজিডি এবং অন্যান্য যে নগদ সহায়তা কর্মসূচি আছে সেগুলো চরম দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্রের ফাঁদ থেকে কিছুটা বেরিয়ে আসতে সহায়তা করে। একটা হলো যে ঝুঁকি মোকাবেলায় সহায়তা করা অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক মন্দা, রোগ ব্যাধি ও কর্মহীনতার সময় সামাজিক নিরাপত্তা কিন্তু একটা যথেষ্ট ভূমিকা রাখে। বিশেষ করে একটি এই কর্মসূচি একটি সুরক্ষা বলয় হিসেবে কাজ করে এবং পরিবারকে আকস্মিক দারিদ্রের মধ্যে পতিত হওয়া থেকে কিছুটা রক্ষা করে। অন্যদিকে মানব সম্পদ উন্নয়ন অর্থাৎ শিক্ষাবৃত্তি, মাতৃত্বকালীন ভাতা, স্কুল ফিডিং, স্বাস্থ্য সহায়তা কর্মসূচি মানুষের শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে অবদান রাখে, এর ফলে দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়। অন্য একটি বিষয় হলো যে বৈষম্য হ্রাস করা অর্থাৎ সামাজিক নিরাপত্তা নিম্ন আয়ের জনগোষ্ঠীর হাতে সম্পদ ও আয়ের প্রবাহ বৃদ্ধি করে, যা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কিছুটা কমিয়ে নিয়ে আসে। এবং নারীর ক্ষমতায়ন, এটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা বিষয়। বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও নারী কেন্দ্রিক বিভিন্ন কর্মসূচি নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করে এবং তাদের পরিবারের তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শক্তিশালী হয় অর্থাৎ তাদের অবস্থান পরিবারের আগের চেয়ে কিছুটা পরিবর্তন হয়। সামাজিক স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিকরণ অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত করে এবং তার ফলে কি হয় সামাজিক সংহতি ও স্থিতিশীলতা বজায় রাখতে অনেকটা সহায়তা করে।
2: আপনি ঠিকই বলেছেন, কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা বয়স্ক ভাতা পাচ্ছেন এই ভাতার কারণে তাদের পরিবারে তাদের যে মর্যাদা সেটি অনেক
3: অবস্থানটা অনেকটা উন্নত হয়।
2: ইভেন বিভিন্ন গবেষণায় প্রাপ্ত ফলাফলে দেখা যায় যে কমিউনিটি ভিত্তিক যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ যেখানে তারা এই সমস্ত প্রবীণ নাগরিকরা অবহেলিত ছিল, কিন্তু তারা যখনই ভাতা পাচ্ছে তখন সমাজের নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের মতামত নেওয়া হচ্ছে। তার মানে এটি একদিকে অর্থনৈতিক ক্ষমতায়ন, একদিকে সামাজিক ক্ষমতায়ন। আপনি একজন কৃষিবিদ এবং কৃষি বিষয়ে আপনার পড়াশোনা, গবেষণা দীর্ঘদিনের, সরকার যে কৃষক কার্ড, আপনি যদি একটু বলেন যে কৃষক কার্ডটা আসলে কিভাবে কাজ করছে এবং কৃষি মন্ত্রণালয়ে আপনারা মূলত এটি বাস্তবায়নের সাথে নেতৃত্ব দিচ্ছেন, কৃষক কার্ডটা কি এবং কৃষক কার্ডটা কিভাবে আসলে কৃষকদেরকে তাদের আর্থসামাজিক অবস্থান থেকে উত্তরণে সহায়ক হবে?
3: কৃষক কার্ড হলো শুধু একটা পরিচয়পত্র নয়, এটি কৃষকদের জন্য একটা ডিজিটাল কৃষি পরিচয় ও একটা সেবা প্ল্যাটফর্ম। সঠিকভাবে বাস্তবায়িত হলে এটি প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অর্থনৈতিক, সামাজিক ও উৎপাদনগত যে সক্ষমতা সেটা বৃদ্ধি করবে এবং টেকসই কৃষি ব্যবস্থার একটা ভিত্তি গড়ে উঠবে। প্রথমত হলো যে ভর্তুকি ও প্রণোদনা যেটা আমাদের কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে দেওয়া হয় সেটা সরাসরি কৃষকের কাছে পৌঁছবে। এর ফলে যে সার, বীজ, কৃষিযন্ত্র, অন্যান্য কৃষি উপকরণে সরকারি যে ভর্তুকি সরাসরি কৃষকের কাছে পৌঁছানো সহজ হবে। মধ্যস্বত্বভোগী এবং যে অনিয়ম হয় সেটা কিছুটা কমে যাবে এবং প্রকৃত কৃষক সরকারি সুবিধা সহজে পেয়ে যাবে। অন্যতম সুবিধা হলো যে সহজে কৃষি ঋণ প্রাপ্তি। কৃষকের পরিচয় ও চাষাবাদের জন্য ডিজিটাল ভাবে সংরক্ষিত থাকবে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহজে তাদের ঋণ দিতে পারবে, আর উচ্চ সুদের যে অনানুষ্ঠানিক যে ঋণের উপর যে নির্ভরতা সেটা অনেকটা কমে আসবে এবং উৎপাদন ব্যয় মেটানো সহজ হবে। তাছাড়া কৃষি তথ্য ভাণ্ডার তৈরি হবে অর্থাৎ কোন কৃষক কোথায় কত জমিতে কি ফসল উৎপাদন করেন তার একটা সঠিক তথ্য পাওয়া যাবে। তাছাড়া সরকার বাস্তব চাহিদা ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করতে পারবে আর দুর্যোগ ও সংকটকালে দ্রুত যে সহায়তাগুলো দেওয়া হয় সেটা পৌঁছানো, কৃষকের কাছে পৌঁছানো সহজ হবে। তাছাড়া ফসল বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে আমাদের ফসল নষ্ট হয়, এই কৃষক কার্ডের মাধ্যমে ফসলের যে বীমা সেই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং সেটা করা অনেক সহজ হবে। তাছাড়া বন্যা, খরা, ঘূর্ণিঝড় এবং রোগ বলয়ের কারণে ক্ষতিগ্রস্ত কৃষক দ্রুত ক্ষতিপূরণ পেতে পারবে আর কৃষকের ঝুঁকি কমবে এবং তাদের আয়ের একটা স্থিতিশীলতাটা বাড়বে, বাজারের সাথে একটা সংযোগ বৃদ্ধি পাবে এই কৃষক কার্ডের মাধ্যমে। অর্থাৎ কৃষককে ডিজিটাল মার্কেট প্লেস ও সরাসরি ক্রেতাদের সঙ্গে তাদের একটা যুক্ত করা সম্ভব হবে আর ন্যায্য মূল্য নিশ্চিত করা সহজ হবে। অর্থাৎ আমাদের কৃষক যে উৎপাদন করে তার ন্যায্য মূল্য সহজে কিন্তু পায় না, কিন্তু এই কৃষক কার্ডের মাধ্যমে তার এই সুযোগটা সৃষ্টি হবে এবং কৃষক তার লাভের অংশটা বৃদ্ধি পাবে। আর আধুনিক প্রযুক্তি গ্রহণেতে সহায়তা করবে অর্থাৎ কৃষক কার্ডের মাধ্যমে প্রশিক্ষণ, আবহাওয়াগত যে তথ্য, রোগ বলয় সতর্কতা, আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বার্তা প্রদান করা যাবে আর স্মার্ট কৃষি অর্থাৎ প্রিসিশন এগ্রিকালচার এবং জলবায়ু সহনশীল যে প্রযুক্তি সেগুলো কৃষকের কাছে পৌঁছানো খুব সহজ হবে এই কৃষক কার্ডের মাধ্যমে।
2: আপনি জানেন যে বাংলাদেশ বিশ্বে অন্যতম জলবায়ু বিপদাপন্ন একটি দেশ এবং জলবায়ুর যে অভিঘাত তার মধ্যে একটি বড় ক্ষেত্র হচ্ছে আমাদের কৃষিখাত। আমরা একটু আপনার কাছে জানতে চাইব যে এই যে কৃষিতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় আমাদের যে সমস্ত উদ্যোগ আছে সেই উদ্যোগগুলো কিভাবে দারিদ্র বিমোচনে এবং কৃষকদেরকে বিপদাপন্নতার হাত থেকে রক্ষার জন্য আমরা কি অ্যাপ্রোচ আসলে অনুসরণ করছি?
3: হ্যাঁ, আসলে জলবায়ু পরিবর্তন ও দারিদ্র একে অপরের সঙ্গে কিন্তু ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। দরিদ্র জনগোষ্ঠী সাধারণত কৃষি, মৎস্য, বনসম্পদ ও প্রাকৃতিক সম্পদের উপর কিন্তু বেশি নির্ভরশীল হয়, আর এর ফলে জলবায়ু পরিবর্তনের যে ক্ষতির প্রভাব তাদের উপর কিন্তু সবচেয়ে বেশি পড়ে। তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলা দারিদ্র বিমোচনের একটি গুরুত্বপূর্ণ একটি কৌশল। প্রথমত, যে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, অর্থাৎ খরা, বন্যা, লবণাক্ততা, অনিয়মিত বৃষ্টিপাত মোকাবেলায় জলবায়ু সহনশীল ফসল ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যায়। তাছাড়া কৃষকের আয় স্থিতিশীল হয় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়। বিশেষত বাংলাদেশের মতো কৃষি নির্ভর দেশে একটি দারিদ্র হ্রাসে সরাসরি ভূমিকা রাখে। অন্যদিকে জীবিকা ও আয়ের উৎস রক্ষা করা, অর্থাৎ জলবায়ু সহনশীল অবকাঠামো, সেচ ব্যবস্থা ও দুর্যোগ প্রতিরোধমূলক ব্যবস্থা মানুষের জীবিকা রক্ষা করে এবং ঘূর্ণিঝড়, বন্যা ও নদী ভাঙনের কারণে সম্পদ হারানোর ঝুঁকি কমে। অন্য একটি বিষয় হল যে দুর্যোগজনিত দারিদ্র প্রতিরোধ, অর্থাৎ প্রতি বছর অনেক পরিবার প্রাকৃতিক দুর্যোগের কারণে নতুন করে দরিদ্র হয়ে পড়ে এবং আগম সতর্কতা বার্তা, আশ্রয় কেন্দ্র, বন্যা নিয়ন্ত্রণ এবং জলবায়ু অভিযোজন কর্মসূচি এই ঝুঁকি কমায়। কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ অবকাঠামো, বনায়ন এবং জলসম্পদ ব্যবস্থাপনা এবং পরিবেশ বান্ধব কৃষিতে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়। স্বাস্থ্য ব্যয় কমানো, অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে রোগ বালাই বৃদ্ধি পায় যা দরিদ্র মানুষের স্বাস্থ্য ব্যয় বাড়ায় এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিবেশ ব্যবস্থাপনা উন্নত হলে এই স্বাস্থ্য ঝুঁকি অনেকটা কমে এবং তাদের সঞ্চয় বৃদ্ধি পায়, অর্থাৎ স্বাস্থ্য খাতে তাদের ব্যয় কমবে। একটা হলো সামাজিক নিরাপত্তা যোগদান, অর্থাৎ জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য যে লক্ষ্যভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এই কর্মসূচির মাধ্যমে তাদের আয় ও জীবনযাত্রা সুরক্ষিত করে এবং দুর্যোগের পর দ্রুত তাদের আবার পুনর্বাসন, যেটা রিহ্যাবিলিটেশন, সেটা পুনর্বাসন সম্ভব হয়। আর একটা হলো যে কার্বন অর্থনীতি এবং সবুজ অর্থায়ন, অর্থাৎ কার্বন ক্রেডিট, বনায়ন এবং বায়োচার এবং টেকসই কৃষি কার্যক্রমের মাধ্যমে কৃষক এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত যে আয়ের সুযোগ সেটা তৈরি হতে পারে। আর আন্তর্জাতিক জলবায়ু তহবিল যেটা, সেটা দারিদ্র হ্রাসমূলক প্রকল্পে বিনিয়োগের একটা সুযোগ সৃষ্টি করতে পারে।
2: অনেক ধন্যবাদ ডক্টর মোকলেস হোসেন, আজকের অনুষ্ঠানে আপনি দারিদ্র বিমোচনে বর্তমান সরকারের নতুন কর্মসূচি এবং আমাদের যে সফলতা এবং সত্যিকার ভাবে সবার আগে বাংলাদেশ আমরা যে প্রতিশ্রুতি নিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এই সমস্ত কর্মসূচি যথেষ্ট সহায়ক হবে এবং সার্বিকভাবে 2030 এর মধ্যে দারিদ্র বিমোচনে আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য সেই লক্ষ্য অর্জনে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি।

0: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ। সম্পাদনা করেছেন মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক এবং প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন আধুনিক গান শুনবেন তপন চৌধুরীর কণ্ঠে। গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার দে।

আধুনিক গান শুনলেন তপন চৌধুরীর কণ্ঠে। গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার দে। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে নজরুল সঙ্গীত। প্রথমে শুনবেন চেয়োনা সুনয়না আর চেয়োনা, কণ্ঠ দিয়েছেন রাহা তারা গীতি।

প্রিয় শ্রোতা, নজরুল সঙ্গীত শুনছেন রাহাতারা গীতির কণ্ঠে। এবারের গানের কথা, চোখ গেল চোখ গেল।

সুপ্রিয় শ্রোতা, পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন রাহাতারা গীতির কণ্ঠে। একটু পরেই শুনবেন খবর।

দেশের গানটি শুনলেন শাহনাজ রহমতুল্লার কণ্ঠে। গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লী গীতি শুনবেন। শোনো গো রূপসী কন্যা প্রথম গান, কণ্ঠ দিয়েছেন আব্দুল আলীম, গীতিকার সুরকার কানাইলাল শীল।

শুনছেন পল্লী গীতি, আমার সোনার ময়না পাখি। এবারের গান কণ্ঠ দিয়েছেন নীনা হামিদ, গীতিকার সুরকার ওসমান খান।

এতক্ষণ পল্লী গীতি শুনলেন। আজকের শিল্পীরা ছিলেন আব্দুল আলীম, নীনা হামিদ, রথীন্দ্রনাথ রায়। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন, দেশের উন্নতি আপনার উন্নতি। দেশের জন্য আপনি যে কাজটি করবেন সেটি বড় গৌরব বয়ে আনবে। দেশ আপনার, আমার, আমাদের সকলের। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

বাজে মৃদঙ্গ বর্ষার ওই দিকে দিগান্তরে, নিরসধারা সরস হল কাহার জাদুমন্তরে। বন ময়ূর আনন্দে নাচে ধারাপ্রপাত ছন্দে, ঝরঝর গিরে নির্ঝর স্রোতে অন্তর সুখে সন্তরে। শ্যামল প্রিয় দর্শা হল ধূসর পথপ্রান্তর, বন্ধু মিলন হরষা গাহে দাদুরি অবান্তর। শ্রাবণ প্লাবন বন্যাতে আজ পুষ্প পল্লবে বনমাতে, এলো শ্যাম শোভন সুন্দর প্রাণচঞ্চল।

0: করে মন্থরে।
1: বাংলার ঋতুচক্রে গ্রীষ্মের রুক্ষতা কাটিয়ে প্রকৃতিতে নবজীবনের বার্তা নিয়ে আসে বর্ষা। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার লেখা এই কাব্যগীতিতে বাংলায় বর্ষার আবহানের এমন এক অনন্য চিত্র তুলে ধরেছেন। আমাদের প্রকৃতিও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে বর্ষার জন্য, জলভরা মেঘের জন্য, মৌসুমি বায়ুর জন্য।
0: কেননা ওই ধারা জলে ধরাতলের পিপাসা যেমন মেটে, তেমনি উদ্ভিদ আর প্রাণীকুলের মুখেও হাসি ফোটে, যেমন প্রাণ ফিরে পায় নবীনা বর্ষার নরম স্পর্শে। বর্ষা সবুজের সমারোহে মাটিতে নতুন পলির আস্তরণে আনে জীবনেরই বারতা, যেন সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা মায়ের নবজন্ম হয় এই বর্ষাতেই। সারা বছরের খাদ্য শস্য বীজের উন্মেষ তো ঘটবে বর্ষার ফেলে যাওয়া অফুরন্ত সম্ভাবনার পলিমাটি থেকে। পুষ্পবৃক্ষে পত্রপল্লবে নতুন প্রাণের সঞ্চার করেছে যা ধরা পড়েছে প্রকৃতির অবয়বে। চিরকালই আষাঢ় মাসটা সাজে নানা রূপে। আষাঢ় দেশের মানুষের জন্য কেবল এক ঋতু নয়, এক সাংস্কৃতিক স্মারক। এই মাসের সঙ্গে জড়িয়ে আছে কৃষকের নতুন স্বপ্ন, শিল্পীর ক্যানভাসের ভেজা রং, আর কবির কলমের অসংখ্য বৃষ্টি স্নাত শব্দ। বৃষ্টি যেমন ঝরে পড়ে আকাশ থেকে, তেমনি আষাঢ় ঝরে পড়ে আমাদের চেতনায়।
1: এবারও সেই সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে ঘটিয়ে এসেছে বর্ষাকাল। সেই বর্ষার ছোঁয়ায় ফুটে উঠেছে কেতকী আর কদম, আর পাগলা হাওয়ায় হাওয়ায় সেই ফুলের গন্ধে ভেসে আসছে বর্ষার অবিস্মরণীয় গান।

0: শ্রোতা বন্ধুরা, এই গানের আবহে আর বর্ষার উচ্ছ্বাস নিয়ে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকালের ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরীর বৃষ্টি ধোয়া অঙ্গনে। আর আজ আপনাদের সাথে আছি আমি লিয়াকত খান
1: এবং আমি রফিকা বিনতে জাহিদ। শুভেচ্ছা সকলকে। আজ বৃহস্পতিবার, 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 25শে জুন 2026 খ্রিস্টাব্দ, 9ই মহরম 1448 হিজরি, বর্ষাকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন, মহানগরীর পক্ষ থেকে জানাই তাদের শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন।
0: মঞ্চের সামনে তিল ধারণের ঠাঁই নেই, অগণিত দর্শকের আনন্দ ধ্বনিতে মুখরিত চারপাশ, মঞ্চে আলো আঁধারের খেলা। এর মাঝে একজন হেঁটে হেঁটে মঞ্চে প্রবেশ করলেন, তার হাতে ব্রিফকেস। কিছুক্ষণ পর দেখা গেল হেঁটে আসা ব্যক্তিটি প্রপ সম্রাট মাইকেল জ্যাকসন। কয়েক সেকেন্ড সময় নিলেন তিনি ব্রিফকেসটি খুলতে, একটা জ্যাকেট বের করে পরে নিলেন, এরপর সাদা রঙের একটি গ্লাভ বা হাতমোজা বের করে সেটা বাঁহাতে পরলেন। তারপর তার আইকনিক কালো রঙের হ্যাট মাথায় ডুব দিলেন গানের ভুবনে। এমন দৃশ্য আজও দেখা যায় মাইকেল জ্যাকসনের লাইভ কনসার্টের ভিডিওতে।
1: বিশ্বের কোটি কোটি মানুষ এখনও মাইকেল জ্যাকসনের গানের ভক্ত। তার জীবিতকালে তার পরিধেয় সাজ পোশাকও ট্রেন্ডে পরিণত হয়েছিল। সেই সব কনসার্টে মাইকেল জ্যাকসন সাদা রঙের যে হাতমোজা পরতেন তা ছিল আইকনিক গ্লাভ। কিন্তু কেন এটা পরতেন মাইকেল জ্যাকসন, এই প্রশ্ন আজও অনেক মাইকেল ভক্তের।
0: হ্যাঁ বন্ধুরা, সেই আইকনিক সাদা রঙের হাতমোজা বা গ্লাভ ফ্যাশনের চেয়েও বেশি কিছু ছিল, আর এর পেছনে রয়েছে অন্য গল্প। সহজে বলা যায়, ভিটিলিগো বা শ্বেতি রোগে আক্রান্ত ছিলেন মাইকেল জ্যাকসন। মুখ ও হাতের দাগগুলো ঢাকতে তিনি বিশেষ মেকআপ ব্যবহার করতেন এবং রোগের প্রাথমিক পর্যায়ে লক্ষণগুলো আড়াল করতে তিনি তার বিখ্যাত সাদা হাতমোজাটা পরতেন।
1: হ্যাঁ বন্ধুরা, ত্বকের রঙের এমন তারতম্য ঘটানো রোগটি একটি দীর্ঘমেয়াদি রোগ। মানবদেহের ত্বকের রং তৈরি হয় মেলানিন নামের উপাদান দিয়ে। এই মেলানিন তৈরি করে ম্যানোসাইট নামের কোষ। যখন এই কোষগুলো ধ্বংস হয়ে যায় বা কাজ বন্ধ করে দেয়, তখন ত্বকের কিছু অংশ সাদা হয়ে যায়। এই রোগে আক্রান্ত হলে প্রথমে মুখে সাদা দাগ পড়ে, পরে হাত পায়ে দেখা যায়। এটাই শ্বেতি বা ধবল রোগ, ইংরেজিতে বলে লিউকোডার্মা বা ভিটিলিগো।
0: এই রোগ নিয়ে সমাজে নানা ভুল ধারণা রয়েছে। কারো মতে এটি ছোঁয়াচে, আবার কারো মতে অভিশাপ। সাধারণ মানুষ এই রোগীদের দেখলে যথাসম্ভব এড়িয়ে চলতে চান। যেহেতু শ্বেতি রোগীদের অনেকেই এমন চোখে দেখেন, তাই এই রোগীরা নিজেদেরকে শুনিয়ে সবসময় এক ধরনের হীনমন্যতাই ভোগেন। মানসিক অবসাদ হয়ে ওঠে তাদের নিত্য সঙ্গী।
1: কিন্তু বাস্তবে এই ধারণাগুলোর কোনো ভিত্তি নেই। মোটেও এটা ছোঁয়াচে রোগ নয়, এই রোগের চিকিৎসা আছে। সেগুলোর উপর ভিত্তি করে সমস্যাটি ঔষধ, ডিপ পিগমেন্টেশন থেরাপি, লাইট থেরাপি এবং স্কিন গ্রাফটিংয়ের মতো কৌশলগুলির মাধ্যমে চিকিৎসা করা হয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন।
0: বন্ধুরা, আজ 25শে জুন বিশ্ব শ্বেতি দিবস, ওয়ার্ল্ড ভিটিলিগো ডে। আর এই দিবসটি পালিত হয় বিশ্বখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসনকে মৃত্যুদিনকে ঘিরে। অনেকে মনে করেন মাইকেল জ্যাকসন গায়ের রং পাল্টেছিলেন, কিন্তু না, ইচ্ছে করে তিনি তার রং বদলাননি। এই রোগের কারণেই 1980 সাল থেকে তার কালো ত্বক ফ্যাকাশে হতে শুরু করে, তার মুখ হাত শ্বেতি রোগে আক্রান্ত হয়। 2009 সালের 25শে জুন মাইকেল জ্যাকসন মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতিকে স্মরণ করি এই দিনটি বেছে নেওয়া হয় এবং প্রতি বছর 25শে জুন বিশ্ব শ্বেতি দিবস পালন করা হয়।
1: হ্যাঁ বন্ধুরা, শ্বেতি রোগ শরীরে রং বদলায় কিন্তু মানুষকে আলাদা করে না, এটাই বাস্তব সত্য। ভুল বোঝার অবকাশ নেই, তাই বিশেষজ্ঞরা বলছেন এই রোগ নিয়ে ভয় বা সামাজিক দূরত্ব তৈরি করা ঠিক নয়, কারণ এটি কোনো সংক্রামক রোগ নয়। বরং মানসিক চাপ কমানো, ত্বকের রঙের যত্ন নেওয়া এবং সঠিক চিকিৎসা গ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের দেশেও এই রোগের চিকিৎসা আছে, তবে যাদের আগে থেকে অটো ইমিউন রোগ আছে যেমন ডায়াবেটিস, থাইরয়েড বা রক্তশূন্যতা, তাদের সাবধানে থাকতে হবে।
0: আর আজ এই সেতু রোগ নিয়ে সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি সারা বিশ্বে পালিত হচ্ছে। আমরা দিবসটির সার্থকতা কামনা করে চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের নিয়মিত আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে।
1: বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকে ঢাকা, আছে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয়মুখ, রয়েছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, এর সাথে আরও থাকছে ঢাকা মহানগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্য নিয়ে শুভযাত্রা। এবং এসবের মধ্যেই আমরা ঘুরে আসব গানের ভুবন থেকে, শুনব গান। চলুন শোনা যাক এক এক করে।
0: বন্ধুরা, চলুন শুরুতেই শুনি আজকের ঢাকা। আজকের দিনে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান ও তার সময়সূচি সম্পর্কে খোঁজ নিয়ে আসি। আর এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন ইসমতারা পলি, আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আজ ঢাকা শহরে শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর সময়সূচি। জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুন বাগিচা, মূল থিয়েটার হলে আজ দেশ নাটকের প্রযোজনায় দর্পণে শরৎ শশী নাটকটি মঞ্চস্থ হবে সন্ধ্যা সাতটায়। জাতীয় নাট্যশালা স্টুডিও থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুন বাগিচায় আজ এবং আগামীকাল মণিপুরী থিয়েটারের প্রযোজনায় হ্যাপি ডেজ নাটকটি মঞ্চস্থ হবে। দেখতে হলে পৌঁছে যেতে হবে ঠিক সন্ধ্যা সাতটায়। জাতীয় নাট্যশালা এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আজ এবং আগামীকাল শায়েস্তা খাঁর পরী কারিগরি নাটকটি মঞ্চস্থ হবে সন্ধ্যা সাতটায়। এদিকে রাজধানীর লালমাটিয়া 9/3 ব্লক ডি এর কলাকেন্দ্রে আয়োজন করা হয়েছে শিল্পী রাগা রহমানের একক মাল্টিমিডিয়া প্রদর্শনী অবিদিত অনুরাগ। প্রদর্শনীটি চলবে 30 জুন পর্যন্ত, প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ওদিকে উত্তরার ভূমি গ্যালারি সেন্টার পয়েন্টে 10 জন বিশিষ্ট শিল্পীর শিল্পকর্ম নিয়ে আয়োজিত দলীয় শিল্প প্রদর্শনী অধ্যবসায় চলছে। প্রদর্শনীটি আগামী 25 জুলাই পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। সোমবার ব্যতীত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত শিল্পপ্রেমীরা প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন। আর বই পড়তে বা কিনতে অথবা সবুজে ঘেরা বইয়ের রাজ্যে সারাদিন কাটাতে চলে যেতে পারেন বেঙ্গল বইঘরে, বাড়ি 42 রোড 16 ধানমন্ডিতে। প্রতিদিন সকাল আয়োজন নিয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবাইকে আমন্ত্রণ। আজকের ঢাকা এ পর্যন্তই।
1: শুনলাম আজকে ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
0: কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন, তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। সঙ্গীত জগতে তিনি মুহিন খান নামে পরিচিত। 2006 সালে ক্লোজ আপ ওয়ান, তোমাকেই খুঁজছে বাংলাদেশ এই রিয়েলিটি শোতে দ্বিতীয় রানার আপ হয়ে সঙ্গীতাঙ্গনে পা রাখেন। তাঁর গাওয়া জনপ্রিয় গানের মধ্যে ও প্রিয়া ও প্রিয়া অন্যতম। আধুনিক বাংলা গানের পাশাপাশি তিনি সফল প্লেব্যাক গায়ক হিসেবে ও সুরকার হিসেবেও পরিচিত।
1: বন্ধুরা, এবারে পর্ব প্রিয়মুখ। আজকের প্রিয়মুখের প্রিয়জন সঙ্গীত শিল্পী মুহিন খান, আর আজ তার সাথে আলাপচারিতায় সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ জসিমউদ্দিন।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মহানগরের প্রিয়মুখ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের প্রিয়মুখে উপস্থিত আছেন আবদুল্লাহ আল মুর্তজা মুহিন। আমরা ওনার সাথে কথা বলব, ওনার ব্যক্তিগত জানা অজানা নানা কথা আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরব। মুহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে, আপনি কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, সুন্দর একটা আয়োজন, বরাবরের মতোই আজকে আসতে পেরে আনন্দিত।
3: আপনার অনেক তথ্যই তো আমরা জানি, বিভিন্ন কারণে বিভিন্ন ভাবেই আমরা জানি, যেহেতু আপনি আমাদের দেশে অত্যন্ত পরিচিত একজন কণ্ঠশিল্পী, একটু জানতে চাই শুরুটা, মানে জন্ম বেড়ে ওঠা কোথায় ছিল?
4: বাবা যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন, পুলিশ কর্মকর্তা ছিলেন, বগুড়া, তারপরে রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ, এই এলাকাগুলোতে আমার লেখাপড়া বা বেড়ে ওঠা। বাট আমার গ্রামের বাড়ি পাবনাতে, আমার দাদার বাড়ি পাবনাতে, পাবনা সাঁথিয়া উপজেলা, ধোপাদহ ইউনিয়নের পারগোপালপুর গ্রামে। শৈশবটা বেড়ে ওঠা রাজশাহী।
3: রাজশাহীতে স্কুল কলেজ কোথায় ছিল?
4: স্কুল কলেজ ও রাজশাহীতে।
3: এখন ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে?
4: বেশ কিছু সিনেমার কাজ হাতে আছে, যেগুলো অ্যাজ এ মিউজিক ডিরেক্টর কাজ করছি।
3: গানের সাথে সম্পর্ক কিভাবে প্রথম তৈরি হলো?
4: গান ছোটবেলা থেকে শেখা হয়। ছোট চাচা গান শিখতেন, তো বাসায় হারমোনিয়ামটা সবসময় থাকতো। আমার ছোট বোন আর আমি বাসায় টিচারের কাছে গান শিখতাম, এবং এক পর্যায়ে আমাদের রাজশাহীর খুব বিখ্যাত দুজন ওস্তাদ, ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্যার এবং ওস্তাদ নূর হামিম রিজভী বীর প্রতীক স্যারের কাছে বলা যায় পরবর্তী শিক্ষাগুলো নেয়া এবং তালিম নেয়া তাদের কাছ থেকে দীর্ঘ প্রায় 15-20 বছর তাদের কাছে শিখেছি, শেখার চেষ্টা করেছি। তারা এখন নেই, আমরা এখনো আমরা তার যারা স্টুডেন্ট আছি কাজ করে যাচ্ছি নিয়মিত। এই তো।
3: আচ্ছা, ওস্তাদের কাছে প্রথম কোন গান শিখেছিলেন মনে আছে?
4: একটা দেশের গান ছিল, এই পদ্মায় মেঘনায় এই যমুনা সুরমা নদীতটে।
3: একটু শুনতে চাই আপনার মুখ থেকে।
4: এই

0: সঙ্গীতকে আপনি পেশা হিসেবে নেবেন সেটি কবে ভেবেছিলেন?
1: এখনো ভাবছি, কারণ আমাদের দেশে সঙ্গীতটাকে পেশা হিসেবে নেয়ার জায়গাটা নেই। তবু আমরা পেশার স্বীকৃতি চাই, যে আমাদের পেশার স্বীকৃতি হোক। সঙ্গীত তো অনেক বড় একটা বিষয়, এর পরিব্যাপ্তিটা অনেক। এখানে যন্ত্রশিল্পীরা আছেন, সঙ্গীত শিল্পীরা আছেন। তো পেশা হিসেবে নেয়ার আসলে মূল ধারাবাহিকতাটা আসলো যখন আমরা যে রিয়েলিটি শোতে আসলাম। বাংলাদেশে একটা রিয়েলিটি শো হলো খুব ম্যাসিভলি, ক্লোজ আপ অন তোমাকেই খুঁজছে বাংলাদেশ। এটা 2005 প্রথম স্টার্ট হয়েছিল এবং 2006 আমরা ছিলাম। তো তখন থেকে আসলে মূলত বলা যায় যে আমরা প্রফেশনালি কাজ শুরু করলাম।
0: সেই ক্লোজ আপ অন যে রিয়েলিটি শো, সেটার মাধ্যমে আপনি হচ্ছে মানুষের কাছাকাছি বেশি আসা
1: আসা। হ্যাঁ,
0: কখন অনুভব করলেন যে আপনি মহিনার সাধারণ সেই মহিন ছেলেটি নেই, একটু মানুষজন চিনে কোথাও বের হলে অন্যরকম অনুভূতি কাজ করে, এই অনুভূতি কখন হলো আপনার?
1: এই অনুভূতিটা এখনো হয় না, বাট মানুষের সাথে মিশে থাকাটা আমার ভালো লাগে।
0: কোন গানটি আপনাকে আপনার জীবনে ব্যাপক রকম প্রভাব ফেলেছে বলে মনে করেন?
1: ব্যাপক রকম প্রভাব ফেলেছে বললে বলতে হয় একটি গানের কথা, আমার রিয়েলিটি শোতে গাওয়া, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ্য মুক্তি সেনা,
0: আমরা শুনতে চাই।
1: গানটি লিখেছেন নাসিমা খান, সুরকার সেলিম আশরাফ স্যার। রোজ এখানে সূর্য ওঠে,

0: সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।
1: বাহ, খুবই চমৎকার এবং মুগ্ধ হয়ে শুনছিলাম। ক্লোজারপনের মজার কোনো স্মৃতি মনে আছে আপনার এই মুহূর্তে? মিস করেন সেই সময়টিকে?
0: হ্যাঁ নিশ্চয়ই, আমাদের সারা বাংলাদেশে প্রায় 52,000 প্রতিযোগী অংশগ্রহণ করেছিল 2006-এর। তো এখান থেকে আমরা যখন ঢাকায় আসলাম, প্রায় 100 জনের মতো প্লাস মাইনাস হবে, এদেরকে নিয়ে একটা গ্রুমিং সেশন হয়েছিল। 6টা আলাদা আলাদা সেকশনে 6 জন গুরুর কাছে। তো আমার গুরু ছিলেন এই সময় আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যার। তো এই মুহূর্তটাই আসলে অন্যরকম ছিল। আমি টপ 40-এর যে রাউন্ড ছিল, এই রাউন্ডে সুবীরদা আমাদের গ্রুমিং সেশনে ছিলেন এবং আমি সুবীরদার আমারে দুটি চোখ পাথর তুনে এই গানটি গেয়েছিলাম, ওনার গাওয়া এই গানটি। তো এইটা ওনার কাছ থেকে তুলে নেয়া, এইটা ছিল একটা স্মরণীয় মুহূর্ত, যে উনি আমাকে গানটা তুলে দিয়ে দিচ্ছেন, আমি গাইছি বা গাওয়ার ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করছেন। তো একটা মূল শিল্পীর কাছে একদমই আনকোড়া একটা শিল্পী আমি তখন, একদম নতুন শিল্পী, তো তার কাছ থেকে সেই গানটা তুলে নেয়া, এই মুহূর্তটা আমার সবসময় মনে থাকবে এবং মনে রাখার মতো।
1: আমরা শুনি সেই গানটি, একটু শুনে তুলানি।
0: আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন খোয়ে খোয়ে যায়।

0: বাহ, প্রথম চলচ্চিত্রের গান গাওয়া কবে?
1: এটা 2007 সালে শুভ বিবাহ চলচ্চিত্রে দেবাশিস বিশ্বাস পরিচালিত। গানটি লিখেছিলেন কবির বকুল ভাই, সুর সঙ্গীতায়োজন ছিল শওকত আলী ইমন ভাইয়ের।
0: মনে আছে গানটি?
1: হ্যাঁ নিশ্চয়ই।
0: প্লিজ।
1: আমার এবং রন্টির গাওয়া ছিল ডুয়েট একটা গান, হৃদয় যেখানে চাইছে হারাতে দোষ কি।

0: তারপর আর চলচ্চিত্রে কতগুলো গান গাওয়া হয়েছে?
1: 50-এর উপরে হবে।
0: 50-এর উপরে। এর মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে কোন গানটি, বা বেশি মনে পড়ে, বেশি গাওয়া হয় বা মানুষ শুনতে চায়?
1: মানুষ শুনতে চায় কিনা জানি না, ভালো লাগার তো অনেক গান আছে, বেশ কিছু গান আছে। তবে 21 সালে যখন চলচ্চিত্রে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, আমার সুর এবং সঙ্গীত আয়োজনে পদ্মাপুরাণ চলচ্চিত্রে, রাশিদ পলাশ পরিচালিত পদ্মাপুরাণ, এই গানটা আসলে আমার টার্ন ওভার ছিল।
0: আমরা একটু শুনতে চাই।
1: শোনাতে এসেছি আজ পদ্মাপুরাণ।

0: ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য আপনাকে মনোনীত করা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য, সেটি আপনি কখন জানলেন, কিভাবে জানলেন এবং ওই সময়ের অনুভূতিটা একটু জানতে চাই।
1: প্রথম খবরের মাধ্যমে, মানে পত্রিকায় পেলাম।
0: আপনি এর আগে জানতেনই না কিছু?
1: না, পত্রিকায় যেই দিনে প্রকাশিত হলো সেই দিনই আমার কাছে চিঠি এসেছিল। চিঠিটা পড়লাম যথারীতি, দেন আসলে বিশ্বাস হলো যে না। ওকে,
0: বাংলাদেশ বেতারের সাথে আপনার সম্পর্ক কিভাবে তৈরি হলো?
1: আমি রাজশাহী বেতারের এনলিস্টেড ছিলাম এবং ওস্তাদ আব্দুল আজিজ বাচ্চু স্যারের মাধ্যমে, ওস্তাদ নূর হামিম রিজভি স্যারের মাধ্যমে। তো ওইখানে আধুনিক গান এবং নজরুলটা করতাম। তারপরে আমি বলা যায় 2006 পরবর্তী, যখন আসলে ঢাকায় আমার কাজকর্ম শুরু হলো, দেন ঢাকা কেন্দ্রে আমার এনওসি নিয়ে আসলাম। এই তো এখনো আপনার সঙ্গে ঢাকা কেন্দ্রে আছি।
0: আচ্ছা, ওই সময়ে আপনি বেতারে কোন কোন গান রেকর্ড করেছেন? নজরুল এবং রবীন্দ্র করতেন?
1: নজরুল এবং আধুনিকটা।
0: নজরুল এবং আধুনিকটা
1: আধুনিকটা
0: একটু শুনতে চাই, একটি নজরুল শুনি।

0: अंधा इश्क मेरा फंस गई।
1: বাহ বাহ, খুব চমৎকার। অনেক অনেক ধন্যবাদ মহিন, আপনার অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, ভালো থাকবেন।
2: আপনাকে অনেক ধন্যবাদ, এবং আজকে এই ক্ষুদ্র আয়োজনে আপনার সঙ্গে থাকতে পেরে আমিও আনন্দিত।
1: আগামী পর্বে ঠিক আবার অন্য কোন প্রিয় মুখকে সাথে নিয়ে যথারীতি আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
3: শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো।
4: বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা। চলুন আজকের পর্ব হোসেনি দালান নিয়ে কিছু কথা শুনে আসি। পর্বটি লিখেছেন মারুফ রাইহান, আর তারপরে শোনাচ্ছেন স্বপন গুহ।
3: এই ঐতিহাসিক স্থাপনাটি অবস্থিত পুরানো ঢাকার চানখারপুলে, হোসেনি দালান রোডে। স্থানীয়দের কাছে এটি ইমামবাড়া নামে পরিচিত। কেউ কেউ একে হোসেনি দালান বা হোসাইনি দালান বলেও উল্লেখ করেন। এটি মূলত শিয়া মুসলিম সম্প্রদায়ের একটি মসজিদ ও কবরস্থান এবং বাংলাদেশের শিয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মহরম পালনের প্রধান কেন্দ্র। প্রায় 350 বছরের পুরনো এ স্থাপনা মুঘল আমলের ঐতিহ্যের নিদর্শন। মুঘল সম্রাট শাহজাহানের আমলে এটি নির্মিত হয়। এর নির্মাণকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। ইমামবাড়ার দেয়ালের শিলালিপি থেকে জানা যায়, শাহ সুজার সুবেদারির সময় তাঁর এক নৌসেনাপতি মীর মুরাদ, এটি হিজরি 1052 সনে 1642 খ্রিস্টাব্দে সৈয়দ মীর মুরাদ কর্তৃক নির্মিত হয়। তিনি প্রথমে তাজিয়া কোনা নির্মাণ করেন, ইমামবাড়া তারই পরিবর্ধিত রূপ। আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া তাঁর বাংলাদেশের প্রত্নসম্পদ বইয়ে ভবনের দেয়ালে লাগানো শিলালিপির কথা উল্লেখ করেছেন। প্রত্নতাত্ত্বিকরা পরীক্ষার পর দেখেছেন ওই শিলালিপিটি নকল নয়। শিলালিপিতে উল্লেখ রয়েছে নির্মাতা হিসেবে মীর মুরাদের নাম। ঐতিহাসিক এম হাসান দানিও বলেছেন মীর মুরাদই এখানে প্রথম ছোট আকারের একটি ইমামবাড়া স্থাপন করেছিলেন। পরে এটি ভেঙে যায় এবং নায়েব নাজিমরা নতুন করে তা নির্মাণ করেন। ইতিহাসবিদ জেমস টেলর তাঁর বইয়ে উল্লেখ করেন, 1832 সালেও আদি ইমামবাড়া টিকেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দুই দফায় ইমামবাড়ার সংস্কার হয়। 1897 সালের ভূমিকম্পে ভবনটি প্রায় বিধ্বস্ত হয়। পরে খাজা আহসানুল্লাহ লক্ষাধিক টাকা ব্যয় করে তা পুনর্নির্মাণ ও সংস্কার করেন। 1995 একবার এবং পরবর্তীতে 2011 পুনর্বার দক্ষিণের পুকুরটির সংস্কার করা হয়। 2011 খ্রিস্টাব্দে পুনরায় হোসেনি দালান ইমামবাড়ার সংস্কার সাধন ও সৌন্দর্য বর্ধন করা হয়। দৃষ্টিনন্দন কারুকার্য ও স্থাপত্য শৈলীতে গঠিত এই দালানটি কোনো মাজার না হলেও প্রতীকীভাবে এখানে রয়েছে হজরত ইমাম হোসেন রাদি আল্লাহ তাআলা আনহুর রওজার অনুরূপ একটি সোনালী কফিন। কালো কাপড়ে মোড়ানো দেয়াল ও পবিত্র কোরআনের আয়াত খচিত অলঙ্করণ কারবালার শোকাবহ আবহ সৃষ্টি করে। অনেকে সেখানে দাঁড়িয়ে অশ্রুসিক্ত চোখে দোয়া করেন, কেউ বা ভালোবাসার উপহার জড়ান সেই প্রতীকী কফিনে। প্রায় 6 বিঘা জমির উপর নির্মিত হোসেনি দালান দুই ভাগে বিভক্ত, বহিরাংশ ও ভেতরের অংশ। ভেতরের ডান দিকে রয়েছে গাঞ্জে শহীদ ঘর, যেখানে কারবালার 71 শহীদদের স্মৃতি ধারণ করা হয়েছে। মহরম মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই এখানে 10 দিনব্যাপী সকাল বিকাল ধর্মীয় অনুষ্ঠান ও নহজত শোকসঙ্গীত পরিবেশিত হয়। 10ই মহরম মুসলমানদের কাছে একটি বিশেষ দিন। শিয়া সম্প্রদায় এদিন একটি ঐতিহাসিক তাজিয়া মিছিল আয়োজন করে, যা ঢাকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। হাই হোসেন মাতম করতে করতে এই মিছিল হোসেনি দালান থেকেই শুরু হয়। শুনলাম এই ঢাকা, সময় হলো গান শোনাবার। শুনব সিনেমার গান, শিল্পী সাবিনা ইয়াসমিন, কথা আমজাদ হোসেন, সুর করেছেন আলাউদ্দিন আলী। সিনেমার নাম সুন্দরী।

0: গানে গল্প কথায় শেষ হয়ে এলো আমাদের সময়। বন্ধুরা, শেষ হয়ে আজকের অনুষ্ঠানে সময়টুকু এবার শেষ হয়ে এলো। যাবার আগে বলি শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় তৌহিদা আফরোজ, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
1: ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান শেষ হল, মহানগর এখানে শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সাইফউদ্দিন। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিংয়ে সেদেশের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সাথে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী গতকাল চীনের দালিয়ান থেকে স্থানীয় সময় বিকেল ৫:৩০ বেইজিং এর চাওমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসাবে রয়েছেন তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় চাওমিং রেলওয়ে স্টেশনে তারেক রহমান ও তার সহধর্মীকে লালগালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার দেওয়া হয়। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এর মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির কমিটির সেক্রেটারি সুন মেইজুন তারেক রহমানকে অভ্যর্থনা জানান। এ সময় শিশু কিশোররা প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনীর হাতে ফুলের তোড়া তুলে দেন। রেলওয়ে স্টেশন থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়া ওই উতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল রাতে তিনি দেশে ফিরবেন বলেও আশা করা যাচ্ছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সুরক্ষা এবং আঞ্চলিক সুষম উন্নয়নকে সরকার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসাবে গ্রহণ করেছে। তিনি গতকাল জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে একথা জানান। সংসদের বৈঠক গতকাল বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিতে পুনরায় শুরু হয়। অর্থমন্ত্রী জানান, সরকারি খাদ্যশস্য সংরক্ষণ ক্ষমতা ২৩.১৬ লাখ মেট্রিক টন থেকে ২৪.৫০ লাখ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ২৮.১৯ লাখ মেট্রিক টন থেকে বাড়িয়ে ৪১.২৯ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। ভেনিজুয়েলায় এক মিনিটের মধ্যে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র ইউএসজিসি নিশ্চিত করেছে, রাজধানীর কারাকাসের ২০ কিলোমিটার দূরে কারাবোবো রাজ্যে ৭.২ মাত্রার ভূমিকম্পের কেন্দ্র স্থল ছিল। এর পরপরই মাত্র ৩৯ সেকেন্ডের মাথায় অপর আরেকটি ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কতজন হতাহত হয়েছে এবং কি পরিমাণ ক্ষতি হবে এখনও তা স্পষ্ট নয়। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র ধারণা করছে, মৃতের সংখ্যা ১০,০০০ থেকে ১,০০,০০০ হতে পারে। ভূমিকম্পে কারাকাসে কম্পন অনুভূত হয়, সেখানে বহু ভবন ধসে পড়ে, পেট্রোল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ধসে পড়া ভবনের নিচ থেকে মানুষ সাহায্যের আবেদন জানাচ্ছে। ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের বাড়ি থেকে বেরিয়ে আসার অনুরোধ জানান। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেন সহ ইউরোপের বেশিরভাগ দেশে প্রচণ্ড তাপদাহ চলছে। প্রায় ৪৮,০০০ ফরাসি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ফ্রান্সের জাতীয় আবহাওয়া বিভাগ জানায়, চলতি সপ্তাহান্ত পর্যন্ত দেশটিতে তাপদাহ বয়ে যেতে পারে। এ সময় ফ্রান্সের তাপমাত্রার পারদ ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ফ্রান্সে ফ্যান ও এয়ার কন্ডিশন যন্ত্র বিক্রির হার রেকর্ড ছুঁয়েছে। এদিকে ব্রিটেনের আবহাওয়া দপ্তর জানায়, দেশটিতে ১৯৭৬ সালের রেকর্ড ভেঙে তাপমাত্রা ৩৬.১ ডিগ্রিতে পৌঁছায় এবং আজকের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। স্পেনেও বিগত কয়েকদিনে রেকর্ড তাপদাহ অনুভূত হয়েছে এবং আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া ইতালির উত্তর ও মধ্যাঞ্চলে ১৬টি রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ডাব্লিউএইচও এর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, বিশ্ব নেতাদের অবশ্যই জলবায়ু সহনশীল স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ নিশ্চিত করতে হবে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল, যুক্তরাষ্ট্রের আটলান্টায় ব্রাজিল ৩-০ গোলে স্কটল্যান্ডকে পরাজিত করেছে। ভিনিসিউস জুনিয়র ব্রাজিলের পক্ষে দুটি গোল করেন এবং ফ্লোরিডায় মরক্কো ৪-২ গোলে হাইতির বিপক্ষে জয়লাভ করে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ১-০ গোলে দক্ষিণ কোরিয়াকে এবং মেক্সিকো ৩-০ গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। এদিকে গতরাতে ভ্যাঙ্কুইভারে সুইজারল্যান্ড ২-১ গোলে কানাডাকে এবং ওয়াশিংটনে বোসনিয়া হার্জেগোভিনা ৩-১ গোলে কাতারকে পরাজিত করে। আজ ২টায় নিউ ইয়র্কে জার্মানি ইকুইডরের এবং ফিলাডেলফিয়ায় কোরাসাও আইভরি কোস্টের মোকাবেলা করবে। ভোর ৫টায় কানসাসে নেদারল্যান্ডস ইউনেশিয়ার এবং ডালাসে জাপান সুইডেনের বিপক্ষে খেলবে। আগামীকাল সকাল ৮টায় লস অ্যাঞ্জেলসে যুক্তরাষ্ট্র, তুরস্কের এবং সান ফ্রান্সিসকোতে অস্ট্রেলিয়া প্যারাগুয়ের মুখোমুখি হবে। ক্রিকেট। ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় সন্ধে 7:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। মহাশক্তি প্রেরণ কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের কারণে সকাল 8:24 থেকে সকাল 8:29 পর্যন্ত মোট 5 মিনিট ঢাকা ক 693 কিলোহার্টজে আমাদের অনুষ্ঠান প্রচারিত অনুষ্ঠান শুনতে পাননি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঘোষণাটি শুনলেন।
2: প্রিয় শ্রোতা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের অনুষ্ঠান সূচিতে এবারে রয়েছে আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন জানিতা আহমেদ ঝিলিক। প্রথম গানের গীতিকার রামানন্দ সরকার, সুর করেছেন শেখ সাদী খান।

আধুনিক গান শুনছেন। কণ্ঠ দিয়েছেন জানিতা আহমেদ ঝিলিক। এবারের গানটি রচনা করেছেন গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন ফয়সাল আহমেদ।

0: এতক্ষণ স্টুডিও রেকর্ডে রবীন্দ্র আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন জানিতা আহমেদ ঝিলিক।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান।

প্রিয় শ্রোতা, শুনছেন পল্লীগীতি শিল্পী মৌসুমী আক্তার শ্রাবণীর কণ্ঠে। গানের কথা এই ভবের নাট্যশালায়। কথা সাজিয়েছেন শিরিন আক্তার, গানটির সুর করেছেন আবু বকর সিদ্দিকী।

সুপ্রিয় শ্রোতা, পরপর দুখানি পল্লীগীতি শুনলেন শিল্পী মৌসুমী আক্তার শ্রাবণীর কণ্ঠে। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন আধুনিক গান শুনবেন রাজীব দাশের কণ্ঠে। প্রথম গানটি রচনা করেছেন তসলিমা খাতুন, সুর করেছেন সৈয়দ শাবাব আলী আরজু।

আধুনিক গান শুনছেন রাজীব দাসের কণ্ঠে। এবারের গানটি রচনা করেছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ সাদেক আলী।

0: প্রথমে তোমার মন হারানো প্রাণ মাতানো সুরের লহরী, এবং পরে আজ শুধু তোমাকে চেয়ে চেয়ে দেখব। পরপর দুখানি আধুনিক গান শুনলেন রাজীব দাসের কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী তানজিনা পারভিন তমা।

0: দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন তানজিনা পারভিন তমার কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন খাল খনন বিষয়ক গান শুনবেন শিল্পী, গীতিকার ও সুরকার মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।

0: মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদারের রচিত সুরারোপিত গান শুনলেন খাল খনন বিষয়ক।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে শারমিন মুস্তাফি কনি। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বেইজিং এ সেদেশের প্রধানমন্ত্রী লি কেকিয়াং এর সাথে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, এমওইউ, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা ও একটি প্রোটোকল সহ ১৫-১৭টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। বহু প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল রাতে তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হেজিং। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিং এর রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে লিউ হেজিং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৯ বার চীন সফরের কথা উল্লেখ করে বলেন, তাঁর সম্মানে ২০০১ সালে বেগম খালেদা জিয়ার চীন সফরের ছবি চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে সংরক্ষিত রয়েছে। তিনি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতার স্মারকের কথা উল্লেখ করে দুদলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রকল্প ও চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মুখপাত্র মাহদি আমিন ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। আজ প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিং এর রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হেজিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা ১১টায় আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সুরক্ষা ও অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়নকে সরকার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে। ভেনেজুয়েলায় এক মিনিটের মধ্যে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র ইউসিজিসি নিশ্চিত করেছে, রাজধানী কারাকাসের ২০ কিলোমিটার দূরে কারাবোবো রাজ্যে ৭.২ মাত্রার প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। এরপরই মাত্র ৩৯ সেকেন্ডের মাথায় অপর আরেকটি ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। কতজন হতাহত হয়েছে এবং কি পরিমাণ ক্ষতি হবে এখনও তা স্পষ্ট নয়। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র ধারণা করছে মৃতের সংখ্যা ১০,০০০ থেকে ১,০০,০০০ হতে পারে। ভূমিকম্পে কারাকাসে কম্পন অনুভূত হয়, সেখানে বহু ভবন ধসে পড়ে, পেট্রোল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ধসে পড়া ভবনের নিচ থেকে মানুষ সাহায্যের আবেদন জানাচ্ছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের বাড়ি থেকে বেরিয়ে আসার অনুরোধ জানান। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ব্রাজিল ৩-০ গোলে স্কটল্যান্ডকে পরাজিত করেছে। ভেনিসিয়াস জুনিয়র ব্রাজিলের পক্ষে দুটি গোল করেন এবং ফ্লোরিডায় মরক্কো ৪-২ গোলে হাইতির বিপক্ষে জয়লাভ করে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ১-০ গোলে দক্ষিণ কোরিয়াকে এবং মেক্সিকো ৩-০ গোলে চেক প্রজাতন্ত্রকে পরাজিত করে। এদিকে গতরাতে ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ড ২-১ গোলে কানাডাকে এবং ওয়াশিংটনে বসনিয়া হার্জেগোভিনা ৩-১ গোলে কাতারকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এবারে আয়োজন নজরুল সঙ্গীত। শিল্পী প্রজ্ঞা প্রতিভা মণ্ডলের কণ্ঠে শুনবেন সে চলে গেছে বলে কি গো।

সুপ্রিয় শ্রোতা, শিল্পী প্রজ্ঞা প্রতিভা মণ্ডলের কণ্ঠে শুনছেন নজরুল সঙ্গীত। শিল্পী কণ্ঠে এবার শুনবেন হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়ায় ঝরা ফুল একেলা আমি।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন প্রজ্ঞা প্রতিভা মণ্ডলের কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লী সুরে গিটার শুনবেন, বাজিয়েছেন সৈয়দ আরমান রেজা।

0: এতক্ষণ গিটারে পল্লী সুর শুনলেন, বাজিয়েছেন সৈয়দ আরমান রেজা, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
0: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন। কণ্ঠ দিয়েছেন মায়েশা সুলতানা উর্বি। ও যে মানে না মানা।

0: ঘন ঘন মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না। এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় ঘরের জানালা বন্ধ রেখে ঘরের ভেতর অবস্থান নিন এবং এ সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, বিভিন্ন পাইপ স্পর্শ করবেন না। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে। আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় পালার আয়োজনে। এ পালায় অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে নাজমা বেগম লুসি, পল্লবী দে এবং উম্মে কুলসুম। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, তাহিদা আফরোজ, আফরোজা আক্তার, লুৎফুন্নাহার মেরি এবং হাফিজা আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন আধুনিক গান শুনবেন। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না। প্রথম গানটির কথা লিখেছেন মুকাদ্দেম বাবু এবং সুর করেছেন অশোক কুমার সরকার।

প্রিয় শ্রোতা, আপনারা আধুনিক গান শুনছেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্নার কণ্ঠে। এবারের গানটির গীতিকার মুশফিকুর রহমান এবং সুর করেছেন দীপক কুমার দে।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না।
1: বজ্রপাত থেকে নিরাপদে থাকতে হলে প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগ মুক্ত এবং যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন, এবং বজ্রপাতের আভাস পেলে প্লাগ খুলে বৈদ্যুতিক যন্ত্রপাতি বিদ্যুৎ সংযোগ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করুন।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন রয়েছে লালন গীতি, শিল্পী নাসরিন আক্তার বিউটি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 মেগাহার্জে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন, অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ আতিকুর রহমান। সুপ্রিয় বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই তা সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ অধিবেশন শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। শুরুতেই সুমন রাহাতের কণ্ঠে স্বাধীনতার গান, গীতিকার নুরুল ইসলাম মানিক, গানটির সুরকার শেখ জালালউদ্দিন আহমেদ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রশ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

بالحق قد جاءكم الرسول بالحق.

0: সদাকাল্লাহুল আযীম। সূরা আন-নিসা-এর 170 নং আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো। মহান রব্বুল আলামিন বলছেন, হে মানুষরা, তোমাদের মালিকের কাছ থেকে তোমাদের জন্য সঠিক বিধান নিয়ে রসুল এসেছে, এ বিধানের উপরে তোমরা ঈমান আনো, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আর তোমরা যদি তা মেনে নিতে অস্বীকার করো, তাহলে জেনে রেখো, আসমান জমিনে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ তাআলার জন্যে, এবং আল্লাহ তাআলা সর্বজ্ঞ কুশলী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হল। দিনের কর্মসূচি অনুযায়ী এখন 2026-27 অর্থবছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য মোহাম্মদ মুর্শেদ মিল্টন, বগুড়া 7। আপনার সময় 6 মিনিট।
2: বিসমিল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে 2026-27 অর্থবছরের জাতীয় বাজেটের উপর কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে। তিনি একটি ভবিষ্যৎমুখী ঐতিহাসিক বাজেট জাতির সামনে উপস্থাপনা করেছে। প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং জনগণের জীবন যাত্রার মান উন্নয়ন লক্ষ্যে প্রণীত হয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা বগুড়া 42-7 গাবতলী সাধানপুর, এই আসনটি একটি ঐতিহাসিকভাবে পরিচিতি। এই ঐতিহাসিক এই পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, রাখাল রাজা, ক্ষণজন্মা পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই আসনে আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহাকালের মহাশ্রেষ্ঠ মহিষী নারী, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আসন থেকে 4 বার নির্বাচন করেছে, 3 বার দেশের প্রধানমন্ত্রী হয়েছে। এই বিশেষ এলাকার জন্য এলাকার দীর্ঘ 17 বৎসর ফেঁসিবাদী সরকার কোনো উন্নয়ন করে নাই। তাই মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে এই বগুড়াকে, বগুড়া 7 গাবতলী সাধানপুর যেন উন্নয়নের ছোঁয়া পায়। আমরা বিগত 100 বৎসর যমুনা ব্রিজ যখন হয় নাই, তখন আমরা উত্তর জনপদের মানুষ 100 বছর পিছিয়েছিলাম। যমুনা ব্রিজ হওয়ার কারণে ইনশাল্লাহ এখন আমরা উত্তর জনপদের মানুষ এই ঢাকায় কর্মসংস্থান এবং জীবন জীবিকা, ইনশাল্লাহ আমরা, আমাদের জনগণ এই ঢাকাতে তারা জীবন জীবিকা যাপন করছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে যে দ্বিতীয় যমুনা ব্রিজ এই বাজেটে ধরার কারণে আমাদের উত্তর অঞ্চলের, বিশেষ করে বগুড়া গাবতলিতে আর্থসামাজিক উন্নয়নের কোনো কাজ হয় নাই। এই দ্বিতীয় যমুনা ব্রিজ হওয়ার কারণে গাবতলী সারাগান্দি একটি আর্থসামাজিক উন্নয়নমূলক কাজ হবে, এবং একটি হাইওয়ে হলে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই। পাশাপাশি মাননীয় স্পিকার, বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সন্ধিক্ষণে অবস্থান করছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক বাণিজ্যর চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। এই প্রেক্ষাপটে বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণ। মাননীয় স্পিকার, উত্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়া ও চীন সফরের আন্তরিক অভিনন্দন জানাই। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের সময় এই দুটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় করার উদ্যোগ অত্যন্ত সময় উপযোগী। মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসী বাংলাদেশের কল্যাণে গৃহীত পদক্ষেপ দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে। এইভাবে চীনের সঙ্গে বিনিয়োগ, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত সহযোগিতা বাংলাদেশের উন্নয়নের গতিকে আরও বেগবান করবে বলে আমরা আশা করি। উত্তরের প্রতিনিধি হিসেবে আমি বিশেষভাবে অনুরোধ জানাই, বিদেশি বিনিয়োগ ও উন্নয়নের প্রকল্প সুফল যেন শুধু বড় শহরগুলোতে সীমাবদ্ধ না থাকে, বগুড়া, রংপুর, রাজশাহী ও সমগ্র উত্তর অঞ্চলে শিল্প কারখানা, অর্থনৈতিক অঞ্চল এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা হোক। মাননীয় স্পিকার, উত্তরবঙ্গ দেশের খাদ্য ভাণ্ডার, কৃষি সেচ ব্যবস্থা, নদী ব্যবস্থাপনা এবং যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের আন্তর্জাতিক সহায়তার কাজে লাগানো গেলে এই অঞ্চলের কোটি কোটি মানুষের জীবনমান আরও উন্নত হবে। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক অঙ্গনে আরও মর্যাদাশালী অবস্থানে পৌঁছবে এবং উন্নয়নের সুফল দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে পৌঁছে দিবে। মাননীয় স্পিকার, আমি বিশেষভাবে বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতের প্রতি অধিক গুরুত্ব প্রদানের আহ্বান জানাই। শিল্পায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য। নতুন বিদ্যুৎ কেন্দ্র, সাবস্টেশন, সঞ্চালন লাইন এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। মাননীয় স্পিকার, কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতির প্রাণ হল কৃষিখাত। কৃষকের জন্য সার, বীজ, সেচ, কৃষি ঋণ সহজলভ্য করতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিখাতে ভর্তুকি ও সহায়তা অব্যাহত রাখার প্রয়োজন। এছাড়া যুব সমাজের জন্য দক্ষতা উন্নয়ন, কারিগরি এবং উদ্যোক্তা উন্নয়নের জন্য আরও বেশি বরাদ্দ প্রদান করা উচিত। বেকারত্ব হ্রাস, নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্য ক্ষুদ্র মাঝারি শিল্প এসএমই খাতকে বিশেষ প্রণোদনা দিতে হবে। মাননীয় স্পিকার, আমি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়টিকে স্বাগত জানাই। একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মানব সম্পদ উন্নয়নের কোনো বিকল্প নাই। শিক্ষা, স্বাস্থ্য এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। মাননীয় স্পিকার, আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি আধুনিক, উন্নত, বৈষম্যহীন বাংলাদেশ গঠন করা। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী এবং দেশের জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। আমি আশা করি এই বাজেট দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরো।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ পাঁচ। আপনার সময় ছয় মিনিট।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজ আমি দলের একজন সদস্য হিসেবে কথা বলছি, কিন্তু তার আগে আমি বাংলাদেশের একজন সন্তান হিসেবে কথা বলতে চাই। বাজেটের বাইরে হাজার হাজার কোটি টাকার হিসাব আছে বইয়ে, কিন্তু আমার চোখের সামনে ভেসে ওঠে অন্য হিসাব, একজন কৃষকের ঘামে ভেজা মুখ, একজন শ্রমিকের ক্লান্ত হাত, একজন মায়ের নির্ঘুম রাত, একজন শিক্ষিত তরুণের অপেক্ষা। মাননীয় স্পিকার, আজ আমরা শুধু একটি বাজেট নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি সেই কৃষকের ভবিষ্যৎ নিয়ে, যিনি ভোরে মাঠে যান কিন্তু সন্ধ্যায় ন্যায্য দাম পান না। আমরা আলোচনা করছি সেই মায়ের কথা, যিনি সংসারের খরচ মেলাতে গিয়ে নিজের প্রয়োজন বিসর্জন দেন। আমরা আলোচনা করছি সেই তরুণের কথা, যার হাতে ডিগ্রি আছে কিন্তু চাকরি নেই। আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো কৃষক উৎপাদনের খরচ নিয়ে আতঙ্কিত হবে না, কোনো ছাত্র অর্থের অভাবে শিক্ষার সুযোগ হারাবে না, কোনো রোগী হাসপাতালের দরজায় দাঁড়িয়ে চিকিৎসার অভাবে ফিরে যাবে না। বাজেট শুধু অর্থনীতির দলিল নয়, এটি একটি জাতির নৈতিক অঙ্গীকার। আমরা কাদের পাশে দাঁড়াবো, কাদের অধিকার দেব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন বাংলাদেশ রেখে যাব, তারই প্রতিফলন এই বাজেট। সংখ্যার সাফল্যের চেয়ে মানুষের জীবনের সাফল্যকে বড় করে দেখুন, কারণ ইতিহাস বাজেটের অঙ্ক মনে রাখে না, ইতিহাস মনে রাখে সেই বাজেট যে বাজেট মানুষের জীবনে পরিবর্তন এনেছিল। তারা জানতে চায় বাজেট কি আগামী বছর তাদের জীবনটাকে সহজ করবে কিনা। আমরা সরকার ও বিরোধী দল আলাদা হতে পারি, কিন্তু এই বাংলাদেশ আমাদের সবার। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে অর্থনীতির প্রবৃত্তি শুধু পরিসংখ্যানে নয়, মানুষের মুখের হাসিতে দেখা যাবে, যেখানে উন্নয়ন শুধু সেতু ও ভবনে নয়, মানুষের জীবনে প্রতিফলিত হবে। মাননীয় স্পিকার, একদিন আমরা কেউ এই সংসদে থাকব না, কেউ মন্ত্রী থাকব না, কেউ বিরোধী দলের সদস্য থাকব না, কিন্তু বাংলাদেশ থাকবে। আজকের শিশুরা তখন এই দেশের নেতৃত্ব দিবে, সেদিন তারা যেন বলতে পারে একটি প্রজন্ম ছিল যারা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের ভবিষ্যতের কথা ভেবেছিল। সেই প্রত্যাশা নিয়েই আমার বক্তব্য দিচ্ছি। 2026-27 অর্থ বছরের বাজেটের বেশ কিছু ইতিবাচক দিক উল্লেখ করছি, যদিও বিরোধী দল বাজেট বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমি অর্থনীতিবিদ নই মাননীয় স্পিকার, বাজেটের বই পড়ে যতটুকু বুঝেছি, আমার দৃষ্টিতে যতটুকু ভালো মনে হয়েছে আমি শুধু সেটুকুই বলবো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক সুরক্ষাকে বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বেসরকারি খাতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সোলার প্যানেলের উপর শুল্ক ছাড় এবং বৈদ্যুতিক যানবাহনের জন্য প্রণোদনা একটি ইতিবাচক পদক্ষেপ। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষার উপর গুরুত্ব দেওয়া ইতিবাচক হয়েছে। স্টার্ট আপের কর সুবিধা, ফ্রিল্যান্সারদের জন্য কর ছাড় যুব ও নারী উদ্যোক্তা তহবিল কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে বলে মনে করি। যদিও বাজেট বক্তৃতায় এআই নিয়ে খুব বিস্তৃত আলোচনা ছিল না, কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। চিকিৎসা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার মত্তাভিত্তিক জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার MBBS কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগের কথা বলা হয়েছে। এআই, মেশিন লার্নিং, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর এবং বিগ ডেটা অ্যানালাইসিসের জন্য বিশেষ গবেষণাগার স্থাপনের কথা রয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতের আলোচনায় সরকারি সেবায় এআই ব্যবহার, তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ, স্মার্ট সিটি উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। স্বাস্থ্য, কৃষি ও জনসেবামূলক খাতে এআই ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। মাননীয় স্পিকার, সময় শেষ হয়ে যাচ্ছে, একটু এলাকার কথা বলি। আমাদের এলাকায় একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। রাফি নামে একজন শিশু, 8 বছরের শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার বাবা মার সাথে আমরা মুক্তাগাছাবাসী দাবি করি তার বিচার যেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেরকম 6 দিনে হয়েছে তার বিচারও যেন দ্রুত গতিতে হয়, এটা আমাদের এলাকাবাসীর দাবি। যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, এই ঘটনা বলতে গেলে লিডার অনেক সময় লেগেছে। আমাদের আরেকজন মহিলা সংসদ সদস্যা উনি বলেছেন, উনি ইতিমধ্যেই বিশ্লেষণ করেছেন যে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে। সত্যি হৃদয় বিদারক, চোখের পানি এসে যায়। লিডার, আমরা এর বিচার চাই, যত দ্রুত সম্ভব বিচার চাই। পুলিশ বাহিনী ইতিমধ্যেই মেইন আসামিকে অ্যারেস্ট করেছে, উনি 164 ধারায় জবানবন্দি স্বীকার করেছেন হত্যাকাণ্ডের, কাজেই এই বিচার সহজ হয়েছে। আমার মনে হয় আমরা চেষ্টা করলে এই বিচারটাও রামিসার মতো দ্রুতগতিতে করতে পারি ইনশাল্লাহ। তাহলে একটু এলাকার কথা বলি, মাননীয় স্পিকার একটু সময় বাড়ায় দিয়েন। আমাদের মুক্তাগাছা অত্যন্ত পুরাতন পৌরসভার এলাকা, মুক্তাগাছা।
1: মাননীয় সদস্য এক মিনিটে কনক্লুড করেন,
3: দুই তিনটা মিনিট দেন।
1: আচ্ছা, দুই মিনিট,
3: ডেইলি কথা বলি না।
1: ওকে, দুই মিনিটে শেষ করেন,
3: তিনটা মিনিট দেন,
1: দুই মিনিট।
3: মুক্তাগাছা যে মেইন রোড, এই রোডটা আমাদের উত্তরবঙ্গকে কানেক্ট করে। এই রাস্তা দিয়ে যেতে গেলে, যদিও বাইপাস হয়েছে, হচ্ছে, কাজ চলছে, আমাদের মাননীয় সড়ক প্রতিমন্ত্রী সাহেব উনি যথেষ্ট সহযোগিতা করছেন, যেটা এক বছরে হতো উনি চেষ্টা করে এটা আগামী এক মাসের ভিতরেই আমরা ওই রাস্তা দিয়ে যেতে পারবো, যদিও কমপ্লিট হবে না, উনিও বলেছেন দ্রুততার সহিত কমপ্লিট করে দিবেন। মুক্তাগাছা শহর দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা উত্তরবঙ্গে যেতে গেলে একটি মাত্র রাস্তা, এই রাস্তাটাকে 4 লেনে রূপান্তর করার দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। আমাদের মুক্তাগাছায় যে ড্রেনের সমস্যা, বাজারগুলোতে যে ড্রেনের সমস্যা, প্রতিটা বাজার এই 2-3 বছর পরে পরে রাস্তা করা হয় কিন্তু ভেঙে যায় ড্রেনের সিস্টেম না থাকার কারণে। এটা মনে হয় শুধু মুক্তাগাছা না, আমাদের সারা বাংলাদেশের এই সমস্যা, এটার দিকে একটা বিশেষ নজর দেওয়া উচিত। আমাদের মন্ত্রী সাহেব এখানে আছেন, ওনার কাছে দাবি জানাবো, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যে আমাদের বাজারের রাস্তাগুলো যদি ড্রেনেজ সিস্টেমগুলি ডেভেলপ করা হলে এই রাস্তাও দীর্ঘদিন টিকবে এবং বাজারে যে প্রবলেমটা হয় সেটারও সমাধান হবে। সবাই একটা কথা সংসদে এসেই বলি আমরা, যে আমাদের বিদ্যুৎ সমস্যা, বিদ্যুৎ নাই, গত 20 বছরে যে কোনো বিদ্যুতের ডেভেলপমেন্ট হয় না এই কথাটা কিন্তু কেউ বলেন না। আমাদের যে ফ্যাসিস্ট সরকার যে আমাদের এনার্জি মিনিস্ট্রিটিকে ধ্বংস করে দিয়েছে এই বিদ্যুতের সমস্যার জন্য, আমাদের সরকার বিশেষভাবে চেষ্টা করছে। আমরা আশা করি যে আগামী 1-2 বছরের ভিতরে এই সমস্যার সমাধান হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এই ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়েছে, আমাদের মন্ত্রী ইতিমধ্যেই বলেছেন।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুল বাতেন, মাননীয় সদস্য, ঢাকা 16। আপনার সময় 6 মিনিট।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা অতি বিগত 5 বছরের সামগ্রিক অর্থনীতির গতি প্রকৃতি এবং বাজেট বৃদ্ধির ট্রেন্ড লক্ষ্য করি, তাহলে দেখব প্রত্যেক বছর টাকার অঙ্কে বাজেট বৃদ্ধি হয়েছে। সেই হিসাবে যে বড় আকারের বাজেট উপস্থাপিত হবে এই 2026-27 অর্থবছরে, এটা খুবই স্বাভাবিক। শুধু বড় আকারের বাজেট দেশের প্রান্তিক মানুষের জন্য কতটুকু কাজে লাগবে সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। মাননীয় স্পিকার, এই বড় বাজেটের সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানোর জন্য সরকারকে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা, বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, দুর্নীতি থাকবে না বাস্তবায়নের ক্ষেত্রে, এবং দক্ষতার সঙ্গে বাজেট বাস্তবায়ন করতে হবে। এটা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন যে এই প্রস্তুতি বা এই কতটুকু আছে সরকারে বা বাজেটে এর কী গাইডলাইন আছে। মাননীয় স্পিকার, আপাতত দৃষ্টিতে শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধির জন্য বাজেটের অঙ্কের দিক থেকে বৃদ্ধি করা হয়েছে। মাননীয় স্পিকার, গত সপ্তাহে আমরা এই সংসদে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে একটা বিবৃতি শুনেছি, তার বিবৃতি অনুযায়ী হাজার হাজার মামলা জটে আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে জর্জরিত। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নাই, কর্মচারীর অভাব, বিশেষ করে গ্রাম পর্যায়ে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেখানে শিক্ষকের পাশাপাশি ছাত্রেরও অভাব। মাননীয় স্পিকার, বিগত ফেসিবাদী আমলে যেভাবে দলীয়করণের মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, যদি একই ধারাবাহিক

0: এখানে এই দলীয় বিবেচনাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, এই দলীয় বিবেচনা প্রাধান্য পেলে শিক্ষা খাত কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, কিন্তু স্বাস্থ্য খাতের বড় সমস্যা হচ্ছে আমাদের জনবলের দক্ষতার অভাব। হাসপাতালগুলোতে যন্ত্রপাতি নাই, সরকারি হাসপাতালে টেস্ট হয় না, টেস্ট করাতে হয় বাইরে ক্লিনিকে যেয়ে। কাজে এ ব্যাপারে বাজেটে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা পাওয়া যায় না যে কিভাবে এই এই অবস্থা থেকে আমরা মুক্তি পাব। মাননীয় স্পিকার, আমি সামরিক বাহিনীর সদস্য হিসাবে সামরিক খাতের ব্যয় নিয়ে একটু কথা বলতে চাই। মাননীয় স্পিকার, আমরা যদি বিগত কয়েক বছরের বাজেট পর্যালোচনা করি, দেখা যাচ্ছে যে বিগত বছরে 2025-26 অর্থ বছরে বাজেট বরাদ্দের শতকরা হিসেবে 6.31% বরাদ্দ ছিল। এবারে টাকা অঙ্কে বৃদ্ধি পেলেও সেটা শতাংশে কমেছে 6.01%। মাননীয় স্পিকার, বর্তমান বৈশ্বিক এবং আঞ্চলিক প্রেক্ষাপটে আমি মনে করি বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী আছে সেটাকে আরও শক্তিশালী করা, প্রশিক্ষিত করা, এটার জন্য উন্নত প্রযুক্তি সম্পন্ন অস্ত্র এবং সরঞ্জামাদি ক্রয় করতে হবে, সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে উন্নত প্রশিক্ষণ দিতে হবে দেশে বিদেশে, এবং আমাদের উপকূলীয় অঞ্চলে যে নজরদারি এবং সাইবার নিরাপত্তা বৃদ্ধির জন্য আমাদেরকে খরচ করতে হবে। মাননীয় স্পিকার, সেই বিবেচনায় আমি প্রতিরক্ষা বাজেট আরও বৃদ্ধির জন্য প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আমরা এই বাজেটটিকে, বাজেটের পরিসর বৃদ্ধি করার জন্য ক্ষুদ্র ও ফুটপাতের ব্যবসায়ীদের উপরে কর আরোপ করা হয়েছে এবং তাদের জন্য টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি বড় বড় ঋণ খেলাপিদেরকে ছাড় দিয়ে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে যদি করের বোঝা চাপিয়ে দেওয়া হয় সেটা কতটুকু সুফল দিতে পারবে জাতি সেটা জানতে চায়। মাননীয় স্পিকার, ভ্যাট হচ্ছে একটি রিগ্রেসিভ কর। আমাদের রাজস্ব খাতের প্রধান উৎস হচ্ছে ভ্যাট। এই ভ্যাট, ভ্যাটের প্রভাব সমানভাবে ধনী এবং দরিদ্রের উপরে পড়ে মাননীয় স্পিকার, কিন্তু এটার দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দেশের সাধারণ মানুষ, দরিদ্র শ্রেণীর মানুষ। মাননীয় স্পিকার, এই বাজেটে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের জন্য খুব একটা ভালো খবর নাই। মাননীয় স্পিকার, লক্ষ্যমাত্রা পূরণের জন্য বিভিন্ন ধরনের ভ্যাট এবং শুল্ক আরোপ করা হবে এবং ব্যবসায়ীরা করবে কি, সেটাকে পণ্যের উপরে চাপিয়ে দিয়ে মূল্যবৃদ্ধি হবে। এই মূল্যবৃদ্ধির যে কষাঘাতে সাধারণ মানুষ তাদের যে জীবন ধারণের জন্য নিত্য নৈমিত্তিক চাল ডাল তেল লবণ কিনতে হয় তার উপরে পড়বে, একই সঙ্গে শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও এই ভ্যাট এবং করের প্রভাব পড়বে। মাননীয় স্পিকার, আমাকে এক মিনিট সময় বাড়িয়ে দেবেন। আমি ঢাকা 16 আসনের থেকে নির্বাচিত হয়েছি। আমার সংসদের প্রথম বক্তব্যে আমি বলেছিলাম বৃহত্তর মিরপুরের, গোটা দেশের চিকিৎসা ব্যবস্থার মতো বৃহত্তর মিরপুরেও চিকিৎসা ব্যবস্থা বেসরকারি খাতের উপরে নির্ভরশীল। এই বৃহত্তর মিরপুরে একটি জেনারেল হাসপাতাল,
1: মাননীয় সদস্য 2 মিনিটে শেষ করেন, 2 মিনিট।
0: জি মাননীয় স্পিকার, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা এখনো প্রায় 80% নির্ভরশীল বেসরকারি খাতের উপরে, এবং বেসরকারি যে চিকিৎসা ব্যবস্থা, ক্লিনিক এবং হাসপাতালগুলো সেগুলো খুবই ব্যয়বহুল। মিরপুর একটি নিম্ন মধ্যবিত্ত মানুষের আবাসিক এলাকা। মাননীয় স্পিকার, বৃহত্তর মিরপুরে কোনো সরকারি হাসপাতাল নাই। আমি আমার বাজেট বক্তৃতার প্রথমেই বলেছিলাম, প্রথম দিনেই একটি হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছিলাম, সেই দাবিটাকে আমি আজকে আবার পুনরায় উত্থাপন করছি। মাননীয় স্পিকার, মিরপুর থেকে শত শত বাস এবং ট্রাক ঢাকা শহরের বিভিন্ন গন্তব্যে চলাচল করে, কিন্তু এই বাস ট্রাক দাঁড়ানোর জন্য কোনো বাস স্ট্যান্ড নাই। মাননীয় স্পিকার, সম্প্রতি আমরা জেনেছি মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা শহরের বড় বড় বাস স্ট্যান্ডগুলোকে ঢাকা শহরে বাইরে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, সেটি একটি সমাধান হতে পারে, বাট আমরা একটি বিকল্প চিন্তাও করতে পারি। মাননীয় স্পিকার, আমরা এগুলোকে বহুতল বিশিষ্ট

0: যদি স্ট্যান্ড হিসাবে আমরা নির্মাণ করতে পারি, আমার মনে হয় আমাদের সমস্যা অনেকটা সমাধান হবে। বিশেষ করে আমি আমার পল্লবী এলাকার জন্য এই বাস ট্রাকগুলোর পার্কিংয়ের জন্য আমি একটি বহুতল বিশিষ্ট পার্কিংয়ের দাবি করছি। মাননীয় স্পিকার, আমি এর পূর্বেও বলেছি, আবারও বলছি, সারা দেশের মতো আমার আসনে মাদকের ব্যাপক প্রভাব। আমি সম্প্রতি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে এটা আমার উদ্বেগের কথা জানিয়েছি। আমি আশা করছি দেশব্যাপী যাতে এই মাদকের বিস্তার রোধ করা যায় এবং যুব সমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনা যায়, এই পদক্ষেপ সরকার গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সময় বাড়িয়ে দেওয়ার জন্য, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: পরবর্তী বক্তা মাননীয় সদস্য ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, ময়মনসিংহ সাত, সময় ছয় মিনিট।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বাজেট বক্তৃতার শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে। সারা দেশের জন্য ডেফিনেটলি এটা একটা অসাধারণ বাজেট বলে আমার কাছে মনে হয়েছে। আমরা একসময় ছাত্র আন্দোলন করতাম, বাজেট হওয়ার পরের দিন আমাদেরকে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো নিয়ে আন্দোলন করতে হতো রাস্তায়। এবার বাজেটের সৌন্দর্যটা ওই জায়গায়, শিক্ষা এবং স্বাস্থ্য ওই দুটা জায়গায় বাজেট অ্যাপ্রক্সিমেটলি ডাবল দেন বিফোর দ্য লাস্ট ইয়ার্স বাজেট। এটা গ্রাসরুট লেভেলে এটার ইম্প্যাক্টটা পড়েছে, বিকজ ভিএটি এবং এআইটি সহ এই সমস্ত ট্যাক্সেবল যে ব্যাপারগুলো ছিল সেগুলা রিডিউস হওয়াতে আমরা বাজারে আজকে এইবার বাজেটে কোনো পরিবর্তন দেখি নেই। তো আমি শুরুতেই হেলথ, বিং এ ডক্টর, আমি হেলথ নিয়ে শুরু করতে চাই। হেলথের ইকুইপমেন্টস যেমন হার্টের স্ট্যান্টিং, স্ট্যান্ডগুলোর দাম কমানো হয়েছে। হেলথের রিএজেন্টস যেমন কিডনি ডায়ালাইসিসের দাম কমে আসছে। এরকম অনেকগুলা হেলথ ইস্যু আমাদের এই বাজেটে জেনারেল পপুলেশনকে সাংঘাতিকভাবে নাড়া দিয়েছে। স্পেশালি মেডিকেল এডুকেশনে এআই সহ যে ডেভেলপমেন্ট চিন্তা করা হয়েছে, আমি মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ডাক্তাররা আরও উন্নত মানের শিক্ষায় শিক্ষিত হবে মেডিকেল। আরেকটা ইউনিক হেলথে আরেকটা ইউনিক ডিসিশন আসছে, দ্যাট ইজ লাইক নেটওয়ার্ক অফ অ্যাম্বুলেন্স। আমাদের কনসেপ্টই এটা ছিল না। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের যে ভিশন, সেই ভিশনে উনি প্রিভেনশনকে কিউরের উপর জায়গা দিয়েছেন এবং উনি গ্রামের ওয়ার্ড লেভেল পর্যন্ত হেলথকে নিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যান করেছেন, যেটা ডেফিনেটলি সাধারণ মানুষের জন্য খুবই উপকারে আসবে। রেফারেল সিস্টেমটা চালু করার জন্য উনি চিন্তা করছেন। সর্বোপরি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে আমাদের অপোজিশনের একটা বক্তব্য শুনছিলাম। আসলে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ আমাদের কনসেপচুয়ালি বুঝতে হবে যে যদি আমরা দেশের মানুষের স্বার্থে করতে চাই, এটার থেকে আর ভালো কাজ হয় না, বিকজ তখন অ্যাকাউন্টেবিলিটি বোথ ইন দ্য পাবলিক অ্যান্ড দ্য প্রাইভেট সেক্টর ইনভলভ হয়ে যায়। আমি অনুরোধ করবো ওনাদেরকে আবার রিথিঙ্ক করার জন্য ব্যাপারটা। সর্বোপরি হেলথ কার্ড, অনারেবল প্রাইম মিনিস্টারের যে যুগান্তকারী কতগুলো সিদ্ধান্ত কার্ডগুলো নিয়ে, হেলথ কার্ড ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কার্ড ইন ফিউচার। ইভেন আমি তো মনে করি ফ্যামিলি কার্ডের থেকেও বড় কাজে আসবে এই হেলথ কার্ড। যে হেলথ কার্ডের মধ্যে চিপস থাকবে, যে হেলথ কার্ড দিয়ে যেখানে যাবে সেখানেই দ্যাট ডক্টর উইল হ্যাভ অল দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্যাট পেশেন্ট। তো সুতরাং আমি মনে করি এইটা ডেফিনেটলি কন্ট্রিবিউট করবে এ লট। নেক্সট, উই ক্যান কাম ইন এডুকেশন। এডুকেশনে একই রকম, অলমোস্ট প্রায় ডাবল অফ দ্য বাজেট দেন বিফোর। এবং যে চিন্তা থেকে আগাচ্ছে এডুকেশন, তাতে আমার মনে হচ্ছে উইথ দিস আমাদের যোগ্য এডুকেশন মিনিস্টারের নেতৃত্বে, দ্য প্রাইমারি এডুকেশনে ওয়ান ট্যাব ওয়ান স্টুডেন্টস পলিসি যদি ইমপ্লিমেন্টেশনে যেতে পারি আমরা, সেক্ষেত্রে আমাদের বেসিক স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা করে উঠে আসতে হবে, আলটিমেটলি পড়াশোনা করে উঠে আসবে। বিকজ এখন আমরা জানি আমাদের গ্রামে আমরা যখন যাই দেখি প্রাইমারি স্কুলের মধ্যে আবার দেখি কাপড়ও শুকাচ্ছে টিচাররা, বাচ্চাও নিয়ে আসতেছে টিচাররা। তো সুতরাং এইটা দূর করার জন্য দেয়ার শুড বি সাম চেঞ্জ যেটা আলটিমেটলি হেল্প করবে। এছাড়া ফ্রি ওয়াইফাই, এটা তো একটা মানে অস্বাভাবিক পাওয়া আমাদের দেশের ছাত্রদের জন্য। ফ্রি ওয়াইফাই ইন দ্য এডুকেশন সেক্টর, এইটা ডেফিনেটলি ছেলেদেরকে অনেক আগায় নিয়ে যাবে, ওদের একাডেমিক ম্যাটেরিয়ালসটা জোগাড় করার জন্য এটা অনেক হেল্পফুল হবে। এবং তারপরে একটা জায়গায় আমি একটু উল্লেখ করতে চাই, মাননীয় অর্থমন্ত্রী এখানে নাই, আমাদের সিনিয়র মিনিস্টার এলজিআর মিনিস্টার সাহেব আছেন, ওনার মাধ্যমে আপনার মাধ্যমে ইউনিভার্সিটিতে প্রাইভেট ইউনিভার্সিটি ট্যাক্সেশন, ইউনিভার্সিটি ইজ রানিং বাই দ্য ট্রাস্টি বোর্ড অ্যাজ এ নন প্রফিট অর্গানাইজেশন। সো একটা নন প্রফিট অর্গানাইজেশন কীভাবে ট্যাক্সেবল হয় এটা আমাদের মাথায় আসে না। বিগত সরকার এটাকে ব্যবসায়িকভাবে নিয়ে এখান থেকে টাকা নিয়েছে, ইউনিভার্সিটির উপরে চাঁদাবাজি করেছে। আমি অনুরোধ করব আমাদের সরকারকে যে এই সরকার অবশ্যই শিক্ষার জন্য এত কিছু যেহেতু করছে, আই হোপ যে ওনারা এই ট্যাক্স জিনিসগুলা না রেখে ট্রাস্টি বোর্ডকে ট্যাক্সের আওতার থেকে বাইরে রাখবে ইউনিভার্সিটিকে। এরপরে যদি সোশ্যাল নেটে আসি আমরা, সামাজিক যে নেট, এইখানে তো একটা হিউজ ব্যাপার ফ্যামিলি কার্ড, এটা কোনো তুলনাই হয় না। আমাদের অপোজিশনরা প্রথম দিকে হয়তো ফ্যামিলি কার্ড নিয়ে যাই বলেছেন, আমার মনে হয় ওনারা বুঝতে পেরেছেন যে আসলে ফ্যামিলি কার্ড নিয়ে নাড়াচাড়া করলে যেভাবে ওনারা জিতে আসছেন কয়েকটা জায়গায় সেখানেও অসুবিধা।
1: আচ্ছা, মাননীয় সদস্য দু মিনিট দেওয়া হলো আপনাকে, দু মিনিটের মধ্যে শেষ করেন প্লিজ।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। এগুলোতে তো আর বলার কিছু নাই, এগুলোতে একটা জিনিস বলি, আমার এলাকা ত্রিশাল, এইখানে মাছের জায়গা এবং এইখানে উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন ফিশ ফিলেট, পাঙ্কাসের ফিশ ফিলেটের উপরে ট্যাক্স বসাইছেন যেটা বিদেশ থেকে আমদানি করা হয়। এর ফলে আমাদের পাঙ্কাসের চাষিরা অনেক উপকৃত হবে, তারা দেশের মাছকেই আমাদের দেশে মার্কেট করতে পারবে, যার জন্য এবং ফিশ ফিড পোলট্রি ফিডের উপর ট্যাক্স কমে আসছে, এইটাও একটা বিশাল যুগান্তকারী ঘটনা হবে ফর দোজ পিপল। আমি এরপরে বলতে চাই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, এইটা তো মানে 7 দিনের কোম্পানি রেজিস্ট্রেশন, 14 দিনের মধ্যে সব লিগ্যাল ডকুমেন্টস রেডি করা, ডেফিনেটলি এইটা আর কোনো তুলনাই হয় না, এটা কখনোই হয়নি এই দেশে। সর্বোপরি আমরা যদি তাকাই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের যে এখন মালয়েশিয়া এবং চায়না ভিজিটে, আমরা অবাক হয়ে যাই একটা দেশের প্রাইম মিনিস্টার কতটা খুশি থাকলে সে তার ফেসবুক আইডি থেকে আরেকটা দেশের প্রাইম মিনিস্টারের ভিজিটের পুরা ভিডিওটা ছাড়তে পারে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আজকে বাংলাদেশকে সেই উচ্চতায় নিয়ে গেছে যে উচ্চতায় আরেকটা দেশের আনোয়ার ইব্রাহিমের মতো মানুষ তার নিজের আইডি থেকে এটা প্রচার করছে। আমি অনুরোধ করব আমাদের অপোজিশন যারা আছেন, জামাত, এনসিপি, দে আর আওয়ার ব্রাদার্স, দে ওয়ার বিফোর উইথ আস, আন্দোলনের সময় আমাদের সাথে ছিল এবং ওনারা ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন। ফাইনালি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতে চাই, আওয়ামী লীগ 3টা জেনারেশনকে ইনজিওর করেছে, একটা হচ্ছে স্কুল, একটা কলেজ, একটা ইউনিভার্সিটি। এটা হলো নিরাপদ সড়ক, কোটা আন্দোলন, পরে হাসিনার খেদাও আন্দোলন। এই 3টা জেনারেশন আগামী 50 বছর জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের বোধ হয় ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ, ইনশাআল্লাহ আমরা আশাবাদী।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আক্তারুজ্জামান, মাননীয় সদস্য ময়মনসিংহ 10, আপনার সময় 6 মিনিট।
3: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী এই মহান সংসদে যে বাজেটটি উত্থাপন করেছেন, যে গণমুখী বাজেটটি উত্থাপন করেছেন, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে যে বাজেটটি উত্থাপন করেছেন, সেজন্য আমি মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি 36 বছরের রাজনৈতিক কর্মী, আমি দেখেছি যে বাজেট পেশ করার আগে মানুষ উৎকণ্ঠায় বসে থাকতো কোন জিনিসের দাম বেড়ে যাবে। এই প্রথম আমার জীবনে দেখলাম বাইরে, এতদিন সংসদের বাইরে ছিলাম, বাইরে বসে থাকতাম টিভির সামনে মানুষ বসে থাকতো যে কোন জিনিসের দাম বেড়ে যায়, বাজারে অনেক জিনিসের দাম বেড়ে যেত, এই প্রথম আমরা দেখলাম। এই পিছনে মাননীয় অর্থমন্ত্রীর পিছনে আমার সিট, বসে বসে দেখলাম যে একের পর এক পণ্যের শুল্ক এবং ব্যাটের হার কমানো ঘোষণা করছেন মাননীয় অর্থমন্ত্রী। এই সংসদ যখন প্রতিটি সংসদ সদস্য টেবিল চাপড়িয়ে যখন অভিবাদন জানাচ্ছেন, আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম আমাদের বিরোধী দলীয় বন্ধুদের একটু মন খারাপ মনে হয়, আমি লক্ষ্য করেছি। আমি জানি না কি কারণে ওনাদের মন খারাপ। আমি দেখেছি যে নিত্য প্রয়োজনীয় 60টি দ্রব্যের উপর দাম কমানো হয়েছে বাজারে। আমি নিজে বাজার করি মাননীয় স্পিকার, আমি বাজারে গিয়েছি, বাজারে কোনো জিনিসের দাম বাড়ে নাই। আমার মনে হয় আপনার দীর্ঘ অভিজ্ঞতা, আপনি এই স্পিকার আসনে বসেছেন, এর আগে ওই লাস্ট সংসদের শেষের সিট থেকে ওইখানে বসেছেন মাননীয় স্পিকার, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি, আমার জীবনে এমন দেখি নাই মাননীয় স্পিকার। একটা ওই মির্জা গালিবের একটা ইয়ে আছে, ইয়ারব ও না সামঝে হয় না সামঝেঙ্গে মেরে বাহাত দে আওর দিল উনকো, হে আল্লাহ তারা আমার কথা বুঝেনি এবং ভবিষ্যতেও বুঝবে না, বরং তাদেরকে এমন একটা দিল দিন যেন আমাদের কথা বুঝতে পারে। আমার একটি আমরা দেখেছি দুটো জিনিসে আমরা দেখেছি দাম বেড়েছে মাননীয় স্পিকার, একটা হলো সিগারেট আর একটা হলো মদ। এখন আমাদের বিরোধী দলের বন্ধুরা এই যে বাজেটটিকে সারা দেশের মানুষ সাদরে গ্রহণ করেছে, ওনারা বলেন চানাচুর বারকা বাজেট। আমিরা শুনেছি চানাচুর বাচ্চারা খায়, আবার বড়রাও খায়, কখন অন্য কিছু খাওয়ার পরে নাকি চানাচুর খায়, সেজন্য মন খারাপ কিনা আমি জানি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আপনি জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড, একটি জাতিকে যদি শিক্ষা, যদি আধুনিক প্রযুক্তিতে যদি শিক্ষায় উন্নত করা না যায়, তাহলে নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত জাতি মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে পদার্পণ পরে পদার্পণের পরে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, তখন অনেকেই বুঝতে পারেননি ওনার কথার অর্থ, বুঝতে পারেননি ওনার যে দেশ গড়ার যে মহাপরিকল্পনা সেই কথা বুঝতে পারেননি মাননীয় স্পিকার। সেজন্যে আর দেশে আসার আগে অনেকে বলেছিলেন তারেক রহমান আসে না কেন, আসবেন না, এইসব কথা বলেছিলেন, কিন্তু উনি 17 বছর এদেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন মাননীয় স্পিকার। এদেশের মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, তাদের অধিকার আদায়ের জন্যে 17 বছর সে বিদেশে থেকে এদেশের গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, এদেশের এই দেশ গড়ার পরিকল্পনা সাজিয়েছেন 17 বছর তিলে তিলে, এই দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন মানুষকে। আপনি লক্ষ্য করে দেখবেন মাননীয় স্পিকার, আমরা জুলাই যুদ্ধ করেছি, আমি নিজেও করেছি, আমাদের এইখানে যারা আছেন অনেকে এই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন, কিন্তু অনেকে এই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার। আমরা জুলাই চেতনা বিক্রি করি না মাননীয় স্পিকার, আমরা জুলাইকে ধারণ করি মাননীয় স্পিকার। জুলাই তো বিক্রি করার বিষয় না, যারা জুলাই চেতনা বিক্রি করেন তাদের প্রতি একটি অনুরোধ জানাবো, অনেকেই রিক্সায় চড়তেন এখন প্রাণগাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। আমি একটা অনুরোধ করব মাননীয় স্পিকার, আমি যে গাড়িতে চড়তাম সেই গাড়িটি নির্বাচনের সময় মাননীয় স্পিকার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি এখন সেই গাড়িতেই চড়ি। আপনি যারা এই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব ওনারা আগে কিসে চড়তেন, এখন কিসে চড়েন, কোন বাসায় থাকেন, ওনারা মাঝে মধ্যে লাইভ করেন, কোন বাসায় থাকেন একটু লাইভ করলে এই জাতি দেখতো ওনাদের কি এখন আগে কোথায় ছিলেন, এখন পরিবর্তনটা কিরকম হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাজেটে স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, আপনি দেখবেন সামাজিক সুরক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা সিঙ্গাপুর কানাডা নয়,
4: আমরা এই দেশটিকে সিঙ্গাপুর কানাডা বানাতে চাই। মাননীয় স্পিকার, এই বাজেটে বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, দেশি বিদেশি কর ছাড়ের সুযোগ নিয়ে দেশি বিদেশি বিনিয়োগকারীরা, মাননীয় স্পিকার, এইখানে এই দেশ বাংলাদেশে বিনিয়োগের
1: আচ্ছা 2 মিনিটে শেষ করেন।
4: মাননীয় স্পিকার, আমাকে একটু 5টা মিনিট সময়
1: দিন। না না, আপনি হুইপ দিয়েছেন 2 মিনিট।
4: মাননীয় স্পিকার, মাননীয় চিফ হুইপের প্রতি অনুরোধ করব, আমাকে 5টা মিনিট সময় বাড়িয়ে দেন। মাননীয় স্পিকার,
1: 2 মিনিট। মাননীয়
4: স্পিকার, মাননীয় স্পিকার, সঠিক নেতৃত্ব, দূরদর্শী নেতৃত্ব একমাত্র তারেক রহমান, শহীদ জিয়াউর রহমানের ঔরসজাত সন্তান। উনি মুক্তিযুদ্ধের পর আমরা যেরকম মুক্তিযুদ্ধ ধারণ করি, আমরা জুলাই ধারণ করি, মুক্তিযুদ্ধে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান যখন এদেশের দায়িত্ব নিয়েছিলেন, এই দেশটিকে অর্থনীতির মুক্তির জন্য উনি এই দেশটিকে দেশপ্রেমের যে উজ্জ্বল সতত আদর্শের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। মাননীয় স্পিকার, আমরা স্বাধীনতাকে জুলাই দিয়ে মুছতে চাই না, আমরা স্বাধীনতাকে অন্তরে ধারণ করি, জুলাইকে অন্তরে ধারণ করি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু সমস্যার কথা আমি মাননীয় স্পিকার বলতেই হবে এখানে। মাননীয় স্পিকার, আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, মাননীয় স্পিকার, 47 বছর পর ওই এলাকা থেকে এই সংসদে আসার সৌভাগ্য হয়েছে। মাননীয় স্পিকার, আমি ছিলাম গুলন্দাজের জুলুমের রাজ্যে, আমার এইখানে জিয়া হত্যার সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত গ্যাস এই মহান সংসদে এসে কলঙ্কিত করেছিলেন এই সংসদকে। মাননীয় স্পিকার, তারা জুলুমের রাজ্য কায়েম করেছিলেন, আমি ইনসাফের রাজ্য কায়েম করতে চাই। সেই ইনসাফের রাজ্য কায়েম করতে মাননীয় অর্থমন্ত্রী এখানে নাই, আমি অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব যে বিভিন্ন বিভাগে, সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগে অবকাঠামো উন্নয়ন খাতে বিভিন্ন বিভাগ রয়েছে, কিন্তু ময়মনসিংহ বিভাগ সেখানে অন্তর্ভুক্ত নাই। মাননীয় স্পিকার, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী রয়েছেন এখানে, উনি অত্যন্ত আন্তরিক, আমি ওনার প্রতি অনুরোধ জানাবো, উনি সারা বাংলাদেশে মতোই ময়মনসিংহকে, সেই ময়মনসিংহ অঞ্চলকে, ময়মনসিংহ জেলাকে, আমার পিছিয়ে পড়া গফরগাঁও পাগলাকে উনি।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য সালাউদ্দিন, আপনাকে 1 মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছে, প্লিজ। সময় তো আমি দেই না, সময় আপনাদের চিফ হুইপ দেয়, 1 মিনিটে শেষ করেন প্লিজ, না হলে তাদের বক্তৃতা ছোট হয়ে যাবে। আপনি তাদের সময় নিয়ে যাচ্ছেন।
4: আমার এলাকাটি অত্যন্ত অবহেলিত মাননীয় স্পিকার, আমার এলাকায় 47 বছর কোন কাজ হয় না। মাননীয় স্পিকার,
1: গফরগাঁও বেগুন তো আছে,
4: মাননীয় স্পিকার, লাফা বেগুন সেটাও বিলুপ্ত হয়ে গেছে এই জুলুমের কারণে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে মাননীয় স্পিকার, আমার এলাকাটা যেহেতু অত্যন্ত অবহেলিত, এই এলাকাটিকে একটি বিশেষ নজর দেওয়ার জন্য মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, এই যে মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী এখানে রয়েছেন আমাদের সামনে, ওনার জন্মও কিন্তু আমার গফরগাঁয়ে। মাননীয় স্পিকার, ওনার নানার বাড়ি আমার গফরগাঁয়ে। আমার এই মন্ত্রী মহোদয়রা যদি একটু দৃষ্টি দেন এই অবহেলিত জনপদের প্রতি, তাহলে এই গফরগাঁয়ের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, একটি অন্ততপক্ষে পিছিয়ে পড়া জনপদকে এই জনপদটি একটু এগিয়ে যাবে। মাননীয় স্পিকার, আমি সবাইকে, আমি মাননীয় মন্ত্রী মহোদয়দেরকে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে গফরগাঁওকে গুরুত্ব দিয়েছেন, আমাদের অঞ্চলকে এগিয়ে নেওয়া।
1: ধন্যবাদ মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী, নানাবাড়ির দিকে খেয়াল রাখবেন। পরবর্তী বক্তা মোহাম্মদ সালাউদ্দিন, গাজীপুর 4, সময় 7 মিনিট।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাজেট আমার জীবনের গল্প, আমার পকেটের গল্প, আমার ভবিষ্যতের স্বপ্নের গল্প, বাংলাদেশের 18 কোটি মানুষের দৈনন্দিন জীবনের হিসাব নিকাশের গল্প। কিন্তু এবার মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট প্রকাশ করেছেন, প্রস্তাব করেছেন, এ বাজেট আসলে আশারে গল্প। মাননীয় স্পিকার, প্রায় 3.25 লক্ষ কোটি টাকা ঋণ নির্ভর যে বাজেট পেশ করা হয়েছে, সে বাজেট শুনে, ঋণের কথা শুনে আমাদের বিরোধী দলের অনেক সংসদ সদস্য উষ্মা প্রকাশ করেছেন, আশ্চর্য হয়েছেন। আমি কিন্তু একটু আশ্চর্য হইনি, কারণ যারা নিজেরা ঋণ নির্ভর, ঋণগ্রস্ত, ঋণ খেলাপি, তারা ঋণ নির্ভর বাজেট দিবে এটাই তো স্বাভাবিক। মাননীয় স্পিকার, এ বাজেট পেশ করার আগেই বাংলাদেশে গত চার মাসে এই সরকার এসে প্রায় অধিকাংশ পণ্যের মূল্য বৃদ্ধি করেছে। এ বাজেট পেশ করার আগেই 14টি ভোগ্য পণ্য সহ প্রায় বড় বড় যে পণ্যগুলো মানুষ নিত্যদিন ব্যবহার করে সেগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে। এবার বাজেট পেশ করার 7 দিন আগে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, 10 দিন আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে, কিছুদিন আগেই এলপিজি গ্যাস 1200 টাকা থেকে 1940 টাকা বৃদ্ধি করা হয়েছে। মাননীয় স্পিকার, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি, একই সাথে নিত্য প্রয়োজনীয় মূল্য বৃদ্ধির পাশাপাশি পরিবহন ভাড়া আকস্মিকভাবে এত বেশি বৃদ্ধি পেয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ খুব আশা নিয়েছিল এ বাজেট পেশের মধ্য দিয়ে এই মূল্য বৃদ্ধিকে তো পণ্যের মূল্য হ্রাস পাবে, কিন্তু এই বাজেট বাংলাদেশের মানুষকে হতাশ করেছে। মাননীয় স্পিকার, একই সাথে এই বাজেটে বিশেষভাবে কিছু পণ্যের উপর নতুন করে করারোপ করা হয়েছে যাতে এই পণ্যগুলোর মূল্য বৃদ্ধি পেয়েছে। এমএস রডওয়ের কাঁচামালের উৎপাদনে কর এবং ভ্যাট হিসেবে 10% নতুন কর বৃদ্ধি করা হয়েছে যাতে রডের মূল্য বৃদ্ধি পেয়েছে। ইস্পাত এবং টিনজাত পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। সাবান এবং শ্যাম্পুর কাঁচামালের উপর ভ্যাট অব্যাহতি কমিয়ে আনার কারণে ইতিমধ্যে এই দুটি পণ্যের মূল্য ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ গরিবের দেশ, বাংলাদেশ সমৃদ্ধির পথে যাত্রার দেশ, কিন্তু এই বাজেটকে অনেকে বললো আমি শুধুমাত্র এটাকে গরিব মারার বাজেট হিসেবে বলতে চাই না, এটা শুধু গরিব মারার বাজেট নয়, গরিবকে হয়রানির বাজেট। কোটি কোটি খুচরা ব্যবসায়ীদের জন্য এক হয়রানির নাম করা হয়েছে 0.2% অগ্রিম কর স্থাপন করার মধ্য দিয়ে। এই করের মধ্য দিয়ে এই সরকার নতুন করে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই 76 মনন্তরের কথা। মাননীয় স্পিকার, আপনি জেনে থাকবেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই বাংলাদেশের এই বাংলার দেওয়ানি দায়িত্ব পেয়েছিল তখন তারা রেজা খান নামে এক ব্যক্তিকে ট্যাক্স আয়ের জন্য দায়িত্ব দিয়েছিল। তারা ঘোড়ায় চড়ে যখন বাহিনী নিয়ে গ্রামে গঞ্জে যেত, গ্রামের মানুষ তখন হাল চাষ ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে জঙ্গলে পালিয়ে যেত। খুচরা ব্যবসায়ীদের মধ্যে ইতিমধ্যে আতঙ্ক শুরু হয়ে গেছে, তাদের উপর যে ভ্যাট করা হয়েছে তাদেরকে এখন পালিয়ে বেড়াতে হবে, হয়রানির শিকার হতে হবে। মাননীয় স্পিকার, এই বাজেট হল গরিবের জন্য তাচ্ছিল্য এবং অবহেলার বাজেট। এই বাজেটে কৃষি ও পল্লী উন্নয়ন খাতে 57,000 টাকা থেকে বাজেট কমিয়ে 53,000 কোটি টাকা করা হয়েছে। স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন খাতে গত বছর বরাদ্দ ছিল 5.9%, এবছর বরাদ্দ রাখা হয়েছে 4.6%, যা গত বছরের তুলনায় 1.3% কম। কৃষি খাতে ভর্তুকি কমানো হয়েছে, গত বছর ছিল 2.2%, এবছর করা হয়েছে 1.8%। মাননীয় স্পিকার, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কৃষি খাতে বরাদ্দ উন্নয়ন কমানো হয়েছে, গত অর্থ বছরে ছিল 8.9%, চলতি অর্থ বছরে করা হয়েছে 6.21%। মাননীয় স্পিকার, গ্রামীণ উন্নয়ন রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র 400 কোটি টাকা। মাননীয় স্পিকার, ইসলামের বিধান হল গরিবদের জন্য ধনীদের কাছ থেকে সম্পদ সংগ্রহ করা এবং গরিবের মাঝে সেটা বিলিয়ে দাও। এই সরকার উল্টো নীতি গ্রহণ করেছে, গরিবদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে সম্পদ গ্রহণ করে ধনীদের জন্য সেটা বরাদ্দ রেখেছে। মাননীয় স্পিকার, এই সরকার অতীতের পথে হাঁটা শুরু করেছে। এই সরকার এই বাজেটে দুর্নীতিকে প্রমোট করেছে। দুর্নীতি দমন কমিশনের গত বছর বরাদ্দ ছিল 203 কোটি টাকা, এবার বরাদ্দ রাখা হয়েছে মাত্র 197 কোটি টাকা, 6 কোটি টাকা কম বরাদ্দ দিয়ে দুর্নীতিকে প্রমোট করেছে। মাননীয় স্পিকার, এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে দুর্নীতি দমন কমিশনকে অচল করে দেওয়া হয়েছে। এই সরকার আসার কিছুদিনের মধ্যেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ সকল সদস্য পদত্যাগ করেছে, এখন পর্যন্ত তারা দুর্নীতি দমন পুনর্গঠন করেনি, যার ফলশ্রুতিতে মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি শুরু হয়েছে। মাননীয় স্পিকার, স্কুল ফিডিং প্রোগ্রাম থেকে এক সপ্তাহে ডিম রুটি কলা বাবদ প্রতি সপ্তাহে 17 কোটি টাকা লুটপাট করা হচ্ছে। মাননীয় স্পিকার, খাল খনন কর্মসূচিতে প্রতিদিন পত্রিকায় নতুন নতুন দুর্নীতির খবর আসছে। মাননীয় স্পিকার, দুর্নীতির নতুন রোল মডেল হয়েছে, এখন ক্যালকুলেটরে হিসাব করে 10-15% পর্যন্ত ঘুষ নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, দুর্নীতিকে প্রমোট করার জন্য সারোয়ার আলমের মতো সৎ শিক্ষিত সদালাপী এই বাংলাদেশের একজন ক্লিন ইমেজের ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে। মাননীয় স্পিকার, নতুন করে এনবিআর থেকে মতিউরের মতো আনোয়ার খুঁজে পাওয়া যাচ্ছে। মতিউরের ছিল 500 কোটি টাকার দুর্নীতি, আনোয়ারের দুর্নীতি পাওয়া গেছে 900 কোটি টাকা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের মালিক তিনি বলেছেন, যেই এনবিআর বাজেট প্রণয়নে যুক্ত থাকে, যেই এনবিআর করারূপ করে, যে এনবিআর ভোট করে, সেই এনবিআর যে পরিমাণ দুর্নীতি করে সেটা যদি নেওয়া হয় তাহলে বাংলাদেশে বাজেটের দরকার হবে না। মাননীয় স্পিকার, আমাদের জন্য অত্যন্ত হতাশার খবর।
1: আপনাকে 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে শেষ করবেন।
5: মাননীয় স্পিকার, আমাদের জন্য অত্যন্ত হতাশার হলো এই বাজেট জুলাইকে ধারণ করেনি। এই বাজেট আমার ওয়ালিউল্লাহ মুকদ্দাস ভাইয়ের গুম হওয়া সন্তানের কান্নার খবর রাখেনি। গুম কমিশনের জন্য এই বাজেট 1টি টাকা বরাদ্দ রাখেনি। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ বলতে চাই, মাথায় অতিরিক্ত বোঝা নিয়ে পাহাড়ের চূড়ায় চলো যায় না, স্বপ্ন দেখা যায় পৌঁছা যায় না। মাননীয় স্পিকার, সমুদ্রের জলরাশি অনেক বেশি, কিন্তু কোনো পিপাসার্থ মানুষের পিপাসা মেটাতে পারে না। কিন্তু সামান্য কূপের পানি শত শত বছর ধরে হাজার হাজার মানুষের পিপাসা মেটাতে পারে। সুতরাং বাজেট বড় হলেই চলবে না, ঋণ নিয়ে কোটি টাকা বরাদ্দ রাখার মধ্যে বাজেট নয়। দুর্নীতি কমিলে সুশাসন নিশ্চিত করে ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, জাকাত ভিত্তিক, ইসলামের আদলে যদি খরচ করা যায় কম বাজেটেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব। মাননীয় স্পিকার, আমি আমার প্রিয় এলাকাবাসী কাপাসিয়ার জন্য কিছু কথা বলতে চাই। কাপাসিয়ায় জাতীয় ফল কাঁঠাল সহ আনারস এবং কাপাসিয়া উৎপাদিত ফল সংরক্ষণ করার জন্য আধুনিক হিমাগার নিশ্চিত করা দরকার। মাদক সন্ত্রাস, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং রুখতে বিশেষ যৌথ অভিযান পরিচালনার জন্য বিশেষ বরাদ্দ দাবি করছি। কাপাসিয়াকে শিল্প বন্ধক করতে অবকাঠামো উন্নয়নে আমি বিশেষ বরাদ্দ দাবি করছি। ট্রমা সেন্টার এবং মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠার জন্য মাননীয় স্পিকার আপনার কাছে আমি মাননীয় আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে বিশেষ বরাদ্দ দাবি করছি। রাজেন্দ্রপুর থেকে টুক পর্যন্ত হাইওয়েকে 4 লেন উন্নীত করার জন্য বিশেষ বরাদ্দ দাবি করছি। নরুন থেকে চেরাগালিমুর হয়ে কাপাসিয়া পর্যন্ত এই রাস্তাকে 4 লেন উন্নীত করার জন্য বিশেষ বরাদ্দ দাবি করছি।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ হারুনুর রশিদ, রাজবাড়ি 2। আপনার সময় 6 মিনিট।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সময় উপযোগী এবং বাস্তব সম্মত 2026-27 অর্থ বছর প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। প্রথমেই স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর শ্রদ্ধাভরে স্মরণ করছি গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের মূর্ত প্রতীক সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসী নেত্রী মমতাময়ী মা মরহুমা বেগম খালেদা জিয়ার উপর। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জনব্যক্তিত্ব, আকাশচুম্বী জনপ্রিয়তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনায় আমি শুধু এটুকু বলবো যে সামগ্রিকভাবে আমাদের যে প্রস্তাবিত বাজেট, এই বাজেটের আমরা সফলতা কামনা করছি। 11 জুন প্রস্তাবিত বাজেট পেশ করার পর থেকে 2026-27 অর্থ বছরের উপর সাধারণ আলোচনায় আমরা প্রতিদিন আমরা দেখছি বিভিন্নভাবে এই বাজেটের পক্ষে বিপক্ষে কথা হচ্ছে। আমরা শুধু এটুকু বলতে চাই, দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের পার্টির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের সুযোগ্য নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর 24 জুলাইয়ের রক্তস্নাত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাবার পর ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি ছিল সবার সমন্বয়ে অন্তর্বর্তী সরকার, তাদের প্রথম এবং প্রধান যে কাজ, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গত 12ই ফেব্রুয়ারি এদেশের মানুষ যখন অখণ্ড সমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সর্ববৃহৎ দল বিএনপিকে জনগণ তাদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে এদেশের রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছেন এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রীর দায়িত্বে অধিষ্ঠিত করার পর থেকে, সেই ডে ওয়ান থেকে আমরা কিন্তু দেখেছি আমাদের প্রিয় নেতা আমাদের নির্বাচন ইস্তেহার অনুযায়ী ভোটের কালি মুছার আগেই প্রতিটা নির্বাচনী ইস্তেহার, নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু উনি এক এক করে উনি কিন্তু সেটা বাস্তবায়ন করে চলেছেন। তা আমরা সেই প্রিয় নেতার যে দেশপ্রেম, মানুষের প্রতি যে কমিটমেন্ট, আমরা আজকে এখানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে আমাদের যে পরিমাণ আমাদের ক্ষতি হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে, আমরা আজকে এখানে যারা জনগণের ভোটে এখানে এসেছি আমাদের কারুরই কিন্তু দেশপ্রেমের কিন্তু কোনো ঘাটতি নেই। এই বাজেটে আমাদের প্রিয় নেতা তার দূরদর্শিতার মধ্য দিয়ে এদেশের উন্নয়নের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য নিশ্চয়ই এরকম কোনো বাজেট এখানে দেননি যেটা দেশের জন্য, দেশের মানুষের জন্য ক্ষতি হবে। তা আমরা সবাই আমরা পজিটিভ সমালোচনা করব, যদি কোনো খারাপ কোনো কিছু এই বাজেটে থেকে থাকে আমরা সেটা অবশ্যই আমরা আলোচনা করে ইনশাল্লাহ সেটা যেভাবে ভালো করা যায় সেটাই আমাদের মতামত আমাদের ব্যক্ত করতে হবে। আমি একদম পিছনে বসে আমাদের অনেক সংসদ সদস্যের, বিশেষ করে আমাদের বিরোধী দলের সংসদ সদস্যরা যে অ্যাটিটিউডগুলো করে থাকেন এটা কষ্ট হয়, দেখি তো আমি পিছন থেকে বসে দেখা যায় সবাই তাদের অঙ্গভঙ্গি, তারা যেভাবে কথা বলেন, যেভাবে অধ্যত্ত অনেক সময় অনেক আচরণ করে থাকেন খুব কষ্ট লাগে। আমাদের সবাইকে কিন্তু মানতে হবে যে আমাদের প্রত্যেকের একটা নিজস্ব আইডিওলজি আছে, রাজনৈতিক মতাদর্শে আমরা বিশ্বাস করি। আমরা একটা বৃহৎ দল, যে দলের আমাদের ইমোশন কিন্তু জিয়া পরিবার, আমরা এমন কিছু করব না আমাদের ইমোশনের উপর আঘাত করব না যেটাতে আমরা কষ্ট পাই। ঠিক একইভাবে আমরা আমাদের অন্যান্য যারা আছেন তাদেরও একটা নিজস্ব আইডিওলজি আছেন, তাদেরও একটা।
1: মাননীয় সদস্য 2 মিনিটে বক্তব্য শেষ করেন, 2 মিনিট।
6: মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার রাজবাড়ী 2, নির্বাচনী এলাকা 210 রাজবাড়ী 2 পাংশা বালিয়াকান্দি কালুখালি এই অঞ্চলের জাতীয়তাবাদী শক্তি বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছেন। আমি যতটুকু জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সর্বোচ্চ ভোটে 237,254 ভোটে এবং বাংলাদেশের হায়েস্ট সেকেন্ড আমি যতটুকু জানি যে 169,955 ভোটের ব্যবধানে ধানের শীষকে বিজয়ী করেছেন। তো স্বভাবত আমার এই নির্বাচনী এলাকার মানুষের প্রত্যাশাও কিন্তু অনেক বেশি এবং সে অনুযায়ী আমরা জানি যে ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব সিগনেচার প্রজেক্ট হিসাবে পদ্মা ব্যারেজ বহুদিনের স্বপ্ন, একটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে প্রকল্পের স্বপ্নদ্রষ্টা ছিলেন, আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান এবং সর্বশেষ জনাব তারেক রহমান সাহেবের দূরদর্শিতায় ইতিমধ্যে আমরা জানি যে একনেকে আমাদের সেই পদ্মা ব্যারেজ পাশ হয়েছে এবং যেটার সুফল আমাদের 4টা বিভাগের 19টা জেলার 120টা উপজেলা সরাসরি এর সুফল ভোগ করবে। আমি সেই সাথে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের আমরা পদ্মা সেতু রাজবাড়ির মানে মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ির দৌলতদিয়া এবং পাবনার কাজিরহাট একটা ওয়াই প্যাটার্নের পদ্মা সেতুর দীর্ঘদিনের প্রত্যাশা আমাদের মানুষের। আমরা দেখেছি যে বিগত 25 মার্চ একটা বাস দুর্ঘটনায় 27 জনের প্রাণহানি হয়েছিল, মাঝে মাঝে এরকম দুর্ঘটনা।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা জনাব ফখরুদ্দিন আহমদ ময়মনসিংহ 11, আপনার সময় 6 মিনিট।
7: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। 2026-27 অর্থবর্ষের গণতান্ত্রিক মানবিক অন্তর্ভুক্তিমূলক বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আজকে এই দীর্ঘ 17 বৎসর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে আমাদের অসংখ্য সাথী গুম হয়েছেন, নিহত হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক তার রুহের মাগফিরাত কামনা করি। আমাদের জাতীয়তাবাদী দলের যিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে এই জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করেছেন, সারা জীবন স্বৈরাচার এবং ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করে নিজের জীবনকে উৎসর্গ করেছেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, ওনার রুহের মাগফিরাত কামনা করি। যারা বিগত 24 জুলাই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, আবার যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। মাননীয় স্পিকার, আমরা আজকে বলতে পারি বিশেষ করে যে আমরা সৌভাগ্যবান, দীর্ঘ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের পর আজকে যে সরকার গঠন করা হয়েছে সেই সরকারের প্রধান যিনি 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, আজকে আমরা গর্ব করে বলতে পারি এই মহান জাতীয় সংসদে মাননীয় স্পিকার যে রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা আপনি আজকে এই জাতীয় সংসদের স্পিকার। এই জাতীয় সংসদে আরও অসংখ্য বীর মুক্তিযোদ্ধা এবং স্বৈরাচারের সাথে বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী নেতৃবৃন্দ আজকে এই জাতীয় সংসদের সদস্য হয়ে এসেছেন। সুতরাং এই জাতীয় সংসদ অন্য যে কোনো জাতীয় সংসদের চাইতে অধিক সম্মানের এবং অধিক গুরুত্বের। তাই আমি বলতে চাই, এই জাতীয় সংসদে আমাদের যে বাজেট আমাদের প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী জাতির সম্মুখে প্রকাশ করেছেন, সেই বাজেট নিয়ে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটি স্বস্তির নিঃশ্বাস আমরা দেখতে পেয়েছি। মাননীয় স্পিকার, আমি ব্যক্তিগত জীবনে একজন ছোটোখাটো ব্যবসায়ী। আমার প্রতিষ্ঠানের সকল কর্মকর্তাগণ অতীতে বাজেট ঘোষণার পূর্বে 2-3 মাস আগে থেকে বলা শুরু করত যে আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, যেগুলি আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, বিশেষ করে কনস্ট্রাকশনের মেটেরিয়ালস এবং অন্যান্য জিনিসপত্র, সেগুলির ইলেকট্রিক্যাল, স্যানিটারি, পাম্পিং, এই সকল আমাদের আগে থেকে বাজেট ঘোষণার আগে থেকে অ্যাডভান্স করে অগ্রিম টাকা মূল্য পরিশোধ করে কিনে রাখার প্রয়োজন হতো। কারণ বাজেট ঘোষণার পরে এই মালামালের মূল্য 10-20% বৃদ্ধি পেত। এইবারই প্রথম বাজেট ঘোষণার আগে এরকম কোনো আতঙ্ক আমরা পাইনি এবং বাজেট ঘোষণার পরে আমাদেরকে কোনো ধরনের অস্বস্তি বোধ করতে হয়নি। অতীতে আমরা দেখেছি বাজেট ঘোষণার দিনেই সারা বাংলাদেশে অসংখ্য মিছিল, মিটিং হয়েছে, বাজেটের এই অংশ খারাপ, এই অংশ জনবিরোধী। এইবারই প্রথম বাজেট ঘোষণা হয়েছে যে বাজেটের পক্ষে মানুষ তার সাড়া দিয়েছে, বাজেটের পক্ষে মিছিল করেছে। যারা দু একজন ব্যানার বানিয়ে রেখেছিল, তারা শুধু সে ব্যানারকে কাজে লাগানোর জন্য কিছু কিছু জায়গায় তারা মিডিয়ার সামনে কিছু বক্তব্য তুলে ধরেছে, সেগুলি আদৌ কোনো ভিত্তি নেই, তার সাথে বাজেটের কোনো সম্পর্ক নেই। মাননীয় স্পিকার, আজ আমাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন
1: মাননীয় সদস্য, আপনাকে 2 মিনিট দেওয়া হলো, অনুগ্রহ করে 2 মিনিটে শেষ করবেন।
7: আজ আমাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই নতুন পথযাত্রার কাণ্ডারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তার ওই দূরদর্শী নেতৃত্বে 31 দফা রাষ্ট্র সংস্কার জাতীয় সনদের রূপরেখা বাস্তবায়নের প্রত্যয় নিয়ে আমাদের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 11 জুন এই মহান সংসদে 2026-27 সনের অর্থ বছরের বাজেট পেশ করেছেন। এই বাজেট কল্যাণমুখী, গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধির বাজেটকে আমরা সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেটে আমাদের অনেকগুলি ক্ষেত্রে মূল্য হ্রাস করা হয়েছে, পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টির পথকে আমাদেরকে বাজেট নির্দেশনা দিয়েছে। আমরা জানি বাংলাদেশে আমাদের বেকারত্বের সংখ্যা অনেক, সকলকে চাকরি দেওয়া সম্ভব নয়, তাই সে বেকার যুবকরা যাতে ব্যবসায়িকভাবে উদ্যোক্তা হিসাবে দাঁড়াতে পারে তাদেরকে উৎসাহিত করার জন্য এই বাজেটে বেকারদের কর্মসংস্থানের উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার একটি সুযোগ সৃষ্টি করা হয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমার এলাকা ময়মনসিংহ 11 ভালুকা একটি শিল্প সমৃদ্ধ এলাকা। মাননীয় স্পিকার আমাকে আরেকটু সময় দিলে আমি এলাকা সম্পর্কে দু একটা কথা বলবো।
1: মাননীয় সদস্য ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন, এক মিনিটে শেষ করুন।
7: মাননীয় স্পিকার, সেই শিল্প সমৃদ্ধ এলাকায় অতীতে অনেকগুলি শিল্প প্রতিষ্ঠান আমরা দেখেছি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এই বিগত 4 মাসে রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলির সাথে আমরা আলাপ আলোচনা করে সেই রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলি আবার চালু করার একটি সুবন্দোবস্ত করেছি। আমরা আশা করি আমাদের সরকার যদি এই শিল্প প্রতিষ্ঠানগুলিকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, তাহলে সবগুলি শিল্প প্রতিষ্ঠান আমাদের ভালো মতো চলতে পারবে এবং বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমি আমাদের অর্থ মাননীয় অর্থমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী কাছে
1: ধন্যবাদ। মাননীয় সদস্য, মাননীয় চিফ হুইপ, তালিকা, বক্তাদের তালিকা আপনি পাঠাবেন, অন্যান্য হুইপদের সাথে কোঅর্ডিনেট করে আপনি একটি তালিকা পাঠাবেন, অনেকগুলো তালিকা আসলে উই গেট কনফিউজড। এনিওয়ে,
8: মাননীয় হুইপবৃন্দ সবাই সহযোগিতা করে তালিকা পাঠাই,
1: চালাচালি করা যাবে না, আপনি দেখে শুনে একটা তালিকা পাঠান। পরবর্তী বক্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, আপনার সময় 5 মিনিট।
9: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া نستাইনু ওয়া نصলি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে আমার নির্বাচন এলাকা চট্টগ্রাম 16 বাঁশখালীবাসী সহ সমগ্র দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদে 2026 এবং 27 সনে প্রস্তাবিত যে বাজেট, এটা বাংলাদেশের ইতিহাসের 55তম বাজেট। ঋণের বোঝা এবং ঘাটতি নির্ভর এই বাজেট আমাদের জন্য চ্যালেঞ্জিং অবস্থায় রয়েছে। 234 পৃষ্ঠার দলিল দস্তাবেজ জাতি অনুধাবন করতে চায় না। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সহনীয় অবস্থান এবং কর্মসংস্থান সৃষ্টি, এবং মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের উপর কর আরোপ করা যাচ্ছে কিনা। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়ছে কিনা। মাননীয় স্পিকার, আগামী অর্থ বছরে যদি অর্থনৈতিক সমৃদ্ধি এবং রাজস্ব ইনকাম যদি কাঙ্ক্ষিত না হয়, এই বিশাল বাজেট জাতির কাঁধের উপর বোঝা হয়ে দাঁড়াবে। মাননীয় স্পিকার, আমার বাংলাদেশের অর্থনীতির ইতিহাস হচ্ছে রাজস্ব আহরণের সক্ষমতা সীমিত। আমার প্রস্তাবনা হচ্ছে পৃথিবীর সর্বনিম্ন আমাদের রাজস্ব কালেকশন হয় 6.8%। আমার পরামর্শ হচ্ছে এনবিআরকে কাঠামো পরিবর্তন করা দরকার, দুর্নীতিমুক্ত করা দরকার, কর ফাঁকি এবং কর অব্যাহতি দেওয়ার যে সংস্কৃতি আছে এটা থেকে দূরে থাকা দরকার, এবং দুর্বল নিরীক্ষা ব্যবস্থা থেকে সরে আসা দরকার। সীমিত করদাতার উপর বৃদ্ধি করে করদাতার সংখ্যা বাড়ানো দরকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের ইসলামপ্রিয় জনগোষ্ঠীর এই বিশাল আবাস ভূমিতে দারিদ্র বিমোচনের জন্য একটি প্রকল্প যা ঐতিহাসিকভাবে স্বীকৃত এবং প্রমাণিত, সেটা হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনের মধ্যে মুআজ বিন জাবালকে প্রশাসক হিসেবে নিয়োগ করেছিলেন, তখন তিনি কয়েকটি মৌলিক নীতিমালার মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা বানার জন্য আল্লাহ রাসূল বলেছেন, তু হাজু মিন্নি আগ্নেয়হিম মুতরাদ্দিল ফকরাহিম, ধনীদের নির্দিষ্ট অংশ কালেকশন করে দরিদ্রদের বিলি বণ্টন করা হবে। এই নীতিগত আল্লাহ রাসূল থেকে ঐতিহাসিকভাবে স্বীকৃত এবং প্রমাণিত। মাননীয় স্পিকার, বাংলাদেশের ব্যাংকিং অবস্থার দিকে খেয়াল করলে আস্থার সংকট দেখা যায়। একটা ব্যাংক চলে আস্থা দিয়ে, কিন্তু আস্থাহীনতা আজকে দৃশ্যমান। এজন্য আর্থিক স্থিতিশীলতা যদি না থাকে, আমানত প্রবাহ যদি না থাকে, ব্যাংকের মেরুদণ্ড ভেঙে যাবে, বেসরকারি ঋণ আমাদের উপর প্রভাবিত হয়ে যাবে। অন্যদিকে আজকে সঞ্চয়পত্র যেখানে করের সাপোর্ট পাওয়া যায় সেখানে স্টাম্পীয় জনগোষ্ঠীর জন্য সুদমুক্ত একটি সঞ্চয়পত্রের উইন্ডাউ চালু করার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, রেলপথ বিষয়ে আমার সংক্ষিপ্ত প্রস্তাবনা এবং দাবি হচ্ছে, 2019 সাল থেকে বাংলাদেশে কোনো রেল আমদানি হয় নাই, ইঞ্জিন আমদানি হয় নাই, পুরাতন ইঞ্জিন মেনটেন্সের আওতা আসে নাই। চট্টগ্রাম থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে যেখানে মাসে 3000 কন্টেনার ক্যারিং করা হয় আজকে 1200 নেমে এসেছে। আমার অনুরোধ হচ্ছে রেলপথ বিষয়ে একটু গুরুত্ব দেওয়া দরকার। মাননীয় স্পিকার, স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ে আবার সংক্ষিপ্ত দাবি হচ্ছে, বাংলাদেশের বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্ণনা মতে বাংলাদেশে 1.5 লাখ থেকে 2 লাখ এক বছরে ক্যান্সার আক্রান্ত হয়। এই বিশাল বাজেটের মধ্যে একটা পয়েন্টে যদি ফুল আনসার করতে না পারি, আমার উদ্দেশ্য হচ্ছে এই ক্যান্সার রোগীরা, অধিকাংশ ক্যান্সার রোগী দেরিতে শনাক্ত হয়, উপজেলা লেভেলে জেলা লেভেলে স্ক্রিনিং মেশিন না থাকাতে, আগাম শনাক্তকরণ মেশিন না থাকাতে গোটা বাংলাদেশ এই বিষয়ে সমস্যায় বিপাকে পড়ছে। জরিপ মতে একটা ফ্যামিলি থেকে 5 থেকে 20 লাখ টাকা পারিবারিকভাবে আউট অফ পকেট হিসেবে এটা খরচ হয়ে যায়। আরেকটা জরিপ মতে শুধু স্তন এবং মুখ আর জরায়ু ক্যান্সারে এক বছরে 1200 কোটি অর্থ অপচয় হয়। আমার পরামর্শ হচ্ছে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আমার অনুরোধ হচ্ছে, এই ক্যান্সার রোগের জন্য 5-7 কোটি টাকার একটি তহবিল গঠন করা হোক, অগ্রিম শনাক্তকরণের জন্য প্রতিটি উপজেলায় বাধ্যতামূলক স্ক্রিনিং মেশিন দেওয়া হোক, এতে করে 50-70% রোগী আল্লাহর রহমতের ভরসা করে নিরাময়যোগ্য হবে। মাননীয় স্পিকার, আমার দ্বিতীয় বিষয় হচ্ছে শিক্ষার বিষয়ে। শিক্ষার বিশাল বাজেটের আমরা অনুপাত দেখলেও বাংলাদেশের এফতেদায়ী মাদ্রাসা, যেটাকে আমরা 20 তলা বলি, প্রাইমারি স্কুল যেমন স্নাতক এবং ডিগ্রি প্রতিষ্ঠানের জন্য 20 তলা হিসেবে ব্যবহৃত হয়, এফতেদায়ী মাদ্রাসা দীর্ঘদিন ধরে অবহেলিত।
1: ধন্যবাদ। আপনার হুইপ 2 মিনিট দিয়েছে, আপনি 2 মিনিটে বক্তব্য শেষ করুন।
9: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এফতেদায়ী মাদ্রাসা সহ দেশের কয় মাদ্রাসার উন্নয়ন এবং বিশেষ করে প্রতিটি জেলায় একটা একটা মাদ্রাসা সরকারি করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, স্থানীয় সরকার বিষয়ে আমার দাবি হচ্ছে, আমার প্রস্তাবনা হচ্ছে, স্থানীয় সরকারে গত অর্থ বছরের বরাদ্দ কম দেওয়া হয়েছে, অথচ গ্রামের শতকরা 60 জন মানুষ গ্রামে থাকে, গ্রামীণ অবস্থা সারা যোগাযোগের অবস্থা ভালো নয়। আমার অনুরোধ সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য SDG LDG অর্জনের জন্য কার্পেটিং রোড কোনো দরকার নাই, উপকূলীয় এলাকায় বৃষ্টিমুখর সেই এলাকার মধ্যে ইউনি ব্লক এবং RCC ডালাইয়ের মাধ্যমে রাস্তা করণ করা হলে 5-6 বছরে রাস্তায় হাত দিতে হবে না। মাননীয় স্পিকার, আমার আরেকটা বিষয় হচ্ছে খাদ্য মন্ত্রণালয়, আমার এলাকায় হাতদের গুদাম একটা রয়েছে তা বাঁশখালীর একটি প্রান্তে আলমারের সীমান্তে, আর একটা বাঁশখালীর মাঝখানে খাদ্য মন্ত্রণালয়ের একটি গুদাম স্থাপন করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, কৃষি মন্ত্রণালয়ে আমার নির্বাচন এলাকা বাঁশখালীতে চট্টগ্রাম জেলার 30% খাদ্যের আমার কৃষির আমার সবজির চাহিদা মেটায়, সেখানে হিমাগার না থাকাতে, কোলেস্ট্রল না থাকাতে আমার কৃষকেরা বিপাকে পড়ছে। মাননীয় স্পিকার, মৎস্যজীবীদের বেলা একটি কথা হচ্ছে, আমার নির্বাচন এলাকায় 14,000 নিবন্ধিত জেলা আছে, অথচ সেখানে BGF পূর্বাসরে BGF পায় মাত্র 2,000-এর 2,300 নিবন্ধিত জেলায় BGF পায়। এই দুর্বিষহ এই বন্টনের আমি নিন্দা জানাচ্ছি, আমি অনুরোধ করছি এই বাজেট যাতে বৃদ্ধি করা হয়। গভীর সমুদ্রে মৎস্যহরণকারীরা সমুদ্র বিভাগে মারা গেলেই, ঘূর্ণিঝড়ে মারা গেলেই সেই পরিবার আর খোঁজখবর দেওয়া হয় না। আমার উদ্দেশ্য, আমার প্রস্তাবনা হচ্ছে, সেই মৎস্যহরণকারী সমুদ্রে যারা মারা যায় তাদের পুনর্বাসনের জন্য 5 লক্ষ টাকার আমি দাবি জানাচ্ছি, তাদের বরাদ্দ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের শিল্প হাতের বরাদ্দ অত্যন্ত সীমিত, বাংলাদেশের শিল্প হাতের এই বরাদ্দ দিয়ে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়, শিল্প হাতের বরাদ্দ বৃদ্ধির দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার
1: পরবর্তী বক্তা মোহাম্মদ জয়নাল আবেদিন, ফেনী 2, আপনার সময় 6 মিনিট।
10: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। তাদের জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে 2026-27 অর্থবছরের বাজেটের আলোচনায় আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞতা ঘোষণা করছি। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেট আলোচনায় সর্বপ্রথম আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ও স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক বাংলার জাতীয়তাবাদী প্রবর্তক স্বাধীনতা পরবর্তী দেশের অর্থনৈতিক সংস্কারক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, ও এই সাথে আরও স্মরণ করছি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আপসী নেত্রী, নারী শিক্ষার অগ্রদূত, তিনবারে সফল সাবেক প্রধানমন্ত্রী।

অবিসংবাদিত নেতার অবদানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দীর্ঘ 17 বছর প্রিয় মাতৃভূমির উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে থাকা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে আহত নিহত মুক্তিযুদ্ধ সহযুদ্ধ সহ 1990-এর গণ আন্দোলন, 2026 সালে জুলাই আন্দোলনে সরিয়েছার বেশিবাদী দ্বারা নিহত হাজার শহীদ ও আহত হাজার হাজার ভাই বোনকে। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতা জানাই বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান, জাতীয় সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী ক্যারিসমেটিক নেতা দেশনায়ক তারেক রহমান সাহেবকে, আমার প্রাণপ্রিয় সংগঠন বিএনপি থেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে 4 বার নমিনেশন মনোনয়ন দেওয়ার জন্য উনি আমাকে দিয়েছেন। আমি আরও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা ফেনী সদর উপজেলার সংগ্রামী জনগণকে, যারা আমাকে বিপুল ভোটে বারবার নির্বাচিত করেছেন। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে সার্বিক কল্যাণ ও নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে এক অনন্য দলিল, যেমন প্রস্তাবিত বাজেটে নির্বাচনী ইস্তেহারের পদ্ধতি প্রতিশ্রুতি সমূহ বাস্তবায়নের চিত্র অঙ্কিত হয়েছে এবং 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির উন্নীতিকরণের লক্ষ্যে প্রবৃদ্ধি অর্জনের জন্য লক্ষ্য নিয়ে 2026-2027 অর্থবছরে 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব। এটি একটি বৃহৎ অর্থনৈতিক রূপরেখা বলে আমি মনে করি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে ব্যয় সংকোচন, ঘাটতি হ্রাস, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ, উৎপাদন সরবরাহ বৃদ্ধি, করমুক্ত সীমা বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালীকরণ ইত্যাদি পদক্ষেপ সরকারের সাহসী প্রয়াস বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, কল্যাণকর অর্থনৈতিক ভিত্তি স্থাপনে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির মাধ্যমে সামাজিক নিরাপত্তা খাতে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই খাতে 1,44,338 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব দেশনায়ক তারেক রহমানের জনবান্ধব নীতির প্রতিফলন বলে আমি মনে করি। প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও দেশ বিদেশে কর্মসংস্থানের সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই খাতে 2,878 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই খাতে আমি আরও বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, বাজেট খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে, যা প্রশংসার দাবি রাখে। সেই সাথে আমি খেতাবহীন মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধিরও দাবি জানাচ্ছি, কারণ বহু মুক্তিযোদ্ধা আজকে অচল হয়ে গেছে, খেতে পাচ্ছে না, হাঁটাহাঁটি করতে পারতেছে না, যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করবেন, এই জন্য ওদের সাহায্যের প্রয়োজন। প্রবাসী কল্যাণ, মাননীয় স্পিকার, প্রবাসীদের শ্রামে ঘমে অর্জিত রেমিটেন্স আমাদের জাতীয় অর্থনৈতিক বৈদেশিক লেনদেন গুরুত্বপূর্ণ লাইফ লাইন হিসেবে কাজ করছে। প্রস্তাবিত বাজেটে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, অভিবাসন প্রক্রিয়া স্বচ্ছতা এবং প্রবাসী কর্মীদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে কিছু সময়োপযোগী পদক্ষেপ, প্রবাসীদের জন্য বহুমাত্রিক সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড, স্মার্ট স্কিল ব্যাংক, বৈধ পথে রেমিটেন্স পাঠানো উৎসাহিত করতে 2.5% নগদ প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে। প্রবাসী কল্যাণে 880 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব রাখা হয়েছে। এখানে রেমিটেন্স যোদ্ধাদের অধিকতর কল্যাণে আমি বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করছি এবং একই সাথে প্রবাসী দূতাবাসগুলিতে প্রবাসীদের সেবা প্রদানে ব্যর্থতা কিন্তু অসুবিধা করলে তাৎক্ষণিক অসাধু কোনো কর্মকর্তা আমাদের কর্মচারীকে স্বাস্থ্যের বিধান চালু রাখার প্রস্তাব করছি। বৌদ্ধ সামাজিক অবকাঠামো ইঙ্গিত খাতে স্পৃত উন্নয়নের লক্ষ্যে সঠিক নির্বাচনী দিক নির্দেশনা রয়েছে প্রস্তাবিত বাজেটে। গবেষণা উদ্ভাবন, বিজ্ঞানভিত্তিক আন্তর্জাতিক জ্ঞানসম্পন্ন শিক্ষার পরিবেশ ও উপকরণ নিশ্চিতকল্পে প্রস্তাবিত বাজেটে 1,36,606 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব প্রশংসার দাবি রাখে। জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে 2026-27 অর্থবছরে 69,409 কোটি টাকার বরাদ্দ প্রস্তাব, যা গত অর্থবছরে সংশোধিত বাজেটের বরাদ্দের তুলনায় দ্বিগুণ। এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক ধন্যবাদ। আর্থিক খাত পুনর্গঠনের মাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে

0: মরণোত্তর আরো দু মিনিটে শেষ করেন,
1: আগে মুক্তি উদ্দেশ্য হিসাবে আমাকে সামান্য একটু সুযোগ দেন,
0: দু মিনিট
1: আমি দু মিনিট আমাকে অন্তত পাঁচটা মিনিট সময় দেন, আপনার কাছে আমি প্রার্থনা করতেছি প্লিজ।
0: বাকিটা পঠিত উল্লেখ অন্য
1: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে প্রয়োজনীয় সহায়তা লক্ষ্যে খাদ্য শস্য আমদানি এই তিনটি খাতের সমন্বয়ে 43,335 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা যথেষ্ট বলে আমি মনে করি। জলবায়ু পরিবর্তন অভিযোগে মোকাবিলায় টেকসই উন্নয়ন অর্জনের জন্য 51,747 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সময় উপযোগী বলে আমি মনে করি। বিনিয়োগ বাড়ানোর জন্য প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন নিয়ন্ত্রণ কার্যক্রম গ্রহণ প্রতিবেদনগত দূরীকরণের বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সৃজনশীল চলচ্চিত্র সঙ্গীত শিল্প স্পোর্টস গ্রামীণ সংস্কৃতি অর্থনৈতিক খাতে বিকাশের সহায়তা 300 কোটি টাকা বরাদ্দ যথার্থ বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ নির্বাচনী এলাকা ফেনী সদর উপজেলা সমস্যা সমাধান করবে মন্ত্রী মহোদয়গণের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের মহান নেত্রী বেগম খালেদা জিয়া কথা দিয়েছিলেন ফেনীতে একটি মেডিকেল কলেজ, একটি বিশ্ববিদ্যালয়, একটি ইঞ্জিনিয়ারিং কলেজ করবেন এবং চট্টগ্রাম এবং একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করবেন, একটা মেডিকেল কলেজ করবেন এবং বিশ্ববিদ্যালয় করবেন হাইওয়েতে ফেনী লালপোল এলাকায় এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকায় একটি ফ্লাইওভার নির্মাণ করবেন যেখানে মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বাংলাদেশে। ওনার আকস্মিক মৃত্যুর কারণে বর্তমান সরকারকেই দেশের স্বার্থে উক্ত প্রতিষ্ঠানগুলি নির্মাণ উন্নয়নমূলক কাজের দায়িত্ব নিতে হবে। খেটে খাওয়া মানুষের কর্মসংস্থানের জন্য ফেনী দোস্ত মোহাম্মদ টেক্সটাইল মিল সহ বিসিক শিল্প এলাকার বহু শিল্প প্রতিষ্ঠান কলকারখানায় এই গুন্ডামির কারণে গত সরকারের বন্ধ হয়ে গেছে, আজকে মানুষ বেকার এবং দিশেহারা। সুতরাং এগুলো অবিলম্বে চালুর ব্যবস্থা করে এই মানুষকে বাঁচাবার ব্যবস্থা করুন। ইতিমধ্যে একটা খবর হলেও, মাননীয় প্রধানমন্ত্রী ফেনী মুহুরী নদী খনন সংস্কার বাঁধ নির্মাণের মাধ্যমে মানুষকে রক্ষা করার বিশাল অঙ্কের একটা অর্থ বরাদ্দ দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, দেশের মানুষ চিরদিন শ্রদ্ধার সাথে।
0: ধন্যবাদ মানুষ, ধন্যবাদ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, ভোলা 2, সময় 7 মিনিট।
2: আপনাকে ধন্যবাদ। আমার বক্তব্য আশা রাখি এই সময়ের মধ্যে শেষ হবে, তারপরে যদি প্রয়োজন হয় আপনার ক্ষমতা আপনি একটু সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকল শহীদকে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার এমন একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছে যখন দেশের অর্থনীতি বৈশ্বিক অস্থিরতা, মূল্যস্ফীতির চাপ, জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এই প্রেক্ষাপটে প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা জোরদারের যে প্রচেষ্টা নেওয়া হয়েছে তা প্রশংসার দাবিদার। মাননীয় স্পিকার, আমি ভোলা 2 আসনের জনগণের প্রতিনিধি হিসাবে দেশের উপকূলীয় ও চরাঞ্চলবাসীর কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই সংসদের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং লবণাক্ততার কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। বিশেষ করে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ভাঙনে বহু পরিবার তাদের বসতভিটা ও জীবিকার উৎস হারাচ্ছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা অত্যন্ত 10টি ইউনিয়ন নদী ভাঙনের সরাসরি ঝুঁকিতে রয়েছে। দৌলত খান বোরহানুদ্দিনের বহু চরাঞ্চলে এখনও নিরাপদ বেড়িবাঁধ, মানসম্মত সড়ক, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়নি। তাই আমি নদী ভাঙন প্রতিরোধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও চরাঞ্চলের অবকাঠামো উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দের দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, বিশেষ করে ভোলার চরসমূহ দেশের বিভিন্ন চরাঞ্চলে একই সঙ্গে কৃষি উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের অপার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে আমি জাতীয় এগ্রি ভোল্টাইক বা এগ্রি সোলার নীতি প্রণয়নের প্রস্তাব করছি। একই জমিতে কৃষি উৎপাদন ও সৌর বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারিত হবে এবং বেসরকারি বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। সরকার যদি একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করে, তবে চরাঞ্চলগুলোকে দেশের নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি উৎপাদনের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আমি বিশ্বাস করি চরাঞ্চল ভিত্তিক অগ্রি সোলার উন্নয়ন মডেল বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু অভিযোজনের একটি যুগান্তকারী উদ্যোগ হতে পারে। মাননীয় স্পিকার, উপকূলীয় অঞ্চলের একটি বড় বাস্তবতা হল ভৌগোলিক বিচ্ছিন্নতা। রাজধানী ও কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামো থেকে দূরে অবস্থানের কারণে আইন শৃঙ্খলা রক্ষা, নদীপথ তদারকি ও জননিরাপত্তা নিশ্চিত করতে তুলনামূলকভাবে বেশি ব্যয় প্রয়োজন হয়। বর্তমান প্রচুর প্রযুক্তি নির্ভর যুগে আমি একটি এআই ভিত্তিক স্মার্ট কোস্টাল গভর্নেন্স অ্যান্ড পাবলিক সেফটি নেটওয়ার্ক গড়ে তোলার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, বিশ্বের বিভিন্ন দেশে তাদের নদীর অববাহিকা ও বদ্বীপ অঞ্চলের জন্য পৃথক বাজেট বরাদ্দ দিয়ে থাকে। চীনের ইয়াংজি ও ইয়েলো রিভার বেসিন এবং ভিয়েতনামের মেকং ডেল্টা অঞ্চলের উন্নয়নে বিশেষ তহবিল রয়েছে। আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, ভোলার, দৌলত খান, বোরহানুদ্দিন, মনপুরা, চরফেশন ও রামগতি হাতিয়াসহ দেশের সকল চরাঞ্চলের জন্য একটি পৃথক চরাঞ্চল উন্নয়ন তহবিল গঠন করা হোক। মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তন ও ব্লু ইকোনমি আগামী দিনের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ভৌগোলিক অবস্থান, সামুদ্রিক সম্পদ ও জলবায়ুর বাস্তবতা বিবেচনায় ভোলায় একটি জলবায়ু পরিবর্তন ও ব্লু ইকোনমি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে তা জাতীয় পর্যায়ে গবেষণা ও মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, ভোলা বাংলাদেশের অন্যতম গ্যাস সমৃদ্ধ অঞ্চল। এখানে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার, গ্যাস ভিত্তিক শিল্পায়নের সম্ভাবনা রয়েছে। আমি বোরহানুদ্দিন এলাকায় একটি এলএনজি টার্মিনাল, দুটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং গ্যাস ভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলার দাবি জানাচ্ছি, যা জাতীয় জ্বালানি নিরাপত্তা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে 2005 সালে বেগম খালেদা জিয়া সরকারের গৃহীত তেঁতুলিয়া নদীর তীরবর্তী সার কারখানা প্রকল্প চালুর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। এজন্য নেভিগেশনাল ব্রিজ ও স্থাপন করে উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মাননীয় স্পিকার, সেই উদ্বোধনে আপনি নিজেও উপস্থিত ছিলেন। মাননীয় স্পিকার, স্বাস্থ্যসেবা আমাদের মানুষের অন্যতম বড় সংকট। বোরহানুদ্দিন ও দৌলত খান উপজেলার 100 শয্যার হাসপাতালগুলিতে চিকিৎসক, জনবল ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। আমি উভয় হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ ও ওষুধ সরবরাহ বৃদ্ধির দাবি জানাচ্ছি। একই সঙ্গে প্রস্তাবিত ভোলা মেডিকেল কলেজটি বোরহানুদ্দিন লালমোহনের মধ্যবর্তী স্থানে স্থাপনের অনুরোধ জানাচ্ছি, যাতে জেলার অধিকাংশ মানুষ সরাসরি উপকৃত হতে পারে। ভোলা বরিশাল ব্রিজ, যা ভোলাবাসীর দাবি, যা মাননীয় প্রধানমন্ত্রী বরিশালের সমাবেশে গত 4-2-26 তারিখে বাস্তবায়নের জন্য কথা দিয়েছিলেন, তা আশু বাস্তবায়ন কামনা করছি। মাননীয় স্পিকার, আমাদের তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নাই, তাই ভোলা 2 আসনে একটি আধুনিক মাল্টিপারপাস স্টেডিয়াম নির্মাণের দাবি জানাচ্ছি। কৃষি উন্নয়নের স্বার্থে একটি আধুনিক হর্টিকালচার সেন্টারও স্থাপনের অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে বিশ্বাস করি, এই দেশকে এগিয়ে নিতে হলে উপকূল, চরাঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় আনতেই হবে। পরিশেষে প্রস্তাবিত বাজেট মাননীয় স্পিকার, আমাকে একটু 1 মিনিট সময় দিন। পরিশেষে প্রস্তাবিত বাজেটে উপকূলীয় চরাঞ্চল উন্নয়ন, জলবায়ু অভিযোজন, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান খাতে অধিক গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে পরিশেষে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে জন আকাঙ্ক্ষা পূরণের বাজেট প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর 3, সময় 6 মিনিট।
3: বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, 2026-2027 অর্থবছরের বাজেটের উপরে আলোচনা অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিচক্ষণ অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী এবং এই বাজেটের সাথে সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দকে, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান, উনি বলেননি আই হ্যাভ আ ড্রিম, এবং এই প্ল্যান বাস্তবায়নের জন্য উনি নিরলস কাজ করে যাচ্ছেন। এই বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, জ্বালানি বাজারের অস্থিরতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এই সকল অস্থিরতার মাঝে এই বাজেট প্রণয়ন ছিল একটি কঠিন কাজ। মোটা দাগে বলা যায় এই বাজেট হলো সাধারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বস্তির বাজেট। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থ উন্নয়নের অভিযাত্রায় নারীর অংশগ্রহণ আজ আর সহায়ক শক্তি নয়, এটি একটি প্রধান চালিকা শক্তি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য 5,196 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এর আওতায় 200টি উপজেলা নারী উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও সমবায়ের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সাথে সহজ ঋণ, সহজ শর্তে ঋণ এবং উদ্যোক্তাদের ঋণের ব্যবস্থা সংস্কারের উদ্যোগ প্রশংসনীয়। ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নই মূল একক। এই প্রতিপাদ্য সামনে রেখে ফ্যামিলি কার্ডের যে কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের প্রকৃত দরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে তাদের খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য এবং স্বাবলম্বীকরণের সুযোগ নিশ্চিত করা হবে। মাননীয় স্পিকার, আমাদের দেশের আনাচে কানাচে অনেক কুটির শিল্প, হস্তশিল্প আমরা দেখতে পাই, যেমন নারায়ণগঞ্জের শাড়ি, জামদানি শাড়ি, সিলেটের মণিপুরি শাড়ি, টাঙ্গাইলের তাঁত শাড়ি এবং নকশিকাঁথা এবং অন্যান্য কুটির শিল্প আমরা দেখতে পাই। কিন্তু এদের এই শিল্পগুলোকে একটা অর্গানাইজড ওয়েতে তাদের মার্কেটিং প্রমোশন করা হয় না। আমার প্রস্তাব, এই কুটির শিল্প উদ্যোক্তাদের আমরা যদি একই ছাতার নিচে একটি বাণিজ্য, কুটির শিল্প বাণিজ্য মেলা আমরা যদি অর্গানাইজ করতে পারি, এই শিল্পকে আমরা বাঁচাতে পারবো, এর থেকে অর্থনৈতিক আমাদের ইকোনমি উপকৃত হবে এবং আমাদের এই কুটির শিল্প জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত লাভ করবে। এই প্রস্তাবটা আমাদের শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে হতে পারে এবং আমাদের পাট শিল্প, পাট আমাদের সোনালি আঁশ বলে পরিচিত ছিল এবং ফরিদপুরে আমাদের সবচেয়ে বেশি পাট উৎপাদন হয়। 2025 সালে 2,00,000 টন পাট উৎপাদন হয়েছে সারা বাংলাদেশে। কিন্তু আমাদের দুঃখের বিষয়, এই পাট র জুট হিসাবে দেশের বাইরে রপ্তানি হয়ে যায়। আমি আপনার মাধ্যমে অর্থমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করব, যদি এই পাটকে আমরা দেশে রেখে ফিনিশ প্রোডাক্টস বাইরে রপ্তানি করি তাহলে এখানে কর্মসংস্থান হবে এবং রেভিনিউ আর্নিং হবে। আমি আপনার কাছে এটার ব্যাপারে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। আমাদের নদীগুলো, বিশেষ করে পদ্মা নদী ভাঙন একটি মহামারী রূপ ধারণ করেছে। নদী শাসন, স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় বিশেষ বরাদ্দ প্রদানের দাবি জানাচ্ছি। জাতীয় উন্নয়নের পাশাপাশি আমার নির্বাচনী এলাকা ফরিদপুর 3 সদরের জনগণের দীর্ঘদিনের কিছু প্রত্যাশা ও প্রয়োজনীয়তা বিশেষ এই বাজেটে আলোচনায় তুলে ধরতে চাই। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতাল বিখ্যাত হলো 2,00,000 টাকার বালিশ এবং 14,00,000 টাকার পর্দার কাণ্ডের জন্য। আপনাদের কাছে আমি বলতে চাই, এই আওয়ামী লীগ সরকার গতানুগতিক উন্নয়নের নামে কি ভাওতাবাজি আমাদের দেশের মানুষের করেছে। অনেক সমস্যায় হাসপাতালে আমি স্বাস্থ্যমন্ত্রী আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং হাসপাতালের সংস্কার এবং উন্নয়নের স্বাস্থ্যের 69,409 কোটি টাকার বরাদ্দের থেকে আমাদের সদয় বরাদ্দ নিশ্চিত করতে অনুরোধ করছি। শিক্ষাখাতে সবচেয়ে বৃহৎ বরাদ্দ এবার 1,36,606 কোটি টাকা। ফরিদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের সাথে সাথে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বৃহত্তর ফরিদপুরবাসীর মানুষের প্রাণের দাবি এবং আমাদের স্কুলগুলো সঠিকভাবে চালানোর জন্য আমি মনে করি টিচার্স ট্রেনিং খুবই প্রয়োজন। আরেকটি কনসেপ্ট যেটা যদিও নতুন নয়, এটি ইন্টারেস্টিং একটি কনসেপ্ট, আমি গণশিক্ষা প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার মাধ্যমে।
0: মাননীয় সদস্য, সময় তো শেষ, আরেক মিনিট বলবেন, যে এক মিনিটে শেষ করেন।
3: একটি বয়স্কদের জন্য বৈকালিক স্কুলের ব্যবস্থা যদি আমরা করতে পারি তাহলে যে আমাদের জনগোষ্ঠী শিক্ষার আলো পায়নি তারা কিছুটা তাদের নিরক্ষরতা দূর হবে এবং এর মাধ্যমে তারা বুদ্ধি করে তারা বুঝতে পারবে কোথায় ভোট দিতে হয়, কেউ তাদের বিভ্রান্ত করতে পারবে না। এই গ্রামের জনগোষ্ঠীর নিরক্ষরতা দূরীকরণের জন্য এই বৈকালিক স্কুলের আমি একটা অনুরোধ করছি। এবং পরিশেষে বলবো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 2026-27 অর্থ বছরের বাজেটের সফল বাস্তবায়ন একটি উৎপাদনমুখী, বিনিয়োগ বান্ধব এবং কর্মসংস্থান নির্ভর আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রত্যাশা ব্যক্ত করে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রতি আমার পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2। আপনার সময় 12 মিনিট, 12 মিনিটে অনুগ্রহ করে শেষ করবেন।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে প্রথমে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের ভেনেজুয়েলায় যে জোড়া ভূমিকম্পে প্রায় লক্ষাধিক মানুষের প্রাণহানির কথা শোনা যাচ্ছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং সেখানে আমাদের বাংলাদেশের কোনো ভাই বোন থাকলে সে ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে করণীয় নির্ধারণে ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকের এই বাজেটের ব্যাপারে আমি শুরুতেই দুটি কথা একটু বলে নিতে চাই। বাজেটে আমরা শুনে আসছি এটি একটি স্বপ্নের বাজেট, স্বপ্নের পরিমাণ বেশি, কিন্তু বাজেটে বাস্তবায়নের বরাদ্দ কম। রাজস্ব আদায়ের ক্ষেত্রে এখানে আমরা লক্ষ্য করি যে আমাদের সরকার বা আমরা যারা থাকি তারা সিংহের ভূমিকা পালন করেন, কিন্তু সেবার ক্ষেত্রে আমাদের গ্রাহকরা মনে করেন তারা বিড়ালের ভূমিকায় অবতীর্ণ হন। এটা আমাদের জন্য অত্যন্ত নিরুৎসাহের কারণ। এই জায়গাগুলো নির্ধারণ করেই আমরা একজন গুরুত্বপূর্ণ অর্থনীতিবিদের কথা শুনে থাকি, মূলত এটা কোরআনেরই সেই আয়াতের প্রতিধ্বনি সূরা তালাকে, যেখানে 2-3-4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় একদল সৎ, দক্ষ, ক্ষুধাবীরু মানুষ থাকে যারা আল্লাহকে ভয় করবে, সুশাসন কায়েম করবে, তাহলে আল্লাহ তাআলা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে না। রিজিক বলতে শুধু খাবার নয়, রিজিক বলতে মানুষের সামগ্রিক ব্যবস্থাপনা কি সমস্ত মুফাসসিরগণ উল্লেখ করে থাকেন। সেই জায়গাটিকে আমরা শুনে থাকি, দার্শনিক অমর্ত্য সেনের একটা কথা বলা হয়ে থাকে যেখানে বলা হয় যে সম্পদের অভাবে দুর্ভিক্ষ হয় না, দুর্ভিক্ষ হয় মূলত সুষম বণ্টন এবং সুশানের অভাবে। আমরা এই সরকার পরিচালনায় মাত্র কয়েকটি মাস অতিবাহিত হওয়ার মধ্যেই আমরা সেই সুষম বণ্টন এবং সুশাসনের যে অভাব পরিলক্ষিত দেখছি তাতে আমার কাছে মনে হয়েছে এই বাজেট আমাদের সামনে এটা মনে করিয়ে দেয় যে আমরা আয়ের তালিকা যখন দেখি তখন আমাদের কাছে আমরা মনে হয় যে আমরা একটা উন্নত দেশের তালিকায় আছি, কিন্তু যখন আবার আমাদের ব্যয়ের তালিকা নির্ধারণ করা হয় তখন আমাদের কাছে উন্নত দেশ মনে হলেও ব্যয়ের তালিকার পাশাপাশি যখন আমরা আয়ের কর্ম নির্ধারণ করি তখন আমাদের কাছে মনে হয় আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছি। এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে আমরা এখানে আলোচনা করতে গিয়ে এক একজন অর্থনীতিবিদ বনে যাই, কিন্তু বাস্তবিক কার্যক্রম যখন পরিচালনায় যাই তখন আমার কাছে মনে হয় যে আমাদের বাজেটে অনেক আশার ঘর নির্ধারণ করা হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, আমি বাজেটটি পড়তে গিয়ে আমার কাছে এই প্রত্যেকটা ঘরের দরজাগুলো, আশার দিকগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমি একটা বন্ধের দিক আপনার সামনে উল্লেখ করি। আমাদের বলা হয়েছে, আমি মাঝে মধ্যে এখানে আমরা আলোচনা করি, ইসলামী ব্যাংকে আমাদের একজন এসালম তৈরি হয়েছে, আমাদের বিগত 17 বছরে একজন সালমান এফরহমান তৈরি হয়েছে। আমি জানি না এসের সাথে এরকম একটা সম্পর্কের মিল কেন তৈরি হয়ে যাওয়া হয়েছে। এই তৈরিটা শুধুমাত্র এখানেই শেষ হয় নাই, বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল যে, সেই স্টিলের যে কাঁচামাল প্রস্তুতকারক যারা, তারা ইতিমধ্যে দাবি তুলেছে। আমাদের এখানে সংসদ সদস্য মাননীয় যারা আছেন তারা বলেন যে এবার নাকি কেউ এটা নিয়ে রাস্তায় বের হয় নাই, শুধুমাত্র বিরোধী দল একটা ব্যানার করে রেখেছিল। এরকম একটা বিরোধী দল আবার ওনাদের পছন্দও হয় না। আমি একটু স্পষ্ট করেই বলি, এই বিরোধী দল পছন্দ না হওয়ার কারণ আছে, কারণ আমরা শুরুতেই বাজেটের স্বপ্নের মধ্যে না, আমরা বাজেট বাস্তবায়ন প্রক্রিয়ায় নিজেদেরকে অংশগ্রহণ করিয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা আগাম বলে রেখেছিলেন আমরা সরকারে দায়িত্ব পাই, দেশ পরিচালনা পাই না পাই, যে অবস্থাতেই আমরা থাকি, জনগণ যেখানে রাখুক, আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা, গাড়ি এবং প্লট আমরা গ্রহণ করব। মাননীয় স্পিকার, এটার মধ্য দিয়ে আমি এটা বুঝাতে চেয়েছি, এরকম বিরোধী দল তো সরকারের পছন্দ হওয়ার কথাও নয়, কথা নয় এই কারণেও যে আমরা যখন এই স্টিল অ্যান্ড আয়রনের ভ্যাটের কথা বলি, আমি এখানে একটু ডেস্ক আপনাকে দেখাই যে আমাদের এইচএস কোড যেখানে বলা হচ্ছে, রেগুলেটরি ডিউটি যেটা বলা হচ্ছে, এক্সিস্টিং কোড ছিল এখানে যেটা 10, সেটা 20% নিয়ে যাওয়া হয়েছে, যেটা 3% ছিল সেটা 15% নিয়ে যাওয়া হয়েছে। এইরকম প্রত্যেকটা জায়গায় বলা হয়ে থাকে, আমি তাদের সাথে বসেছি, তারা আমাদের সাথে দেখা করেছেন, এস আলম, কেওয়াই, আবুল খায়ের, পিএসপি, জালালাবাদ, এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রের জায়গা থেকে তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য শুধুমাত্র এই রেগুলেটরি ডিউটি কয়েক গুণ তাদের উপরে বৃদ্ধি করে আমাদের দেশের কাঁচামালের রপ্তানিকে ধ্বংস করার প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়েছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে এই এক্সিস্টিং রেগুলেটরি ডিউটি থেকে প্রপোজড যে রেগুলেটরি ডিউটি নির্ধারণ করা হয়েছে, এটা সহ অন্যান্য জায়গায় যা করা হয়েছে সেগুলো থেকে আমাদের দেশের কাঁচামালকে রক্ষা করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে একটা কথা খুব পরিষ্কার করে না বললেই নয়, আমরা যখন আলোচনা করি যে বাজেটের বক্তৃতা শুনে মনে হয়েছে দেশের প্রায় সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু আমরা যখন রাস্তাঘাটে ঘোরাফেরা করি, জনগণের সাথে মিশে এলাকায় যাই, আমি অত্যন্ত ভাগ্যবান নিজেকে মনে করছি, আমি এলাকায় বাজেটের পূর্বেই নাগরিক ভাবনা নামে একটা মতবিনিময় প্রোগ্রাম করেছি। ওনারা আমাদের সাংবাদিকরা ছিলেন, সেখানে ওনারা বলেছেন আপনাদের আলোচনা যখন শুনব তখন মনে হবে আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু বাস্তবে যখন আমরা বাজারে বের হব তখন গিয়ে দেখব যে আসলে সমস্যাগুলো আপনাদের এই বক্তৃতায় শোনে নাই। মাননীয় স্পিকার, আমার কাছে মনে হয় যে সমস্যা সমাধানের বক্তব্যগুলো আসলে মাঠ পর্যায়ে আমাদের যে সমাধানের রাস্তা বের হওয়ার কথা সেখানে আমরা সুনির্দিষ্ট করতে পারি না। বাজেটের সাফল্য আসলে এখানে টেবিল চাপড়ানোর উপর নির্ভর করে না, বাজেটের সাফল্য নির্ভর করে আমাদের মাঠ পর্যায়ে যারা তৃণমূলে আছেন, বাজারবাসী আছেন, সেখানকার লোকদের মুখের হাসিতে নির্ভর করে আমাদের এই বাজেটের সফলতাটা কতটা নির্ধারিত হবে। আর একটা কথাও বলি, আজকে এখানে ট্রেজারি বেঞ্চ আছে, অপোজিশন আছে, সরকার বিরোধী দল আছে, বাজেটে দুটো শব্দ ব্যবহার করা হয়, একটা হচ্ছে জনবিরোধী বাজেট আর একটা হচ্ছে জনমুখী বাজেট বা জনগণের পক্ষের বাজেট। এই দুটো কথার সাথে আমরা যখন দুই পক্ষ হয়ে বসি, আসলে এই অধিবেশন থেকে বের হয়ে আমরা যখন বাজারে যাই তখন জনবান্ধব এবং জনবিরোধী থাকে না, তখন দুই পক্ষেরই একসাথে একটা প্রশ্ন তৈরি হয়, আসলে বাজারে মূল্য বৃদ্ধি হয়েছে কেন। মাননীয় স্পিকার, এই দুই পক্ষ আমরা তখন বাজারে কিন্তু এক পক্ষ হয়ে যাই। এর কারণ হচ্ছে বাজারে আমরা যে নীতিমালাটা নির্ধারণ করি সেই নীতিমালায় আমাদের এখানে কেবল বাজেটে আমরা নির্ধারণ করার জন্য সাধারণ মানুষকে বোঝার ক্ষেত্রে প্রেজেন্টেশন আসতে পেরেছি, কিন্তু আমরা আধুনিক বিশ্বের দিকে অথবা মিনিমাম উন্নয়নশীল রাষ্ট্রের দিকে যদি তাকাই, তারা তাদের বাজেট উপস্থাপনার ক্ষেত্রে, মাননীয় স্পিকার আপনি খেয়াল করবেন, আমরা জানি সেখানে ইনফোগ্রাফিক ব্যবস্থাপনা, ভিজুয়াল ড্যাশবোর্ডের ব্যবস্থাপনা, তুলনামূলক চার্টের ব্যবস্থাপনা, সহজ টেবিলের ব্যবস্থাপনা, এমনকি নাগরিক সংস্করণের জন্য তার একটা ব্যবস্থাপনা আগে থেকে তাদেরকে দিয়ে রাখে যাতে তারা এটাতে অংশগ্রহণ করতে পারে। কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে লক্ষ্য করেছি নাগরিক ব্যবস্থাপনা তো পরের কথা, সংসদ সদস্যগণও এই বাজেট নির্ধারণে কিংবা বাজেট তৈরির ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয় না মাননীয় স্পিকার। সুতরাং আমি আপনার কাছে মাধ্যমে দুটো বিষয় উল্লেখ করতে চাই। একটি হচ্ছে আজকে আমরা লক্ষ্য করি স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমাদের বাজেটের কিছুটা বরাদ্দ দেওয়া হয়েছে, শিক্ষায় করা হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই যে মাননীয় বিরোধী দলীয় নেতা আমাদের রাষ্ট্রপতির ভাষণে দুটো বিষয় উল্লেখ করেছিলেন, মাননীয় সংসদ দলের নেতা এই দুটো বিষয়কেই বলেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে, দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু আমি একই সাথে লক্ষ্য করছি যে স্বাস্থ্যসেবায় যতটুকু একটা বরাদ্দ দেওয়া হয়েছে, ঠিক মানবিক একটি হাসপাতাল যেখানে 700টা বেডের মধ্যে 180টা বেডকে ফ্রি করে রাখা হয়েছে, যেখানে গড়ে প্রতিদিন 23 জন নর্মাল ডেলিভারির ব্যবস্থা করা হয়, যেখানে প্রায় অসংখ্য হাজার মানুষকে প্রতিদিন বিনামূল্যে তাদের রোগী এবং অ্যাটেন্ডেন্টকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়, এরকম একটা হাসপাতালকে শুধু 6 জন শিশু মারা যাওয়াটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, তার লাইসেন্স বাতিল করে দেওয়া হলো। মাননীয় স্পিকার, আমি জানতে চাই তাহলে 300 শিশু হামে মারা গেল, তাহলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের চিন্তা করেছেন কিনা? আমরা স্পষ্ট করি এটা, কারণে একটা মানবিক হাসপাতাল সেখানে এখন প্রায় 1000 খানেক ছাত্র আছে। আমরা অত্যন্ত দুর্ভাগ্য বশত লক্ষ্য করছি যেখানে বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কের এটা একটা মাধ্যম, সেখানে প্রায় 247 জন বিদেশি ছাত্রছাত্রী শিক্ষার্থীরা আছেন, তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, এটা বাংলাদেশের সম্পর্কে ধারণা ভালো হচ্ছে না, বিদেশে আমাদের সম্পর্কে মেসেজ ভালো যাচ্ছে না, এমনকি তারা দেখা করার সুযোগ পর্যন্ত পাচ্ছে না, সচিব মহোদয় সুযোগ দিচ্ছেন না, ডিজি মহোদয়ের কাছে সুযোগ পাওয়া যাচ্ছে না, স্বাস্থ্যমন্ত্রী সুযোগ দিচ্ছে না, এই শিক্ষার্থীদের কোথায় গিয়ে তারা দাঁড়াবে? সেই জায়গাগুলো আমাদের নির্ধারণ করা উচিত। আমরা শিক্ষার ব্যাপারে বলেছি, শিক্ষা আমরা অগ্রাধিকার নির্ধারণ করেছি, কি নির্ধারণ করেছি শিক্ষায়? আমরা যেটা নির্ধারণ করেছি 511 কোটি টাকা নির্ধারিত থাকা উচিত সেখানে আমাদের নিয়মিত এই সমস্ত ব্যয় বরাদ্দ নির্ধারণ করার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকারের কাছে এখন সেখানে মাত্র 86 কোটি টাকা থাকার পরে তার কারণে তারা নিয়মিত বেতন পর্যন্ত পরিশোধ করার সুযোগ পাচ্ছেন না। তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে যাচ্ছি নাকি আমরা চিংড়ি মাছের মতো লাভ দিচ্ছি কিন্তু পিছনের দিকে যাচ্ছি? মাননীয় স্পিকার, সেটা আমাদেরকে ভাবতে হবে। সেই জায়গাটা আমরা শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি, উনি নাই, উনি বলেছিলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 5% কথা বলেছি, 5% কথা বলেছি, উনি আমাদেরকে 3% আশ্বস্ত করেছেন আমরা এইবার হয়তো 2% পাবো। এই যে আমরা কচ্ছপ গতিতে আগানোর প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই আসলে বাস্তবে আমরা কতখানি এটা নির্ধারণ করতে সক্ষম হব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরেকটি বিষয় আমি আপনার সামনে স্পষ্ট করে একটি উল্লেখ করতে চাই, আমাদের এই যে বর্তমান বাজেট ব্যবস্থাপনায় আমরা যেটা রেখেছি যে আমাদের এমপিভুক্ত 2 লাখ শিক্ষক, এই এমপিভুক্ত শিক্ষকদের ব্যাপারে শুনেছি মে মাসের বেতন এখন পর্যন্ত তাদেরকে দেওয়া যায় নাই, আমরা সুখবরের কথা শুনি, কিন্তু সুখবর তো ইতিমধ্যে তাদের পরিবার পরিচালনা সহ তাদের জীবন তো প্রায় অতিষ্ঠ অবস্থা, শুধু না জীবন তাদের মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেছে, এক একটা পরিবার তার মায়ের চিকিৎসা করতে পারছে না, তার সন্তানদের ভরণ পোষণের ব্যবস্থা তারা গ্রহণ করতে পারছে না, সেই জায়গাগুলো আমার বোধ হয় আমাদের বাজেটে যেভাবে আলোচনা হওয়ার কথা ছিল সেই আলোচনাটা আমরা নিতে পারি নাই। মাননীয় স্পিকার, আমি এবার আমার দক্ষিণ অঞ্চলের কয়েকটা বিষয় আপনার মাধ্যমে উপস্থাপন করতে চাই, আমাদের বাজেটে যেটা একেবারেই গ্যাপ হয়েছে বলে মনে হয়েছে। আমরা বিগত সরকারের সময় শুনেছি আমাদের পদ্মা সেতু হয়েছে, হোক 15,000 কোটি টাকার সেতু আমাদের অন্তত 45,000 কোটিতে হয়েছে, এরকম আর দুর্ভাগ্যজনক পরিস্থিতি। আবার বড় যে প্রকল্পের কথা আমরা বলবো, আমরা তো সেই মানে সিঁদুরে ভয় পাওয়া মানুষ, আমরা তো এইসব ভয় পাই যে বড় বড় মেগা প্রজেক্ট হবে, বড় বড় মেগা মানে দুর্নীতি হবে। সেই জায়গাটা থেকে আজকে আমি বলবো যে আমাদের 6 লেনের যে মহাসড়কের এই পদ্মা সেতুকে যদি বাস্তবায়ন করতে হয়, এটা যদি আমাদের অর্থবহ করতে হয়, এই অর্থবহ করার জন্য আমাদের পটুয়াখালী পর্যন্ত, আমরা কক্সবাজারের কথা জানি, আমি এই সুযোগে মাননীয় সংসদ সদস্য বৃন্দকে আমাদের কুয়াকাটে আমন্ত্রণ জানিয়ে রাখলাম, মাননীয় স্পিকার আসবেন, দেখবেন যে আমাদের আজকে গাড়ির চাপ ভাঙা পার হওয়ার পর, ভাঙা পর্যন্ত মনে হয় আমরা মালয়েশিয়ায় আছি, ভাঙা পর্যন্ত মনে হয় আমরা সিঙ্গাপুরে আছি, সিঙ্গাপুর পার হওয়ার পরেই মনে হয় আমরা এখন আমাদের গ্রামের সবচেয়ে অজপর গায়ের একটা রাস্তা।
0: ধন্যবাদ মাননীয় সদস্য, আজান পড়ে গিয়েছেন, আচ্ছা 2 মিনিটে শেষ করেন, আজান দিয়ে দিয়েছেন 2 মিনিটে প্লিজ।
4: সেই জায়গায় আমি মনে করি যে আমাদের এই সিক্স লেনের রাস্তা নির্ধারণ হওয়া, ট্রেন সংযোগ হওয়া এবং আমাদের কুয়াকাটা পর্যটন কেন্দ্র খাতকে যদি অর্থবহ করতে হয় সেই জায়গাটি আমাদের নির্ধারণ করে নেওয়া। মাননীয় স্পিকার, আমাদের এই বাজেটের মধ্যে আমরা যদি একটি জিনিস লক্ষ্য করি তা হচ্ছে আমাদের এই পর্যটন খাতের পাশাপাশি আমাদের পায়রাপোর্ট অত্যন্ত আর্থিক ব্যবস্থাপনার জায়গায় গুরুত্বপূর্ণ একটি খাত। সেই খাতটিকে আমদানি এবং রপ্তানি জায়গা যদি এটাকে আমরা নির্ধারণ করে নিয়ে আসতে পারতাম সেই জায়গাটা আমরা করতে পারি নাই। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই বলি যে নদীপথে আমাদের লঞ্চে যাওয়া আসা এটা শুধু একটা যাওয়া আসা না, ইটস মেন্টাল রিফ্রেকশন, ইটস মেন্টাল রিফ্রেশমেন্ট। এই রিফ্রেশমেন্টের জায়গাটা এখন নদী লঞ্চ মালিকদের মাথায় হাতের মতো অবস্থা। আপনি নিশ্চয়ই জানবেন, আপনি ভোলার আমাদের সমস্ত বিষয়ে আপনার নলেজে আছে, সেখানে লঞ্চে যখন ওঠা হয় তখন লোকেরা বলে আমাদের মরতে বসা ছাড়া আর কোনো উপায় নাই। একই সাথে নদীর নাব্যতা নেই, একই সাথে নিয়মিত ড্রেজিংয়ের কোনো ব্যবস্থা নাই। এই খাতে আমি খোঁজাখুঁজির চেষ্টা করেছি, আমার চোখে পড়ে নাই আমরা কোনো বাজেট রাখতে পারছি না। নদী বাঁচলে বাঁচবে বাংলাদেশ মাননীয় স্পিকার, সেই জন্য নদীর এই নাব্যতা এবং ড্রেজিংয়ের ক্ষেত্রে আমি আশা করি যে বাজেটের একটা গুরুত্বপূর্ণ অংশ এখানে নির্ধারণ করা হবে। কীর্তনখোলা, তেঁতুলিয়া, আড়িয়ালখা, বিষখালী সহ পর্যটনের এই নৌপথ উন্নয়নে যদি আমরা ব্যবস্থা নিতে পারি তাহলেই কেবলমাত্র আমাদের এই উন্নয়নগুলো সম্ভব হবে। মাননীয় স্পিকার, আমার প্রিয় বাউফল, সেই বাউফলে আমি জনগণের কাছে ভোট চাইতে গিয়ে শুধু একটা কথা বলেছিলাম, মাদক নির্মূল করব, কবর রচনা করব। দুর্ভাগ্যজনক কবর রচনা করার তো পরের কথা, আমরা মাদকের হাতি দিতে পারি নাই, বরং বলা হয়ে থাকে প্রশাসনে সেই পুলিশ অফিসারদেরকে পর্যন্ত ট্রান্সফার করা হচ্ছে যে তারা যারা শুধু এতটুকু বলেছেন যে ধরতে লাগে 7 দিন, তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় পাঠানোর পর বের হয়ে আসতে লাগে 3 দিন। এই প্রক্রিয়াটুকু যারা জড়িত তাদের ব্যাপারেও আমাদের এই বাজেটের মধ্যে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, আমি সবশেষ অনুরোধ করব আমার নদী ভাঙ্গন রোধে ব্যবস্থাপনা সহ নদী ভাঙ্গন রোধ প্রকল্পে।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আজ বিকাল 3:30 ঘটিকা পর্যন্ত, 3:30 পর্যন্ত বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।
5: সুপ্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন পবিত্র জোহর নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। এখন থেকে FM 90 MHz শুনতে পাবেন পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এবং ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 KHz অনুষ্ঠান প্রচার বিরতি। আমাদের পরবর্তী অধিবেশন শুনতে পাবেন বেলা 2:15 অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার ভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে বেলা 3:30। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্সে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে।
0: নাটক মা বেলা 3:05। মূল গল্প ভিক্টর হুগো, বেতার নাট্যরূপ ফজলুল করিম, প্রযোজনা মোহাম্মদ তাজুল ইসলাম। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ বিকেল 3:35। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00।
1: সবশেষে এফএমের অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: নিজের জীবনে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ বা স্টিমারের ছাদে ভ্রমণ করবেন না। যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ করুন। যাত্রাপথে রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে কোমল পানীয় বা অন্য কোনো খাবার গ্রহণ করবেন না। কোনো ব্যক্তিকে অজ্ঞান পার্টি বা প্রতারক চক্রের সদস্য বলে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানান।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন শুনবেন পাঁচ মিশেলি গান। প্রথমে শোনাব দেশের গান, শিল্পী জিনিয়া জাফরিন লুইপা। গানের কথা লিখেছেন গৌরপদ বসু এবং সুর করেছেন রুহেল খন্দকার।

অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচ মিশালি গান। এবারে শোনাবো রবীন্দ্রসঙ্গীত, শিল্পী বুলবুল ইসলাম, পথের শেষ কোথায়।

প্রিয় শ্রোতা, এবারে শোনাব পল্লীগীতি শেফালি সারগামের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন জাহাঙ্গীর আলম তালুকদার, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। পাঁচমিশালি গানের আয়োজনে এবারে শুনবেন নগরবাউল ব্যান্ডের পরিবেশনা। কণ্ঠ দিয়েছেন জেমস।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান। পাঁচমিশালি গানের আয়োজনে এবারে শুনবেন আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন লিনু বিল্লাহ, গানটির কথা লিখেছেন মুন্সি ওয়াদুদ এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক এক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন বলেছেন, স্থানীয় সময় বিকেল পাঁচটায় এই বৈঠকের সময় নির্ধারিত রয়েছে। বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রীদের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অনেকগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে মনে করা হচ্ছে। উচ্চ পর্যায়ে এই বৈঠকের পর চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে গ্রেট হলে এক নৈশ ভোজের আয়োজন করেছেন। আগামীকাল চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের কথা রয়েছে। কাল রাতে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। বাংলাদেশ ও চীন তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প সহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেইজিংয়ে স্টেট গেস্ট হাউস দিয়াও উতাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং এর মধ্যে এক বৈঠকে এই সমঝোতা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী পানি সম্পদ ব্যবস্থাপনার সক্ষমতা শক্তিশালী, বন্যা নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা কার্যক্রমে এবং তিস্তা নদী প্রকল্প বাস্তবায়নে চীনের বৃহত্তর সমর্থন চান। চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুইং পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এই খাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণে গ্রহণের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের উৎপাদন সরবরাহ শৃঙ্খল বা ভ্যালু চেইন সম্প্রসারণের মাধ্যমে দেশটিতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিষয় রচনায় অংশীদার হতে আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামের বক্তব্য রাখছিলেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা, শিল্পপতি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশগ্রহণ করে। প্রধানমন্ত্রী জানান, চীনা বিনিয়োগকারীদের সরাসরি সহায়তা প্রদান এবং দ্রুত বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য বাংলাদেশ শীঘ্রই চীনে তার প্রথম বিনিয়োগ কার্যালয় স্থাপন করবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আ ন ম এহসানুল হক মিনল বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাপনায় বৈষম্য দূর করতে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আজ আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আঞ্চলিক কেন্দ্র সচিবদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের যে কোনো ধরনের অপচেষ্টা বা চালাকি কঠোর হস্তে দমন করা হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে বিদ্যমান কার্গো জট নিরসনে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনও কাস্টমস ও সংশ্লিষ্ট সেবা কার্যক্রম চালু রাখার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ তার মন্ত্রণালয়ে বিমানবন্দরে কার্গো হ্যান্ডেলিং সংকট ও এর সমাধান নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ গুরুত্বারোপ করেন। আগামী 28 জুন সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড পরিচালিত হবে। আজ সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত জানান, ওই দিন দেশের 2,40,00,000 শিশুকে ভিটামিন এ প্লাস টিকা দেওয়া হবে। তিনি বলেন, 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল রঙের এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। 24 জুলাই আন্দোলন চলাকালে রাজধানী মোহাম্মদপুর থানায় ট্রাক চালক হোসেনকে গুলি করে হত্যার অভিযোগকে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী 26 জুলাই শুনানি হবে। আজ শুনানি হওয়ার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম নতুন এই দিন ধার্য করেন। ভেনিজুয়েলায় গতরাতে আঘাত হানার পরপর 7.2 এবং 7.5 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 32 জন নিহত এবং 700 জন আহত হয়েছে। ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিজ এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাত দুটায় নিউ ইয়র্কে জার্মানি ইকুয়েডরে এবং ফিলাডেলফিয়ায় কোরাসাও আইভরি কোস্টের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি নাট্যানুষ্ঠান শোনার জন্য। আজকের নাটক মা।
2: আজকের নাটক মা। মূল গল্প ভিক্টর হুগো, বেতার নাট্যরূপ ফজলুল করিম, প্রযোজনা মোহাম্মদ তাজুল ইসলাম। নাট্য অনুষ্ঠান মা।

0: মা, খাওন হইতে কত দেরি?
1: হইতেছে রে বাজান, হইতেছে। রান্ধনেরও সময় দিবি না। রান্ধন বারো নোক, তোর বাপ আসুক, একলগে খাইস।
2: তাই খাইমু মা, বাজান আইলেই আমরা খামু।
0: আমার যে খিদা লাগছে।
1: তোর এত খিদা লাগে কেন শুনি? তুই না বড়, তোর সবুর করা উচিত সব সময় বেশি, বুঝছস?
2: মা, বাজান কখন আইবো?
1: আউনের সময় হয়ে গেছে।
3: আমি আইসা পড়ছি জবেদা।
1: ওই যে
2: বাজান আইছে, বাজান আইছে।
4: আরে এই বান্দরের বাচ্চারা চুপ করলি? আসনের লগে লগে ঘিরা ধরে সব সর কইতাছি।
1: তুমি কেমন মানুষ কত? সারা দিন তোমার আসনের অপেক্ষায় পোলা পাইনরা বসে থাকে। আর হ্যাগো, তুমি আদর না কইরা তাড়ায় দাও।
4: তোমার এক পাল গরু ছাগল রে কোলে নিয়ে আদর করি, আমার তো আর খায়া কাম নাই।
1: খবরদার, খবরদার কইতাছি, পোলা পাইনরে জীব জন্তুর লগে তুলনা কইরা কিচ্ছু কইবে না।
4: কইব না, আদর করব বন্দর গুলন সব।
1: জামা, তুই ঘরে গিয়া বো, আমি তোকে খাওন দিতেছি।
4: তুমি পারো বউ, এতগুলান পোলা পানরে একলগে দেখলে আমার মেজাজটা তাল গাছে উঠা যায়। আর তুমি সারাদিন মুরগির বাচ্চার মতো আগলায় রাখো।
1: পেটের সন্তান তো কোনো দোষ করে নাই, দোষ করছি আমরা।
4: হন মনে হইতাছে এতগুলান পোলা মাইয়ারে দুনিয়াতে আইনা ভুলই করছি।
1: আইসা, হঠাৎ তোমার কি হইল? কত দেহি
4: বউ, নদীতে আগের মতো মাছ নাই। সারা দিন গতর খাইটা যা মাছ পাই, তা বেইসা সংসার চলে না। এতগুলান মুখরে আমি খাও মুখি?
1: মুখ দিছেন যিনি, আহারও দিবেন তিনি, এত ভাবো কেন?
4: রাইত পোয়াইলেই খাওন লাগে, ভাবুম না। আমার কি নগদ টাকা পয়সা জমি জমা আছে যে তার উপর ভরসা করে নিশ্চিন্তে থাকুম?
1: আরে কইলাম তো, মুখ দিছেন যিনি, আহারও দিবেন তিনি। খোদার ভাবনা মানুষের ভাবতে নাই। যাও, হাত মুখ ধুয়ে আসো, একলগে খাইবা।
4: যাইতাছি।
5: আরে আপা, এত আয়োজন করেছো আমার একার জন্য?
6: তুমি হলে আমার বড় কুটুম, তোমার জন্য আয়োজন করবো না তো কার জন্য করবো?
7: কতদিন পর এলি বলতো?
5: দুলা ভাই, শুনলাম এবার নাকি 250 মন ধান পাবেন।
6: বেশিও হতে পারে।
5: বলেন কি, আপনি দেখছি এ যুগের জমিদার।
6: জমিদার নয়, জোদ্দার।
5: দুলা ভাই, জমিদার থেকে বোধ হয় জোদ্দার শব্দের উৎপত্তি।
6: তুমি বিদ্বান মানুষ, ওইসব শব্দ ভাষার আবিষ্কার তুমি ভালো বুঝবে, আমরা বুঝবো নাকি? হ্যাঁ, আমি ধান পাট মরিচ রবি শস্যের আবাদ এইসব বুঝি।
5: দুলা ভাই, দিনের পর দিন তো জমিজমা বেড়েই চলেছে, এত সব খাবে কে শুনি, দেখবে কে?
7: কেন রে, আমাদের সুমন আছে না?
5: সুমন দেখবে সব, তবেই হয়েছে।
6: কেন দেখবে না কেন?
5: আরে সে তো দেশের বাইরে পড়াশোনা করছে, এ পরিবেশে এসে সে খাপ খাওয়াতে পারবে?
6: পরের ভাবনা আগে ভাবতে নেই, আগে আমি মনের মতো জমিজমা করি, তারপর সেটা ভাববো।
5: আপা, ওরা কে এই খাবারের দিকে তাকিয়ে আছে?
7: ঝি মরিয়মের ছেলে।
6: তোমার আক্কেল পছন্দ জীবনেও হবে না। আমরা খাচ্ছি আর ওরা তাকিয়ে আছে। হ্যাঁ, চোখে দেখতে পাও না? যাও যাও, তাড়িয়ে দাও।
7: এই এই, যা তো এখান থেকে যা।
6: বাহ, এত নরম সুরে বললে কি হবে? হ্যাঁ, পোষে চর মারো।
5: দুলা ভাই, ওদের বোধহয় খিদে পেয়েছে।
6: আহা, তুমি খাও তো। এই কি হলো, কি বললাম? যাও ওদের সরিয়ে দিয়ে এসো।
7: ও যাচ্ছে যাচ্ছে।
6: এই সমস্ত গরিব মানুষদের ঝি চাকর না রাখলেও হয় না, আবার রাখতেও হয় না। এদের যন্ত্রণায় আরামায়াস করে যে খাবো সেটারও জো নেই।
5: তবে দুলা ভাই, গ্রামে কিন্তু কাজের মানুষ পাওয়া যায়, অথচ শহরে এখন কাজের লোক পাওয়াই যায় না।
6: শোনো, ওরা গ্রামে কষ্ট করবে, তবু মায়েরা আঁচল পেঁচিয়ে ছেলে মেয়েদের আগলে রাখবে। অদ্ভুত চরিত্র আমাদের গায়ের মায়েদের।
5: আপনি দেখি ওদের নিয়ে বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন। না না না দুলা ভাই, না আপা, আর পারবো না, আর পারবো না, আর খেতে পারবো না।
6: খাও খাও, শহরে থাকতে থাকতে গাড়ির কালো ধোয়ায় তোমার পেট ছোট হয়ে গেছে।
5: ভালোই বলেছেন দুলা ভাই।
6: এই যে দেখছো না, আমি গ্রামের মানুষ, তোমার চেয়ে দ্বিগুণ খাচ্ছি।
7: শোনো মরিয়ম, তোমাকে এত করে বলি কর্তার খাবারের সময় তোমার ছেলে দুটোকে পাঠিও না, তারপরে তোমার মনে থাকে না কেন বলো তো? ওদের জন্য আমাকে কত কথা শুনতে হলো। না বাপু না, এভাবে চললে তোমাকে বিদায় দিয়ে অন্য মানুষ রাখবো।
8: না না, আপনার দয়ায়
1: আমি হেগল হইয়া কোন রকমে বাঁচে আছি, আমারে বাদ দিলে না খাইয়া মরুম।
7: আহা ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো, কিন্তু কাল থেকে ওদের আনতে পারবে না।
1: আচ্ছা আচ্ছা, তাই হইব মা। আমার শরীরটা দুই দিন থেকে ভালো না মা।
7: আবার শ্বাসকষ্ট?
1: রাইতে ঘুমাইতেই পারি না।
7: তাহলে তো দেখছি সত্যি সত্যি অন্য কাজের মানুষ দরকার। আমার এত কাজ, তুমি এইভাবে সামলাবে কি করে?
1: আমার কষ্ট হইতাছে আম্মা, এটা ঠিক। যদি কোন আমি মতির মায়ের দেখি, দুইজনে কাম করুম নে।
7: না না না না, সাহেব ওকে দেখতেই পারে না, ও খুব মুখে মুখে কথা বলে।
1: তা কয়, কিন্তু কিন্তু কামে তো ফাঁকি দেয় না আম্মা।
7: আচ্ছা আচ্ছা, সেটা আমি ভেবে দেখব। এখন বাচ্চাদেরকে সামলাও তো, যাও।
1: ওই বান্দরের বাচ্চারা বাপের লোকে তোরা মরবার পারস নাই, অখন অখন আমারে জ্বালাই তো সস। আইস বাড়ি যাই, জয়া হড্ডি গুড্ডি ভাঙ্গা ঘরে বসাইয়া রাখুম।

0: মা দেখো কেডাই আইছে,
1: কেডাই আইছে। আরে মরিয়ম ভাবি তুমি, দেখা তো মনে হইতেছে শরীরটা খারাপ।
2: হ্যাঁ ভাবি, রাত থেকে কষ্টটা বাড়ছে।
1: কবিরাজের কাছে যাও নাই?
2: না গো ভাবি, ওই দাওয়ে আর কামো না, খালি কষ্টের পয়সাগুলা।
1: বসো বসো। আরে কি সোনার শরীর, কি হইয়া গেছে?
2: ভাবি আমার মনে হইতেছে আমি আর বাঁচুম না গো।
1: কি যে কও না, অসুখ বিসুখ তো মানুষেরই হয়, তুমি ভালো হইয়া যাইবা।
2: আইস তো কামে যাইতেও পারুম না,
1: এই শরীর নিয়ে কামে যাওনের দরকার নাই।
2: না গেলে পোলা দুইটা কি যাইবো?
1: তাও তো কথা, তুমি এক কাম করো, তুমি জোরদার সাহেবের গিন্নিরে অসুখের কথা কইয়া কিছু নিয়ে আসো।
2: তাগো খুদা অনেক দিছেন, কিন্তু কিন্তু দেওয়ানের মন দেয় নাই গো ভাবি।
1: এতদিন ধরে কাম করতেছো, তোমার বিপদ আপদ তারা দেখবো না?
2: মন টানে না গো। সেইদিন পোলা দুইটা খাবার টেবিলের কাছে গেছিল, দেখা হে গো কি বোকা হে গো, হে গো বাড়িতে যাইতে মানা করছে।
1: তাই নাকি?
2: তুমি যদি দুই পার চাল দাও, তাই দিয়া বলা দুইটা রে চাউর আনদা, দুই বেলা খাইতাম গো ভাবি।
1: আমার ঘরেও চাল বারণ তো ভাবি, হাসুর বাপের চাউল নিয়ে আইলে হাসুরে দিয়া পাঠাই দিমুনি।
2: আচ্ছা

0: কাল থেকে মরিয়ম কাজে আসছে না। আহা, এ কথা আগে বলবে না।
1: আমার মনে হয় ওর শরীরটা ভালো নেই।
0: যার শরীর ভালো তাকে রাখো, আমার বাড়ি তো আর এতিমখানা নয় যে বসে বসে খাওয়াবো।
1: আহা, তুমি রাগ করছো কেন?
0: রাগ করছি তোমার কথা শুনে। এত দয়া দেখালে চলে? হ্যাঁ, আমাদের দরকার কাজের লোক। আচ্ছা ঠিক আছে, ও তুমি ভেবো না, আমি জোগাড় করে দেব।
1: শোনো, মরিয়মকে না বলে আর একজনকে রাখা কি ঠিক হবে?
0: কেন, ও কি চাকরি করে যে ছুটি, গ্র্যাচুইটি, পেনশন সব পাবে?
1: ওরে, তোমাকে বলে দেখি ভুলই করলাম।
0: ভুল নয়, ভালো করেছো। সংসারে অত নরম হলে চলে না, শক্ত না হলে মানুষ ভয় পায় না।
1: এই শোনো, আজই কাজের লোক খোঁজার দরকার নেই, আমি আগে দেখি।
0: আচ্ছা ঠিক আছে, যখন বলছো তখন দেখো, আমি চললাম।
1: আচ্ছা ঠিক আছে। হাশেম, এই হাশেম।
2: আমারে ডাকতেছেন আম্মা?
1: হ হাশেম, শোন, তুই মরিয়মদের বাড়ি গিয়ে খোঁজ নিয়ে আয় তো। মরিয়ম যদি কাজ না করতে চায় তাহলে কাজে আর আসতে হবে না, বুঝলি? ওকে সব জবাব দিয়ে আসবি।
2: যে আচ্ছা। রাসুর মা, ওই রাসুর মা, আরে তুমি কি শুরু করছো কও তো? তোমার খুঁজে আমারে আইতে হয় কাম ফালাইয়া। কাম না করো বইলাসো, অন্য মানুষ রাখুন।
3: হাসিম ভাই, আমার শরীরটা ভালো না। হাসিম ভাই, আমার শরীরটা ভালো না।
2: কি কি চেহারা হয়েছে তোমার, মনে হয় সাংঘাতিক অসুখ। তা একটা খবর টবর দিতে হয় না, দেয়া হতো দেই না যাই না। আমি তোমারে কত কথা শুনাইলাম
3: জানি হাসিম ভাই, ওইটা তোমার কথা না, জোরদার বাড়ির আওয়াজ। আমি কিছুই মনে করি নাই, অসুখটা অসুখটা কমলে কামে যেমনে।
2: অসুখ কি আর এমনি কমে, দাওয়াই লাগে না। ডাক্তার কবিরাজ কিছু দেখাইছো?
3: গরিব মানুষের আমার ডাক্তার কবিরাজ হাসিম ভাই, এমনি সাইরা যাইব।
2: এমনি সাইরা যাও গা, তুমি চিন্তা করো না, আমি বেগম সাহেবারে বুঝাই কমু। তোমার প্রতি তার তো আবার টান আছে।
3: আমার প্রতি না হাসিম ভাই, কও কও আমার কামের প্রতি তাকে টান আছে।
2: ওই হইল, ওই হইল, একই কথা। গরিব মানুষের দাম তো ওই এক জায়গায়, কাম করলেই দাম, না করলেই নাই। যাও গা, আমি গেলাম।
1: বলিস কি হাসিম, মরিয়মের এত অসুখ?
2: হ বেগম সাহেবা, ফুটির লগে এলান দিয়া খালি হা পাইতেছে।
1: ডাক্তার কবিরাজ দেখায়নি?
2: কইছিলাম, কয় গরিব মানুষের আবার ডাক্তার কবিরাজ কি, মনে হয় টাকা পয়সা নাই।
1: এই শোন হাসিম, ওই মরিয়মের না কিছু টাকা পাওনা আছে, তো সাহেবকে বলে টাকাটা দিয়ে আসিস তো।
0: কি ব্যাপার, কি শালা পরামর্শ হচ্ছে?
2: মরিয়মের সাংঘাতিক অসুখ,
0: তো আমি কি করবো? হ্যাঁ, ঘোড়ার গাড়িতে চড়িয়ে শহরে নিয়ে যাবো নাকি?
1: আহা, রাগ করছো কেন?
0: রাগ করবো না।
1: এই শোনো, বলছিলাম কি, মরিয়মের না কিছু টাকা পাওনা আছে, টাকাটা পাঠিয়ে দিলে বেচারি চিকিৎসা করাতে পারতো।
0: আল্লাহর কথা বইলো না, যত সব।
4: তোমারে একটা কথা কইতে চাইছিলাম।
5: আমার একটা কথা কইবা? কি কথা কও।
4: ওই যে তোমারে না জিগায়া আমি একটা কাম কইরা ফালাইছি।
5: কাম কইরা ফালাইছো? কি কাম?
4: মরিয়ম বাবির দুই পোলা না খাইয়া আসিল, তা করে দুই পট চাইল দিছি।
5: আমার সংসারে টানা টানি আর তুমি দিছো ধার। আচ্ছা তুমি মানুষ নাকি? নিজের পোলা মাইয়া না খাইয়া থাকলে তো কেউ ধার দেয় না।
4: কথাটা আমি তোমারে না কইলেও পারতাম, কেন কইছি জানো?
5: কেন?
4: তুমি এই বাড়ির মালিক, তোমার বিনা অনুমতিতে কিছু করলে আমার গুনাহ হইব।
5: বউ, এত কইরা যখন কইলা তখন মাফ কইরা দিলাম।
4: দিস
5: হ, তাই তাড়াতাড়ি ধারটা শোধ নিবা, ঠিক আছে?
4: শোনো, মরিয়ম বাবি ভালো মানুষ, দিয়া দিব।
5: তুমিও তো ভালো মানুষ বউ।
4: থাও, আর আদরের কথা কন লাগবো না।
5: কেন, আদরও করতে পারুম না।
4: তোমার আদরের মতলব আমি বুঝি না। না এমনিতেই পোলা মাইয়া গুনিয়া খুঁটা দাও, আমার আদরের দরকার নাই।
5: কেন তুমি না কইছো মুখ দিছেন যিনি আহার দেন তিনি।
4: বর্তমান দুনিয়ায় কথাটা অসল, আমাকে বুঝা শুনে চলতে হইব।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 মেগাহার্জে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতার স্টুডিও থেকে এখন শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতার স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শামীম আহমেদ। এই পর্বের প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ মুসাদ্দেক হোসেন, শামীম আহমেদ ও শাকিল আহমেদ। প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ। সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান। অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। এবং এই পর্বের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ দুলাল হোসেন। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের বিরতির পর আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই তা শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। প্রথমে শোনাব স্বাধীনতার গান। শিল্পী ফারাবি ইসলাম, গানের কথা লিখেছেন মোহাম্মদ ফখরুল করিম এবং সুর দিয়েছেন আলমগীর হায়াত রহমান।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের অধিবেশনের কার্যক্রম এখন আবার শুরু হচ্ছে। এখন তো সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় সদস্যবৃন্দ, বাজেট সম্পর্কিত সাধারণ আলোচনা অব্যাহত রয়েছে। এ পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন মাদারীপুর তিন আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আনিসুর রহমান। আনিসুর রহমান, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ।
1: মাননীয় স্পিকার,
0: ওনার সিট তো ওই পাশে ছিল।
1: জাতীয় বাজেট 2026-2027 এর উপর আলোচনায় আমাকে

0: বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বক্তব্য শুরুতেই আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, শ্রদ্ধাভরে স্মরণ করছে যার ভালোবাসায়, যার স্নেহে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করে নিজেকে একজন কর্মী হিসাবে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের এবং বাংলাদেশের মানুষের মধ্যে নাম লেখাতে পেরেছি, সেই আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে। বিশ্ব অর্থনীতি যখন অনিশ্চয়তার মধ্যে দিয়ে অতিক্রম করছে এবং উন্নয়নশীল দেশগুলো বহুমাত্রিক অর্থনৈতিক চাপ মোকাবিলা করছে, তখন এই বাস্তবতায় প্রণীত 2026-2027 অর্থ বছরের বাজেট শুধু একটি আর্থিক দলিল নয়, এটি আগামী বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির একটি সুদূর প্রসারী রূপরেখা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রকাঠামো গঠনের 31 দফায় যেমন জনগণের মৌলিক অধিকার, ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে, তেমনি এই বাজেটে সাধারণ মানুষের কল্যাণ, মৌলিক অধিকারের বিষয়গুলো প্রতিফলিত হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি মালয়েশিয়া গিয়ে প্রথমেই কারাগারে থাকা রেমিডের যোদ্ধাদের খবর নিয়েছে এবং তাদের মুক্তি পাওয়ার জন্য সকল ব্যবস্থা তিনি করেছেন। মাননীয় স্পিকার, বিরোধী দলের একজন সম্মানিত সদস্য তার বক্তব্যে এই বাজেটকে লুটপাটের বাজেট এবং চানাচুর মার্কা বাজেট বলে আখ্যায়িত করেছেন। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, এ ধরনের মন্তব্য বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই বাজেট জনগণের কল্যাণের বাজেট, কৃষকের বাজেট, শ্রমিকের বাজেট, শিক্ষার্থী ও শিক্ষকদের স্বার্থ রক্ষার বাজেট, যুব সমাজের কর্মসংস্থানের বাজেট এবং দেশের মায়ের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার বাজেট। মাননীয় স্পিকার, যারা বাজেটের মৌলিক কাঠামো, লক্ষ্য ও দর্শন সম্পর্কে সম্যক ধারণা রাখেন তারা নিশ্চিত উপলব্ধি করবেন যে এই বাজেটের মূল লক্ষ্য জনগণের জীবন মান উন্নয়ন এবং একটি টেকসই অর্থনৈতিক ভিত্তি নির্মাণ। মাননীয় স্পিকার, বিরোধী দল জনাব তারেক রহমানের ইউকে থাকা নিয়ে রাজপথে বিভিন্ন বক্তব্য করেন, আবার এটাও বলেন ভবিষ্যতে কোথায় থাকবেন সেই জায়গা ঠিক করবেন। মাননীয় স্পিকার, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, জনাব তারেক রহমান যখন অসুস্থ ছিলেন, যখন পিজি হসপিটাল থেকে তাকে ইউকের উদ্দেশ্যে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আমি সেই অ্যাম্বুলেন্সে থাকার সুযোগ পেয়েছিলাম। মাননীয় স্পিকার, আমি তার শরীরের অবস্থা দেখেছি, যখন ভিআইপি লাউঞ্জে তাকে একটি সোফার উপরে শুয়ে রাখা হয়েছিল, তখন আমি তার শরীরের অবস্থা দেখেছি, আমি তার চোখের পানি দেখেছি। জনাব তারেক রহমান বাংলাদেশ ছেড়ে যেতে চান নাই, তাকে জোর করে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল। মাননীয় স্পিকার, আর যারা এই জনাব তারেক রহমানের ইউকে যাওয়া নিয়ে বিভিন্নভাবে বক্তব্য করেন, আবার ভবিষ্যতে কোথায় থাকবেন সেই কথা নিয়ে যারা বক্তব্য করেন আপনাদের কাছে বলতে চাই, তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে এসে পা রেখেছেন, এই বাংলাদেশের মাটি স্পর্শ করেছেন, তারেক রহমান এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশের মানুষের ভালোবাসায়, তিনি বাংলাদেশেই থাকবেন, তিনি বাংলাদেশেই মৃত্যুবরণ করবেন, তিনি খালেদা জিয়ার সন্তান, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বাজেট অর্থনৈতিক স্থিতিশীল উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং যথাযথ বাস্তবায়নের এই সুফল দেশের মানুষ ভোগ করবেন। মাননীয় স্পিকার, এই বাজেটে জুলাই আন্দোলনের
1: জি অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনাকে আপনার সময় উত্তীর্ণ হয়েছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, দুই মিনিট দেয়া হলো, বাজেটের উপর আলোচনা করবেন প্লিজ।
0: আমি দীর্ঘদিন গুম ছিলাম, আল্লাহ আমার কিছুটা সময় বাড়িয়ে দিয়েছে, আপনিও আমাকে পাঁচ মিনিট সময় দেন মাননীয় স্পিকার, দেন মাননীয় স্পিকার পাঁচ মিনিট সময় দেন, আমরা ফিরে না আসলে হয়তো বক্তব্য রাখার সুযোগ পেতাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এ বাজেটে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের কল্যাণে গৃহীত উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। একই সাথে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর পুনর্বাসন ও কল্যাণের বিশেষ বরাদ্দ বিষয়টি বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সকল সদস্যদের নিকট অনুরোধ করছি, আমরা উপজেলা পরিষদে যে অফিস পেয়েছি সেই অফিসে জুলাই শহীদ পরিবার ও গুম হওয়া পরিবারের যে কোনো একজন যোগ্য সদস্যকে আমরা যদি আমাদের সেই উপজেলা অফিসে আমরা একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের এই জুলাই শহীদ পরিবার এবং গুম হওয়া পরিবার উপকৃত হবে। মাননীয় স্পিকার, আমি এজন্য আমাদের এই আমাদের সরকারি দল এবং বিরোধী দলের সকল সদস্যদের প্রতি আহ্বান জানাই, আপনারা আপনাদের অফিসে সেই আপনাদের এলাকায় অবশ্যই শহীদ পরিবার আছে, সেই সকল শহীদ পরিবারের থেকে একজন সদস্যকে আপনারা চাকরি দেওয়ার ব্যবস্থা করবেন, আমিও দেব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে একাধিকবার ক্ষমতায় এসেছেন, আমরা বিরোধী দলও ছিলাম, কিন্তু আমাদের বিরোধী দলের রাজপথে কোনো কোনো সহযোদ্ধাদের বক্তব্য শুনলে মনে হয় আমরা কখনো ক্ষমতাও ছিলাম না, বিরোধী দলও ছিলাম না, আমরা মনে হয় আজকে এবারেই মনে হয় প্রথম ক্ষমতায় এসে টেবিলে বসেছি।
1: অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য, আলোচনায় অংশগ্রহণ করবেন মৌলভীবাজার তিন আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব নাসের রহমান। জনাব নাসের রহমান, আপনার সময় সাত মিনিট, ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার,
1: মাননীয় সদস্য পরবর্তী টান আসার সময় বলবেন, এখন আর সম্ভব না। জনাব নাসের রহমান, আপনার সময় শুরু হয়েছে।
2: আমার আমার সময়টা চলে যাচ্ছে মাননীয় স্পিকার, আপনি আবার মিটারটাকে আবার নতুন করে ঘুরান। আমার আমার
1: মাননীয় সদস্য, এটা আমরা অ্যাডজাস্ট করে নিব, প্লিজ ক্যারি অন।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে প্রথমবারের মতন বাজেটের উপরে বক্তব্য দিতে দাঁড়িয়েছি আমার এই সংসদীয় জীবনে। আগের টার্মে প্রয়োজন পড়ে নাই। মাননীয় স্পিকার, আজকে এই বাজেট বক্তব্য শুরুর আগে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি আমাদের দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর গণতন্ত্রের অতন্দ্র প্রহরী আপোষহীন নেত্রী আমাদের মাতা বেগম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, সেই সাথে বাজেটের বক্তৃতা দাঁড়িয়ে আমি আমার মরহুম পিতার কথা স্মরণ না করে শুরু করলে জিনিসটা খারাপ দেখাবে বোধ হয়। জনাব সাইফুর রহমান এই সংসদে 10 বার আর আগের পুরাতন সংসদে 2 বার 12 বার বাংলাদেশের জাতীয় বাজেট পেশ করেছেন। আজকে সশ্রদ্ধ চিত্তে তাকে স্মরণ করি তার প্রায় 17 বছর মৃত্যুর পর। মাননীয় স্পিকার, এই বাজেট নিঃসন্দেহে আমি একটু দেখে বলতে হবে, কারণ এটা টেকনিক্যাল বিষয়, এটা এক্সটেম্পর দেওয়া সম্ভব না। এই বাজেট নিঃসন্দেহে আকারে বিশাল, সাইজ ও উচ্চাভিলাষী এবং ভাষায় সংস্কারমুখী। মাননীয় অর্থমন্ত্রী এটিকে বিনিয়োগ, প্রবৃদ্ধি, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তার বাজেট হিসেবে তুলে ধরেছেন। মাননীয় স্পিকার, এই বাজেটের কতগুলি সুফল পয়েন্টগুলি আমি তুলে ধরতে চাই। বহু বছর পরে এই বাজেট একটি সহানুভূতিশীল বাজেট হয়েছে, কারণ নাগরিকদের ও ব্যবসায়ীদের কোনো এফেক্ট করে নাই, কোনো কিছু দাম বাড়ে নাই, হা উতাশ হয় নাই। মুদ্রাস্ফীতির চলমান অভিঘাত থেকে বছরের আয় সীমা 3,75,000 করা হয়েছে, যেটা অত্যন্ত সময় উপযোগী, তবে সেটা 4 লক্ষ যদি করতে পারা যায় তাহলে আরও ভালো হয়। বাজেটে এই প্রথম পার্সোনাল ইনকাম ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্স দুইটাই 5 বছরের জন্য নির্দিষ্ট করে ট্যাক্স রেটকে একটি দীর্ঘমেয়াদী সুনির্দিষ্ট করা হয়েছে, যার ফলে একটি অনুমানযোগ্য কর তৈরিতে সহায়তা করবে ভবিষ্যতে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে সাহসের সাথে ওভারঅল ভর্তুকি পরিমাণ আগের তুলনায় 22% বৃদ্ধি করা হয়েছে, যা অত্যন্ত সময় উপযোগী, কারণ জ্বালানি হল এমন উপাদান যার দাম ও সরবরাহ জনগণ ও সরকারের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। দেশের আর্থিক ব্যবস্থাপনার অবস্থা এখন যেভাবে নাজুক অবস্থায় আছে, সেখানে 6,000 কোটি টাকা ব্যাংক ঋণ কমানো অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত হয়েছে। মাননীয় স্পিকার, বাজেটের প্রধান 3টি কাজ হল রাজস্ব আহরণের জন্য ট্যাক্স রেট এবং ভ্যারিয়েবল ট্যাক্স নির্ধারণ, সরকারি ব্যয় বিনিয়োগের জন্য অর্থ যোগান এবং সরকারের অর্থনীতি সংক্রান্ত নীতি কৌশল ও অগ্রাধিকার বিষয়ে সংকেত প্রদান। নিঃসন্দেহে এই বাজেট সেই বিষয় অত্যন্ত সুচারুভাবে তুলে ধরা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী 10টি অগ্রাধিকার তুলে ধরেছেন, যা একদিকে অর্থনীতির পুনর্গঠন নিয়ে আলোকপাত করেছে, আরেকদিকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছেন। মাননীয় অর্থমন্ত্রী মোট প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন। রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি, অর্থাৎ ঘাটতি দাঁড়াচ্ছে প্রায় 2,43,000 কোটি টাকা। একই সঙ্গে 6.5% প্রবৃদ্ধি ও 6.5% মুদ্রা মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করেছেন। দেশের বাস্তব অর্থনৈতিক পরিস্থিতিতে এই লক্ষ্যমাত্রাগুলি অর্জন করা একটা মাননীয় অর্থমন্ত্রী একটা চ্যালেঞ্জিং কাজ হবে। আমরা জানি গত কয়েক বছর ধরে রাজস্ব আহরণের ধারাবাহিক ঘাটতি রয়েছে, কর জাল এখনও সীমিত, কর ফাঁকি রোধে দুর্বলতা রয়েছে, ব্যাট ব্যবস্থাপনায় কাঠামোগত সমস্যা আছে। এই বাস্তবতায় প্রায় 20% রাজস্ব বাড়ানোর প্রাক্কলন করা হয়েছে। আশা করি আমার মাননীয় অর্থমন্ত্রী সেদিকে সেই লক্ষ্য অর্জন করতে পারবেন। মাননীয় স্পিকার, এই বাজেটের আরেকটি বড় বিষয় হল স্বনির্ভরতা। বাজেট ঘাটতি পূরণে সরকারকে যথারীতি দেশীয় বৈদেশিক ঋণের উপর নির্ভর করতে হবে। ইতিমধ্যেই সুদ পরিশোধে রাষ্ট্রীয় অর্থব্যবস্থার উপর বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। বৈদেশিক ঋণের কিস্তি সুদের বোঝা বাড়ছে। প্রশ্ন হচ্ছে আমরা ধীরে ধীরে এই অর্থনৈতিক পরিস্থিতিকে যাচ্ছি যেখানে উন্নয়নের চেয়ে ঋণ পরিশোধের বিষয়টা না বড় হয়ে যায়, সেই দিকে মাননীয় অর্থমন্ত্রীজি নিশ্চয় লক্ষ্য রাখবেন। মাননীয় অর্থমন্ত্রী 3,00,000 কোটি টাকার এডিপি ঘোষণা করেছেন, পরিবহন, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য খাতে বিপুল বরাদ্দ বাড়ানো হয়েছে, ডাবল করা হয়েছে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে। এটা অত্যন্ত কি বলবো আনন্দের বিষয় এবং মানে বর্তমান প্রেক্ষাপটের জন্য খুবই প্রয়োজন ছিল। কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে বাস্তব কি বলেছে বাস্তবতল প্রকল্প সময় ক্ষেপণ, ব্যয় বৃদ্ধি, অদক্ষতা ও অপচয় এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল গত 15 বছরের দুঃশাসনের ফলে। কাজেই
1: মাননীয় সদস্য আপনার সময় 4 মিনিট বাড়ানো হলো, সর্বোচ্চ 4 মিনিট।
2: থ্যাংক ইউ ম্যাডাম,
1: ধন্যবাদ।
2: থ্যাংক ইউ স্যার, আমি থ্যাংক ইউ। কাজেই শুধু বড় অঙ্কের বরাদ্দ দিলেই উন্নয়ন হবে বলে মনে হয় না মাননীয় স্পিকার। এই বিপুল অর্থ সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রয়োজন দক্ষ বাস্তবায়ন, কঠোর নজরদারি ও জবাবদিহি। অন্যথায় এই বিপুল উন্নয়ন বাজেটও জনগণের প্রতি উন্নয়নের প্রত্যাশা পূরণে কঠিন হয়ে যেতে পারে। জ্বালানি ও বিদ্যুৎ খাতে দেশের বাজেটে প্রণয়নে একটি স্পর্শকাতর খাত। আন্তর্জাতিক বাজারে তেল ও এলএনজির দাম, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, গ্যাসের ঘাটতি সব মিলিয়ে এই খাতে সরকারের ভর্তুকি ব্যয় আরও বাড়বে। বিদ্যুৎ খাতে আইপিপিদের পেমেন্ট, ক্যাপাসিটি চার্জ ও জ্বালানি আমদানির ব্যয় সবই এখন বড় আর্থিক চাপ। মাননীয় অর্থমন্ত্রী দেশীয় গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানির আইনের আশা ব্যক্ত করেছেন, কিন্তু এই উদ্যোগের ফল পেতে সময় লাগবে আর ততদিন পর্যন্ত এই ব্যয়ের চাপ বহন করা একটা চিন্তার বিষয়। শেষ পর্যন্ত যাতে এটা আমাদের মানে ওনার বাজারে যাতে চাপের সৃষ্টি না হয় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন মাননীয় অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ খাদ্যদ্রব্য, নিত্যপণ্য, পরিবহন ও জ্বালানি ব্যয়ের চাপে সাধারণ মানুষ চাপে আছে। বাজেটে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য দেওয়া হয়েছে, কিন্তু বাজারে যদি চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ, চিকিৎসা ব্যয় না কমে তাহলে অর্থমন্ত্রী মহোদয় চাপে পড়ে যাবেন। এই বাজেট বেসরকারি খাত নির্ভর প্রবৃত্তির বাজেট হিসাবে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু বাস্তবে ব্যাংকিং খাত খেলাপি ঋণ জর্জরিত, তারল্য সংকট বেশ প্রকট এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ আমরা সবাই জানি। ব্যবসায়ীরা নীতিগত অনিশ্চয়তা, জ্বালানি সংকট এবং আর্থিক সংকটে ভুগছেন। এই বাস্তবতায় বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করাটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিনিয়োগের পরিবেশ করাটা খুব জরুরি, তা নাহলে প্রবৃত্তির লক্ষ্য একটা আশাবাদী বক্তব্যে পরিণত হতে পারে। মাননীয় স্পিকার, এই বাজেট অনেক ইতিবাচক দিক আছে। অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি ও জ্বালানি নিরাপত্তার উপর বিপুল গুরুত্ব দেওয়া হয়েছে, কিছু খাতে প্রণোদনা রাখা হয়েছে। কিন্তু একটি বাজেটের সাফল্য নির্ভর করে শুধু ঘোষণার উপর নয়, নির্ভর করে রাজস্ব আদায়ের সক্ষমতা, ব্যয়ের দক্ষতা, দুর্নীতি নিয়ন্ত্রণ, ঋণ ব্যবস্থা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জনগণের জীবন বাস্তব স্বস্তি ফিরিয়ে আনার উপর। সুতরাং আমি এই বাজেটকে খুবই চ্যালেঞ্জিং বাজেট হিসেবে দেখি। যদি রাজস্ব আদায় প্রাক্কলনের ধারে কাছে না আসে, যদি উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা না হয়, যদি জ্বালানি খাতের চাপ না কমে বাড়তেই থাকে, যদি অভ্যন্তরীণ বৈদেশিক ঋণের বোঝা আরও ভারী হয়, তাহলে এই বাজেটে বড় বড় অঙ্গীকার শেষ পর্যন্ত বাস্তবে না হয়তো বাস্তবায়ন হতে পারে। তবে এখানে একটা শেষ কথা বলে শেষ করতে চাই, বাজেটের সাফল্য সংখ্যায় নয়, মানুষের জীবন তার প্রভাব মাপা হয়, মানুষের জীবনে তার প্রভাবে মাপা হয়, ঘোষণা নয়, বাস্তবায়নে তার বিচার হয়। আমি দৃঢ় আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এই বাজেটের সিংহভাগ জনগণের কল্যাণে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা 9 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম। জনাব মোহাম্মদ আবুল কালাম, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, 2026-2027 অর্থ বছরের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনা আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, গভীরভাবে শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি আপোষহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। ধন্যবাদ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমাকে এই মহান সংসদে আসার সুযোগ দান করার জন্যে। মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় 9,38,000 কোটি টাকার মেগা বাজেট আমাদের জাতিকে উপহার দেওয়ার জন্যে। মাননীয় স্পিকার, এই মেগা বাজেট আমাদের জাতির শিক্ষা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা সহ স্বাস্থ্যখাত সহ বাংলাদেশ উন্নয়নের বাজেট। বিরোধিতার জন্যে বিরোধিতা, আমাদের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যরা সবসময় বলে, আজকেও একজন সকালের অধিবেশনে বলেছেন যে এটা গরিব, আমরা গরিব দেশ, গরিবের বাজেট হয় নাই। মাননীয় বিরোধী দলের সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, জনাব তারেক রহমান বলেছেন যে দেশে 20 কোটি লোক, 20-40 কোটি হাত, সেই দেশ কখনো গরিব হতে পারে না। মাননীয় স্পিকার, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্বাচনের আগেই ইঙ্গিত দিয়েছেন, আমরা যদি ক্ষমতায় আসি আমাদের এই দেশকে বিনির্মাণ করতে হলে কত বড় বাজেটের দরকার, আমাদের 31 দফায় সুস্পষ্টভাবে তার নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি আপনাকে বলতে চাই, আমাদের এই 31 দফায় বলা হয়েছে আমরা কী কী উন্নয়ন করব, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপরে আপনার এই যে মসজিদ, মাদ্রাসার ইমামদের, খাদেমদের তাদেরকে মাসিক ভাতা সহ স্বাস্থ্য খাতে বিভিন্ন উন্নয়ন, শিক্ষা খাতে সবচেয়ে বেশি উন্নয়ন, কৃষি খাতে উন্নয়ন, এই খাতগুলোর নির্দেশনা আমরা কিন্তু নির্বাচনের আগে দিয়েছিলাম। নির্বাচনের পরে ক্ষমতায় এসে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী যে বাজেট আমাদেরকে উপহার দিয়েছেন, জাতিকে উপহার দিয়েছেন, সেই বাজেট তারই প্রতিফলন। মাননীয় স্পিকার, স্বাধীনতার 54 বৎসর অতিক্রম হতে চলল, এই 54 বৎসরে সারা বাংলাদেশের যতগুলো উপজেলা আছে প্রত্যেকটি উপজেলায় আমাদের যে স্বাস্থ্য সেবা খাত সেখানে 31 থেকে 50 বেডের হসপিটাল। মাননীয় প্রধানমন্ত্রীর এই বাজেটের একটি ইশারায় আজকে থেকে এই বাজেট অধিবেশন শেষ হওয়ার পর থেকেই প্রত্যেক উপজেলায় স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য হসপিটাল 101 বেডে উন্নীত হবে বলে আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সর্বপ্রথম সবচেয়ে বড় খাত 80% বৈদেশিক মুদ্রা অর্জন হয় তৈরি পোশাক শিল্প খাত থেকে। সেই তৈরি পোশাক শিল্প খাত 70-এর দশকে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে এই দেশে ওনার হাত ধরে এই যাত্রা শুরু হয়। মাননীয় স্পিকার, 1978 সালে $6,800 ফ্রান্সে রপ্তানি করে তার যাত্রা শুরু হয়। এই তৈরি পোশাক শিল্প খাত আজকে $40 বিলিয়ন রপ্তানি করে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আর এই খাতে 60 লক্ষের উপরে কর্মসংস্থান হয়েছে। আজকে আমি নিজেও এই শিল্পের একজন গর্বিত মালিক, আজকে 36 বৎসর যাবৎ আমি এই ব্যবসার সাথে জড়িত, আমার গ্রুপের নাম চৈতি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। মাননীয় স্পিকার, আমাদের স্পিনিং খাত নিয়ে আমি বলতে চাই। আমাদের গত 36 বছরে আমি একজন উদ্যোক্তা হিসেবে কাজ করে আসছি মাননীয় স্পিকার। এই কাজ করার সুবাদে, কাজের সম্মানে আমি বাংলাদেশ টেক্সটাইল মিলের সিনিয়র সহসভাপতি বর্তমানে দায়িত্বে আছি। আমি বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন আমি সাবেক পরিচালক ছিলাম। আমি বর্তমানে সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সেই হিসাবে বিগত ফেসিস সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মালিকদের সাথে আমার আসা যাওয়া যোগাযোগ আছে, মালিক তাদের সাথে।
1: জি, আপনাকে আর 2 মিনিট সময় বাড়িয়ে দেয়া হলো, দয়া করে 2 মিনিটে শেষ করবেন।
3: মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে 500 উপরে স্পিনিং মিল আছে, যাতে ইনভেস্টমেন্ট আছে প্রায় $23 বিলিয়ন। 250 উপরে কারখানা বন্ধ। আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি পলিস্টার ফ্ল্যাক্স ফাইবারের উপরে 5% ট্যাক্স নির্ধারণ করেছেন, এই কারণে যে এটা এই দেশে তৈরি হয়। আমি জানতে আমি বিনয়ের সহিত বলতে চাই, এই যে 500 স্পিনিং মিল যাহা যেই সুতা উৎপাদন করে, সেই সুতা বাংলাদেশের চাহিদা মিটাইয়াও বিদেশে রপ্তানি করতে পারি, কিন্তু প্রতিবেশী দেশের চাপে আমরা আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। আমাদেরকে এখান থেকে উদ্ধার করার জন্যে আমরা চাই এই সুতার উপরে বিদেশ থেকে যেই সুতা আসবে সেই সুতার উপরে 10% শুল্ক আরোপ করার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আমার লাকসাম অনুগুণে কিছু বলতে চাই। মাননীয় স্পিকার, লাকসাম একটি ঐতিহ্যবাহী উপজেলা। লাকসাম নবাব ফয়জুন নেসা ডিগ্রি কলেজ 294 একর জায়গার উপরে নবাব ফয়জুন নেসা বাড়ি এবং ডিগ্রি কলেজ, এখান থেকে 5 একর জায়গা নিয়ে জাদুঘর করা হয়েছে। আমাদের লাকসামের এই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, নবাব বাড়ি এবং এই কলেজ রক্ষা করতে হলে আমাদেরকে লাকসামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মুজাফরগঞ্জ ইউনিয়ন একটি ঘনবসতি এবং যোগাযোগের বিশাল ব্যবস্থা। এই মুজাফরগঞ্জকে পৌরসভায় রূপান্তরিত করার জন্যে আমাদের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, লাকসাম পাইলট গার্লস হাই স্কুলকে সরকারিকরণের জন্যে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এবং মনোহরগঞ্জে এবং লাকসামে স্বতন্ত্র 2টি।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন রংপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন। জনাব আক্তার হোসেন, আপনার সময় 15 মিনিট। ধন্যবাদ আপনাকে।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমরা 2026 এবং 2027 অর্থবছরের বাজেট নিয়ে পর্যালোচনার জন্য এখানে বসেছি। ঠিক সেই সময়টাতে আমাদের অর্থনীতির বর্তমানে কী হালত সেটা আমাদের একটু দেখে আসা প্রয়োজন। আমরা যদি বিগত দিনে আওয়ামী লীগের সময়কালটা আমরা খেয়াল করে দেখি, একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। সেই শ্বেতপত্র বলছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সময়কালে $240 বিলিয়ন, যেটা টাকার অঙ্কে প্রায় 30 লক্ষ টাকা, বাংলাদেশ থেকে সেটাকে পাচার করা হয়েছে। এত বিশাল 30 লক্ষ কোটি টাকা এটা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, এত বিশাল একটা অঙ্ক বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। দেশের অর্থনীতিটা এখন একটা ঝুপড়ির মতো আছে, যে ঝুপড়িতে আসলে টাকা পয়সা নাই, একটা খালি একটা জায়গার মধ্যে আমরা আছি। এটা আরও সত্য হয় সেই সময়টাতে যখন আমরা দেখি যে বাংলাদেশের আসলে ঋণের পরিমাণটা কত। এ সরকার যখন দায়িত্ব গ্রহণ করে সে তখন ঋণের পরিমাণটা ছিল 23 লাখ কোটি টাকার মতো, কিন্তু এই কয়েক মাসেই এই ঋণের পরিমাণ কিন্তু আরও 1 লাখ কোটি টাকার উপরে বেড়ে এখন 24 লাখ কোটি টাকা এটা রূপান্তরিত হয়েছে। অর্থাৎ সরকার ক্ষমতা গ্রহণ করার পরেই মাঝখানের এই 4 মাস সময়কালে আরও 1 লক্ষ কোটি টাকা ঋণের জালে দেশকে কিন্তু বেঁধে ফেলা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি খেলাপি ঋণের দিকে তাকাই, আমাদের লাখ লাখ টাকা এটা খেলাপি ঋণের মধ্যে আছে। এমনকি এই অবস্থা হয়ে আছে যে আমাদের এই সংসদের 2 জন সংসদ সদস্য তারা এখনও পর্যন্ত শপথ গ্রহণ করতে পারেন নাই, কারণ তারা এখনও পর্যন্ত কোর্টে এই খেলাপি ঋণের ইস্যুর মধ্যে তারা আটকে আছেন। এখনও পর্যন্ত সরকারি দলের তরফ থেকে কিন্তু সে ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ এখনও পর্যন্ত আনা হয় নাই। অর্থাৎ এই খেলাপি ঋণের যে বিষয়টা, সেটা আমাদের অর্থনীতিকে একেবারে পঙ্গু অবস্থায় নিয়ে গেছে। আমরা আমাদের মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতির যদি দিকে তাকাই, এটা দুই অঙ্কের ঘরে আছে, পৌনে 10% কাছাকাছি। আমরা আমাদের জিডিপির দিকে যদি তাকাই, আমাদের জিডিপি এটা 4% একটুখানি বেশি অবস্থায় আছে, প্রবৃত্তির হার। এমন একটা অবস্থায় আমরা এসে আমাদের এই বাজেটটা ঘোষণা করছি, যে সময়টাতে আমরা বলছি যে এই বাজেটটা ঘোষণা হওয়ার পরে জিনিসপত্রের দাম বাড়ে নাই, যেটা সরকারি দলের দাবি। কিন্তু বাস্তবতা হলো এই বাজেটটা ঘোষণা করার আগেই সরকার তার এই 3 মাসের সময়কালের মধ্যেই 2 দফায় তারা বিদ্যুৎ এবং জ্বালানির দাম তারা বৃদ্ধি করেছেন। এবং যখন বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি করা হয়, পাশাপাশি এই জিনিসটা পরিবহন সেক্টরে যেমন প্রভাব ফেলে, তেমনই করে উৎপাদনের ব্যয় বৃদ্ধি করে সমস্ত জিনিসপত্র দিতে দামগুলো বৃদ্ধি হয়ে যায়, মাননীয় স্পিকার। অর্থাৎ সরকার শুধু বাজেট ঘোষণা করার পরে জিনিসের দাম বেড়েছে, ব্যাপারটা এমন নয়। সরকার ক্ষমতা গ্রহণ করার পরেই, বাজেট ঘোষণার আগে থেকেই জিনিসপত্রের দাম বাড়ানোর যে মেকানিজম, সেটা শুরু করেই বাজেট ঘোষণায় বসেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি সরকারের এই অর্থনৈতিক সেক্টরগুলোতে আমরা যদি বিদেশ থেকে ঋণ নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটার দিকে আমরা যদি তাকাই, আমরা দেখলাম যে সরকার IMF-এর কাছ থেকে, বিশ্বব্যাংকের কাছ থেকে তারা ঋণ নিয়ে আসতে চায়। কিন্তু গত বসন্তকালীন বৈঠকে যখন আমাদের অর্থমন্ত্রী তিনি আমেরিকায় গিয়েছিলেন, সেখানে কিন্তু IMF কোনো ঋণ সার করতে চায় নাই। কেন চায় নাই? কারণটা হলো IMF চেয়েছিল বাংলাদেশে অর্থনৈতিক খাতগুলোতেও একটা বড় ধরনের সংস্কার আসুক। কিন্তু আমরা খেয়াল করে দেখলাম কি, অর্থনৈতিক খাতগুলোতে কোনো ধরনের সংস্কার, সেটা তো অন্য কোনো বিষয়ে তো সংস্কার হচ্ছে না, অর্থনৈতিক বিষয়গুলোতেও কোনো ধরনের সংস্কারের ব্যাপারে BNP সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া ছিল না। এতদিনে এসে তারা NPR-এর নীতি এবং এটা ব্যবস্থাপনা, সেই জিনিসগুলোকে আলাদা করার কথা বলছে, কিন্তু এই বিষয়টা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাতে একটা অধ্যাদেশ তখন পাশ করা হয়েছিল, সেই অধ্যাদেশ এই সংসদে প্রেজেন্ট করা হয়েছিল, কিন্তু সরকার ক্ষমতা গ্রহণের পরে সেই অধ্যাদেশটাকে কিন্তু ল্যাপস করে দিয়েছে, সেই অধ্যাদেশটাকে কার্যকর করতে দেয় নাই। যদি সরকার সেই সময়টাতেই যদি সংস্কারের বিষয়গুলোকে মেনে নিত, যদি আর্থিক ব্যবস্থাপনার সংস্কারগুলো হয়ে যেত, সেক্ষেত্রে হয়তো বিদেশে যে ঋণের ক্ষেত্রে গিয়ে আমাদের অর্থমন্ত্রীকে খালি হাতে ফিরে আসতে হলো, সেই রকম ধরনের পরিস্থিতিতে আমাদেরকে নাও পড়তে হতো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের ব্যাংক খাতের দিকে তাকাই, ব্যাংক খাতে এক ধরনের অরাজকতা চলতেছে। শুধু ইসলামী ব্যাংকের ব্যাপারে আমি বলবো না, ইসলামী ব্যাংকে কী ধরনের অরাজকতা চলছে এটা আপনারা সকলেই জানেন। এর বাইরে গিয়ে আরও 5টি ব্যাংক আছে যে ব্যাংকগুলোকে একীভূতকরণ করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই 5টি ব্যাংক যেটাকে একীভূতকরণ করা হয়েছে, এই ব্যাংকগুলো যেসব আগের মালিকদের কাছে ছিল, তারাই সেখান থেকে লুটপাট করে টাকা পয়সা পাচার টাচার করে এই ব্যাংকগুলোকে একেবারে দেউলিয়ার পর্যায়ে নিয়ে গেছে, খালির পর্যায়ে নিয়ে গেছে। সেই ব্যাংকগুলোতে যাতে করে পূর্বের মালিকেরা আবারও বহাল হতে পারেন, এমন ধরনের একটা আইন এখানে পাশ করা হয়েছে। যে ব্যাংক রেজুলেশন আইনটি পাশ করা হলো, সেই ব্যাংক রেজুলেশন আইনের 18 নম্বর ধারার মধ্যে এই জিনিসটা বলা হলো যে এই ব্যাংকের মালিকেরা যারা আছেন, তারা যদি 7.5% টাকা তারা যদি ব্যাক করতে পারেন, তাহলে তাদের কাছে আবারও ব্যাংকের মালিকানা বুঝায় দেওয়া হবে। আমাদের প্রশ্ন হলো মাননীয় স্পিকার, যেসব মালিকেরা এই ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, টাকা পাচার করেছে, এই ব্যাংকগুলো থেকে লুটপাট করেছে, সেই মালিকগুলোর কাছেই মাত্র 7.5% টাকার কথা বলে, ব্যাক দেওয়ার কথা বলে, আবারও সেই মালিকদের কাছেই ব্যাংকগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়ার ফায়দা কী হতে পারে, সেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী যদি আমাদেরকে বলেন, তাহলে আমরা এই সংসদে কৃতজ্ঞ থাকতে পারি। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের মোটা দাগে এখন বাজেটের দিকে যদি আমরা তাকাই, একটা বিশাল বড় বাজেট দেওয়া হয়েছে। এই বাজেটে 9,38,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের মধ্যে 6,95,000 কোটি টাকা সেটার কথা বলা হয়েছে যে এটা আদায় করা সম্ভবপর হবে, এখানে ঘাটতি থেকে যাবে 2,43,000 কোটি টাকার মতো। কিন্তু আমরা যদি এই 6,95,000 কোটি টাকা যেটা আদায় করা হবে বলা হচ্ছে সেটার দিকেও যদি আমরা তাকাই, তাহলে দেখব NPR-কে দেওয়া হয়েছে যে 6,04,000 কোটি টাকা NPR আদায় করবে। কিন্তু NPR-এ যদি আমরা পাস্ট রেকর্ডগুলো দেখি, 2024-25 অর্থ বছরে NPR মাত্র 369 লাখ কোটি টাকা তারা এখানে আদায় করতে পেরেছিল, এবং এবছর যেটা চলতি অর্থ বছর সেখানেও মাত্র 3.5 লাখ কোটি টাকার মতো তারা আদায় করতে পেরেছে। যে NPR 4 লক্ষ কোটি টাকাই আদায় করতে পারে না, সে NPR-এর উপরে যদি 6 লক্ষ কোটি টাকার বোঝা চাপিয়ে দেওয়া হয় এবং যদি তৃপ্তির ঢেকুর তোলা হয় যে আমাদের আমাদের ঘাটতি কম আছে, তাহলে কিন্তু সেটা জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করার সামিল। মাননীয় স্পিকার, কারণ আমরা দেখতেছি এখনই 2,43,000 টাকার ঘাটতি আছে। এনপিআর যখন তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না, সেই সময় এটা শেষে গিয়ে যেটা দেখা যাবে এই ঘাটতি আরো বেড়ে যাবে। অর্থাৎ এই যে বাজেট, এটা শুধু বড় বাজেট না, এটা বড় একটা ঘাটতির বাজেটে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যদি আরো একটু ভিতরের দিকে তাকাই, এই বাজেটকে একটা বিনিয়োগ বান্ধব বাজেট বলা হচ্ছে মাননীয় স্পিকার, কিন্তু আমরা দেখতেছি সরকার ঋণ নিয়ে দেশের এই বাজেটটাকে সচল রাখার একটা পরিকল্পনা হাতে নিয়েছে। সরকার অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে 1,12,000 কোটি টাকার মতো ঋণ তারা গ্রহণ করবে। সরকার যদি ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ গ্রহণ করে তাহলে প্রাইভেট সেক্টরে বিনিয়োগ হবে না, প্রাইভেট সেক্টরে লোন ডিসপার্স হবে না, এবং যার কারণে কিন্তু অর্থনীতি একটা স্থবির অবস্থায় এসে দাঁড়াবে, একটা ক্রাউডিং ইফেক্ট একটা তৈরি হবে, যার কারণে আমাদের এখানে বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না। যে বাজেটটাকে বলা হচ্ছে যেটা বিনিয়োগ বান্ধব বাজেট, সেই বাজেটের মধ্যেই ক্রাউডিং ইফেক্ট তৈরি করার মতো পদ্ধতি রেখে ব্যাংকগুলো থেকে অর্থ সরকার আদায় করে নিবে, সরকার নিয়ে যাবে, এবং তার কারণে এখানে প্রাইভেট সেক্টর যারা আছে তারা কোনোভাবেই সেখান থেকে উপকৃত হবে না। এই কারণে এই যে একটা বাজেট ঘোষণা করা হয়েছে সেই বাজেটটা বিনিয়োগ বান্ধব তো নয়, বরং বিনিয়োগের পরিপন্থী একটা বাজেটে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যদি এই বাজেটের আয়করের দিকে একটু তাকাই, আয়করের ক্ষেত্রে 3,75,000 টাকা করা হয়েছে, 25,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা এখানে এটার উপরে আয়কর বসানো হবে না, কিন্তু 3,75,000 টাকার উপরে যখনই যাবে এর পরবর্তী ধাপের ক্ষেত্রে বলা হয়েছে 3,00,000 টাকার জন্য সেখানে 10% হারে সেখানে ট্যাক্স প্রদান করতে হবে। আমরা যদি এই যে খেয়াল করে দেখি, গত বছর কিন্তু এই পরিমাণটা ছিল 5%, কিন্তু এখন যখন এটা 10% করা হয়েছে তখন এটা সরাসরি মধ্যবিত্ত যারা আছে, যারা অল্প ইনকাম করে তাদের উপরে গিয়ে এটার একটা সরাসরি প্রভাব পড়ছে। কারণটা হলো কোনো একজন ব্যক্তি মাসে যদি 35,000 টাকা ইনকাম করে থাকেন তাহলে বছর শেষে তার যে ট্যাক্সটা প্রদান করতে হচ্ছে তার পরিমাণটা আগে 5% হারে ছিল 420 টাকা, এখন কিন্তু সেটা 620 টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ এই মধ্যবিত্তের উপরে প্রথম যে আয়কর, সে আয়করের উপরে 48% আয়কর বৃদ্ধি করা হয়েছে, এটা একটা মধ্যবিত্তের উপরে মরণ ফাঁদে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি ক্ষুদ্র ব্যবসায়ীদের দিকে তাকাই, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অগ্রিম কর চার্জ করা হয়েছে, গ্রামের দোকানদার যারা আছেন তাদেরকে বলা হচ্ছে 0.2% তাদেরকে কর প্রদান করতে হবে। এই 0.2% কর কখন দেওয়া হবে এটা অগ্রিম, অর্থাৎ যখনই তারা মালপত্র দোকানে নিয়ে আসতেছেন ওই সময়টাতে যখন তারা ক্রয় করতেছেন 1,000 টাকার মালপত্র যদি তারা তাদের দোকানে নিয়ে আসেন তখনই তারা সরকারকে 2 টাকা তাদেরকে কর প্রদান করতে হবে। অর্থাৎ এখনো পর্যন্ত যে পণ্যটা বিক্রি করা হয় নাই সে পণ্যটার উপরেই যদি আপনি বিক্রি করার আগেই, কোনো লাভ হওয়ার আগেই যদি ব্যবসায়ীদের উপর থেকে ট্যাক্স এবং ভ্যাট আদায় করে নিয়ে আসা হয় তাহলে আমাদের যত ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা পথের ফকির হতে তাদের আর দেরি হবে না। মাননীয় স্পিকার, তাদেরকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা যদি আর একটু ভালো করে তাকাই এই বাজেটে, আমরা কৃষি বাজেটের দিকে একটু তাকিয়ে দেখি, কৃষিতে বাজেট এবার দেওয়া হয়েছে 27,224 কোটি টাকা। গত বছরে এই বাজেটটা, গত বছরের বাজেট ছিল 27,224 কোটি টাকা, এই বছরে এই বাজেটটা হয়েছে 28,881 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমরা একটা বাজেট করলাম যে বাজেটে গত বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করলাম, আর সেখানে আমরা কৃষিক্ষেত্রে মাত্র 1-1.5 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। এটা বৃদ্ধি না করার নামান্তর। মাননীয় স্পিকার, আমাদের কৃষি সেক্টরটা নানাভাবে অবহেলিত হয়ে আছে। সরকার দলের তরফ থেকে বলা হতে পারে যে সার কীটনাশকের উপরে যে 7.5% ট্যাক্স এবং ভ্যাট ছিল সেটাকে উইথড্র করে নেওয়া হয়েছে, কিন্তু সার এবং কীটনাশকের উপরে যে ভ্যাট এবং ট্যাক্সটা উইথড্র করে নেওয়া হয়েছে তাতে করে প্রান্তিক পর্যায়ে কৃষকেরা কতটুকু লাভবান হবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। কারণটা হলো এটা যারা ব্যবসায়ীরা যারা আছেন তারা এটা সুবিধাটা পেয়ে থাকেন। এই সার এবং কীটনাশকের উপরে সরকার ভ্যাট এবং ট্যাক্স কমানোর কারণে এটা যে আসলেই সার এবং কীটনাশকের দাম কমবে তা তাদেরকে কেমন করে হবে তা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, কৃষক কার্ডের কথা বলা হচ্ছে কিন্তু আমাদের যেসব কৃষকেরা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমাদের একটা কৃষি ভিত্তিক একটা দেশ হওয়ার কথা ছিল আমাদের, 75 সালের দিকে যেখানে আমাদের জিডিপিতে কৃষি ছিল 62, এখন সেটা 10-11% নেমে এসেছে, আমরা কৃষিকে একেবারে ওভারলুক করে যাচ্ছি। এই বাজেটের মধ্যেও আমরা কৃষিকে একেবারে ধর্তব্যের মধ্যে নিয়ে আসি নাই। আমরা মনে করি কৃষিতে বাজেট বৃদ্ধি করার দরকার আছে, এবং এটাই 1-1.5 কোটি টাকা না, এটা এমন পরিমাণে বাজেট বরাদ্দ করতে হবে যাতে করে আমরা কৃষকদেরকে ভর্তিকের আওতায় নিয়ে আসতে পারি এবং কৃষকদেরকে আমরা সত্যিকার অর্থেই তাদের পাশে দাঁড়াতে পারি। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা বাজেটের মধ্যে যে তিনটে সেক্টরের কথা বলা হয়েছে, সেই তিনটে সেক্টরে এক ধরনের বাজেট আছে, সেখানে প্রাথমিক এবং গণশিক্ষা, সেখানে উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা এবং কারিগরি এবং মাদ্রাসা শিক্ষার জন্য যে বাজেটটা করা হয়েছে সেটার পরিমাণ দাঁড়ায় 1,22,000 কোটি টাকার মতো। কিন্তু মন্ত্রণালয়ের হিসেব বলছে শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট দেওয়া হয়েছে 1,36,000 কোটি টাকা। এই যে অতিরিক্ত 14,000 কোটি টাকা, সেই 14,000 কোটি টাকা কোথায় খরচ করা হবে সেটার কিন্তু কোনো ব্যবস্থাপনা এই জায়গার মধ্যে করা হয়নি মাননীয় স্পিকার। সেই একই বিষয়টা ঘটছে এডিপির ক্ষেত্রে মাননীয় স্পিকার। প্রায় 3,00,000 কোটি টাকার যে এডিপি নির্ধারণ করা হয়েছে, সেই এডিপিতে 1,70,000 কোটি টাকায় স্থক বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ গত বছর এবং তার আগের বছরে এই থোক বরাদ্দ ছিল 10,000 কোটি টাকা এবং 11,000 কোটি টাকা। 10,000 কোটি টাকা, 11,000 কোটি টাকার থোক বরাদ্দ এ বছরে এসে 1,70,000 কোটি টাকার থোক বরাদ্দ হয়েছে। এত বিরাট উল্লম্পন হলো, সেই উল্লম্পনের কারণে এই থোক বরাদ্দগুলো সঠিকভাবে ডিস্ট্রিবিউটেড হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে মাননীয় স্পিকার। কারণ আমরা দেখেছি ইতিমধ্যে সরকারি দল তারা যখন বরাদ্দগুলো বণ্টন করেছেন তখন সরকারি দলের আসনগুলোতে তারা বরাদ্দ দিয়েছেন, বিরোধী দলের আসনগুলোতে তারা বরাদ্দ দেন নাই। সেক্ষেত্রে এডিপিতে যে 1,70,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দটা সঠিকভাবে যে সারা দেশে সঠিক হিসাবের মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীনভাবে ডিস্ট্রিবিউট করা হবে তার গ্যারান্টি আমরা চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে নিয়ে একটা কথা বলা দরকার মাননীয় স্পিকার। নবায়নযোগ্য জ্বালানিতে যে আমদানি শুল্ক ছিল, ভ্যাট ছিল এবং অগ্রিম কর ছিল সেটা প্রত্যাহার করা হয়েছে, সেটা সাধুবাদযোগ্য। কিন্তু যদি আমরা এনপিআরের এসআরওটার দিকে খেয়াল করে দেখি, যেটা কিছুদিন আগে জারি করা হয়েছে, তাতে আমরা খেয়াল করে দেখব এই সুবিধাটা শুধুমাত্র যারা বড় ব্যবসায়ী যারা আছেন এবং যারা সৌরবিদ্যুৎ প্রকল্পের মধ্য দিয়ে সরকারের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি ভিত্তিক একটা ব্যন্তবস্তুর মধ্যে আছেন তারাই শুধু লাভবান হবেন। কিন্তু যারা আবাসিক গ্রাহক আছেন, যারা কৃষক আছেন, ক্ষুদ্র যারা উদ্যোক্তা আছেন, তারা কিন্তু এটার মধ্য দিয়ে উপকৃত হবেন না। এই কারণে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা এই বিষয়টা জানতে চাই যে আমাদের প্রান্তিক পর্যায়ে যাতে একজন তরুণ যিনি একজন উদ্যোক্তা হয়েছেন, একজন কৃষক এবং একজন আবাসিক গ্রাহক, তারাও যাতে নবায়নযোগ্য এই যে জ্বালানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে সেই সুবিধাটা পায়, সেই ধরনের একটা ব্যবস্থাপনা যেন অর্থমন্ত্রী করেন, সে কারণে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা মোটা দাগে আমাদের এই বাজেটের মধ্যে এমন অনেকগুলো বিষয় আমরা দেখেছি, সময় তো শেষের দিকে চলে এসেছে, আরও অনেকগুলো বিষয় বলার মতো হয়তো অবস্থায় থাকবো না। কিন্তু সামাজিক নিরাপত্তা যে খাতটা বৃদ্ধি করা হয়েছে, সামাজিক নিরাপত্তা খাতের মধ্য দিয়ে আমরা যদি একটা অলস অর্থনীতি তৈরি করতে চাই তাহলে আমাদের জন্য এটা দিন শেষে এটা ক্ষতির একটা কারণ হতে পারে মাননীয় স্পিকার। আমাদের এখনকার সংকট কর্মসংস্থানের সংকট, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধু যদি প্রণোদনার মধ্য দিয়ে জাতিকে যদি স্থবির রাখার, অর্থাৎ জাতি তার কাছে কিছু প্রণোদনা দেওয়া হলো যেটা আবার সবার কাছে সমানভাবে পৌঁছাবে কিনা তারও এখনো পর্যন্ত গ্যারান্টি নাই। আর কর্মসংস্থানের ব্যাপারেগুলোতে, বিনিয়োগের ব্যাপারগুলোতে যদি এই জায়গাটাতে একটা কমতি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা জাতিকে অগ্রসর করতে পারবো না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি
1: আপনার সময় তো শেষ, আচ্ছা 2 মিনিট দেওয়া হলো, ধন্যবাদ।
4: মাননীয় স্পিকার, আমাদের যে রংপুর অঞ্চল আছে, আমাদের রংপুর অঞ্চল আমরা বরাবরের মতো অবহেলিত। এই রংপুর অঞ্চল নিয়ে এই বাজেটের মধ্যে তেমন কোনো সুখকর বিষয় নাই, বরং আমি দেখলাম যে আমাদের রংপুর অঞ্চলে হাটিকমরুল এলাকা রংপুরের যে মহাসড়ক যেটা ছিল সেখানে যে বরাদ্দটা দেওয়া হয়েছিল গত বছর তার তুলনায় এবছর আরও বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, বরাদ্দ সেখানে হ্রাস করা হয়েছে। আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটার আলোচনা এখনও পর্যন্ত এই বাজেটের মধ্যে কোথাও কোনোভাবেই প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে নাই। আমরা চাই আমাদের রংপুর অঞ্চলে, আমরা দীর্ঘ সময় ধরে বৈষম্যের শিকার হয়ে আছি, আমাদের উন্নয়ন বরাদ্দ এত কম গোটা রংপুর বিভাগের জন্য, এটা মাত্র 1% পর্যবেসিত হয় প্রায় বছরগুলোতে। আমরা চাই যে আমাদের উন্নয়ন বরাদ্দগুলো বৃদ্ধি করা হোক, রংপুর অঞ্চল অবহেলিত অঞ্চল, সেই অঞ্চলটা সামনের দিকে এগিয়ে যাক। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের একেবারে শেষ প্রান্তে এসেছি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার যখন বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে 234 পৃষ্ঠার বক্তব্যের মধ্যে একেবারে দ্বিতীয় পৃষ্ঠার মধ্যেই তিনি বলেছিলেন যে এই অর্থনৈতিক যে বিপর্যয় চলছে, সোশ্যাল ফ্যাব্রিকের যে ক্ষতিটা হয়েছে, এখান থেকে যদি আমরা পুষিয়ে উঠতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রাজনৈতিক সংস্কার করতে হবে। কিন্তু মাননীয় স্পিকার, সেই রাজনৈতিক সংস্কার কি আমরা সরকারি দলের মধ্যে দেখতে পাই মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, জনগণ গণভোটের রায় দিল, জনগণ এখানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য রায় দিল, এখনো পর্যন্ত সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের কথা তারা বলছে না। জনগণ স্বাধীন বিচার বিভাগের জন্য রায় দিয়েছে, এখনো পর্যন্ত সরকার দল সেটার ব্যাপারে কিছু বলছে না। আমরা যদি সুশাসন নিশ্চিত করতে না পারি, গণতন্ত্র নিশ্চিত করতে না পারি, সংস্কার যদি বাস্তবায়ন করতে না পারি, IMF এর কাছ থেকে আমাদের অর্থমন্ত্রীকে যেমন করে ফিরে আসতে হয়েছিল, সংস্কার বাস্তবায়ন করতে না পারলে বিরোধী দল সরকারি দলকেও জনগণের কাছ থেকে ফিরে আসতে হবে মাননীয় স্পিকার। অতএব আমরা সরকারের কাছে দাবি জানাবো, বাজেট বাস্তবায়ন করার সময় অবশ্যই জনগণের যে রায়, গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে তার মধ্য দিয়েই সঠিক পর্যালোচনার ভিত্তিতে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। এ আহ্বান রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম 7 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব হুম্মাম কাদের চৌধুরী। জনাব হুম্মাম কাদের চৌধুরী, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ।
2: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বাজেটের উপরে আলোচনা শুরু করার আগে আমি আপনাকে একটু বলে রাখি, আমি বর্তমানে একটু কনফিউজড আছি। বেশ কয়েকদিন ধরে আমাদের বিরোধী দলের নেতাদের অনেকগুলি স্পিচ শুনলাম, শুনে একটা জিনিস বুঝতে পারলাম যে যখন আমাদের অর্থমন্ত্রী কোনো বড় ধরনের প্রজেক্টের কথা বলে তখন ওনারা নারাজ হন, কারণ বাজেটটা অনেক বড় হয়ে যাচ্ছে। তবে ওনারা যখন বক্তৃতা দেন, বক্তৃতার সময় শেষ হয়ে যাওয়ার পরে 2 মিনিট আবদার করে নেন নিজ এলাকার ব্যাপারে কথা বলার জন্য। নিজ এলাকার ব্যাপারে কথা বলতে গিয়ে তারা বলেন, বেশিরভাগই বলেছে, 4 লেনের রাস্তা লাগবে, 20টা ব্রিজ লাগবে, কিছু কাঁচা রাস্তা পাকা করতে হবে, সব কিছুই বলল। কথাগুলো শুনে মনে হলো উর্দুতে একটা কথা আছে, তুম করো তো চমৎকার, হাম করে তো থাক আর বললামই না। স্পিচে চলে যাই মাননীয় স্পিকার। আমার বাবা বলেছিল, আ বাজেট ইজ আ মরাল ডকুমেন্ট, ফর ইট রিভিলস নট ওনলি হোয়াট আ গভর্নমেন্ট ক্যান অ্যাফোর্ড, বাট ইট অলসো চুজেস টু ভ্যালিউ। আপনাকে আজকে বলে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার আমাদের হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। সবাই ছোট ছোট করে বলে, একজনে বলে এডুকেশন, একজনে বলে হেলথ কেয়ার, সব কিছু যদি আপনি এক জায়গায় মিলিয়ে নেন তাহলে ওটাকে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টই বলা হয়। এখন এই জায়গাটায় যখন আমি আসি, আমাদের টেকনিক্যাল এডুকেশনের ব্যাপারে প্রথমবারের মতো আমি শুনতে পেরেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার একটি বড় অঙ্কের বাজেট আমরা তৈরি করেছি এই সেক্টরের জন্য। আমি তাকে তার কারণে ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে। মাননীয় স্পিকার, এই বাজেটকে ডিসক্রাইব করার সময় বিরোধী দলের নেতারা এটাকে বলেছে রিস্কি, ওভার অ্যাম্বিশাস, একবার বোধহয় শুনেছিলাম একজন বলেছিল ফ্যান্সিফুল। এখন গতকালকে আলাপ আলোচনার সময় আমার পিছনে একজন, আমার নিজের দলের একজন নেতা বলেছিল এটা একটা সাহসী বাজেট। এখন আপনি হয়তো শুনে সাহসী কেন বললাম, উনি বলেছিল আপনি চিন্তা করছেন, তবে আমি একটু ব্যাখ্যা দিয়ে রাখি। আমার প্রধানমন্ত্রী আইনমন্ত্রী এনেছে চট্টগ্রাম থেকে, সাহসের কমতি ওখানে কোনো সময় হয় না, আলহামদুলিল্লাহ।
1: আইনমন্ত্রী না, অর্থমন্ত্রী,
2: সরি, অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি আপনার থেকে বেশি সময় নিব না, কারণ আমার নিজ এলাকারও কিছু বিষয় আপনার সামনে তুলে ধরতে চাই যেটা ন্যাশনাল ইম্পর্টেন্সের সাথে চলে আসে। আমাদের বিরোধী দলের অনেকেই বলেছে যে আমাদের ট্যাক্স কালেকশন নিয়ে অনেক জায়গায় আমাদের ঘাটতি আছে। ওনারা আমাদেরকে বারবার করে প্রবলেম দিচ্ছে, সলিউশন দিচ্ছে না। আমি আজকে ছোট একটা সলিউশন নিয়ে এসেছি। রাঙ্গুনিয়া চট্টগ্রাম 7 আসনের সবচেয়ে বড় সমস্যা বর্তমানে হচ্ছে অবৈধ বালি এক্সট্রাকশন। এটা হয়তো আমাদের এখানে সংসদ সদস্য অনেকেই আছে যাদের এলাকায়ও একই ধরনের সমস্যা ঘটছে। আমি একটু, অনেকে বলেছে না আপনাকে যে এই বাজেটটা খালি প্রফিট অ্যান্ড লসের ব্যাপার না, আমি একটু প্রফিট আর লসের ব্যাপারে আসি। 2021 থেকে 2026 পর্যন্ত এই বালির ব্যবসার থেকে রাঙ্গুনিয়া একা ওখান থেকে 12 কোটি 80 লক্ষ টাকা
5: রেভিনিউ কালেক্ট করা হয়েছে ট্যাক্সের আকারে। তবে এই বালি এক্সট্র্যাকশনের কারণে যে ক্ষতিটা হয়েছে এই নদী ভাঙ্গনের কারণে, আমাদের ওখানে 80 কোটি টাকার খরচ করতে হয়েছে ব্লকের মাধ্যমে এবং নদীর পার ঠিক করার কারণে। এই জিনিসটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে ট্যাক্স কালেকশন আমাদের বাড়াতে হবে। বর্তমানে বিশেষজ্ঞরা বলছে 60-70% of all sand extracted from the river is done so illegally. এই ইলিগাল ব্যবসার কারণে বর্তমানে এই ব্যবসাটা খালি একজন সেক্টরের মানুষ এটা নিয়ন্ত্রণ করছে, এটা হচ্ছে গিয়ে একটা মাফিয়া সেক্টর। এই মাফিয়া সেক্টরের কারণে আমার এলাকায় কিছুদিন আগে একটি হত্যাকাণ্ড ঘটেছে যেখানে মাসুদ চৌধুরী নামের আমাদের যুবদলের এক নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জিনিসটা আমি তুলে ধরছি কারণ আমি খেয়াল করে দেখলাম যে আমাদের বর্তমানের হোম মিনিস্ট্রির বাজেটকে 6.2%-এই খালি ইনক্রিজ করা হয়েছে। এই 6.2% ইজ নট এনাফ। আমাদের বাংলাদেশের পুলিশকে যেভাবে করে আমরা দেখি বর্তমানে, তাদেরকে আরও শক্তিশালী করতে হবে। দে হ্যাভ টু বি ওয়েল ইকুইপড অ্যান্ড ওয়েল ট্রেইনড। মাননীয় স্পিকার, আমাদের একটা এখানে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি, বর্তমানে একটা কম্পিটিশন চলছে। কম্পিটিশনটা হচ্ছে গিয়ে কে কত ভালো আরবি বলতে পারে, কে কত ভালো আয়াত মুখস্থ করে বলতে পারে। আমি ব্রিটিশ বোর্ডিং স্কুলের প্রোডাক্ট, আমি হয়তো অত মুখস্থ আপনাকে আয়াত বলতে পারবো না, তবে ছোটকালে একটা প্রার্থনা আমাকে শেখানো হয়েছিল, ওটা আপনাকে শুনিয়ে দিতে চাই। লর্ড গিভ মি দ্য সেরেনিটি টু অ্যাকসেপ্ট দ্য থিংস আই ক্যানট চেঞ্জ, দ্য কারেজ টু চেঞ্জ দ্য থিংস আই ক্যান, অ্যান্ড দ্য উইজডম টু নো দ্য ডিফারেন্স। আলহামদুলিল্লাহ, আমার অর্থমন্ত্রী নোজ দ্য ডিফারেন্স, হি নোজ হোয়াট চেঞ্জেস নিড টু বি মেড অ্যান্ড হি নোজ হোয়াট হি ক্যানট। The things that have been changed, আমি ওটা একটু বলে দিই। বাংলাদেশে গত 20 বছরের মধ্যে সোশ্যাল সেফটি নেট বলে কিছু ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী এই সোশ্যাল সেফটি নেট ক্রিয়েট করার জন্যই ফ্যামিলি কার্ড নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে ওটার জন্যে ফান্ডিংয়ের ব্যবস্থা করে দিয়েছে। দ্য থিংস উই ক্যানট চেঞ্জ, আমাদের বাংলাদেশের ওনারা বারবার করে বলছে ট্যাক্স কালেকশনের উপরে আমরা নির্ভর। আমি ট্যাক্স কালেকশনের উপরে নির্ভর না, আমি FDI এর উপরে নির্ভর। আমি
1: যে ব্রিটিশ বোর্ডিং স্কুলের প্রোডাক্ট হলে উর্দু ভালো জানেন, আরো 2 মিনিট বাড়ানো হলো।
5: মাননীয় স্পিকার, এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি। মাননীয় স্পিকার, ফরেন ইনভেস্টমেন্ট আনার জন্য ফরেন ইনভেস্টমেন্টের যারা যারা ইন্টারেস্টেড আছে তারা বারবার করে একটা জিনিসই খুঁজে, স্টেবিলিটি। এই স্টেবিলিটির কারণেই মাননীয় অর্থমন্ত্রী আমাদের কর্পোরেট ট্যাক্স বাড়ায়নি। মাননীয় অর্থমন্ত্রী নোজ এক্স্যাক্টলি ওয়ের টু মেক দ্য চেঞ্জ অ্যান্ড ওয়ের নট টু মেক দ্য চেঞ্জ। ওটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে বলেছিলাম বেশি সময় নিব না, তবে একটা জিনিস বলে আমি শেষ করতে চাই। আমাদের বিরোধী দলের বন্ধুরা বারবার করে বলে যে এই বাজেটটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, মোটা বাজেট দেওয়া হয়েছে। সেই কারণে একটা মজার একটা জিনিস বলে দিতে চাই। আই আস্ক দি অপোজিশন নট টু জাজ দিস বাজেট অন ইটস ওয়েস্ট লাইন বাট অন ইটস ব্যাকবোন। আমাদের অর্থমন্ত্রী এমন একটা ব্যাকবোন বানাতে চেষ্টা করছে যেটার উপরে আমরা নেক্সট 5 বছরের ডেভেলপমেন্ট আমরা দাঁড়া করাতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন খাগড়াচড়ি আসন নম্বর 298 জনাব আব্দুল ওয়াদুদ ভুইয়া। জনাব আব্দুল ওয়াদুদ ভুইয়া, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে।
6: মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরের জন্য প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার এই ঐতিহাসিক, সাহসী এবং দূরদর্শী বাজেটের উপর সাধারণ আলোচনা অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের জননেতা অর্থমন্ত্রী মহোদয় যে বাজেট এই মহান সংসদে পেশ করেছেন তা কেবল একটি বাহ্যিক আয় ব্যয়ের খতিয়ান নয়, এটি গণ আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে একটি নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়ার বৈপ্লবিক ইস্তিহার। এই বাজেটের মূল সুর একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্বর্তীমূলক অর্থনীতির দিকে যাত্রা। বিগত সরকারগুলোর রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য যে লক্ষ্য আমাদের সরকার নিয়েছে, এ বাজেট তার প্রথম শক্তিশালী পদক্ষেপ। আমি সরকারি দলের একজন সংসদ সদস্য হিসাবে এই জনবান্ধব বাজেটকে সর্বান্তকরণের সমর্থন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের সরকার প্রথাগত অর্থনীতির বাইরে গিয়ে এই বাজেট এমন কিছু ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে

বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে, যা আগে 3,00,000 ছিল। এটি প্রমাণ করে আমাদের সরকার কর আদায়ের চেয়ে জনগণের স্বস্তিকে প্রাধান্য দেয়। মাননীয় নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারী উদ্যোক্তাদের জন্য করমুক্ত টার্নওভারের সীমা 50,00,000 টাকা থেকে 1,00,000 70,00,000 টাকায় উন্নীত করা হয়েছে। এটি কেবল কোনো অনুদান নয়, মাননীয় স্পিকার, এটি দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অর্থনীতির মূল চালিকা শক্তিতে রূপান্তর করার একটি ঐতিহাসিক পদক্ষেপ উদ্যোগ। সবুজ ও টেকসই ভবিষ্যৎ, পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি ইবি আমদানিতে যে ব্যাপক শুল্ক ছাড় দেওয়া হয়েছে তা ব্যতিক্রমধর্মী। এর মাধ্যমে আমাদের সরকার বিশ্বকে জানিয়ে দিল, আমরা কেবল বর্তমানের প্রবৃদ্ধি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দূষণমুক্ত বাংলাদেশের স্বপ্নও দেখি। দেশীয় শিল্পের সুরক্ষা, বর্জ্যতেল উৎপাদন দেশীয় প্রতিষ্ঠানগুলোকে 10 বছরের কর অবকাশ সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে আমদানি নির্ভরতা কমবে এবং মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড শক্তিশালী হবে। গঠনমূলক চ্যালেঞ্জ ও সরকারের দূরদর্শী সমাধান। মাননীয় স্পিকার, আমাদের বিরোধী দলের ভাইয়েরা হয়তো এই বাজেটের আকার ও রাজস্বের লক্ষ্যমাত্রা নিয়ে সমালোচনা করবেন, কিন্তু আমি তাদের মনে করে দিতে চাই, বড় স্বপ্ন না দেখলে বড় অর্জন সম্ভব নয়। আমরা চ্যালেঞ্জ লুকাতে চাই না, বরং তা মোকাবেলা করার সৎ সাহস রাখি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বনাম প্রবৃদ্ধি, বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5% এবং মূল্যস্ফীতি 7.5% এ নামানোর লক্ষ্য তা অত্যন্ত সুসংহত। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কঠোর মনিটরিং পলিসি গ্রহণ করেছে, বাজারের সিন্ডিকেট ভাঙতে এবং নিত্যপণ্যের সরবরাহ চেইন ঠিক রাখতে আমাদের সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। স্টার ট্যাক্স নেট নট হাই ট্যাক্স রেট, আমরা সাধারণ মানুষের উপর করের বোঝা বাড়াচ্ছি না। লটারি বা অনলাইনের গেমের মতো অনুৎপাদনশীল খাতে কর বাড়িয়ে 25% করা হয়েছে। এনবিআরের শতভাগ ডিজিটালাইজেশন আধুনিকায়নের মাধ্যমে আমরা কর ফাঁকি রোধ করব। করের হার না বাড়লেই করের আওতা ট্যাক্স নেট প্রসারিত করব। ব্যাংকিং খাতের সুশাসন, ব্যাংক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং খেলাপি ঋণের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে বাজেটে যে বিশেষ সংস্কার বরাদ্দ রাখা হয়েছে তা আগে কখনোই কোনো সরকার করার সাহস দেখায়নি। সফল বাস্তবায়নে সরকারি দলের এমপি হিসাবে সুনির্দিষ্ট প্রস্তাবনা। মাননীয় স্পিকার, এই বাজেটকে শতভাগ সফল করতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভীষণ বাস্তবায়নে আমি 3টি সুনির্দিষ্ট ও গঠনমূলক প্রস্তাব রাখছি। ফলাফল ভিত্তিক বাজেট তদারকি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে যে বিপুল বরাদ্দ দেওয়া হয়েছে তা যেন মাঠ পর্যায়ে শতভাগ বাস্তবায়িত হয়। খরচের হিসাবের খতিয়ানের পাশাপাশি প্রতিটি প্রকল্পের গুণগত মান যাচাইয়ের জন্য একটি বিশেষ তদারকি সেল গঠন করা হোক। সামাজিক নিরাপত্তায় ডিজিটাল বিপ্লব, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিধি বাড়ানো হয়েছে। এই টাকা যেন কোনো মধ্যস্বত্বভোগী ছাড়া সরাসরি প্রকৃত গরিব মানুষের হাতে পৌঁছায়, সেজন্য শতভাগ মোবাইল ক্যাশলেস পেমেন্ট নিশ্চিত করতে হবে। যুব কর্মসংস্থানে বিশেষ সেল, দেশের শিক্ষিত ও বেকার তরুণ সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে স্টার্ট আপ ও ফিনান্সারদের জন্য আইটি খাতে করমুক্ত সুবিধা আরও বাড়ানোর অনুরোধ করছি। মাননীয় স্পিকার, সরকার সারা দেশের সুষম উন্নয়নের জন্য যে বিশাল কর্মযোগ্য বরাদ্দ বাজেট রেখেছে তার আলোকেই আমি আমার নির্বাচনী এলাকা দেশের অন্যতম দুর্গম ও অনগ্রসর অঞ্চল খাগড়াছড়ি পার্বত্য জেলার মানুষের ভাগ্যবদল ও স্থায়ী অর্থনৈতিক মুক্তির জন্য এই বাজেট থেকে সুনির্দিষ্ট কিছু বিশেষ বরাদ্দ দাবি করছি। বিশেষ থোক বরাদ্দ, প্রশাসনিক সংস্কার। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা খাগড়াছড়ি পার্বত্য জেলা

0: তিনটি পৌরসভা এবং নয়টি উপজেলা নিয়ে গঠিত। ভৌগোলিক অবস্থান ও বাস্তবতার দিক থেকে দেশের অন্যান্য সাধারণ জেলার তুলনায় আমার এই পার্বত্য জেলা সম্পূর্ণ ভিন্ন, অত্যন্ত দুর্গম, যার আয়তন ও উপজেলার সংখ্যা দেশের অনেক জেলার চেয়েও বেশি। কিন্তু জাতীয় বাজেটে এর আসন ভিত্তিক সাধারণ বরাদ্দ আমার আসনের জন্য আসে, তখন নয়টি উপজেলা ও তিনটি।
1: মাননীয় সদস্য, সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে, দুই মিনিট বাড়ানো হলো।
0: এই বিশাল অঞ্চলে উন্নয়ন নিশ্চিত করতে আমাকে চরম হিমশিম খেতে হয়। মাত্র একটি বা দুটি উপজেলা নিয়ে গঠিত আসনের সমান বরাদ্দ দিয়ে এই বিশাল দুর্গম পার্বত্য অঞ্চলে সুষম উন্নয়ন সাধন কোনোভাবেই সম্ভব নয়। মাননীয় স্পিকার, আমার এলাকা স্বাস্থ্যসেবা খুবই পিছিয়ে আছে, তাই আমি স্বাস্থ্যখাত থেকে একটি মেডিকেল কলেজের পাশাপাশি আধুনিকায়নের হাসপাতালগুলোকে আধুনিকায়ন করা দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষাখাত থেকে আমি এখানে কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য দাবি জানাচ্ছি এবং আমাদের এখানে বনায়নের জন্য একটা বনায়ন গবেষণা কেন্দ্র স্থাপনের আবেদন জানাচ্ছি। পাশাপাশি আমাদের শিক্ষা বা মানে স্কুল কলেজগুলোর অবস্থা খুব করুন। সেখানে যেই কয়জন শিক্ষক থাকার কথা তার অর্ধেকেরও কম শিক্ষক বিদ্যমান, কারণ শিক্ষকরা গেলে ওখান থেকে আবার ফিরে চলে আসতে চায়। সরকারি কর্মচারীরা ওখানে গেলে কেউ থাকতে চায় না। কেউ যদি আপনার পরিবেশ বা পাহাড়ের প্রেমে পড়ে থাকতে চায়, তাদেরকে আবার হঠাৎ করে আপনার ইয়েতে নিয়ে আসে, প্লেনল্যান্ডে নিয়ে আসে। যেমন ইতিমধ্যে আমার একজন অনেক দিনের পাহাড়কে ভালোবেসে একজন অ্যাক্সিয়েন আছে পৌরসভার, যার উপরে এলাকার মানুষ সন্তুষ্ট, সেও সন্তুষ্ট, তাকে কিন্তু আজকে নিয়ে আসা হচ্ছে প্লেনল্যান্ডে। এখন প্রশ্ন হলো, যেখানকার যে পাহাড়কে বোঝানো হয়, বলা হয় যে একটা পানিশমেন্ট জোন, তো পানিশমেন্ট জোনে কেউ গেলে থাকতেও চায় না। এই ট্রেডিশন থেকে আমাদের মন্ত্রণালয়গুলো বেরিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের কলেজগুলোর ডরমেটরি, মানে একাডেমিক ভবন ইত্যাদি জিনিসগুলো অত্যন্ত সংকট অবস্থা আছে। আমাদের এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থা অত্যন্ত খারাপ, বিশেষ করে পাহাড়ের চূড়ায় এবং পাহাড়ের ঢালে যে সমস্ত মানুষ বসবাস করে তারা কেউই পানির সুবিধা পায় না। 1000 ফিট নিচ থেকে পানি এনে পানি উঠিয়ে খেতে হয় অনেক পাহাড়িদেরকে, অনেক বাঙালিদেরকে। এই কঠিন বাস্তবতা থেকে
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামাল হোসেন। জনাব মোহাম্মদ কামাল হোসেন, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যার একান্ত রহমতে এই মহান সংসদে কথা বলতে পারছি এবং আপনার মাধ্যমে আমার ঢাকা 5 নির্বাচনী এলাকার জনগণকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, যাদের আমানতের ভার নিয়ে আমি কথা বলছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের এই বাজেট উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট। এই বাজেটকে আমরা জনবান্ধব না বলে দল বান্ধব বললে অত্যুক্তি হবে না। মাননীয় স্পিকার, আমাদের যে অর্থনীতি, এই অর্থনীতি বাংলাদেশের সার্বিক অর্থনীতি এবং বাংলাদেশের মৌলিক সংস্কার দরকার। এখানে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের রাষ্ট্রকাঠামো যদি সংস্কার করা না হয় তাহলে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে না, অর্থনীতির সিস্টেম এখানে পরিবর্তন করা দরকার। বাংলাদেশের যেই অবস্থায় দাঁড়িয়ে আছে, আমরা যদি বিশ্বের বড় অর্থনীতির দেশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই, যেমন আমেরিকাতে 15টি ফেডারেল এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট রয়েছে, তার মানে মন্ত্রণালয় রয়েছে, চায়নাতে 26টি মন্ত্রণালয় রয়েছে, জার্মানিতে 16টি মন্ত্রণালয় রয়েছে, এবং জাপানে 11টি মন্ত্রণালয় রয়েছে। আর আমাদের স্বাধীনতার পরে 20টি থেকে শুরু করে বর্তমানে 43টি মন্ত্রণালয় এসে দাঁড়িয়েছে এবং আরও অনেক বিভাগ রয়েছে। পরিচালন ব্যয় যদি কমাতে হয় এবং যদি উন্নয়ন ব্যয় বাড়াতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশের এই মহান সংসদকে এটা বিবেচনায় রাখতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বর্তমান সরকারের বিগত 4 মাসের অর্থনীতির নীতির দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই ব্যাংকিং সেক্টরে অযাচিত হস্তক্ষেপ, অর্থনৈতিক মাফিয়াদেরকে ফিরে আনার জন্য এবং যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করেছে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সরকার ফোকাস দিয়েছে, তাদেরকে ডেকে আনছে। ব্যাংক থেকে অস্বাভাবিক ঋণ গ্রহণ এবং বিভিন্ন কার্ড ভিত্তিক কার্ড আমদানি অনুৎপাদনশীল অর্থনীতিকে প্রমোট করছে। হাতকে কর্মক্ষম না করে আমাদের কর্মক্ষম হাতকে এখানে অবসর হাতে রূপান্তরিত করছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের দেশের জনগণ স্বাভাবিক অবস্থায় অর্থনীতি যেটা বোঝে, বাজেট বলতে যেটা বোঝে, তারা মনে করে কতটি দ্রব্যের দ্রব্য নিয়ন্ত্রণ, মূল্য নিয়ন্ত্রণ হয়েছে এবং তাদের নাগালে রয়েছে। জ্বালানি এবং গ্যাসের বিদ্যুৎ বাড়ছে কি না কমছে, নতুন করার অভাব হবে কি না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে কি না, স্বাস্থ্যখাতে কীভাবে কতটুকু সুযোগ পাবে, এটাই হচ্ছে সাধারণ জনগণের দেখার বিষয়। সম্মানিত মাননীয় স্পিকার, আমরা দেখছি স্বাস্থ্যখাতে সুযোগ সৃষ্টি তো দূরে থাক, আজকে সামান্য একটি ঘটনা নিয়ে আমাদের একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, দেশে কর্পোরেট কর ফাঁকি দেওয়া হচ্ছে এবং তেলার মাথায় তেল দেওয়া হচ্ছে। বিগত 2022-23 অর্থ বছরে একটি সংস্থার রিপোর্ট অনুসারে 2,26,000 কোটি টাকা এখানে তাদেরকে কর মকুব করা হয়েছে, যাহা অত্যন্ত উদ্বেগজনক। মাননীয় স্পিকার, যেই সংসদে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে আইন পাশ করা হয় সেই সংসদকে পাশ কাটিয়ে এই যে লক্ষ লক্ষ কোটি টাকা তাদেরকে কর মকুব করা হচ্ছে, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। জনপ্রতিনিধিদের সামনে আলোচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া দরকার। মাননীয় স্পিকার, আমাদের রাজস্বের উন্নয়ন কেবলমাত্র রাজস্ব আদায়ের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন নির্ভর করে না, নির্ভর করে রাজনৈতিক সদিচ্ছা, দুর্নীতিমুক্ত, সৎ, যোগ্য, দক্ষ প্রশাসন এবং নীতি বাস্তবায়নের মাধ্যমে। মাননীয় স্পিকার, দুর্ভাগ্য হল দেশে সুশাসন শব্দটি রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং দুষ্ট চক্রের আবদ্ধ জালে আবদ্ধ, ফলে অর্থনৈতিক মাফিয়া তন্ত্র তৈরি হচ্ছে, দেশের টাকা লুটপাট হচ্ছে এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাবে জনগণের অধিকার জনগণের কাছে যাচ্ছে না। প্রতিটি সেক্টরে এমন এক দুষ্ট চক্র এখানে এস্টাবলিশড হয়েছে 55 বছরে। আমরা দেখছি যেখানে যাচ্ছে কোথাও 10%, কোথাও আপনার 12.5% পার্সেন্টেজ, একেবারে জারুদার থেকে শুরু করে রাষ্ট্রের এফেক্স বডি পর্যন্ত সেখানে এস্টাবলিশড রয়েছে। মাননীয় স্পিকার, আমরা মনে করি এই অবস্থা থেকে যদি পরিত্রাণ পেতে হয় আমাদেরকে রাষ্ট্র কাঠামো সংস্কার, আমরা যে জুলাই গণঅভ্যুত্থান করেছি, মাননীয় স্পিকার আমার সময় শেষ হয়ে যাচ্ছে একটু বাড়িয়ে দিবেন, মাননীয় স্পিকার, আমরা যে রাষ্ট্র বিপ্লব করেছি এই বিপ্লবের মানুষের জনগণের আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা এই দুর্নীতি থেকে বের হয়ে আসতে পারবো না। মাননীয় স্পিকার, আমি বলবো আমাদের সংবিধানের 59 ধারায় বলা আছে সকল সেক্টরের নির্বাচিত প্রতিনিধির দ্বারা আমাদের সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে।
1: মাননীয় সদস্য, 2 মিনিট বাড়ানো হলো,
2: ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের দেখছি এই সরকার নির্বাচিত হওয়ার পরে প্রত্যেকটি আপনার রাষ্ট্র কাঠামোয় নির্বাচিত প্রতিনিধির পরিবর্তে আমাদের সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক বসানো হয়েছে। আমরা সিটি কর্পোরেশন থেকে আমরা যথাযথ ট্যাক্স পে করার পরও আমরা সার্ভিস পাচ্ছি না, কারণ সেখানে জবাবদিহিতা এবং জনপ্রতিনিধি না থাকার কারণে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে শুধু আমার এলাকার কয়েকটি সমস্যা তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আমার এলাকায় গ্যাস সংযোগ আছে, গ্যাস পাচ্ছে না, মা বন্ধের রান্নার দুর্গতির কোনো শেষ নেই। আমাদের দাবি গ্যাস দিন, না হয় বিল বন্ধ করুন। সিটি কর্পোরেশনের নিয়মিত ট্যাক্স যেভাবে আমরা দিচ্ছি সেভাবে আমাদের সার্ভিস প্রোভাইড করুন। মাননীয় স্পিকার, ঢাকা পাঁচ আসনের জলাবদ্ধতা, পয় নিষ্কাশন এবং আমাদের রাস্তাঘাটের যে বেহাল দশা, এখানে 2017 সালে 9টি ওয়ার্ড সংযুক্ত হয়েছে এবং যেই ওয়ার্ডগুলো আগে আপনার ইউনিয়ন ছিল, এখানে আমাদের ন্যূনতম নাগরিক সুবিধা সেখানে পৌঁছেনি। মাননীয় স্পিকার, আমি মনে করি মাদক সাদাবাজি চিন্তায় কিশোর গ্যাং দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমার এখানে আইডিয়াল স্কুল, যাত্রাপাড়া আইডিয়াল স্কুলের শিক্ষকরা 20 মাস বেতন পাচ্ছে না। আমি মনে করি এখানে দুর্নীতিবাজরা বসে আছে এবং কায়েমি স্বার্থবাদীদের প্রমোটের কারণে এখানে একটি সিন্ডিকেট গড়ে উঠছে, এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। মাতোয়াইল মা ও শিশু হাসপাতালকে 200 শয্যা থেকে 500 শয্যায় উন্নীত করতে হবে এবং লতিফ বাউনি এবং করিম জুট মিলকে খুলে দিতে হবে। মাননীয় স্পিকার, আসুন।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটস বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
3: শ্রোতা বন্ধুরা, জাতীয় সংসদের আজকের কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তখন আবারও তা সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন হামদ ও নাত পেশ করা হচ্ছে।

ನಿಂದು ನೀ ಯಾರ್ ಮಾಲೀ.

দিনদুনিয়ার মালিক তুমি, ওগো মেহেরবান।

এতক্ষণ মহান আল্লাহ পাকের শানে হামদ এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পেশ করা হলো। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে। সংসদ কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি চলছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন পাঁচ মিশালি গান শুনতে পাবেন।

মাঝে। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আসরের নামাজের বিরতির পর সংসদ অধিবেশনের কার্যক্রম এখন পুনরায় শুরু হচ্ছে। এখন তা জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

0: মাননীয় হুইপ,
1: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এই মহান সংসদকে অবহিত করছে। 2004 সালের একটি ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে নির্মূল করার ষড়যন্ত্র করা হয়েছিল, এই সংসদকে বলা হয় মুসলিমের সংসদ। আজকে আমরা তিনজন এই সংসদের জনগণের ভোট দ্বারা নির্বাচিত সংসদ সদস্য। আজকে আমরা এই মুসলিম হিসাবে এই বিগত ফেসিস সরকারের দায়েরকৃত একটি মিথ্যা মামলা থেকে আমরা বেকসুর খালাস পেয়েছি। সেই জন্য আমরা মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই মামলায় আপনি বিনা পয়সায় আমাদেরকে জামিন করিয়ে দিয়েছিলেন। দীর্ঘ সময় আজকে জানানো এই জন্য প্রয়োজন, আড়াই ঘন্টা ব্যাপী 100 পৃষ্ঠার একটি রায় এই বিজ্ঞ বিচারক আড়াই ঘন্টা নিয়ে উনি পাঠ করেছেন। প্রতিটা লাইন আমরা মনোযোগ দিয়ে শুনেছি, কিভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে ভিন্ন মত পোষণকারীদের দমন করার জন্য একটি রাজনৈতিক দল কতটা নিকৃষ্ট আচরণ করতে পারে, এই 120টা রায়ে সেটা উঠে এসেছে। যদি আজকে এই 2024-এর এই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই পিএসসিস পরাজিত না হতো, তাহলে আজকে হয়তো আমরা এই স্বাভাবিক জীবনে হয়তো আর ফিরে আসতে পারতাম না। আমি অনুরোধ করি আমাদের আইনমন্ত্রীকে, আজকে আইনের শাসন ফিরে আসার কারণে বিজ্ঞ বিচারকরা যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত রায় দিচ্ছেন, এইভাবে যেন প্রতিটি ঘটনায় রায় হয়, যারা আমাদের মতো মুসলিম তারা যেন ন্যায় বিচার পায়, এই বিষয়টি মহান সংসদের মাধ্যমে আপনার মাধ্যমে সকলকে অবহিত করলাম। মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
0: আপনার ন্যায় বিচার পেয়েছেন, আলহামদুলিল্লাহ। জি, জয়নাল আবেদিন ফারুক, মাননীয় সদস্য।
2: মিস্টার স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অভিনন্দন জানাই যারা নির্যাতিত হয়ে খালাস হয়েছেন আপনার মাধ্যমে। একটা বিষয় খুব আমার, আপনার, সবাই, সারা বাংলাদেশের মানুষের জন্য, একটু আগে আমরা দেখেছি প্রশ্ন পর্বের বইয়ের মধ্যে গতকালকে একটি প্রশ্নের উত্তর দিয়েছেন মাননীয় টিএনটি মিনিস্টার, যে বাংলাদেশের 4টি টেলিফোন কোম্পানির কাছে 13,400 কোটি টাকার উপরে পাওনা। এটি বাংলাদেশের উন্নয়নশীল দেশে এত টাকা রাজস্ব এটি 4টি টেলিফোন কোম্পানির কাছে। বিষয়টা এইভাবে, জনগণ, যেহেতু আমরা জনগণের ভোটে আপনিও নির্বাচিত, ধরুন গ্রামীণ ফোন, বাংলা লিংক, রবি, টেলিটক সরকারের, এদের কাছে এত রাজস্ব, কিন্তু মাননীয় সংসদ সদস্যগণ ইতিমধ্যে সবাই জানেন, আমরা ধরুন এক মাসের জন্য 1,000 টাকা নেট আমরা কিনলাম, এটা নিয়ম আছে, বিধি আছে, বললো যে মেয়াদ উত্তীর্ণ এক মাসের জন্য, এক মাসে আমার 1,000 টাকা খরচ হলো না, আমার 500 টাকা খরচ হলো, 400 টাকা খরচ হলো, কিন্তু এক মাস পর সেটা অটোমেটিক্যালি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, টাকাটা ওদের ঘরে চলে।
0: মাননীয় সদস্য, কি পয়েন্টটা করতে চাচ্ছেন, মেক আউট করেন পয়েন্ট, টু দা পয়েন্ট।
2: মেক আউট এইটাই, আমি সংক্ষেপে, আমি আপনার এক মিনিট জনস্বার্থে, এটা আমার ব্যক্তিগত স্বার্থ, বিষয়টা হলো এত হাজার কোটি টাকা এরা দেনা, কিন্তু আমাদের বেলায় কেন, আরেকটি বেলা বিমান, শুক্রবার বিশুদ্ধবার যারা দূরে যায়, শুক্রবারে বিশুদ্ধবারের টিকিটের দাম হয় 10,000, আর অন্যদিন 2,800, 3,000, এসব বিষয়গুলো আপনার নজর আনিম মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য, আপনি নোটিশ দেন, যথাযথ নোটিশ দিলে আমরা সংসদে সেটা প্রয়োজন আলোচনা হবে, নোটিশ দেন আপনি, ধন্যবাদ। মাননীয় সদস্য, আমি তো একটা সেকেন্ড, একটু সময় নেই, আমি তো সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতাম, ব্রেকের পরে আমরা ম্যানশনের জন্য দাঁড়াতাম আর কি, 1, 2, 3 সিরিয়ালে, আজকেও কাইন্ড অফ ম্যানশনের মতো হয়ে যাচ্ছে। ওই যে জয়নাল আবেদিন, সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবেদিন স্যার আসছেন এখানে, মাননীয় সদস্য, উনিও বুধ রিকালেক্ট করতে পারছেন, বলেন, যেহেতু অন্য দুজনকে দিয়েছি আপনাকেও দেই সুযোগ।
3: জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। দুইটা বিষয়ে আমাদের জয়নাল আবেদিন মাননীয় সংসদ সদস্য তুলে ধরছেন, তো আমি দুটা বিষয় বলি। একটু আগে উনি বললেন, আপনিও বললেন যে আপনারা এটা নোটিশ দেন বিমানের টিকিট এইভাবে বৃহস্পতি শুক্রবারে ডবল তার চেয়ে তো বেশি হয়ে যায়, আর সাধারণ এটার ব্যাপারে একটা যে জুলুম চলছে এই জুলুমের বিরুদ্ধে আমি একটা নোটিশ দিয়েছিলাম মাননীয় স্পিকার। আপনি ছিলেন না,

0: ব্যাপারে কোনো রায় দেন নাই। তা আমি মনে করি এটা আলোচনার যোগ্য একটা বিষয়। আমি ওনাকে ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য উঠার জন্য। এটা একটা ফয়সালা হওয়া উচিত মাননীয় স্পিকার। এতগুলা জাতীয় সংসদ সদস্য যারা আছেন প্রত্যেকেই প্রায় বিমানে যাতায়াত করেন, তা এটা একটা মজলুম, শুধু আমরা নই, সাধারণ মানুষও তারা জর্জরিত। দ্বিতীয় যে পয়েন্টটা, এটা আমাদের বিরুদ্ধে হয়তো যাবে, গেলেও বলতে হবে, হক কথা অনেক সময় তিতা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আল হাক্কু মুররুন, মানে সত্য কথাটা একটু তিতা।
1: মাননীয় সদস্য, টু দা পয়েন্টে যাই আমরা প্লিজ।
0: এটাই, এক মিনিটে আমরা 30 সেকেন্ড হয়ে যাবে। মাননীয় সংসদ সদস্য, আমরা যারা এখানে আছি পুরাতন, যারা পুরাতন সংসদ সদস্য, তাদের কাছেও এই টেলিফোন বাবদ, তারপরে বাড়ি ভাড়া বাবদ, আমার তো মনে হয় যে অনেক পাওনা আছে, ডিফল্টার অবস্থায় আছে। আমাদের নিজেকেও সংশোধন হওয়া উচিত, কারণ ঋণ রেখে যদি মারা যায় এই লোকের ভালো আমল কবুল হয় না মাননীয় স্পিকার। এই জন্য জাতীয়ভাবে যে সম্পদগুলা আমাদের মাননীয় সংসদ সদস্য,
1: ধন্যবাদ মাননীয় সদস্য, ইউ মেড ইউর পয়েন্ট, থ্যাংক ইউ, প্লিজ টেক ইউর সিট। আর না প্লিজ, আমাদের প্রসিডিংস চালাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু শুরু করি, তারপরে বসেন, দয়া করে বসেন প্লিজ। লেট আস স্টার্ট আওয়ার বিজনেস। আলোচনায় অংশগ্রহণ করবেন অফকোর্স বাজেট সম্পর্কিত হবিগঞ্জ এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব রেজা কিবরিয়া। জনাব রেজা কিবরিয়া, আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: মাননীয় স্পিকার, ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্যে, হয়তো একটু বাড়াতে হবে। আমি এই বিষয়ে, বাজেটের বিষয়ে আমি কিছু বলতে চাই। আমি এই ফিল্ডে 45 বছর চাকরি করেছি। 1984 সালে আমি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে চাকরি শুরু করি এবং শেষ করি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উপদেষ্টা হিসাবে ক্যাম্বোডিয়ার অর্থমন্ত্রীর। তো এইটা একটা বাজেট, প্রথম কথা হলো যে এটা খুব কঠিন পরিস্থিতিতে আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রী তৈরি করেছেন। পৃথিবীর পুরো অর্থনীতি একটা ধসের দিকে নামছে এবং এই পরিস্থিতিতে করা খুব কঠিন। এখন বিভিন্ন ফোরকাস্ট আছে, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ফোরকাস্টে প্রত্যেক 6 মাস পরপর কমছে এবং স্ট্রেটস অফ হরমুজ এর পরিস্থিতির জন্যে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। প্রথম কথা আমি বলতে চাচ্ছিলাম যে একটা স্ট্যাটিস্টিক্সের একটা হায়ারার্কি আছে, একটা বেশি রিলায়েবল, একটা কম রিলায়েবল। সবচেয়ে রিলায়েবল, সাধারণত যে নির্ভরযোগ্য সবচেয়ে, হলো আমাদের মনিটারি স্ট্যাটিস্টিক্স, তারপরে ফিসক্যাল স্ট্যাটিস্টিক্স, তারপরে এক্সটার্নাল নাম্বারস, আর সবচেয়ে নিম্ন স্তরের হলো আমাদের রিয়েল সেক্টর স্ট্যাটিস্টিক্স। আমি বোঝাচ্ছি কি, ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্সেস কেন গুরুত্বপূর্ণ। প্রথমে আপনাদেরকে বলতে চাই যে আমাদের ম্যাক্রো ইকোনমিক ব্যালেন্সগুলি রাখা, মানে একটা সামঞ্জস্য রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের দেশের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এটা করা দরকার। প্রথমে আমি ডেট নিয়ে আলাপ করতে চাই। আমাদের ডেট লেভেলস খুব বেশি না, 40%, আমাদের ডেট সার্ভিস 20। ডেট নিয়ে আমি কিছু আর কিছু বলতে চাই না, শুধু বলতে চাই যে ডেট, কমার্শিয়াল ইন্টারন্যাশনাল ডেটের দিকে যাওয়াটা বোকামি হবে। আমরা সব সময় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ডেটের দিকে যাই, কি কারণে, কারণ শোধ করার সময় সীমা অনেক বেশি এবং ডেটের রেটও খুব কম, 0.5%, 1%। এখন এই বাকি আমার কথাগুলি আমি একটা সার্টেন ফরম্যাটে ফেলবো, শুরু করব রিয়েল সেক্টর দিয়ে। প্রথমে আমাদের মুদ্রাস্ফীতি,

0: মুদ্রাস্ফীতি আপনারা ভাবছেন যে এটা শুধু একটা পৃথক একটা ইস্যু, নো, মুদ্রাস্ফীতি সব কিছুর সাথে জড়িত, এক্সচেঞ্জ রেটের সাথে জড়িত, মনিটারি পলিসির সাথে জড়িত, আমাদের গ্রোথের সাথে জড়িত এবং আমাদের ফিসকাল পলিসি কি সেটার সাথে জড়িত। তো মুদ্রাস্ফীতির খুব বেশি বড় একটা সমস্যা নাই, কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি, মুদ্রাস্ফীতি কম রাখাটা শ্রেয় এই কারণে যে আমাদের এক্সচেঞ্জ রেট এর যে প্রত্যেক বছরে যে কমে, এর কারণটা হলো যে আমাদের ট্রেডিং পার্টনার্সের মুদ্রাস্ফীতির গড়ে মুদ্রাস্ফীতির সাথে আমাদের মুদ্রাস্ফীতির তফাতটা উপরে সব কিছু নির্ভর করে। যদি আমাদের মুদ্রাস্ফীতি 10 হয় আর আমাদের ট্রেডিং পার্টনার্সের 3 হয়, তাহলে আমাদের এক্সচেঞ্জ রেট 7% কমবে। তারপরে গ্রোথ এখন মোটামুটি ভালো, কিন্তু ইনফ্লেশন আর গ্রোথ লিঙ্কড। আমরা লো ইনফ্লেশন আর লো গ্রোথ যদি চাই, আমাদের ইতিহাসে একবারই হয়েছে অনেক আগে, তখন মুদ্রাস্ফীতিও কম ছিল আর আমাদের গ্রোথও ভালো ছিল। এখন লেবার অ্যান্ড ওয়েজেস, এইগুলি আমাদের শ্রমজীবীদের বেতনের একটা গুরুত্বপূর্ণ একটা প্রভাব পড়ে মুদ্রাস্ফীতির। সবচেয়ে ভালো অবস্থা কখন জানেন? আমার বাবা আমাকে শিখিয়েছে একটা সিম্পল একটা রেশিও, সেটা হলো টোটাল ইনকাম দিনে দিন মজুরদের, তারা যারা কোদাল নিয়ে রাস্তার পাশে বসে থাকে, যাদেরকে কেউ দেখে না, এবং ডিভাইডেড বাই কোর্স রাইস। যেমন দিন মজুরের যদি বেতন 140 টাকা হয় আর সস্তা চালের দাম যদি 20 টাকা হয়, সে 7 কেজি বাসায় নিতে পারবে। এই রেশিওটা খুব খেয়াল করতেন উনি, কারণ উনি দেখতেন যে দিন মজুরের জন্যে এটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমাদের সরকার জনগণের সরকার হওয়ার কথা, আমাদেরও তো এটা দেখা উচিত। এন্ড ইনকাম ডিস্ট্রিবিউশন, আমাদের বৈষম্যের কথা বড় বড় বক্তৃতা অনেকে শোনান, কিন্তু গত সরকার এটা নিয়ে কোনো কাজ করেনি। আপনারা এটা জানেন যে গরিব লোকরা, তারা যদি এক্সট্রা ইনকাম পায়, প্রান্তিক যে ইনকাম পায়, তার বড় একটা অংশ তারা খরচ করে 100%, এবং এটা সরকারের, এটা অর্থনীতিতে একটা পজিটিভ একটা প্রভাব ফেলে। আপনি একটা কোটিপতিকে যদি টাকা দেন, 10,000 টাকা দেন, সে হয়তো খরচই করবে না, এটা আমাদের অর্থনীতিতে খুব বেশি প্রভাব পড়বে না, কিন্তু গরিবরা 1,000 টাকা কি, 100 টাকা পেলে 100 টাকাই খরচ করবে। সো তাদের মধ্যে একটা ইনকাম ডিস্ট্রিবিউশন করা, আমি মনে করি এটা সম্ভব এবং এটা করা উচিত। ফাইনালি কোয়ালিটি অফ গ্রোথ, আইকোর। আইকোর শব্দটা হয়তো আপনারা ফ্যামিলিয়ার না, ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও, কতটুক ক্যাপিটাল দিলে আমার গ্রোথ বাড়বে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি যদি টাকা দিয়ে অনেক বিনিয়োগ করি আর বড় বড় 7,000 স্কোয়ার ফুটের অ্যাপার্টমেন্ট বানাই আর শপিং মল বানাই, আমার প্রবৃদ্ধির হার বাড়বে না। আমার
1: মাননীয় সদস্য, আপনি কমফোর্টেবলি শেষ করতে গেলে কয় মিনিট লাগবে? আচ্ছা, তাহলে আপনাকে আর 4 মিনিট দেওয়া হলো, দয়া করে 4 মিনিটের মধ্যে শেষ করুন।
0: 4 মিনিট দেন, হ্যাঁ
1: জি,
0: পরে আমি ইউটিউবে
1: 4 মিনিটস
0: থ্যাঙ্ক ইউ আমাকে। আর সেই জন্যে এই আইকোরটা আপনারা যদি ফ্যাক্টরি তৈরি করেন বিনিয়োগ হিসাবে, তখন আপনার প্রবৃদ্ধির হার বাড়বে, আর আপনি যদি শপিং মল তৈরি করেন এটাতে বাড়বে না। আর এই জিনিসটা আমাদের খেয়াল করা উচিত, বিভিন্ন টাইপের বিনিয়োগের ভ্যালিউ। মনিটারি সেক্টর, যেই গ্রোথ রেট, মনিটারি গ্রোথ রেট, এইগুলি খুব গুরুত্বপূর্ণ, এগুলোর সাথে মুদ্রাস্ফীতি জড়িত। কিন্তু দ্বিতীয় ইস্যুটা এবং ইন্টারেস্ট রেট জড়িত। এখন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম এফিসিয়েন্সি খুব লো, কারণ আমরা টাকা নিই জনগণ থেকে 5%, আর আমরা যখন তারা লোন নিতে আসে, একটা সৎ ব্যবসায়ী লোন নিতে আসে, তাকে আমরা 14% বা 16% বলি। সো এই জন্যে আমাদের ব্যাঙ্কিং সেক্টর এফিশিয়েন্ট না। একটা ব্যাঙ্কিং সেক্টর এফিশিয়েন্ট হলে যেই রেটে লোক টাকা নিয়ে আসে সেই একই কাছাকাছি রেটে, ধরো 4 আর 6-এর মধ্যে ইন্টারেস্ট রেটগুলি থাকা উচিত। আর ফাইনালি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের সৎ ব্যবসায়ীগুলো লোন পাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের ডিফল্ট সিস্টেম, ব্যাঙ্কিংয়ের ডিফল্টের যে ডেফিনিশন এটা আমরা পাল্টে দিয়েছি। আগে ছিল 90 দিনে লোকে ডিফল্ট বলতো, 90 দিন কোনো সুদ না দিলে সেটা ডিফল্টেড, কিন্তু এখন আমরা 1 বছর পরে কোনো সুদ না দিলে ওটাকে ডিফল্ট বলি। আর আমাদের রেট কত এটা পরে বলবো, কিন্তু আমি সব দেশে যে 35 দেশে কাজ করেছি, আমরা ঘাবড়ে যেতাম 6-এর বেশি হলে। বাংলাদেশের রেট হলো 61, এই ফলস ডেফিনিশনে 61, মানে দ্য ব্যাঙ্কিং সিস্টেম ইজ টোটালি শর্ট। এবং এটাতে করা কোনো পদক্ষেপ সরকার না নিলে এরকমই থাকবে, এবং অর্থনীতি অগ্রগতি আপনি আশা করাটা আপনাদের ভুল। আমি আশা করি অর্থমন্ত্রী সাহেব এ ব্যাপারে কিছু করবেন, কারণ আমাদের ব্যাংকিং এফিশিয়েন্সি বাড়াতে হবে। ফাইনালি ফিসক্যাল ইস্যুস, ডেফিসিট লেভেল আমাদের খুব বেশি না, 3-4%, কিন্তু একটা মিথ্যা পরিসংখ্যানের উপরে এটা ভিত্তি করে এই ডেফিসিট লেভেল তৈরি করা হয়েছে, সেটা হলো আমাদের রাজস্বর রেট। রাজস্বর রেট গত 15 বছরে 84-84-এর উপরে কোনো দিন যায়নি, 1 বছরে 70 ছিল। সো আমরা বাজেট করি হাই রাজস্ব রেটে, কিন্তু আসলে এটা হয় না, এবং এটা প্রত্যেক বছরে হয় না, প্রত্যেক বছরে হয় না, তো এটা একটা আন্দাজ করা উচিত। আর তখন শেষ মুহূর্তে আমাদের মন্ত্রী মহামান্য মন্ত্রীকে ফাইন্যান্সিং করতে হবে, এবং 3 সোর্স থেকে তাকে ফাইন্যান্সিং করতে হবে। একটা হলো নন ব্যাঙ্ক প্রাইভেট, আরেকটা হলো ব্যাঙ্ক দেশি, আরেকটা হলো বিদেশি। সবচেয়ে ডেঞ্জারাস অফকোর্স বিদেশিটা, কিন্তু সবচেয়ে মুদ্রাস্ফীতি বাড়বে সবচেয়ে প্রথম দুইটাতে, ব্যাঙ্ক বড়োয়িংয়ে। এখন আরেকটা ইস্যু আছে ফিসকালে, কোয়ালিটি অফ এক্সপেন্ডিচার, টাকা খরচ হয় কিন্তু কাজ হয় না। তাহলে আমাদেরকে এই ব্যাপারে একটা কিছু একটা পদক্ষেপ নিতে হবে, আমাদের সরকার সেটা নেয়নি। ফাইনালি আমি জাস্ট কনগ্রাচুলেট করতে চাই আমাদের মন্ত্রীকে, যে মহামান্য মন্ত্রীকে
1: ধন্যবাদ, মাননীয় সদস্য, ফর ইউর গ্রেট কন্ট্রিবিউশন বাজেট ডিসকাশনের জন্য অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসনাত। জনাব মোহাম্মদ আবুল হাসনাত, আপনার সময় 12 মিনিট, ধন্যবাদ আপনাকে।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই বাজেট সেশনে এই বাজেটকে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে। কোনো পক্ষ বলছে এটি ওভার অ্যাম্বিশিয়াস, কেউ বলছে এটা বাস্তবায়ন অযোগ্য, কেউ বলছে সাহসী। এই বিশেষণের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের জায়গা থেকে কিছু প্রশ্ন করতে চাই। আমরা এটা জানি যে এই বাজেটটি যখন করা হয়েছে একটি বিশেষ পরিস্থিতিতে, সংকটকালীন সময়ে এই বাজেটটি করা হয়েছে, এই সব দিক বিবেচনায় অর্থমন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চাই বাজেটের কিছু অসঙ্গতি নিয়ে, এবং জনগণ সেটা সিদ্ধান্ত নেবে যে এই বাজেটটিকে আসলে জনগণের জন্য নিষ্পেষণের হাতিয়ার হিসেবে বিবেচিত হবে, নাকি উন্নয়নের অগ্রগতির একটি সোপান হিসেবে বিবেচিত হবে। প্রথম যে অসঙ্গতিটি সেটি হচ্ছে রাজস্ব নিয়ে। মাননীয় স্পিকার, আমরা যদি বাংলাদেশের গত বছরের রাজস্বটি দেখি, লক্ষ্যমাত্রা ছিল 5,03,000 কোটি টাকা, সেই জায়গায় 11 মাসে অর্জিত হয়েছে 4,60,000 কোটি টাকার মতো, হাতে আছে আর 1 মাস, ধরে নিচ্ছে 48,000 কোটি টাকা সেখান থেকে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তার মানে আমাদের অর্জিত হচ্ছে 4,00,000 কোটি টাকা, 3,60,000 কোটি টাকা প্লাস 40,000 কোটি টাকা, অর্থাৎ হচ্ছে 4,00,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এই বাজেটে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 74% লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হয়েছে। পৃথিবীর সব দেশে তাবৎ অর্থনৈতিক ব্যবস্থায় বাজেটের যে রাজস্বের যে প্রবৃদ্ধি থাকে সেটি 10-12%, একটা আইডিয়াল একটা ফিগার। সেই জায়গা থেকে মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সারা দেশে বা বিগত রাজস্ব কালেকশনের যদি আমরা হিস্ট্রিটা দেখি, 10-12% জায়গায় সরকারের কাছে এমন কি মেকানিজম রয়েছে যেই মেকানিজমের মধ্য দিয়ে প্রায় আমরা 75% আমরা রাজস্ব নতুন করে আমরা সংগ্রহ করতে পারবো? মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমরা বলছি যে এই যে রাজস্বের যে মাত্রাটি নির্ধারণ করা হয়েছে এবং এনবিআরের যে সক্ষমতা রয়েছে সেটি বিবেচনায় এই বাজেটটির লক্ষ্যমাত্রা রাজস্বের ক্ষেত্রে কতটা অর্জিত হবে সেটি আসলে আমরা সন্দেহ প্রকাশ করছি। দ্বিতীয়ত, কিছুক্ষণ আগে একজন বলে গেলেন, একজন মাননীয় সংসদ সদস্য, যে আমাদের দেশের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয়েছে। মাননীয় স্পিকার, 100 টাকার যদি আমি বাংলাদেশে ব্যবসা করি আমাকে কর্পোরেট ট্যাক্স দিতে হয় 27.5%, অর্থাৎ আমি সেখানে 100 টাকার মধ্যে আমার পকেটে থাকে আর 72.50 টাকা, 72.5 টাকা। এই 72.5 টাকার মধ্যে আমার ডিভিডেন্ড ট্যাক্স সারচার্জ সহ আমাকে দিতে হয় মাননীয় স্পিকার 40%, অর্থাৎ আমার পকেটে তখন থাকে 43.5 টাকা। এই 43.5 টাকা আমি 100 টাকা ইনকাম করি, আমার সর্বসাকুল্যে আমার ট্যাক্স চলে যায় 56.5%। আমরা যদি মালদ্বীপের দিকে তাকাই, আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, মালয়েশিয়ার দিকে তাকাই, সেখানে এই কর্পোরেট ট্যাক্স হচ্ছে 0%। আমরা যদি শ্রীলঙ্কার দিকে তাকাই 15%, নেপালের দিকে যদি তাকাই তাহলে সেটা 5%। শুধু সরকারের সমালোচনার খাতিরে না, আমরা নির্মোহভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জায়গা থেকে আমরা বলছি এই 56.5% কর্পোরেট ট্যাক্স এবং ডিভিডেন্ড ট্যাক্স বিদ্যমান রেখে এটা ডোমেস্টিক ইনভেস্টমেন্টকেও প্রমোট করবে না এবং ফরেন ইনভেস্টমেন্টকেও প্রমোট করবে না। যে বিজনেসম্যান আমার সিঙ্গাপুরে বিজনেস করতে পারবে 0% ট্যাক্স দিয়ে, সেই বিজনেসম্যান 56.5% ট্যাক্স দিয়ে সেই বাংলাদেশে বিজনেস করতে আসবে না। মাননীয় স্পিকার, আমরা সেই জায়গা থেকে প্রত্যাশা করেছিলাম যে এই বাজেট একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা বাজেট হবে এবং কর্পোরেট ট্যাক্সের একটা সহনশীল মাত্রায় কর্পোরেট ট্যাক্সকে রিডিউস করা হবে। হতাশ হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি পরবর্তী যে অসঙ্গতিটা, সেটা হচ্ছে মূল্যস্ফীতি এবং জিডিপির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, বর্তমানে মূল্যস্ফীতি হচ্ছে 9.4% এবং আমরা যদি খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ধরতে যাই সেটা 12%-এরও বেশি। এখন এই বাজেটে নির্ধারণ করা হয়েছে মূল্যস্ফীতি সেটা আমাদের 7.5% রিডিউস করা হবে। পৃথিবীর সব দেশে, সব বাজেটে, সব অর্থনৈতিক ব্যবস্থায় মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার স্বীকৃত মাধ্যম হচ্ছে দুইটা। একটা হচ্ছে উচ্চ হারে সুদ নির্ধারণ করা অথবা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কমিয়ে নিয়ে আসা। আমাদের একটা অর্থ বছরে 1,40,000 কোটি টাকার একটা নির্ভরশীল অর্থনীতি বিদ্যমান রেখে আমরা কিভাবে মূল্যস্ফীতিকে আমরা 7.5% নিয়ে আসব, এই যে স্ববিরোধী যে অবস্থানটা, এই জায়গাটা আমাদের কাছে আসলে মাননীয় স্পিকার স্পষ্ট না। আপনি একই সাথে বলছেন আপনি মাছ মুচমুচে করে ভাজবেন, আবার একই সাথে বলছেন আপনি তেলটা কম দিবেন, এই যে স্ববিরোধী অবস্থানটা, এটা আমাদের সাধারণ মানুষের কাছে এটা স্পষ্ট হতে হবে। মাননীয় স্পিকার, আমরা এই সংসদে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের যেই সুপারিশটি করেছেন এবং যেই বিষয়ে বলেছেন এটির জন্য জনগণ বাহবা দিয়েছেন। আবার গত পরশুদিন মাননীয় অর্থমন্ত্রীকে আমরা দেখলাম আমাদের খুবই নিত্য প্রয়োজনীয় আমাদের কাপড়, রড, সিমেন্ট, তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় 16টি দ্রব্যের মধ্যে উনি ট্যাক্স বসানোর কথা বলেছেন। এখন মাননীয় স্পিকার, প্রশ্নটি হচ্ছে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যটিতে যখন ট্যাক্স বসাবে দিন শেষে, বিক্রেতা কিন্তু এই ট্যাক্সের বোঝাটি আমাদের তৃণমূলের যে ক্রেতারা থাকবেন এই ক্রেতাদের থেকেই কিন্তু এই ট্যাক্সটি মাননীয় স্পিকার যাবে। সুতরাং যখন বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো হবে, আবার বলা হচ্ছে ট্যাক্স বাড়ানো হবে, এটিও কিন্তু মাননীয় স্পিকার একটি সাংঘর্ষিক অবস্থায় রয়েছে। সুতরাং যদিও বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাবে, সেই জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন শেষে কমবে না, কারণ এই ট্যাক্সের বোঝাটি দিন শেষে আমার আপনার মতো সাধারণ মানুষের উপরে চেপে বসবে। দিন শেষে এই জায়গাটি হচ্ছে মাননীয় স্পিকার প্রশ্নবিদ্ধ। মাননীয় স্পিকার, আমরা সরকার দল থেকে একটি কমিটমেন্ট পেয়েছিলাম নির্বাচনের আগে, সেটি হচ্ছে আগামী 5 বছরে এই 4 মাস সহ 1 কোটির উপরও কর্মসংস্থান নিশ্চিত করা হবে, 1 কোটি কর্মসংস্থান। এখন প্রত্যেক মাসে আপনার 1.5 লক্ষ কর্মসংস্থানেরও বেশি, তার মানে এই 4 মাসে সেই হিসাবে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ার কথা 6 লাখ এই 4 মাসে। আপনাদের কাছে প্রশ্ন, মাননীয় অর্থমন্ত্রী, এই 4 মাসে কয়টি কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? আদৌ কি 6 লাখ কর্মসংস্থান নিশ্চিত হয়েছে? যদি হয়ে থাকে সেই কর্মসংস্থানগুলো কোথায়, সেই চাকরিগুলো কোথায়? যারা শিক্ষিত হয়ে সার্টিফিকেট হাতে নিয়ে চাকরির জন্য দুয়ারে দুয়ারে যাচ্ছে, ক্ষুদ্র ঋণের জন্য দুয়ারে দুয়ারে যাচ্ছে, আসলেই কি আমরা এই 6 লাখ কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পেরেছি কিনা, নাকি নির্বাচনের আগে সেটি শুধুমাত্র প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এই বিষয়টি আমাদের স্পষ্ট হতে হবে। মাননীয় স্পিকার, আমরা প্রাচীন একটি ভারতের একটা প্রবাদ আছে, এই যে আমাদের একটি সান্ধ্যকালীন সংসদ চলছে, আমাদের মধ্যে একটি আলস্য ঝেঁকে বসেছে, আমরা একটু এখন বিশ্রামের একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে, এরকম একটা বিশ্রামের সময়ে এক ভারতের প্রাচীন ভারতের একটা প্রবাদ আছে, সেই প্রবাদেও একজন বলেছিলেন যে ঋণং কৃতা ঘৃতং পিবেত যাবত জীবন সুখেং কিবত, অর্থাৎ ঋণ করে প্রয়োজনে ঘি খাও তাইলেও সুখে থাকো, ঋণ করো ঘি খাও, পরের ধনে পুদ্দারি করো, ঋণ করে ঘি খেয়ে জমিদারি করো তাও ঋণ করো। আমার কাছে মনে হচ্ছে মাননীয় স্পিকার, এই প্রবাদটিকে সরকারি দলের কিছু সদস্য খুব সিরিয়াসলি নিয়েছেন, নিয়ে ওনারা ঋণ করো ঘি খাও তাও সুখে থাকো এটাকে ওনারা এভাবে নিয়েছেন, ঋণ করো ঋণ খেলাপি হও তাও নির্বাচন অংশগ্রহণ করো। মাননীয় স্পিকার, আমরা দেখলাম এই সংসদে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছ থেকে আমরা কোনো স্পষ্ট কোনো কর্মসূচি আমরা পাই নাই, কিভাবে ব্যাংকগুলোকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, ব্যাংকগুলোকে দীর্ঘ 17 বছর ধরে ব্যাংকের টাকা ঋণের নামে যেভাবে বিদেশে পাচার করা হয়েছে, সেই পাচারকৃত টাকাকে কিভাবে উদ্ধার করা হবে সেটার কিন্তু সুস্পষ্ট আমরা কোনো পলিসি পাই না। মাননীয় স্পিকার, আমরা গভর্নর সাহেবকে মাঝে মাঝে আমরা একটু আক্ষেপ প্রকাশ করতে দেখি, 4,80,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সেটাকে কিভাবে আনা যাবে সেটা নিয়ে আক্ষেপ প্রকাশ পর্যন্ত আমরা দেখি। মাননীয় স্পিকার, এই যে ঋণ খেলাপি যারা আছে, নির্বাচনের আগে একটা কমন একটা স্ট্রাকচার, 5 বছর কোনো খোঁজখবর থাকে না, তফসিলের আগে সেখানে একটু কোর্টে যাবে, কোর্টে গিয়ে ওই ঋণ খেলাপির উপরের এই অর্ডারটার উপরে একটা স্টে দিবে এবং 2% দিয়ে আবার রিশিডিউল করাবে, রিশিডিউল করিয়ে আবার নির্বাচন অংশগ্রহণ করবে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা উঠায়া, এবং আগামী 5 বছর আবার এই ঋণ নিয়ে কোনো ধরনের আর কোনো খোঁজখবর থাকে না, জনগণের টাকা নিয়ে এই বিলাসিতা বন্ধ করতে হবে এবং ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি বলতে হবে। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য, কারণ তারা জনগণের টাকা মেরে, যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এবং তারা যখন সংসদ সদস্য হয়ে নির্বাচিত হওয়ার পরেও যদি তারা ঋণ খেলাপি হয় এমন একটি আইন প্রণয়ন করতে হবে তাদের সংসদ সদস্য পদ যেন বাতিল হয়। সেটি শুধুমাত্র সরকার দলের জন্য না, শুধু বিরোধী দলের জন্য না, সেটি বাংলাদেশের উন্নতি প্রগতি এবং সমৃদ্ধির জন্য সেটি প্রয়োজন, এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায়মুক্তির জন্য এটি প্রয়োজন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের যেই জায়গায় টাকা পাচার করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করেছে, এই শ্বেতপত্রতে দেখানো হয়েছে 28 লক্ষ কোটি টাকা হচ্ছে বিদেশে পাচার করা হয়েছে। 28-এর পরে কয়টা সংখ্যা হয় আমি আর্টস ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, আমার মাথায় আসে না 28-এর পরে কয়টা সংখ্যা হয়। 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এখন মাননীয় স্পিকার, যারা পাচার করেছে তারা সদর্পে এখন হচ্ছে মাননীয় স্পিকার গুলশান বনানী ধানমন্ডি, এই দেশে এখন বুক ফুলিয়ে চলাফেরা করে। মাননীয় স্পিকার আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢোকার সাহস পায় নাই, আমরা দেখেছি আনবীর দেশে ঢোকার সাহস পায় নাই,
3: কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্বে এই সুবহানের পুত্র এই ধর্ষক দেশে ঢুকেছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতি দমন কমিশন বসুন্ধরার বিরুদ্ধে মামলা করেছে, আমরা দেখেছি। এই মামলার কি অগ্রগতি হয়েছে সেটা আমরা জানতে চাই। আমরা জানতে চাই আন্ডার টেবিল কোনো ধরনের সমঝোতা হয়েছে কিনা, যদি সমঝোতা না হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধাটা কোথায় সেটা বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করতে হবে। মাননীয় স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার এই বসুন্ধরা গ্রুপ যারা বিদেশে টাকা পাচার করেছে, মানুষের সম্পদ দখল করেছে এবং মিডিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের গুণখুম হত্যাকে যারা বৈধতা দিয়েছে তাদের খুঁটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই। মাননীয় স্পিকার, আমরা মাননীয় স্পিকার অবশ্য শুনতে পেয়েছি, বললে অবশ্য অনেকে রাগ করে।
4: মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়ে গেছে, তারপরেও চিফ হুইপ মহোদয় অনুরোধ করেছেন, আরো তিন মিনিট বাড়ানো হলো।
3: থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা শুনতে পেয়েছি বা দেখতে পাই এবং সরকার দলেরই অনেকে মাঝে মাঝে আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে যে আসলে আমরা জেল খেটেছি, আমরা কষ্ট করেছি, আমাদের সন্তানদের সাথে আমরা থাকতে পারি নাই, কিন্তু আমাদের দলে কিছু কিছু মানুষ বসুন্ধরার অ্যাডভাইজার হিসেবে কাজ করে, তাদের মিডিয়ার অ্যাডভাইজার হিসেবে কাজ করে। মাননীয় স্পিকার, যেই মিডিয়া তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশদ্রোহী হিসাবে ফ্রেমিং করেছে, সেই মিডিয়ার অ্যাডভাইজার হিসেবে আজকে বসুন্ধরা গ্রুপে আজকে এই সংসদ সরকার দলীয় সংসদ সদস্যদের অনেকেই তারা সেখানে যুক্ত। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এটা আমাদেরকে, এটা আমাদের জন্য না বরং তাদের সহকর্মীদের জন্য, এটি তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় সেটি আমরা জানি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই বসুন্ধরার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে মিডিয়া লেলিয়ে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আমরা যারা ঋণ খেলাপি, যারা ব্যাঙ্কগুলোকে দখল করেছে, যারা গণতন্ত্র পথকে রুদ্ধ করেছে, গুম খুনের বৈধ, একটু ওয়েট করেন, সময় তো দিবে, আসতেছে, শেষ হোক, যারা গুম খুনের, আমি আপনাকে বলছি
4: মিস্টার হাসান, এদিকে,
3: ইয়েস ইয়েস প্লিজ, মাননীয় স্পিকার, আমি অ্যাড্রেসিং ইউ, মাননীয় স্পিকার, যারা গুম খুনের বৈধতা উৎপাদন করেছে তাদের বিরুদ্ধে আমরা অন্তত বিএনপি থেকে স্ট্রিক্ট আমরা অ্যাকশন দেখতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশোধ পরায়ণ হন নাই, আমরা সেটাকে ওয়েলকাম জানাই। মাননীয় স্পিকার, প্রতিশোধ পরায়ণ না হওয়া আর সুবিচার নিশ্চিত না করা দুইটা এক না। মাননীয় স্পিকার, আমরা ওয়েলকাম করি, উনি প্রতিশোধ পরায়ণ হন নাই, ব্যক্তিগত রাগ ক্ষোভের ঊর্ধ্বে উনি উঠতে পেরেছেন, কিন্তু আমরা এটা ওনার কাছ থেকে শুনতে চাই, ওনার দলের কাছ থেকে শুনতে চাই, গুম খুনের হত্যার উনি সুবিচার নিশ্চিত করবেন, উনি আইনের শাসন নিশ্চিত করবেন, এবং এতদিন ধরে যারা মিডিয়াকে, যারা নিয়ন্ত্রিত মিডিয়ার মাধ্যমে এই ফেসিবাদের পক্ষে যারা বয়ান উৎপাদন করেছেন তাদের বিরুদ্ধে উনি সুবিচার নিশ্চিত করবেন। মাননীয় স্পিকার, আমাদের প্রতিহিংসার কথা বলছি না, প্রতিশোধ পরায়ণতার কথা বলছি না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে এই জায়গাতে আমরা আবার দেখতে পাচ্ছি যেটা আমাদেরকে শঙ্কার মধ্যে ফেলে, রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি আবার শুরু হচ্ছে। মাননীয় স্পিকার, একজন সরকার দলীয় একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায় মিডিয়ার একজন সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাননীয় স্পিকার, এটা খুবই দুঃখজনক, ওনাকে জেলে নেওয়া হয়েছে একজন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলায়। এবং মাননীয় স্পিকার, আমি আপনার প্রোটেকশন দাবি করছি, কারণ আমরাও বলতে ভয় পাই, কারণ আমরা যদি সরকারের সমালোচনা করি, কোনো প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, মন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, আমার এলাকার বাজেট দিয়ে বন্ধ করে দিবে না সেইটার কিন্তু নিশ্চয়তা নাই। সেই কারণে আমাদের মধ্যে অনেকেই কথা বলার সময় আওয়াজটা একটু কম করে বলে। মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ করি, আমার জন্য আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত করা না হয়। আমি এই সংসদে অনুমতি নিয়ে কখনো বিরোধিতা হয় না, কখনো অনুমতি নিয়ে আমি আপনার বিরোধিতা করতে চাই।
4: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, আর দেয়া যাচ্ছে না, আপনাকে সর্বোচ্চ দেয়া হয়েছে, পরের বার প্লিজ টেক ইউর সিট, থ্যাংক ইউ। আলোচনায় অংশগ্রহণ করবেন, বসুন, আলোচনায় অংশগ্রহণ করবেন কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল। জনাব ইকবাল, আপনার জন্য সময় বরাদ্দ আছে 6 মিনিট, ধন্যবাদ।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। 25-26-27 বাজেটে আমার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাজেট আলোচনা করতে করতে আমরা ব্যক্তিগত আক্রোশে চলে গেছি। আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে 17 বছর স্বৈর শাসকের অবসানের পর অন্তর্বর্তীকালীন সরকার এই 18 মাসও লুটতরাজ করছে, তারপরে আবার ইরানের যুদ্ধ, এর ভিতরে যে উনি বাজেট দিতে পারছে, এই 20 কোটি মানুষের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। বাজেট মোটা না চিকন এটা বাংলাদেশের মানুষ সবাই অবলোকন করছে। আমি ছোটবেলার থেকে দেখতেছি, বিগত 17 বছর দেখছি, বাজেট যেদিন হয়েছে হওয়ার সাথে সাথে রাস্তায় মিছিল, মানি না মানবো না, এই বাজেট মানি না। এবারই প্রথম দেখলাম কোনো মিছিল রাস্তায় নাই, কারণ এই বাজেট মধ্যবিত্তর বাজেট, এ বাজেট মেহনতি মানুষের বাজেট, এ বাজেটে মানুষের স্বাস্থ্যখাতের বিভিন্ন অংশের দাম কমাইছে, শুধু একটা আইটেমের দাম বাড়াইছে, যেটা হলো মদের দাম। যদি এইটার জন্য কোনো ব্যাঘাত হয় তাহলে আমার বলার কিছু নাই। হাড়ের রিং, ব্যান্ডিজ, আপনার কিডনি রোগীর সমস্ত খাতের বাজেটে দাম কমানো হয়েছে। আমরা মধ্যবিত্ত লোক, আমরা একটা জিনিস চাই, চাল ডাল তেলের দাম কমাইতে হবে, কমাইতে হবে, সারা জীবন স্লোগান দিছি। যদি এইটা ঠিক থাকে বাংলাদেশের মানুষ ঠিক থাকবে, আর কোনটার দাম বাড়লো এটা দেখার বিষয় না। এদেশের মানুষ দুবেলা খেতে চায়, এটার দাম যদি ঠিক মতন আমাদের অর্থমন্ত্রী রাখতে পারে, এটা আমাদেরকে সবচেয়ে বড় পাওয়া। আর এই অর্থমন্ত্রী চট্টগ্রামের সাগরের পারের অর্থমন্ত্রী, মনটা বড়, সাগর যেমন বড় বাজেটও বড়, এটা আমাদের সবাই বিলাস চালাই নিতে হবে। এইটা কীভাবে বাস্তবায়ন করতে হবে আসেন এই ব্যবস্থা করি। বিরোধী দলে বসে থাকে খালি বিরোধিতার জন্য বিরোধিতা করেন না, বাজেট যেই মাপে হয়েছে ওই মাপটাই থাকবে, একটা কথা না বললেই না। একজন লোক খালি সারাদিন বলতো আমি যা বলি তার সাথে তাল মেলা খালি হু হু করবি, আর যদি এটা মানুষ না মানে তাহলে কাশ দিস। তো স্টেজে ওইটা বলতেছে, মেঘনার পারে বাড়ি উইঠা দেখি এক কুমির 100 হাত লম্বা, তো 100 হাত লম্বা তো মাননীয় স্পিকার কুমির হয় না। তো পাশের লোক বলছে হুম, তো উনি বুঝছে এটা পাবলিক খাবে না। তখন বলছে একটু আগে বাড়ে গিয়ে দেখি 80 হাত, তারপরে বলে হুম, তখনও বুঝছে এটা মানে না। কব আমি ভয় পাইয়া বাসায় গিয়ে ফিতাই না এক ধরে মাপলাম 70 হাত, তারপরেও কাশি দিছে, কয় উহু, এখন মাইপ্পা ফেলাইছি আর কমানো যাবে না। তা আমাদের অর্থমন্ত্রী যেই বাজেট করেছেন এটা নিয়ে আমাদের থাকতে হবে, কমানোর কোনো উপায় নাই। আসেন সবাই মিলে বাজেটকে আমরা স্বাগত জানাই, এবং এই বাজেট যাতে বাস্তবায়ন করা যায় তার দিকে লক্ষ্য রাখি মাননীয় স্পিকার। সব জায়গায় বিরোধিতা করা ঠিক না, 17 বছর স্বৈরাচারের শাসন থেকে অবসান নিয়ে মাত্র 3 মাস এই সরকার, আমাদের প্রধানমন্ত্রী নিরলস চেষ্টা করছেন, দেশ বিদেশ ঘুরছেন, আমাদের দুই মুখে হাসি ফুটানোর জন্য। কি করে আমরা এই দেশটাকে আগামীতে আগে নিয়ে যাব? সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা করেন না। এই বাজেট অত্যন্ত সুন্দর বাজেট, আমি গত 3 বছরের বাজেট দেখেছি, এর থেকে সুন্দর বাজেট আর হতে পারে না। এই বাজেটকে বাস্তবায়ন করার জন্য, এই বাজেট প্রদান করার জন্য আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর বাজেট যদি বড় না হয়, সকাল থেকে বিকালে পার্লামেন্টে এসে আমার খাল নাই, রাস্তা নাই, আমার ব্রিজ নাই, এই চিল্লাই মেডিকেল কলেজ নাই, হসপিটাল অ্যাম্বুলেন্স নাই, আসবে কোত্থেকে মাননীয় স্পিকার? বাজেট বড় হয়েছে বলেই তো পাবো মাননীয় স্পিকার, আমাদের ভোট দিয়ে পাঠাইছে এলাকার উন্নয়ন করার জন্য, এলাকার রাস্তাঘাট করার জন্য। বাজেট বড় হয়েছে বলে মাশাআল্লাহ ইনশাআল্লাহ আগামীতে আমরা রাস্তাঘাটও পাবো, খালও সংস্কার হবো, স্কুল কলেজও পাবো মাননীয় স্পিকার। অতএব আমি বিরোধী দলকে আবেদন করব, আপনাদের যা যা দাবি আছে বলেন, আমাদের অর্থমন্ত্রী বাজেট যেহেতু মোটা বানাইছে এই বস্তার ভিত্তিতে আপনাদের দাবি দাওয়া পূরণ করে ভরতে পারবে ইনশাআল্লাহ, কোনো চিন্তা করবেন না। যার যা চান আমাদের অর্থমন্ত্রী আপনাদের আশা ভরসা পূরণ করে দেবে। মাননীয় স্পিকার, আমার এলাকার কথা না বললেই না, টেলিভিশন দিয়ে তাকায় দেখে আমরা কি বলি, এই টেলিভিশনে তাকায় তারা দেখে এমপি সাহেবরে ভোট দিছি কী আনছে কী নিছে। অর্থমন্ত্রী বলতে চাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশি ভালো না, এই জন্য পুলিশের বাজেটটা বাড়ানো দরকার, কারণ এই এই এলাকার বিভিন্ন থানায় পুলিশ টহল দেওয়ার গাড়ি নাই। আমার এলাকা হাওড় অঞ্চল, স্পিড বোর্ড নাই, রাতের অন্ধকারে মানুষ যেতে পারে না, চলাচল করতে পারে না, যেহেতু পুলিশের বাজেট নাই। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি, ওনারা অনুরোধ করেছেন সংসদে এই কথা বলার জন্য, যাতে পুলিশের বরাদ্দ বাড়িয়ে দিয়ে টহল যদি না বাড়ায় মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বড় কঠিন হয়ে যাবে। আমি আপনার মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর অনুরোধ করব, উনি যাতে পুলিশের বরাদ্দটা বাড়িয়ে দিয়ে আইন শৃঙ্খলা অন্তত সুন্দরভাবে রাখুক। আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ একটা কথা না বললেই না, মদ কি মাদক মাননীয় স্পিকার, না মাদক আর মদ, এটা মিলানো দরকার। কারণ পুলিশ একটা ব্যবসা পাইছে, এক বোতল মদ পাইলেই মানুষের মামলা দেয়।
6: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, এক মিনিট বাড়ানো হলো, এক মিনিট।
5: মাননীয় স্পিকার, গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটর সাইকেল চালাইতে লাইসেন্স লাগে, দোকান চালাইতেও লাইসেন্স লাগে, এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে। মাননীয় স্পিকার, এইটা কোন দেশের আইন আমি জানি না। মাননীয় স্পিকার, রাস্তাঘাটে যেখানে সেখানে মদের দাম বাড়াইছে, ওনারা মাইন্ড করছে, এটার জন্য লাইসেন্স লাগে, এই ব্যবস্থা মানুষের করেন। আর আমার এলাকার উন্নয়নের কথা বলার সুযোগ পাইলার মধ্যে সময় নাই, আগামীতে বলবো। আসেন সবাই মিলে, এই বাজেট জিন্দাবাদ, সকলে মিলে বাজেটকে স্বাগত জানাই, এই বাজেটকে বাস্তবায়ন করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
6: ধন্যবাদ মাননীয় সদস্য। এটা দেখা যাচ্ছে যে মোর ক্যাথলিক দেন পোপ। আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম 10 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সাইদ আল নোমান। জনাব সাইদ আল নোমান, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, বাজেটের যে শব্দ, বাজেট শব্দটি, এটার উৎপত্তি একটি ফ্রেঞ্চ ওয়ার্ড, এবং সেই ফ্রেঞ্চ ওয়ার্ডের মানে হল থলের ব্যাগ। ইউরোপীয় দেশগুলোতে অর্থমন্ত্রী বর্গ সেই থলের ব্যাগ থেকে নথিপত্র বের করতেন এবং সেটি কালের পরিক্রমায় এই বাজেট শব্দে রূপান্তরিত হলো, এবং যার অর্থ বর্তমানে দাঁড়ায় আয় ব্যয়ের পরিকল্পনা। এবং এই টাকাগুলো, অর্থগুলো আসে জনগণ থেকে। এই অর্থ, অর্থাৎ জনগণের যে অর্থ, আলটিমেটলি তাদেরই সকল কিছু, আমাদের ক্ষমতার উৎস তারা, এবং আমাদের বাজেট থেকে শুরু করে আগামী দিনের সকল কর্মেরও গন্তব্য তারা, উৎসও তারা। সেই মানুষগুলোর অর্থ আমাদের কাছে আমানত, অর্থাৎ সরকারের কাছে। এই আমানতের খিয়ানত হবে এমন কোনো কাজ মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, যার সারা জীবন কাটল বঞ্চনার, নিপীড়নের, সাধারণ মানুষ যেভাবে কষ্টে ছিল তার চেয়ে এতটুকু কম কষ্টে আমাদের সংসদ নেতা ছিলেন না জনাব তারেক রহমান। সেই পরিবার, তার ভাই, তার মা আমাদের নেত্রী, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার বাবা হত্যা হয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অতএব সেই মানুষটা এই আমানতকে খিয়ানত না করবেন, না আমাদেরকে করতে দেবেন। অতএব বিরোধী দলের পক্ষ থেকে যখন সন্দেহ শুনি, যখন প্রশ্ন শুনি, তখন একদিকে মনে হয় এটাই তো হবার কথা, কেননা সংসদ নেতা তো সেটাই চেয়েছেন যে আমাদের জাতীয় বিতর্ক, আমাদের জবাবদিহিতা, আমাদের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, প্রধান মঞ্চ এই সংসদ হবে। সেজন্যই কিন্তু আমরা মাসের পর মাস এই সংসদকে কার্যকর রেখেছি তার নির্দেশনায়। অতএব এখানে আপনারা সমালোচনা করবেন, আপনারা আলোচনা করবেন, আপনারা পরামর্শ দেবেন বিরোধী দল, সেটাই আমাদের কাছে আসলে কাম্য। অতএব ধন্যবাদ জানাই সেই অর্থে যে এখানে ব্যাপকভাবে আলোচনা হয়, সমালোচনার খাতিরে, শুধু সমালোচনার খাতিরে যেন সমালোচনা না হয় সেই নিবেদনটিও রাখলাম। আমি এই সুযোগে, কিছুক্ষণ আগে বলে গেছেন আখতার হোসেন মাননীয় এমপি এবং আবুল হাসনাত আবদুল্লাহ মাননীয় এমপি, তাদের দুটো তিনটে বক্তব্য আমার মনে হয়েছে এগুলো কিছু আলাপ আলোচনার খোরাক। অনেকগুলোর উত্তর আমি জানি মন্ত্রণালয়গুলো দেবে, কেননা সেগুলো স্পেসিফিক, সেগুলো অঙ্ক নিয়ে, সংখ্যা নিয়ে। কিন্তু আমি যেটা বলতে চাই, আখতার হোসেন সাহেবের যে একটি বক্তব্য ছিল থোক বরাদ্দের বিষয়ে, তিনি সন্দিহান, তিনি মনে করেন এখানে দুর্নীতি হতে পারে, অনেক কিছু হতে পারে। অবশ্যই, সেই কারণেই তো আপনি আপনার বক্তব্য দিবেন, হবে কি হবে না, সেই গুড গভর্নেন্স, আমরা সকলে মিলে এই আলোচনা, যখনই কোনো সমস্যা দেখবেন আপনারা বলবেন, এবং সে কারণেই সংসদ কিন্তু চলমান, সে কারণেই সংসদ কার্যকর থাকাটা খুব জরুরি। অতএব আপনাদের বক্তব্য শোনার জন্য, এই ব্যালেন্সটা করবার জন্যই তো সংসদ। সংসদীয় রাজনীতিতে অথবা সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল সরকারের অংশ। অতএব এই বাজেট, যে বাজেট নিয়ে আমরা আলোচনা করি, সেই বাজেট তখনই সাকসেসফুল হবে যখন বিরোধী দল আমাদের সাথে সেই আমানতের খিয়ানত না করবার যে প্রক্রিয়া, যেটাকে আমি ডাকি বা আমি বলি ইবাদত, সেই ইবাদতে আমরা একসাথে কাজ করব। যেমনটি আমরা মসজিদে ছাদের তলে দাঁড়িয়ে এক সারিতে নামাজ পড়ি, ইবাদতও করব একসাথে। আখতার হোসেন সাহেব আরেকটি কথা বলেছেন যে কল্যাণ রাষ্ট্র, আমি বুঝে নিয়েছি তিনি বলতে চাচ্ছিলেন সামাজিক সুরক্ষা নিরাপত্তায় যে ব্যয় হবে, আসলে এটা ব্যয় নয়, এটা ইনভেস্টমেন্ট। তাও তার কথা সূত্র ধরে বলছি, যে ব্যয় হবে সেটা জাতিকে অলস করে দেবে কিনা। আমি সোশ্যাল পলিসির একজন ছাত্র, আমার এমফিল ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে সোশ্যাল পলিসির উপরে, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার, কল্যাণ রাষ্ট্র, এগুলো নিয়ে কিছু পড়াশোনা আছে। কল্যাণ রাষ্ট্রের প্রথম প্রথম যে নিদর্শন যিনি রেখেছিলেন, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার মদিনা সনদে তার রাষ্ট্র দর্শন দিয়ে বুঝিয়েছেন কীভাবে একটি রাষ্ট্রকে পরিচালনা করতে হয় এবং সেখানে কল্যাণ ব্যবস্থাকে কীভাবে রাখতে হয়। সেখান থেকে যাকাতও এসছে আমাদের, সেখান থেকে নয়, আমি বলতে চাইছি আমাদের সব কর্মকাণ্ডে ইসলামে এই যে কল্যাণমূলক কাজগুলো, সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে, আমাদের চিন্তায় রাখতে হবে। কোনো দেশ যেমন,
8: মাননীয় সদস্য 3 মিনিট বাড়ানো হলো, 3 মিনিটস
7: সময় দিন আমাকে, 5টা মিনিট মাননীয় স্পিকার, 5টা মিনিট একটু কষ্ট করে যদি দেন। সোশ্যাল ডেমোক্রেটিক কান্ট্রি সুইডেন, নরওয়ে, যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এই দেশগুলোতে কোনো কল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তারা পিছিয়ে পড়ে নাই। কেননা যে কোনো উন্নয়নের প্রকৃত সূচক জনগণের জীবন, মানুষের জীবন। আমাদের বাজেটে, আমাদের দূরদর্শী রাষ্ট্রচিন্তা থেকে আমাদের প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমান এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, যে বাজেট তারা উপস্থাপন করেছেন, সেই বাজেটের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি 1/3 অথবা তারও বেশি আমাদের সুশিক্ষা, সুস্বাস্থ্য এবং কল্যাণমূলক সামাজিক সুরক্ষা নিরাপত্তায় আমরা ইনভেস্টমেন্ট করছি। এটা কিন্তু ইনভেস্টমেন্ট, এটা ব্যয় নয়। আমরা এই বাজেটকে একইভাবে দেখলে চলবে না, গত 55 বছরের বাজেটের মতো করে। এই বাজেট আমাদের আগামী 5 বছরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার শুধু প্রথম ধাপ মাত্র। এবং সেই ধাপ কি, সেই ধাপের পেছনে কি চিন্তা, ফিলসফি, ভিশনটা কি? ভিশনটা হলো আবারও সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুসংস্কৃতি এবং ছেলেদের জন্য খেলার মাঠ, আমাদের বাচ্চাদের পড়াশোনার মান বাড়ানো, অনেকগুলো কাজ আছে, সামাজিক সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, অর্থাৎ এই যে কৃষক কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, এই সকল কিছুর মাধ্যমে মানুষের জীবনকে আরও স্বাধীন করা। 71-এর আলাপটাই তো ছিল অর্থনৈতিক সামাজিক মুক্তি, আমরা সেই মুক্তির কথা আবারও 24-এ বলেছিলাম, বারবার যেহেতু বাংলাদেশ হোঁচট খাচ্ছে, সেই মুক্তির জন্যই তো এই বাজেট। এবং এই বাজেটের ফিলসফিতে সেই জন্য শুধু অঙ্ক দিয়ে দেখলে হবে না, অঙ্ক সংখ্যা একটি এখানে নির্দেশক মাত্র। আমি আবুল হাসনাত আবদুল্লাহর একটি প্রসঙ্গ যে আলাপটি তিনি করেছেন সেটি হলো বাজেটে এবার তাকে আটকে দেয়া হবে কিনা। আপনাকে টাকা দেয়া হবে না তো, আপনার এলাকায় টাকা দেয়া হবে, এলাকার মানুষের জন্য টাকা দেয়া হবে। সেই জন্য আপনি ইন্টারিম গভর্নমেন্টে যেভাবে যেভাবে পেয়েছেন, আমরা অনেক কিছু শুনি অ্যালিগেশনের এই আদান প্রদানে অনেক কিছু বলা যায়, সেভাবেই চলবে হয়তো, কেননা জনগণের জন্যই সেই টাকা মাননীয় স্পিকার দেয়া হবে, কোনো ব্যক্তিকে দেয়া হয় না। কোনো এমপি আমরা আলাদা করে কোনো বরাদ্দ নিয়ে কোনো কিছু করি না, একটু কারেকশন করলাম সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার 18 সেকেন্ড আছে, আমি একটা মিনিট পেলে জাস্টিস হবে আমার এলাকার প্রতি চট্টগ্রাম। একটু মাননীয় স্পিকার, চট্টগ্রামের আমি যখন থেকে রাজনীতি করি এবং আমার বাবা যার কাছ থেকে আমি অনুপ্রাণিত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ম্যাডাম এবং আমার নেতা জনাব তারেক রহমান, যে উদ্দেশ্য সেটা হলো মানুষের স্বাধীনতাকে প্রসারিত করা। অমর্ত্য সেন সেটাই বলেছে, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, বিশ্ব বরেণ্য ইকোনমিস্ট। সেই স্বাধীনতাকে প্রসারিত করতে হলে চট্টগ্রাম 10 সহ চট্টগ্রামে আমি আবারও উল্লেখ করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি অনুনয় বিনয় আবেদন করছি, চট্টগ্রাম 10-এ একটি হাসপাতাল দরকার। হালিশহর পাহাড়তলিতে আমি অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি জমি সেটাকে এয়ার মার্ক করে চিহ্নিত করে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দিয়েছি ডিও লেটার। একটি সাংস্কৃতিক হাব, কালচারাল ইউথ ট্রান্সফরমেশন হাব দরকার চট্টগ্রাম 10-এ, সেটার জন্য একটি জমি আমি এয়ার মার্ক করেছি। চট্টগ্রামে খেলার মাঠ আমার 10 আসনে, চট্টগ্রামে লাইব্রেরি বাড়ানো দরকার পড়ার জন্য। এগুলোর মাধ্যমেই আমরা মাদক এবং কিশোর গ্যাং থেকে সমাজকে দূরে রাখতে পারবো। কারাগার বাড়াতে হবে না, আমাদের খেলার মাঠ সংস্কৃতি কেন্দ্র বাড়াতে হবে, আমাদের সুশিক্ষা, আমাদের উন্নয়ন করতে হবে শিক্ষা এবং স্বাস্থ্যে অনেক কিছু।
8: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, বসেন বসেন বসেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই বসেন, একটু দেখছি, বসেন, ঠিক আছে বসেন একটু প্লিজ। ইয়েস, ইউ উইল বি অ্যাড্রেসড, প্লিজ টেক ইউর সিট। আলোচনায় অংশগ্রহণ করবেন নওগাঁ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ।
9: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাজেটের উপর কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমি বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবিসংবাদিত নেতা, মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, যিনি গৃহবধূ থেকে রাজপথে এসে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈর শাসকের পতন ঘটিয়ে দেশে সংসদীয় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন। সেই মহান নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, মহান আল্লাহ পাক তাদেরকে জন্য জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমি কৃতজ্ঞতা ঘুমাও তোমরা শান্তিতে, আমরা জেগে আছি তোমার প্রিয় বাংলাদেশে, তোমাদেরই সন্তান 18 কোটি মানুষের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আমি কৃতজ্ঞতা জানাই গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে মনোনয়ন দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, সরকারের দায়িত্ব নেওয়ার 4 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী বীর চট্টনার কৃতি সন্তান জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী একটি যুগান্তকারী, গণমুখী, কল্যাণকর, ইতিহাসের শ্রেষ্ঠ বাজেট জাতিকে উপহার দেওয়ার জন্য ধান এবং আমের রাজধানী 46-9-1 নিয়ামতপুর পোরশা সাপারের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট শেখ হাসিনার লোটপাটে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে থেকে এই সাহসী বাজেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই বাজেট কৃষক বান্ধব, শ্রমিক বান্ধব, নারী বান্ধব, শিক্ষা বান্ধব এই বাজেট বাস্তবায়ন হলে শহর থেকে গ্রামের সকল শ্রেণী পেশার মানুষের অর্থনীতি মজবুত হবে, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হবে এবং দেশের উন্নয়ন হবে। মাননীয় স্পিকার, গাড়ি কোনো বিলাসিতা নয়, প্রয়োজন, কারণ মাননীয় সংসদ সদস্যগণকে নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেড়াতে হয় দিনে রাতে। সেই কারণেই মাননীয় সংসদ সদস্যের জন্য সরকারিভাবে গাড়ি ক্রয় এবং ড্রাইভার সহ আনুষঙ্গিক খরচের জন্য বাজেটে বরাদ্দ রাখতে মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বাঙালি তুমি একবার জেগে ওঠো, দেখিবে তুমি বিশ্ব বিজয়ী হতে পারো। আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। বাংলাদেশের জনগণকে কেউ রুখতে পারবে না। জনগণকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, অর্থনীতি শক্তিশালী হবে, বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। বাজেটে কৃষিখাতে, শিক্ষাখাতে, স্বাস্থ্যখাতে এবং সামাজিক নিরাপত্তা খাতে সর্বোচ্চ বরাদ্দের মাধ্যমে নির্বাচনী প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে। মাননীয় স্পিকার, বিরোধী সহকর্মীরা বিভিন্নভাবে এই বাজেটের সমালোচনা করে বলেছেন এই বাজেট গরিব মারার বাজেট, কিন্তু ওনারা যদি এই বাজেটকে ভিক্ষুক মারার বাজেট বলতেন তাহলে ভালো হতো। কারণ এই বাজেট বাস্তবায়িত হলে দেশে ভিক্ষুক থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। মাননীয় স্পিকার, হাট বাজারে মিষ্টি কথা দিয়ে গান শুনে ঔষধ সহ বিভিন্ন পণ্য বিক্রি হয়ে থাকে, কিন্তু কত পার্সেন্ট মানুষ তা গ্রহণ করে, ক্রয় করে? বিরোধী বন্ধুরা জনগণকে বুঝাতে না পারে তারা মিছিল করেছে, যা খুবই দুঃখজনক। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ও স্কুল কলেজের ভবন, রাস্তা পাকাকরণের মধ্য দিয়ে সারা দেশে গণজাগরণ তৈরি হয়েছে। তাতে মনে হয় বিরোধী দলীয় বন্ধুরা ঈর্ষান্বিত হয়ে ক্ষমতার কার্ডের জন্য ব্যস্ত হয়ে পড়েছে তারা। মাননীয় স্পিকার, সংসদের বিরোধী বন্ধুরা সুন্দর সুন্দর কথা বলে, অধিবেশন শেষে দেখা যায় মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে ছুটে যায়। এটা কি শুধু তাহলে বরাদ্দ নেওয়ার জন্য? সোশ্যাল মিডিয়ায় দেখলাম মাননীয় বিরোধী দলীয় শ্রদ্ধেয় নেতা আর একটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার ডাক দিয়েছেন। আবার কেউ কেউ বলছেন এই সরকার 24 ঘন্টা সময় পাবে না, এসব কথা জনগণ কখনোই মেনে নেবে না, এসব কথার জবাব জনগণই দিবে। শহীদ জিয়ার মতো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে স্থান করে আছে মাননীয় স্পিকার, আর তাকে আরেকটি বিপ্লবের ভয় দেখে লাভ নেই। তাই আসুন আমরা সবাই মিলে সংসদকে প্রাণবন্ত করি এবং গণতন্ত্রকে শক্তিশালী করি। আর ভোট চোর ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা যেন আর মাথা ঝাড়া দিতে না পারে। মাননীয় স্পিকার, অনুরোধপূর্বক আমাকে আর 5 মিনিট সময় দিবেন এলাকার কিছু কথা বলার জন্য। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পায়ে হেঁটে আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন, গিয়ে বলেছেন এটা নিয়ামতপুর না, এটা কিয়ামতপুর। আর তিনি বলেছিলেন কিয়ামতপুরকে নিয়ামতপুর বানাতে হবে, তিনি তা পূরণ করে যেতে পারেননি। তাই আমি দাবি জানাচ্ছি শহীদ জিয়ার সেই বক্তব্যকে, আশাকে পূরণ করার জন্য আমি দাবি জানাচ্ছি কাঁচা রাস্তা পাকাকরণের, প্রত্যেক উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ, স্কুল কলেজ মাদ্রাসার ভবন নির্মাণ, কওমি মাদ্রাসা মসজিদ কবরস্থান মন্দির ও শ্মশানের উন্নয়ন, আমের হিমাগার এবং আম ও ধানের গবেষণাগার এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের আবেদন জানাচ্ছি।
10: ধন্যবাদ মাননীয় সদস্য, আবেদন শেষ হয়ে গেছে, আর তো নেই এলাকায় কিছু। 1 মিনিট দেয়া হলো, 1 মিনিট
9: সময় দেন, 3 মিনিট সময় দেন। এলাকার জমির দাম কম হওয়াতে বড় কোম্পানিগুলো অপরিকল্পিতভাবে শিল্প কারখানা স্থাপন করছে, ফলে পরিবেশ ক্ষতিগ্রস্ত সহ আবাদী জমি নষ্ট হচ্ছে। পরিকল্পিত শিল্প জোন প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি। 3টি উপজেলা আইন শৃঙ্খলা রক্ষার জন্য ডবল কেমি বিখ্যা দেওয়ার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। 3টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যাম্বুলেন্স সরবরাহ করার অনুরোধ জানাচ্ছি। নিয়ামতপুরের সাপার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কার ও পাড়ইল উপস্বাস্থ্য কেন্দ্র ঝুঁকিপূর্ণ ভবন পুনর্নির্মাণের জন্য আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি সহ মাননীয় প্রধানমন্ত্রী, সকল মাননীয় মন্ত্রী মহোদয় এবং সকল মাননীয় সংসদ সদস্যকে আমি রাজ্য পরিদর্শন ও সীমান্ত কেশব পূর্ণভাবা নদীর তীরে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারতের আকাশের মেঘের খেলা দেখার এবং সেই সাথে গাছের নিচে বসে ছেলেবেলার মতো আম খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আপনাকে ধন্যবাদ শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম।
10: ধন্যবাদ মাননীয় সদস্য। ইয়েস, আবুল হাসনাত আবদুল্লাহ, আপনি
11: ধন্যবাদ
10: ব্যক্তিগত কৈফিয়ত, 1 মিনিট প্লিজ।
11: ধন্যবাদ মাননীয় স্পিকার। বিধি 274 অনুযায়ী মাননীয় স্পিকার, ব্যক্তিগত কৈফিয়ত যেহেতু আমার নাম ধরে বলা হয়েছে, আমি আমার বক্তব্যের কোথাও আমি এই শব্দ উচ্চারণ করিনি বা এই বাক্য বলিনি যে আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি সেটি বলেছি যে আমার এলাকার মানুষকে যেন কোনোভাবে আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত না করা হয়, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, মাননীয় স্পিকার, আজকেও এই সংসদে আমরা দেখেছি যে জুলাই সংশ্লিষ্ট আমাদেরকে মিন করে একটা কথা বলা হয়েছে যে আমরা আগে রিক্সায় চড়তাম, এখন আমরা গাড়িতে চড়ি। মাননীয় স্পিকার, এই সংসদে আজকে সরকার যারা আছে, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এখন সরকারের যেই গোয়েন্দা সংস্থাগুলো আপনাদের নিয়ন্ত্রণে, DGFI, NSI, পুলিশ, তারপর হচ্ছে মিলিটারি, সবাই আপনাদের নিয়ন্ত্রণে, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মতো দায়িত্বশীল জায়গা থেকে এলিগেশনের টোনে এলিগেশন না দিয়ে আপনারা তদন্ত করে যদি এক টাকার দুর্নীতি, এক টাকার কোনো ধরনের অসুদ উপায়ের কোনো ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব।
10: ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ। না না, এটা বিতর্ক না, প্লিজ, না না, টেক ইউর সিট। জি মাননীয় চিফ হুইপ, মাননীয় চিফ হুইপ।
12: মাননীয় স্পিকার, এটা এটা বিষয় হলো যে এরকমের মাননীয় সদস্য যিনি বক্তব্য রেখেছেন তিনি তার কথা উল্লেখ করেন না, তো এখানে কোনো ব্যক্তিগত কৈফিয়ত এমনি হয় না। আর দুই নম্বর,
10: না না, ওনার নাম উল্লেখ করেছিলেন,
12: নাম বলেছেন। আচ্ছা, দ্বিতীয়ত হলো যে বিষয়টা সংশোধন করা দরকার, মাননীয় স্পিকার, আমি থেরাপি নীতি ছিলাম, আমি তখন শুনেছি, আমি পার্লামেন্ট শুনেছিলাম, আপনি বলছেন চিফ হুইপের পক্ষ থেকে 3 মিনিট সময় দিয়েছে, মাননীয় স্পিকার, আমি কিন্তু চিফ হুইপ আমার পক্ষ থেকে না, বিরোধী দলীয় চিফ হুইপের পক্ষ থেকে 3 মিনিট সময় দিয়েছিলেন, আপনি খেয়াল করেছিলেন কি না?
10: আমি বিরোধী দলটা অ্যাড করে নিলাম, ঠিক আছে, খুশি, থ্যাংক ইউ। জনাব সাইদ আল নোমান, আপনি বসেন দয়া করে, মানে কৈফিয়তের বিতর্ক যাবে না, আপনি ওনার নাম ধরে বলেছিলেন, উনি ওনার বক্তব্য বলেছেন, টেক ইউর সিট প্লিজ, থ্যাংক ইউ। আলোচনায় অংশগ্রহণ করবেন নারায়ণগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আবুল কালাম। জনাব আবুল কালাম, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ আপনাকে।
13: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বক্তব্যের শুরুতে মহান আল্লাহর নিকট স্বাধীনতার মহান ঘোষক বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থা পুনরুদ্ধার ও রক্ষার আপোষহীন দেশনেত্রী সাবেক 3-3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। কৃতজ্ঞতা জানাই জাতীয়তাবাদী দলের সংগ্রামী জননন্দিত চেয়ারম্যান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে দলীয় মনোনয়ন দিয়ে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই আমার নারায়ণ 5 আসনের জনগণকে, যারা আমাকে এবারের 4th বারের মতো এবং আমার পিতা মরহুম হাজী জালালউদ্দিন সাহেবকে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন ভোটের মাধ্যমে নির্বাচিত করে। মাননীয় স্পিকার, 2006 সন পরবর্তী বিগত 20 বছরে অনির্বাচিত সরকার সময় রেখে যাওয়া বিপুল পরিমাণ আভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের বোঝা মাথায় নিয়ে জনকল্যাণমুখী 2026-2027 অর্থবর্ষের জন্য দেশের ইতিহাসে সর্ববৃহৎ 9.38 লক্ষ কোটি টাকার যে দুঃসাহসী বাজেট উত্থাপন করেছেন তার জন্য সুযোগ্য মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মোহাম্মদ চৌধুরী সাহেবকে জানাই ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাজেট হলো এমন একটি বিষয় যেটা প্রতিনিয়ত প্রতি বছরই এটা আলোচিত হয়ে থাকে। আমাদের এই বার্গের বাজেটটি একটি স্বপ্নবিলাসী বাজেট বলে অনেকেই, উচ্চবিলাসী বাজেট তো বলতে পারে, আমি বলবো যে স্বপ্ন যত বড় হয় তার সফলতা তত বেশি হয়। স্বপ্নহীন মানুষ কখনো সফলতার দিকে লক্ষ্য স্থির করতে পারে না এবং যেহেতু পারে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব জানেন যে দীর্ঘদিন তিনি বিদেশে অবস্থান করেছিলেন, বিদেশে থেকেও উনি এই বাংলাদেশের সমৃদ্ধি জনগণের চাহিদা পূরণের জন্য স্বপ্ন দেখেছেন এবং 31 দফার প্রণয়ন করেছিলেন এই দেশকে স্বাবলম্বী করার জন্য। তারই লক্ষ্য নিয়ে তিনি যখন দেশের মাটিতে পদার্পণ করলেন তখন তিনি ঘোষণা দিলেন, আই হ্যাভ এ প্ল্যান, এবং আজকে এই প্ল্যানের মাধ্যমে কিন্তু একটা জিনিস রিফ্লেকশন হচ্ছে আমাদের, যে আগামী দিনের বাজেট কী হচ্ছে, হতে যাচ্ছে, আগামী বাজেটটা আমাদের কতটা ফুলফিল করতে পারব। মাননীয় স্পিকার, একটা কথা আছে ইকোনমিক্সের ইউনিভার্সাল ট্রুথ, সেটা হলো নেসেসিটি ক্রিয়েটস ডিমান্ড। নেসেসিটি ক্রিয়েটস ডিমান্ড হলো, ডিমান্ডটা হলো এমন একটা বিষয় যেটা প্রতিনিয়ত পরিবর্তনশীল। আমরা যেটা গত পাঁচ বছর আগে যে ধ্যান ধারণায় যে অভ্যাসে অভ্যস্ত ছিলাম, যা আমাদের চাহিদা ছিল, আজকে কিন্তু পরিবর্তিত বিশ্ব, সেই পরিবর্তিত বিশ্বের মধ্যে কিন্তু আমাদের সেই চাহিদা আজকে পরিবর্তিত হয়ে গেছে। তা আমাদের নৈতিক যে চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য, এই বিষয়গুলো যেগুলো আছে, এর প্রত্যেকটার সাথেই কিন্তু একটা প্রোডাক্টিভিটির একটা বিষয় আছে, সেটা হলো জ্বালানি। আমরা যদি জ্বালানি খাতকে অর্থাৎ বিদ্যুৎকে যদি আমরা নিরবচ্ছিন্নভাবে

0: ব্যায়াম হবে না, অর্থাৎ ভারসাম্য থাকবে না, এবং তাতেই আমাদের এই ভারসাম্যহীনতার কারণে কিন্তু মানি ইনফ্লেশন হবে, মুদ্রাস্ফীতি ঘটবে। মুদ্রাস্ফীতির আরেকটা কারণ হলো আমাদের বিদেশি কারেন্সি যেটা আসে আমাদের দেশে, যে কারেন্সির এগেনস্টে আমরা বিদেশ থেকে আমদানি করি বা আমাদের দেশে আমরা যে বিনিয়োগের অর্থে যেখানে আমরা রপ্তানি করি সেই ভারসাম্যহীনতাটা চলে আসবে যদি আমাদের এই মুদ্রাস্ফীতিকে আমরা যদি ধরে রাখতে না পারি। এবং এটি বলে মেনটেনেবল বাজেট ইজ এ গুড বাজেট, আমরা যদি এই বাজেটটাকে ধরেই রাখতে পারি, আগামী বছর যদি আমাদের সফলতা আনতে পারি, তাহলে আজকে যে ঘাটতি বাজেটটা আমরা লক্ষ্য করতে যাচ্ছি এই ঘাটতি বাজেটটা কিন্তু আগামী বছর আর আমাদের ঘাড়ে থাকবে না, সেখানে কিন্তু আমরা আমাদের নিজের থেকে স্বাবলম্বী করে তুলতে পারবো, আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারবো। তা আমি আমার যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত, মাননীয় স্পিকার আপনার কাছে আমার আবেদন রইল, আপনি নিজের বিবেচনায় যদি আপনাকে সময় দিতে ইচ্ছে করেন তো আপনি করবেন ইনশাল্লাহ, কারণ আমি আপনাকে বিব্রত করতে চাই না, কারণ আমি একজন নির্বাচিত প্রতিনিধি, আমার জনগণের কথা আপনাকে জানানোর জন্য আমার একটা অধিকার বর্তায় আমার উপরে। আমি শুধু একটাই বলবো যে আমি যে কটা কথা বলবো সেটা কিছু আমার নারায়ণগঞ্জের পাশের জন্য নয়, যে আমি একটা কথা বলছি যে এমআরটি টু এবং এমআরটি সেভেন যেটা নারায়ণকে কানেক্ট করবে, এটা শুধু আমার নারায়ণ পাশে জনগণের আশা জনগণকে আশা পূর্ণ করবে না, এটা কিন্তু আমাদের জাতীয় পর্যায়ে একটা জনসমাজের জন্য একটা প্রয়োজনীয় একটা বিষয় আসবে। আমাদের একটা মেডিকেল কলেজের জন্য আমাদের একটা চাহিদা আছে, জায়গা বরাদ্দ করা আছে, কিন্তু সেটা এখনও বাস্তবিত হচ্ছে না। একটা পিজি আমাদের একটা পুরো একটা দেশের মধ্যে একটা মতো পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউশন, এটা কি হয় নাকি স্যার? আপনি দেখেন এটা এত ডাক্তার আমাদের আসতেছে, আমাদের এত চাহিদা, জনবলের অভাব, ডাক্তারের অভাব, কিন্তু আমাদের প্রোভাইড করার মতো আমাদের স্কোপ নাই। তা আমাদের সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া তো আমাদের অত্যন্ত জরুরি বিষয়। আমার নারায়ণগঞ্জের যেই মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি 2006 সনে 8ই অক্টোবরে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ব্রিজের জন্য। সেই ব্রিজটা আপনার আজকে 2026 20 বছর, আমিও 20 বছর ছিলাম না, এই প্রজেক্টও 20 বছর আর জীবন লাভ করে নেই। আজকে আমার অত্যন্ত সৌভাগ্যের বিষয় যদি আমার এই সরকারের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে আমরা আমাদের মাঝে আবার খুঁজে পাই, তাহলে আমার মনে করব যে নিজেরা অত্যন্ত ধন্য মনে করবো নিজেদেরকে। আমাদের আরেকটি বিষয় আছে
1: জি, 3 মিনিট সময় বাড়ানো হলো আপনার জন্য।
0: থ্যাংক ইউ মাননীয় স্পিকার। আমার শহীদ জিয়া রহমান সাহেবের নামে আমাদের একটা জিয়া হল আছে, সেটাও পরিত্যক্ত অবস্থায় আছে, এবং বিগত স্বৈরাচারী সরকারের সময় আপনারা জানেন যে নার্স 5 আসনটি কিন্তু এই নিষিদ্ধ ঘোষিত দলের একটি বলা যায় সেখান থেকেই উৎপত্তি হয়েছিল, এবং সেখানে দুইটাই রাজনৈতিক পরিবার বিখ্যাত অবস্থায় আছে যাদের সাথে আমাদেরকে লড়াই করে কিন্তু আমাদেরকে এই পলিটিক্স বজায় রাখতে হয়। সেই রকম একটা জায়গাতে আমাদের জিয়া রহমানের নামটাকে শুধুমাত্র উপলক্ষ করে তারা এই অগ্নি সংযোগের মাধ্যমে সেটা বিনষ্ট করে দিয়েছে। গতকালকে আমি আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের সংস্কৃতি প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করছি, করাতে উনি সদয় হয়ে গতকালকেই নির্দেশ প্রদান করেছেন 101 কোটি টাকা একটা প্রজেক্ট নেওয়ার জন্য, উনি ডিসি মহোদয়কে এই ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি আবেদন জানাবো যেন তিনি এই একটি সহযোগিতা প্রণয়নের ব্যাপারে। আমাদের নারায়ণগঞ্জ আমরা সিটি কর্পোরেশনটাকে আমরা মেট্রোপলিটন সিটি করতে পারি, কারণ একসময় প্রাচ্যের ডান্ডি বলেন আর আমাদের এই সুপেয় পানির জন্যে যে বিখ্যাত ছিল না শীতলক্ষ্যা নদীর পানি, সেটা আজকে যেভাবে পরিবেশ দূষণের কারণে বিনষ্ট হয়ে গেছে, সেখানে আমাদের খাবার পানি ব্যবহার তো দূরগতা, নদীপথে যাতায়াত করতেও আমাদের স্বাস্থ্য ঝুঁকি হয়ে যায়। তা আমি পরিবেশ মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করবো যে, এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করবো, ওনারা যেন এই ব্যাপারটা লক্ষ্য করে এবং দেখে কীভাবে আমাদের পানি শোধনাগার বিষয়গুলোকে আমরা ইটিবি প্ল্যান্টের মাধ্যমে কার্যকরভাবে সেখানে যেতে পারি। ইটা ভাটার কাঠামো কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি আসছে, আমার বন্দর একটা শিল্পাঞ্চল সেখানে অজস্র শিল্প কারখানা গড়ে উঠতেছে যেখানে ইটিবি প্ল্যান্টের ব্যবহার নেই, অর্থাৎ কেমিক্যালস ব্যবহারের মাধ্যমে কাঁচামালের মাধ্যমে সেখানে প্রোডাক্ট আসতেছে, এটা আমাদের কাছে জনজীবন বিপন্ন হওয়ার পথে আমরা আছি। মাননীয় স্পিকার, আপনি সময় দিচ্ছেন আমাকে, আমি অত্যন্ত ধন্য মনে করি, তবে আমাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের যে ঢাকা কুমিল্লা মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন রেলের, আমাদের একটা কর্ড লাইনের একটা প্রজেক্ট ছিল আগে থেকেই, ঢাকা কুমিল্লা কিংবা ঢাকা লাকসাম, লাকসাম টু ঢাকা, এই এক্সটেনশন লাইনটা যদি করা যায় সকলে বেনিফিটেড হবে, কারণ 80 কিলোমিটার রাস্তা কমে যাবে, 3 ঘন্টা সময় আমাদের সাশ্রয় হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু জনস্বার্থে, এটা আমার জন্য একান্ন কিন্তু। মাননীয় স্পিকার, আপনার আমাদের গার্বেজ ব্যবস্থা, আমাদের এখন একসময় পাটের জন্য বিখ্যাত থাকলে বা সুতা কাপড়ের জন্য বিখ্যাত থাকলে গার্বেজের ব্যাপার, সেখানে অনেক সময় আনরিস্ট হয়। আমি মাননীয়

0: যে সরস্বতী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো এখানে, যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্যে আপনার প্রশাসনের যে ব্যক্তিরা এখানে আছেন তাদের সহযোগিতা কামনা করি, কারণ তারা এখনও সে ধ্যান ধারণের অবস্থায় আছে। বিগত দিনের স্বৈরাচার সরকারের অধীনে তারা যেভাবে পরিচালিত হয়েছে মনে করে যে এখন বোধ হয় সেইভাবে চললে তাদের জন্য যথেষ্ট মনে হয়। তাদেরকে আমাদের মনে হয় একটু বিহেভিয়ার শিখাতে হবে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা 14 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মীর আহমেদ বিন কাসেম। আপনার সময় 12 মিনিট, আমি দুঃখিত 10 মিনিট।
2: আপনাকে ধন্যবাদ। সম্মানিত অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করছিলেন তখন আমি দম বন্ধ করে অপেক্ষা ছিলাম যে হয়তো এখনই গুমের ভুক্তভোগী পরিবারদের জন্য পুনর্বাসন এবং তাদের ক্ষতিপূরণের জন্য একটি অর্থ বরাদ্দের ঘোষণা উনি দিবেন, কিন্তু আমি হতাশ হলাম যে সেই ঘোষণা তার কাছ থেকে শুনলাম না। এই ভুক্তভোগী পরিবারগুলো যারা তাদের সন্তানের জন্য অপেক্ষা আছে, যে বোনগুলো তাদের স্বামীর অপেক্ষা আছে, যে সন্তানগুলো তাদের পিতার অপেক্ষা আছে, হয়তো অনেককে আমরা কোনোদিন আর ফিরে পাবো না, কিন্তু এই পরিবারগুলোকে আর কতদিন আমরা অপেক্ষা রাখবো? এখনও অর্থমন্ত্রীর এই ক্ষমতা রয়েছেন, এই সেশনেই উনি এই সংশোধনী বাজেট দিয়ে ঘোষণা দিতে পারেন এই ভুক্তভোগী পরিবারদের পুনর্বাসনের জন্য। আমি তা ঘোষণা দেওয়ার জোর আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থ আইনমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন গুম কমিশন এবং মানবাধিকার কমিশন আরও শক্তিশালী করে উনি পুনর্বহাল করবেন, কিন্তু এই বাজেটে গুম কমিশন এবং মানবাধিকার কমিশনের জন্য কোনো বরাদ্দ আমি দেখতে পাচ্ছি না। যদি তার অর্থ বরাদ্দ না দেওয়া হয় তারা জনগণের অধিকার কীভাবে রক্ষা করবেন? আমি এই দুই কমিশনের জন্য বিশেষ বাজেট বরাদ্দ দেওয়ার আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি। এই সংসদে সরকারি দল বিরোধী দল মিলে আমাদের প্রবাসী কর্মীদের জন্য, রেমিটেন্স যোদ্ধা এবং বীরদের জন্য সেবা বৃদ্ধি করার সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, কিন্তু এই বাজেটে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পারলাম না। আমরা যদি তাদের জন্য বাজেট বরাদ্দ না দেই, বিভিন্ন মিশনে যদি বিশেষ উদ্যোগ গ্রহণ না করি, তাহলে আমাদের তাদের সেবা আমরা কীভাবে উন্নয়ন করব? আমি আহ্বান জানাচ্ছি অবিলম্বে যেন সংশোধিত বাজেট এনে আমাদের রেমিটেন্স বীরদের জন্য বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হয়, যাতে সেই সব মিশন থেকে তাদের অ্যাডভান্স কেয়ার এবং অ্যাডভান্স সার্ভিস আমরা দিতে পারি। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি জাতিসংঘের সাধারণ সভায় প্রেসিডেন্সি এখন বাংলাদেশের হাতে। জাতিসংঘের শরণার্থী সভার নির্বাহী কমিটির প্রেসিডেন্সিও এখন বাংলাদেশের হাতে। এই দুটো গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশ আসীন রয়েছে। এটি একটি মোক্ষম সময়, রোহিঙ্গা সমস্যার একটি সমাধান এবং ক্লাইমেট চেঞ্জের জন্য বাংলাদেশের বিশেষ তহবিল আহ্বান করার জন্য। কিন্তু বাজেটে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বিশেষ কোনো বরাদ্দ দেখলাম না। এই অর্থ যেভাবে আমাদের নোয়ান ভাই বলেছেন যে এটা খরচ রেটে বিনিয়োগ, আমরা এইখানে যে অর্থ বিনিয়োগ করব তার শতগুণ বৃদ্ধি হয়ে তহবিল আকারে আমাদের কাছে আসবে, কিন্তু সেই বরাদ্দ পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় অবিলম্বে পিয়ার ফার্ম এঙ্গেজ করা দরকার, বিভিন্ন ক্যাপিটালে লবিস্ট ফার্ম নিয়োগ করা দরকার রোহিঙ্গা ইস্যুতে, ক্লাইমেট ইস্যুতে বাংলাদেশের জন্য বিশেষ তহবিল আনার জন্য। এই বাজেটে যদি সেই ব্যবস্থা না রাখা হয় তারা এই কাজগুলো কীভাবে করবে? মাননীয় স্পিকার, আমরা 54 বছর ধরে স্বাধীন। আমাদের আশেপাশে অনেক দেশ আছে যারা এই সময়ের ভিতরেই দরিদ্র সময় থেকে উঠে উন্নত দেশে পৌঁছে গিয়েছে। সিঙ্গাপুর 50 বছরের তৃতীয় বিশ্ব থেকে প্রথম ফার্স্ট ওয়ার্ল্ডে তার উন্নতি হয়েছে। মালয়েশিয়া এই 50 বছরের ভিতরেই তাদের অর্থনৈতিক পাওয়ার হাউসে তার পরিণত হয়েছে। সাউথ কোরিয়া যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, এই 50 বছরের ভিতরে দাতা গ্রহীতা দেশ থেকে দাতা দেশে পরিণত হয়েছে। 54 বছরে আমরা কী অর্জন করেছি মাননীয় স্পিকার? তাদের থেকে আমাদের সম্পদ কম ব্যাপারটা মোটেই নয়, তাদের থেকে আমাদের জনগণের যোগ্যতা কম সেটা নয়। তাহলে কোন জিনিসের ঘাটতি 54 বছর পরেও আমরা গরিব দেশের তকমা কপালে নিয়ে আমাদের সবার কাছে যেতে হচ্ছে? তার উত্তর হচ্ছে মাননীয় স্পিকার, স্বপ্ন। আমাদের দেশের স্বপ্ন নেই। আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মাইগ্রেশন একটি সমীক্ষা করে দেখেছেন 82% তরুণদের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে স্থায়ীভাবে দেশ ত্যাগ করা। যদি তরুণদের ভিতরে এই স্বপ্ন বিরাজ করে তারা দেশ কেমন করে করবে? মাননীয় স্পিকার, সিঙ্গাপুরের স্বপ্নবাজ নেতার নাম ছিল লি ইউ কোয়ান ইউ। মালয়েশিয়ার সপ্তবাজ নেতার নাম ছিল মাহাতির মোহাম্মদ। সাউথ কোরিয়ার সপ্তবাজ নেতারা দেখিয়েছেন যে আমাদেরকে দাতা নয়, দান গ্রহীত নয়, দাতা হতে হবে। আমাদের স্বপ্ন দেখানোর কেউ নেই মাননীয় স্পিকার। খুব অল্প সময়ের জন্য একজন সপ্তবাজ নেতা আমরা পেয়েছিলাম, তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সারা বাংলাদেশের জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আমরা আয়তনে ছোট হতে পারি, অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারি, কিন্তু আমাদের স্বপ্ন একদিন বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু তাকে আল্লাহ বেশি দিন সময় দেয়নি। আজকে আমাদের আবার দরকার স্বপ্নবাজ নেতৃত্ব, যারা আমাদের এই আমাদের এই তরুণদেরকে আবার স্বপ্ন দেখাবে, তাদের স্বপ্ন দেখাবে 50 বছর পর আমাদের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় আমরা নিয়ে যাব যে শুধু আমাদের দেশের তরুণদেরকে শিক্ষিত করা নয়, সারা বিশ্বের তরুণদের শিক্ষা করার জন্য তারা বাংলাদেশকে বেছে নেবে। অর্থ আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে এই স্বপ্ন দেখাতে হবে যে 50 বছর পর আমাদের শুধু দেশের মানুষকে আন্তর্জাতিক মানের শিক্ষা চিকিৎসা নয়, সারা আঞ্চলিক লোকদের মেডিকেল ট্যুরিজমের প্রাইম ডেস্টিনেশন হবে বাংলাদেশ। আমাদের প্রতিরক্ষা সেক্টরকে স্বপ্ন দেখাতে হবে 50 বছর পর শুধু আমাদের দেশের নিরাপত্তা নয়, যে বিশ্বের যেখানেই মানবতা আটকে উঠবে সেখানে আমাদের সেনাবাহিনী চলে যাবে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এই স্বপ্নের অভাবে বাজেট, যদি আমরা স্বপ্ন দেখাতে চাই তাহলে আমাদের নেতৃবৃন্দকে শুধু কথার ফুল জুড়ে নয়, কাজে প্রমাণ করতে হবে তারা সবার আগে দেশকে প্রায়োরিটি দিচ্ছেন। এই স্বপ্ন দেখানোর জন্য, এই স্বপ্নবাদ নেতৃত্বের জন্য আমাদের সবার প্রয়োজন সকল কিছুর উপরে দেশকে বেছে নেওয়া। যেখানে আমার বিদেশের চিকিৎসা না করে আমি দেশের চিকিৎসা করাবো, যাই হোক সেই পরিণতি, আমার দেশের বাইরে অর্থ সম্মত গড়সুদ থাকলেও আমি দেশকে বেছে নেব আমার বিনিয়োগের জন্য। আমাদের দরকার এমন একটি নেতা যিনি কবি নজরুলের মতো বলবেন, কি আছো জওয়ান, হো ভগবান, হাকেছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, দুর্গম গিরি কান্তর গুরু, দুস্তর পারা বার হে, লঙ্কিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের তরুণদের হুঁশিয়ার করে স্বপ্ন দেখার নেতৃত্বের অপেক্ষা আমাদের তরুণরা আছে। মাননীয় স্পিকার, যদি স্বপ্ন আমরা দেখাতে পারি তারা পাহাড় অতিক্রম করবে, সমুদ্র পাড়ি দেবে, নির্দেশ দেওয়ার প্রয়োজন হবে না। তার প্রমাণ দেখতে চান? প্রমাণ দেখার জন্য সীমান্তর দিকে তাকান, আমাদের দেশপ্রেমিক জওয়ানদের পাশে আমাদের নিরস্ত্র জনতা জীবন বাজি রেখে সীমান্ত পাহারা দিচ্ছে, কেউ তাদের নির্দেশ দেয়নি, কেউ তাদের কোনো বেতন ভাতা দেয়নি। যদি আমরা তাদের অনুপ্রাণিত করতে পারি তাদের মধ্যে এমন প্রাণ সঞ্চালন হবে যে এই দেশ এই 54 বছর পর আরো 54 বছর পার হয়ে যাবে কিন্তু ভাগ্য বদলাবে না। তার জন্য আমাদের জাতির স্বপ্ন দেখাতে হবে। মাননীয় স্পিকার, আমি আহ্বান জানাচ্ছি এই 55 আমাদের এই বাজেট আগামী 1 অর্থ বছর চিন্তা করে আমরা করেছি, অত হয়তো 5 বছর, কিন্তু আমাদের দরকার 50 বছরের একটি মহাপরিকল্পনা এবং সব কিছুর ব্যাপারে সেই স্বপ্নের প্রতিফলন আমাদের আনতে হবে। মাননীয় স্পিকার, আমি দায় স্বীকার করে নিচ্ছি, আমরা নেতৃত্ব, আমরা যারা রাজনৈতিক নেতা আছি, আমরা আমাদের জীবনে তার প্রতিফলন হয়তো দেখাতে পারিনি। এর জন্য 82% তরুণ দেশের বাইরে জীবন গড়ার স্বপ্ন দেখছে। আসুন সবার আগে আমরা নিজেরা পরিবর্তন হই। লি কুয়ান তার সিঙ্গাপুরে ক্লিন গভর্নমেন্ট নামে একটি আইডিয়া লঞ্চ করেছিলেন। উনি সরকারি দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছিলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি দুর্নীতির প্রমাণ হিসেবে আইন পাশ করেছিলেন এবং নিজের মন্ত্রী পরিষদের বহু মন্ত্রীকে তিনি দুর্নীতির দ্বারা শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমাদের দুর্নীতি দমন কমিশন কি কাজ করতে পারবে? মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ একটি দুর্রোগ ব্যাধিতে আক্রান্ত হলেন, তার জরুরি চিকিৎসা করা প্রয়োজন। মালয়েশিয়ান ডাক্তাররা বললো আপনাকে দেশের বাইরে যেতে হবে। উনি বললেন আমার এই চিকিৎসা দেশে করতে হলে কয়দিন সময় লাগবে? তারা বললো মিনিমাম 2-3 বছর চলে যেতে পারে, এর মধ্যে আপনার স্বাস্থ্যের যে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। উনি বলেছেন আমি 3 বছর অপেক্ষা করব, তারপরে দেশের বাইরে চিকিৎসা করব না। উনি দেশে 3 বছর অপেক্ষা করেছেন, সেই প্রযুক্তি দেশে নিয়ে এসছেন, সেই চিকিৎসার ব্যবস্থা করেছেন, তারপর তার অপারেশন দেশের মাটিতে হয়েছে। মানে স্পিকার, এইসব কাজ কখনো অর্জন করা সম্ভব নয় যদি আমরা সেই স্বপ্ন না দেখাতে পারি। আমাদের আহ্বান করছে আসুন আমরা স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখি শুধু এই দক্ষিণ এশিয়া নয়, সারা বিশ্বের বুকে আমাদের মানুষ, আমাদের ছাত্র, আমাদের গ্র্যাজুয়েটদেরকে হায়ার করার জন্য ইন্টারন্যাশনাল জব মার্কেট লাইন ধরবে আমাদের দেশের দরজায়। আমাদের দেশে ব্যবসা করার জন্য এমন স্মুথ অ্যান্ড স্ট্রিম লাইনড ইনভেস্টমেন্ট ওয়ে আমরা তৈরি করবো। সিঙ্গাপুরে কেউ যদি ব্যবসা শুরু করতে চায় মাত্র 3 কার্যদিবসে তিনি ব্যবসা শুরু করতে পারেন, আমাদের দেশে ব্যবসা শুরু করতে কয়দিন সময় লাগে? মাননীয় স্পিকার, সর্বশেষ আমি বলতে চাই আমাদের এই দেশ মাটির নিচে যে সম্পদ আল্লাহ দিয়ে রেখেছেন, ভৌগোলিকভাবে যে কৌশলগত অবস্থান আল্লাহ আমাদের দিয়ে দিয়ে রেখেছেন, আমাদের তরুণদের মধ্যে যে প্রতিভা আল্লাহ দিয়ে রেখেছেন, তার হক আমরা তখনই আদায় করবো যখন সব কিছুর উপরে আমাদের দেশ এবং দেশের মাটি এবং মৃত্যুর পর যে কঠিন জবাব দিয়ে আছে তার চিন্তা মাথায় নিয়ে আমাদের দেশের নায়করা দেশ পরিচালনা করতে শিখবেন, তখনই আমাদের এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। মাননীয় স্পিকার, আসুন 50 বছরের স্বপ্ন দেখি, আমরা নিজেরা দেখি, আমাদের দলীয় কর্মীদের দেখাই, আমাদের জনগণকে দেখাই, সবাই মিলে করি নতুন বাংলাদেশ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য।

0: মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 30 মিনিট বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন মাগরিবের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন হামদ ও নাত পেশ করা হচ্ছে।

এতক্ষণ প্রথমে হামদুনাথ পেশ করা হলো এবং পরে ভক্তিমূলক গান শুনলেন। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে। সংসদ কার্যক্রমে এখন মাগরিবের নামাজের বিরতি চলছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন পাঁচ মিশালি গান শুনতে পাবেন।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, মাগরিবের নামাজের বিরতির পর সংসদ কার্যক্রম এখন আবার শুরু হচ্ছে। এখন তা জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

মাননীয় সদস্যবৃন্দ, বাজেট সম্পর্কিত সাধারণ আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনায় অংশগ্রহণ করবেন মানিকগঞ্জ দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মইনুল ইসলাম খান। আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ।

0: প্রদানের জন্য। মাননীয় স্পিকার, দীর্ঘ 17 বছরের অর্থনৈতিক সামাজিক দুর্বর্তনের ফলে দেশের অর্থনীতি খাদের কিনারে চলে এসেছিল। আমি বিশ্বাস করি মাননীয় অর্থমন্ত্রীর প্রস্তাবিত এই বাজেট, এই জনমুখী বাজেট এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিগত সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক দুরবস্থা থেকে দেশকে সঠিক পথে নিয়ে এসে আপামর জনগণের মনে স্বস্তি এনে দেবে এবং এই দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে। মাননীয় স্পিকার, স্বল্প আয়ের জনগণের আর্থিক সংগতি বৃদ্ধির লক্ষ্যে ব্যক্তিগত কর সীমা 3,50,000 থেকে 3,75,000 করা হয়েছে, যা 2028-29 সালে 4,00,000 টাকায় উন্নীত হবে। এই বাজেটে মহিলা, প্রবীণ জনগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, পুঙ্গ, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তির অভিভাবকের জন্য কর প্রদানতা, এছাড়া জামানতের উপর আবগারি শুল্ক অব্যাহতির সীমা 3,00,000 থেকে বৃদ্ধি করে 4,00,000 টাকায় করা হয়েছে। এতে স্বল্প আয়ের মানুষের মনে স্বস্তি আসবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, চাল, গম, আলু, ভোজ্য তেল, পেঁয়াজ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানির ক্ষেত্রে উৎসে কর 5% থেকে কমিয়ে 0.5% করার জন্য। এর ফলে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে এবং জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, জনসাধারণের চিকিৎসা ব্যয় কমিয়ে আনার লক্ষ্যে স্বাস্থ্যখাতে গত বাজেটের চেয়ে 50% বৃদ্ধি করে 69,469,00,000 টাকা প্রস্তাব করা হয়েছে এবং একই সাথে ঔষধ প্রস্তুতের কাঁচামাল আমদানির ক্ষেত্রে উৎস কর, কিডনি ডায়ালিসিস ফিল্টার, কার্ডিয়াক স্টেন্ট ইত্যাদি আমদানির ক্ষেত্রে এবং চোখের লেন্স সরবরাহের ক্ষেত্রে ভ্যাট ও আগাম কর সম্পূর্ণরূপে অব্যাহতি প্রদান করা হয়েছে। আমি এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, দরিদ্র নিরসন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং বর্তমান সরকারের অন্যতম একটি নির্বাচনী অঙ্গীকার, ফ্যামিলি কার্ড, মা ও শিশু সহায়তা কর্মচারী, বয়স্ক ভাতা কার্যক্রমের সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি, মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী বৃদ্ধি ইত্যাদি মাধ্যমে দরিদ্র নিরসন ও সামাজিক উন্নয়নে এই বাজেট অত্যন্ত সময় উপযোগী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কৃষি, শিক্ষা, শিল্প, বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তাব করা হয়েছে, যা দেশের টেকসই ও সামাজিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত বলে আমার বিশ্বাস। মাননীয় স্পিকার, পরিশেষ একটি বিষয়ে আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। জনমনে একটি ধারণা যে সরকারি কোষাগারে কোনো অতিরিক্ত অর্থ জমা হলে তা আর ফেরত আসে না, এর ফলে উৎসে কর ও উৎসে মূসক আদায় বাধাগ্রস্ত হচ্ছে। অতিরিক্ত আদায়কৃত অগ্রিম আয় কর ও মূসক ফেরত প্রদানের প্রক্রিয়া সহজ করার জন্য কিছু প্রস্তাবনা মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন। ফেরত প্রক্রিয়া সময় উপযোগী ও প্রযুক্তি নির্ভর হলে তা দ্রুত কার্যকর করা সম্ভব হবে, জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং উৎসে কর ও মূসক আদায় বেগবান হবে, রাজস্ব আয় বৃদ্ধি হবে। এ ব্যাপারে বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংস্কার ও তা দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি একটি জনমুখী সময় উপযোগী বাজেট প্রণয়নের জন্য। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকারের রাজনৈতিক অঙ্গীকার প্রতিফলন এই বাজেট বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিকভাবে স্থিতিশীল হবে এবং জনগণের মুখে হাসি ফুটবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন গাজীপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য।

0: জনাব এস এম রফিকুল ইসলাম। জনাব এস এম রফিকুল ইসলাম, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
1: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আজকের বাজেট অধিবেশনে আমাকে কথা বলতে দেওয়ার জন্য, সুযোগ দেওয়ার জন্য। এবারের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এটি শুধু একটি বড় বাজেট নয়, এটি অগ্রাধিকার পরিবর্তনের বাজেট। 9,38,000 কোটি টাকার এই বাজেটের মূল ভিত্তি হল অর্থনৈতিক স্থিতিশীলতা, সাধারণ মানুষের সুরক্ষা, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং ভবিষ্যৎমুখী অর্থনীতি গঠন। মাননীয় স্পিকার, আজ আমাদের প্রয়োজন দক্ষ জনশক্তি, সুস্থ পরিবার, নারী নিরাপত্তা, কর্মক্ষম যুব সমাজ, শক্তিশালী এসএমই খাত, আধুনিক কৃষি, বহুমুখী রফতানি এবং জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থা। আমি মনে করি প্রস্তাবিত বাজেটে এসব গুরুত্বপূর্ণ বিষয়কে যথাযথ গুরুত্ব দেওয়া হয়েছে। এই লক্ষ্যগুলোকে সামনে রেখে সামাজিক অবকাঠামো খাতে মোট 2,79,001 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের 29.74%। ভৌত অবকাঠামো খাতে 1,74,988 কোটি টাকা এবং সাধারণ সেবা খাতে 2,45,117 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, কর্মসূচিতে সর্বোচ্চ গুরুত্ব প্রদান সরকারের নির্বাচনী অঙ্গীকারের প্রতিফলন। মাননীয় স্পিকার, আমি বাজেটের কয়েকটি শক্তিশালী দিক আপনার সামনে তুলে ধরতে চাই। প্রথমত, মানব সম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মানব সম্পদ উন্নয়নে 1,28,426 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট জিডিপির 42.8%। সংশোধিত বাজেটে এই হার ছিল 22.9%। এটি শুধু সংখ্যার পরিবর্তন নয়, এটি রাষ্ট্রের অগ্রাধিকার মৌলিক পরিবর্তনের প্রতিফলন। প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ শিক্ষা, স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি প্রমাণ করে যে সরকার শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের উৎপাদনশীলতাকেও গুরুত্ব দিচ্ছে। দ্বিতীয়ত, স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য বরাদ্দ বৃদ্ধি অত্যন্ত প্রশংসনীয়। স্বাস্থ্য বিভাগে 49,387 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যেখানে পূর্ববর্তী সংশোধিত বরাদ্দ ছিল 21,934 কোটি টাকা, এবারে বরাদ্দ গতবারের চেয়ে দ্বিগুণ। আমাদের দেশে একটি বড় অসুস্থতা এখনও অনেক পরিবারের জন্য আর্থিক সংকট ডেকে আনে, তাই স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি, হার্ট স্ট্যান্ড, ডায়ালাইসিস, আইল্যান্স সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রীর উপর কর অব্যাহতি সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃতীয়ত, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে। সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের বছরের তুলনায় 14.4% বেশি। ফ্যামিলি কার্ড, খাদ্য সহায়তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী সহায়তা, নিম্ন আয়ের মানুষের জন্য বিভিন্ন কর্মসূচিকে আমরা শুধু অনুদান হিসেবে দেখব না, এগুলি অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তি। কারণ একজন দরিদ্র মানুষ যখন ন্যূনতম খাদ্য ও নিরাপত্তা পায়, তখন তার ক্রয় ক্ষমতা বাড়ে, বাজার সচল থাকে এবং সমাজে স্থিতিশীলতা বজায় থাকে। চতুর্থত, নারী ও শিশু উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য 5,196 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 20টি নতুন ডে কেয়ার সেন্টার, 10,40,000 নারীর খাদ্য সহায়তা, কর্মজীবী নারীদের নিরাপদ যাতায়াতের জন্য পিঙ্ক বাস সার্ভিস চালুর উদ্যোগ প্রমাণ করে যে নারী উন্নয়নকে শুধু কল্যাণমূলক কর্মসূচি নয়, অর্থনৈতিক উৎপাদনশীলতার অংশ হিসেবে দেখা হচ্ছে। একজন মা যদি নিরাপদ ডে কেয়ার সুবিধা পান, একজন কর্মজীবী নারী যদি নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পারেন, একজন নারী উদ্যোক্তা যদি সহজে আর্থিক সুবিধা পান, তাহলে শুধু পরিবার নয়, পুরো অর্থনীতি উপকৃত হবে। পঞ্চমত, কৃষি ও খাদ্য নিরাপত্তা জোরদারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস, সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন, পরিবহন সুবিধা বৃদ্ধি, বাজার ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, এসএমই খাতের বিকাশ, রপ্তানি বহুমুখীকরণ, স্টার্ট আপ ইকোসিস্টেমকে শক্তিশালী করার পদক্ষেপ প্রশংসার দাবি রাখেন। মানে স্পিকার, একটি বড় বাজেটের সফলতা নির্ভর করে শুধু ব্যয়ের উপর নয়, বরং রাজস্ব আহরণের সক্ষমতার উপরও। আমাদের কর জিডিপির অনুপাত এখনও সন্তোষজনক পর্যায়ের নয়, তাই করের হার বৃদ্ধি নয় বরং করের আওতা সম্প্রসারণ এবং কর প্রশাসনের আধুনিকায়ন, ডিজিটাল কর ব্যবস্থাপনা এবং কর ফাঁকি রোধের মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানোর উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। যারা নিয়মিত কর প্রদান করেন তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে নতুন করদাতাকে অন্তর্ভুক্ত করা এবং স্বচ্ছ ন্যায্য কর ব্যবস্থা গড়ে তোলাই হওয়া উচিত আমাদের ভবিষ্যৎ কৌশল। মানে স্পিকার, বাজেট হলে আমরা যে সাধারণত যেটি দেখি, মানুষ ভাবে প্রথমে যে বাজার দরে কি হবে, জিনিসপত্রের দাম বাড়বে কিনা। এবারে বাজেট আমি বলতে চাই নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর কর প্রত্যাহার ও কর সহনশীল নীতির ফলে বাজারে অতিরিক্ত মূল্য বৃদ্ধির চাপ কমবে এবং সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে আমরা আশাবাদী। চিকিৎসা ব্যয় কমবে, তরুণদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। মানে স্পিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এখন আর শুধু পরিবেশগত বিষয় নয়, এটি অর্থনৈতিক নিরাপত্তা।
0: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন সাতক্ষীরা চার আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব জি এম নজরুল ইসলাম। জনাব ইসলাম, আপনার সময় ১২ মিনিট। ধন্যবাদ।
2: মানে স্পিকার, একটু বেশি দাবি করবো আপনার কাছে, পরে একটু দেওয়ার চেষ্টা করবে। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্য যারা এখানে আছেন এবং দেশবাসী সকলকে আমার সালাম। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি 2026-27 অর্থবছরের বাজেট পেশ করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর এই 54-55 বছর গত হল, এ কয় বছরে প্রতিবারেই যারা ক্ষমতায় থাকেন তারা বাজেট পেশ করেন। সকলে একটি কথা বলেন যে তাদের বাজেট উন্নয়নের বাজেট, ধারা অব্যাহত রাখবেন, জনবান্ধব বাজেট ইত্যাদির, উন্নয়নের রোডম্যাপ ইত্যাদি ইত্যাদি। মাননীয় স্পিকার, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। মানে অর্থমন্ত্রী বলেছেন এ বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। মাননীয় স্পিকার, বাজেট কি, এটা কি গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক, এ দেশের জনগণ খুব বেশি বোঝে না। এখানে যারা আমরা সংসদে আছি তারা হয়তো অনেকেই কথা বলে থাকেন, এরপরে ব্যাখ্যা করে থাকেন। এ ব্যাপারে জনগণ বুঝবে যখন, তখন তাদের পেটে আঘাত লাগে, অর্থনীতিতে আঘাত লাগে, দেশ দুর্ভিক্ষে চলে যায়, তখন তারা একটু বোঝে। মাননীয় স্পিকার, মানে অর্থমন্ত্রী সর্বসাকল্যে 9,30,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন, 38,000 কোটি টাকার। এতে রাজস্ব খাতে আয় করবেন 5,88,000 কোটি, বাকি 3,50,000 কোটি টাকা কোথার থেকে আসবে স্পষ্ট বলা নেই। হয়তো ভ্যাট কিংবা অন্য কিছু থেকে কিছু আসতে পারে, কিন্তু অনেকে বলেছেন এই ঘাটতি যে পূরণ হবে এটা ঠিক বিশ্বাস করা যায় না। মাননীয় স্পিকার, বাজেটের গাণিতিক কিংবা জ্যামিতিক যোগ বিয়োগ কিংবা গুণ ভাগের প্রশ্ন তুলে বাজেটের আঙ্গিক সৌষ্ঠব নষ্ট করতে চাই না। এ বিষয়ে যাবৎ সংসদে আমার অসংখ্য সম্মানিত সদস্যগণ চুলচেরা বিশ্লেষণ করেছেন। আমি একটি ভিন্নধর্মী আলোচনায় যেতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থবছর ফিসক্যাল ইয়ার হল জুন টু জুলাই, জুলাই টু জুন। এদেশে আষাঢ় শ্রাবণের বর্ষণধারার মাস। মাননীয় স্পিকার, কেন জানেন আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ বাজেটের অর্থবছরে এই জুলাই টু জুন নির্ধারণ করলেন? বর্ষণ বন্যা ক্লিষ্ট মেঘমালার এই দেশে কাজ করার সময় ওই সময় না, ওখানে তো অনেকে কাঁথা মুড়ি দিয়ে ঘরে শুই থাকার সময়। অথচ এই সময়টা বাজেটের প্রারম্ভিক এবং শেষ নির্ধারণ করে বোধহয় আমাদের দেশের নেতৃবৃন্দ ঠিক করেননি। অন্যান্য দেশে কিন্তু এপ্রিল টু মার্চ, আমাদের ভারতে পার্শ্ববর্তী ফিসক্যাল ইয়ার। আমি স্পষ্টভাবে আজকে এই বাজেট আলোচনা পথে বলতে চাই, আইন করে হলেও আমাদের দেশে এই বাজেটের ফিসকাল ইয়ার ডিসেম্বর জানুয়ারি অথবা এপ্রিল মার্চ করা উচিত। মাননীয় স্পিকার, দ্বিতীয় হল কদিন আগে এই সংসদের সরকার দুই তৃতীয়াংশ সমর্থনের বুনিয়াদে কণ্ঠ ভোটে হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাশ করেছেন। মাননীয় স্পিকার, এই সম্পূরক বাজেট কি এটাও দেশবাসী খুব বেশি জানে না। এটি হলো সরকার তার নিজস্ব প্রয়োজনে খুশি মতো খরচ করতে বেহুদে কিছু টাকা খরচ করে বসে কিংবা খরচ করে এই টাকাকে পূরণ করবার জন্যে সম্পূরক বাজেট হিসেবে পাশ করানো হয়। মাননীয় স্পিকার, আমেরিকাতে শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও যুদ্ধকালীন সময়ে তারা যদি কোনো টাকা বরাদ্দ করে কংগ্রেস ডেকে আইন করে তারা পাশ করার ব্যবস্থা করে। আমাদের দেশে সে সিস্টেম নাই। আমি আরেকটি স্পষ্ট মন্তব্য করতে চাই, পরামর্শ দিতে চাই, আমাদের দেশে ভবিষ্যতে কোনো টাকা যদি বাড়তি খরচ লাগে সংসদ চলাকালীন সময়ে অধিবেশন ডেকে সেটা পাশ করা উচিত বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, বাজেটের একটি বিষয় তিনি অবতারণা করেছেন, সেটি হলো সুশাসন। এখানে মাননীয় অর্থমন্ত্রী অতি সুন্দর বচনে ভাবগম্ভীর কণ্ঠে উচ্চারণ করেছেন যে বাংলাদেশে বাংলাদেশ বিনির্মাণে, মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্যে সকল ধরনের নিয়োগ বদলি পদোন্নতি মেধা সততা দক্ষতা অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ যোগ্যতাই অন্যতম শক্তি হিসেবে বিবেচনা করা হবে তিনি উল্লেখ করেছেন। মাননীয় স্পিকার, আমি স্পষ্ট বলতে চাই, তিনি যে ক্যান্ডিডেটগুলো উল্লেখ করেছেন গণতন্ত্রে গিয়ে বাংলাদেশে, আমরা ইতিমধ্যে দেখছি জেলা পরিষদে এবং অন্যান্য স্থানীয় গভর্নমেন্টের ক্ষেত্রে তিনি স্বেচ্ছাচারী কায়দায় প্রশাসক নিয়োগ দিয়ে তিনি এই গণতান্ত্রিক অবস্থানটাকে ঠিক করলেন কি না, আমি আপনাদেরকে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে সরকারকে চিন্তা করতে বলবো। প্রসঙ্গত বলতে চাই, আমাদের বিএনপির ভাইরা প্রায় বলে থাকেন, আমরা ওটা স্বীকার করি, মাদার অফ ডেমোক্রেসি আমাদের মরহুম বেগম খালেদা জিয়া, তার যোগ্য পুত্র সংসদের নেতা, মাদার অফ ডেমোক্রেসির পুত্র নেতা হয়ে এই মাদার অফ ডেমোক্রেসিকে ধ্বংস করে কেন তিনি কাজটা করতে গেলেন, কেন নির্বাচন দিয়ে করলেন না, আমার সংসদের কাছে প্রশ্ন। আমি দাবি করব এটাকে বাতিল করে নির্বাচনের মাধ্যমে, জনপ্রতিনিধিদের মাধ্যমে জেলা প্রশাসক এবং অন্যান্য স্থানীয় পর্যায়ের নেতা নির্বাচন করা হোক। মাননীয় স্পিকার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের কথা তিনি বলেছেন, আমি কয়েকটি বিষয়ে বেশি বলবো না। মাননীয় স্পিকার, সরকার বলেছে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক সামাজিক অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমপ্রতিক সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার নাকি অঙ্গীকারাবদ্ধ। মাননীয় স্পিকার, সরকার আসে সরকার যায়। বাজেটে উল্লেখ করে চট্টগ্রাম বা দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা সরকারের কৌশলগত একটা উদ্যোগ নিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা চাই বাংলাদেশে ইসলাম প্রচার ও আগমনের দুয়ার চট্টগ্রাম দেশের প্রধান বাণিজ্যিক বন্দরের উন্নতি হোক। আমি কয়েকবার এ সংসদে এসেছি অতীতে, যতবার এসেছি শুনি চট্টগ্রামের উন্নয়ন, চার রাস্তা ছয় রাস্তার লেন, আজ পর্যন্ত চট্টগ্রামের চার এবং ছয় রাস্তার লেনের সমাপ্তি ঘটল না, আরও কত বছর যাবে তার ঠিক নেই। মাননীয় স্পিকার, আমি বলি চট্টগ্রামের উন্নতি হোক, ছয় লেন হোক চার লেন হোক, সাথে সাথে আমাদের মোংলা বন্দর এবং অন্যান্য স্থলবন্দর যেগুলো বাংলাদেশে আছে এগুলোরও উন্নতি করা হোক। মোংলা বন্দরে কোনো রেল লাইন সেখানে এখনো স্পষ্ট হয়নি, রাস্তাঘাট এখন কাদা, গাড়ি ঘোড়া চলে না, জাহাজ ভিড়তে পারে না, এবং আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে বারো চোদ্দোটা জেলা আছে এই বন্দর থেকে মালামাল সেখান থেকে সরবরাহ করা হয়। আমি দাবি করব চট্টগ্রাম বন্দরের পাশাপাশি সেকেন্ড স্থানীয় হিসেবে মোংলা বন্দরের উন্নতি অব্যাহত থাকুক। মাননীয় স্পিকার, আমাদের সাতক্ষীরা থেকে রেল লাইন নাই, আমাদের একটু আগে মানে কয়েক বছর আগে গত সরকারের আমলে তারা রেললাইনের জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। আমি 2006 সালে চার সালে সংসদে সাতক্ষীরা রেলের জন্য প্রস্তাব দিয়েছিলাম, এখন বেনাপোল থেকে আমাদের নাবরণ পর্যন্ত, নাবরণ থেকে বেনাপোল পর্যন্ত কিছু অ্যাসেসমেন্ট হয়েছে বলে আমরা জেনেছি, এবার ওইখান থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত। মাননীয় স্পিকার, মুন্সিগঞ্জ শ্যামনগরের নীলডুমুর একটি বৃহত্তম বাণিজ্যিক এলাকা, সুন্দরবন সন্নিহিত এলাকা। সুন্দরবনের কাঠ, পাতা, মধু, এগুলো হ্যাভি লোডেড সম্পদ, এগুলো বাইরে যেতে অনেক কষ্ট হয়। যদি রেললাইন স্থাপন করা হয়, সুন্দরবনের উন্নতি হবে এবং সেখানে ব্যবসা বাণিজ্য উন্নতি হবে এবং লক্ষ লক্ষ জনগণের চলাচলের জন্য সেখানে সুবিধা হবে। মাননীয় স্পিকার, আমি রেললাইনের জন্যে দাবি করছি। মাননীয় স্পিকার, অঞ্চল ভিত্তিক উন্নয়নের কথা, আমাদের দেশে অঞ্চল ভিত্তিক উন্নয়ন সুষম বণ্টন যেটা বলা হয়ে থাকে, ইতিমধ্যে লক্ষ্য করেছি কিছু কিছু জেলায়, উপজেলায় শত কোটি টাকা বরাদ্দ হয়েছে, আবার কিছু বড় জেলায় খুব কমই বরাদ্দ হয়েছে। সুশাসন কী করে হবে? একজন মাননীয় এমপি একটু আগে বললেন যে হাসানাত আবদুল্লাহকে, মাননীয় এমপিকে উপলক্ষ করে, তোমাকে দেওয়া হবে না, আপনাকে দেওয়া হবে না, জনগণকে দেওয়া হবে। হ্যাঁ, এটা আমরা চাই জনগণকে দেওয়া হোক, আমরা তো কোনোদিন চাই না। জনগণের কাছে সুষম বণ্টন যাতে পৌঁছায় এ দাবি আমরা সরকারের কাছে করছি, মন্ত্রীর কাছে করছি। মাননীয় স্পিকার, সাতক্ষীরার একমাত্র বস্ত্র মিল দীর্ঘদিন বন্ধ। মাননীয় স্পিকার, এই মিলটা চালু হওয়া দরকার। হাজার হাজার লোক বেকার হয়ে বসে আছে। এই সাতক্ষীরার উন্নয়নের জন্যে আমাদের এই বস্ত্র মিল চালুর দাবি করছি। একটা আমরা ইউনিভার্সিটির দাবি করছি, সাতক্ষীরা জলবদ্ধতা নিরসনের দাবি করছি। মাননীয় স্পিকার, সাতক্ষীরা কথা বলতে গেলে বলতে সারা বিশ্ব জানে, সারা দেশ জানে সাতক্ষীরা একটা ইসলামিক এলাকা। তারা ধর্ম অনুভূতিতে তারা অনেক অগ্রগণ্য বলে অনেকে মনে করে। এই সাতক্ষীরার চারটে চারটে ছিটে ইসলামিক সেন্টিমেন্টের মানুষেরা প্রায় 70% 80% ভোট দিয়ে চারজন এমপিকে নির্বাচন করেছে। এই সাতক্ষীরা সম্পর্কে মাননীয় স্পিকার, আমরা যেদিন শুনলাম ঢাকাতে বসে, যিনি বর্তমানে ডিসি সাহেব আছেন, এই ডিসি একজন মহিলা ডিসি, এনার নাম হলো কাউসার আজিজ। এই কাউসার আজিজ সাহেব গত পরশুদিনকে খেলার উদ্বোধন বা খেলা ক্রীড়ার অনুষ্ঠানের ক্রীড়ামন্ত্রীদের নিয়ে একটি অনুষ্ঠানে তিনি কত প্রসঙ্গে না জানি না বলেছেন, সাতক্ষীরা নাকি ধর্মান্ধ এগিয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। মাননীয় স্পিকার, আমি ডিসি সাহেবকে বলবো, সরকারকে বলতে চাই, এই ডিসি সাহেব তিনি আরও বলেছেন যে একটা সাংস্কৃতিক উন্নয়ন করা দরকার। ওই ডিসি সাহেবের যদি আপনি চেয়ারে বসে থাকে, দাঁড়িয়ে থাকে, বক্তৃতা দেয়, দেখা যাবে সাংস্কৃতিক কারে বলে তার চেয়ারাই ফুটে উঠেছে কি সংস্কৃতি নিয়ে লালন করেন। তিনি কি ওই সংস্কৃতি চাচ্ছেন সাতক্ষীরাতে? আমরা চাচ্ছি, আগে ডিসি সাহেব ছিলেন মাত্র 3-4 মাস, তিনি মোটামুটি ভালো কাজ করছিলেন, তিনি সহানুভূতির সঙ্গে ভালোভাবে সুন্দরভাবে পরিবেশ সৃষ্টি করে কাজ করছিলেন। বর্তমান ডিসি সাহেব এসে তিনি এমন এক পরিবেশ সৃষ্টি করছেন, এই শান্ত সাতক্ষীরাকে উত্তপ্ত করে তোলবার চেষ্টা করছেন। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব এই ডিসি সাহেবকে এখনই প্রত্যাহার করা হোক, তা নাহলে শান্ত সাতক্ষীরা অশান্ত হয়ে যাবে। মাননীয় স্পিকার, আমি সরকারের কাছে অনুরোধ করছি আপনার মাধ্যমে, এই রকম মন্তব্য সাতক্ষীরাবাসী বিগত 100 বছর এরকম মন্তব্য কোনো শুনি নাই। আমি আশা করব এই সাতক্ষীরার জন্যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি থাকে, সেই ব্যবস্থা আপনি করবেন। মাননীয় স্পিকার, কিছু কথা বলতে হচ্ছে যে আমরা
0: মাননীয় সদস্য অসংখ্য ধন্যবাদ, টাইম ইজ আপ, 4 মিনিট দেওয়া যাবে না, বড় জোর 1 মিনিট, থ্যাংক ইউ।
2: 1 মিনিট আর একটু বেশি করে দেন মাননীয় স্পিকার। এটা আমাদের অযাচিত কথা নাকি আমরা বলছি? অযাচিত কথা কোনটা আমরা জানি না। ওনারা তো প্রায় বলে থাকেন আমাদের সম্পর্কে, অনেক কথা বলে থাকেন, আমার অনেক নোট ছিল, আমরা বলতে পারছি না। এখন আমি একটা শুধু কথা বলবো, সেটা হলো এই যে রাজাকার যুদ্ধবিরতি সম্পর্কে কথা শুনতে শুনতে কান ঝালাপালা মাননীয় স্পিকার। আমি একজন মুক্তিযোদ্ধা, স্পিকার সাহেব নিজে বলেছে রণাঙ্গনে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, অত জায়গায় রাজাকার নাকি আছে। মানে স্পিকার, রাজাকারের যে তথ্য স্বাধীনতার পরে তথ্য দেওয়া হয়েছিল, নিশ্চয়ই আপনি দেখেছেন, সেখানে আওয়ামী লীগের মধ্যে প্রায় 1,080 জন রাজাকার, আর বিএনপির মধ্যে 700 কতজন রাজাকার, জামাতের মধ্যে 33 জন রাজাকার। মাননীয় স্পিকার, এই সংখ্যা 71-এর পরের সংখ্যা, আওয়ামী লীগের দেওয়া সংখ্যা। এই যদি সত্য হয়ে থাকে তাহলে আমাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে পরিবেশ করার দরকারটা কি? আমরা কোনদিন করি না।
0: অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন কিশোরগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ আপনাকে।
3: আলহামদুলিল্লাহ, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2026-2027 অর্থ বছরের বাজেট আলোচনায় আমি প্রথমেই শ্রদ্ধা জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যার নির্দেশনায়, যার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই বাজেট প্রস্তুত করা হয়েছে, এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে। মাননীয় স্পিকার, একটা বিষয় আমাদেরকে আমরা জানি সবাই, দীর্ঘ 17 বছরের লুটপাট, খুন, গুম, রাহাজানি, হত্যা, আয়নাগর ইত্যাদির মাধ্যমে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, এবং আপনি নিজেও এই আন্দোলন সংগ্রামে ছিলেন আমাদের সাথে। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে পরবর্তীতে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে, ফ্যাসিস্টের পতনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, এবং এই বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত দেশ, বিধ্বস্ত প্রশাসন সব মিলিয়ে এই বিধ্বস্ত ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেট প্রস্তুত করার জন্য আমাদের অর্থমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। মাননীয় স্পিকার, এই বাজেটে আমরা দেখেছি, আমি গ্রামে থাকি, গ্রামের মানুষের সাথে আমার সদা সম্পর্ক আছে। আমরা যখন ছোট ছিলাম আমরা দেখেছি যে 1979 সাল থেকে সমস্ত বাজেটের প্রতিক্রিয়া আমি দেখেছি। বাজেট ঘোষিত হলেই দেশে আন্দোলন হতো, সংগ্রাম হতো, এমনকি হরতাল পর্যন্ত হয়েছে বাজেটের বিরুদ্ধে, বাজেট বরাদ্দ নিয়ে। এইবার আমি দেখেছি আমার এলাকা কটিয়াদি পাখন্দিয়াতে এই বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল হয়েছে, কারণ এইবার কোনো দ্রব্যের মূল্য বাড়ে নাই। এইবার সকল 60টি কৃষি পণ্য থেকে কর প্রত্যাহার করা হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ, দ্বিতীয় বরাদ্দ রাখা হয়েছে, এবং সামাজিক নিরাপত্তার জন্য অনেক বরাদ্দ রাখা হয়েছে, যেখানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যেখানে আমাদের জুলাই যোদ্ধারা এবং তাদের ভাতা বৃদ্ধি করা হয়েছে, আমাদের সেই বিধবা, বয়স্ক, পঙ্গু তাদের জন্য ভাতার আওতা বাড়ানো হয়েছে এবং ভাতাও বৃদ্ধি করা হয়েছে। আজকে যাদের জন্য বাজেট তাদের মধ্যে আনন্দ আছে, তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। আমরা যখন শুনি, যখন বলা হয় যে এটা লুটপাটের বাজেট, তখন আমরা বড় কষ্ট পাই, কারণ লুটপাট কোথা থেকে পাইলেন ওনারা? আজকে এইটা এই বিএনপি সরকারের প্রথম বাজেট, এরপরে আরও 4টা বাজেট ইনশাল্লাহ এই সংসদে পেশ করা হবে, তখন তারা বুঝতে পারবেন আমাদের সেই ভালো মন্দ, তখন তারা বলতে পারবেন, যাচাই করে সেখানে বলতে পারবেন। এই অর্থ বছরের যে কয়টা দিন, এটা বিগত অন্তর্বর্তী সরকারের আমলের সেই দিনগুলি আমরা পেয়েছি। আমরা লক্ষ্য করেছি যে যুবকদের জন্য, ছাত্রদের জন্য, আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য, আমাদের সেই কৃষকের জন্য, সামাজিক সুরক্ষার জন্য, তরুণদের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে এই বাজেটে। এই বাজেট জনবান্ধব, এই বাজেটে ব্যবসার জন্য ব্যবস্থা রাখা হয়েছে, আমাদের চিকিৎসার যারা দুস্থ, যারা ক্যান্সার এবং এরকম গুরুতর রোগীদের জন্য সমাজকল্যাণ থেকে যেখানে 50,000 টাকা দেওয়ার ব্যবস্থা ছিল, এখানে এখন রাখা হয়েছে 1,00,000 টাকা, এবং আমাদের সেই কিডনি ডায়ালিসিসের জন্য, আমাদের চোখের লেন্সের জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে, যাতে আমাদের দেশে দুস্থ মানুষ যাতে সহজেই চিকিৎসা পায়, সেই জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে আমরা এখানে সবাই, বলা হয় মজলুমের সংসদ, এই কথা সত্য, কেউ ফাঁসির সেল থেকে ফিরে এসেছেন, কেউ কারাগার থেকে ফিরে এসেছেন, কেউ পালিয়ে থাকতেন, আমরা যারা এখানে আসি প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা ছিল এবং আমার বিরুদ্ধে সর্বশেষ মামলাটা হয়েছিল জুলাই 2024 মামলা নাম্বার 9724 এটার প্রধান আসামি ছিলাম আমি, যেটা এই আমরা এই সকলে মিলে এই সংসদ এই জাতি এই সরকার গঠন করেছি। এই সরকারকে সেই সমালোচনা করতে হবে যে সমালোচনা আমরা সমালোচনা পছন্দ করি, সমালোচনা করতে হবে গঠনমূলক, কিন্তু লুটপাটের বাজেট, কল্পনা বিলাসী বাজেট, এই চানাচুরের বাজেট ইত্যাদি ইত্যাদি কথা বলে এটা অনাহূত কথা কথা বলা হচ্ছে। আমরা আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই, তবে এরকম সহযোগিতা যেটা আমি একটা কথা বলবো, এই সংসদে এই কথাটা হয়েছে যখন বগুড়ার ইলেকশনের দিন, যেটা বাই ইলেকশন বগুড়া এবং আমাদের শেরপুরের এই নির্বাচনের দিন আমাদের এখানে বাজেট প্রণয়ন ছিল, আমাদের বিরোধী দলের একজন সদস্য বাজেটের উপর আপত্তি দিয়ে বক্তব্য রাখছিলেন, তখন উনি বললেন যে বগুড়া আর মাগুড়ার ইলেকশন নাকি একরমলে ইলেকশন হয়েছে, বগুড়া নাকি সেখানে ভোট ডাকাতি হয়েছে, এই কথা বলে তিনি আবার বললেন ওনাদের একজন কর্মী গুরুতর আহত হয়েছে, এই কথা বলে আবার উনি বক্তব্য রাখলেন। একটু পরে আরেকজন ওনাকে কানে কানে বললেন, উনি দাঁড়াইছিলেন, বললেন সেই কর্মী মারা গেছে, সমস্যরে সবাই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছেন। এই আপনি সেদিন আমাদের স্পিকার স্যার সভাপতিত্ব করছিলেন, এই সংসদের সেই কার্যবিবরণীতে এই ইন্নালিল্লাহি পর্যন্ত আছে। একটা সুস্থ মানুষকে আমি পরের দিন পত্রপত্রিকা ঘেঁটে খুব খোঁজখবর নেওয়ার চেষ্টা করলাম, সেখানে কোনো ভোট ডাকাতি হয় নাই, সেখানে যেটা চেষ্টা করা হয়েছে তারাই বরং ভোট ডাকাতি করার চেষ্টা করেছে, সেখানে ভোট ডাকাতি হয় নাই, সেখানে সুষ্ঠু ইলেকশন হয়েছে, দ্বিগুণ ভোট পেয়ে আমাদের বাদশাহ নির্বাচিত হয়েছেন, তারপরেও একটা মানুষের মৃত্যুর খবর এই মহান পার্লামেন্টে দেওয়া হলো, যেটা এরপরে আর কোনো বক্তব্য দিয়ে এটাকে তারা সংশোধনের চেষ্টা করা হলো না, এটা এক্সপঞ্জ হলো না। মাননীয় স্পিকার আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, মাননীয় স্পিকার আজ এখন আমি আমার এলাকার কথা বলতে চাই, আমার সেই কঠিয়াদি এবং পাখুন্দিয়া দুইটি উপজেলা 18টি ইউনিয়ন।
0: মাননীয় সদস্য, জি জি জি জি, 2 মিনিট দেয়া হলো বৃষ্টি ভেজার কারণে, 2 মিনিট।
3: মাননীয় স্পিকার, আপনি জানেন যে সেই আন্দোলন ময়মনসিংহে আমরা আইনজীবী ফোরামের প্রোগ্রাম ছিল, আমাদের জয়ন আলাবিদিন স্যার আপনি ছিলেন, এই বৃষ্টিতে ভিজে কাক ভিজা হয়ে সেদিন আমরা সেই আন্দোলন সংগ্রাম করেছিলাম ফ্যাসিস্টের বিরুদ্ধে। মাননীয় স্পিকার, আমি আমার এই পাকুন্দিয়া কঠিয়াদির মানুষের জন্য কিছু কথা বলতে চাই। এখানে আমার নির্বাচনী এলাকার রাস্তাঘাট অত্যন্ত খারাপ, ভাঙাচোরা এবং মেরামত করা হয় নাই, এই রাস্তাঘাট তৈরিও করা হয় নাই গত 17 বছরে। এই ইউনিয়ন পর্যায়ে রাস্তাঘাট তৈরির জন্য আমি মাননীয় সড়ক এবং সেতু মন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি, আমার একটি ব্রিজ আছে, এটা হলো দত্তের বাজার থেকে মুনিরি কান্দা ব্রিজ, আমাদের মঠখোলা থেকে সেই আড়ালিয়া ব্রিজ, আমাদের এই ব্রিজগুলি নির্মাণ করা খুবই জরুরি, যে বৈরাগীর চর থেকে মনতলা জীবননাথ সাহার ব্রিজ, নওগাঁ থেকে সিমহা ব্রিজ, আরিয়ারধর ব্রিজ, দক্ষিণ চরপুকা থেকে উটনির বাজার ব্রিজ, এইগুলি রামপুর থেকে কাজির চর ব্রিজ, এই ব্রিজগুলি খুবই জরুরি। এবং আমার এলাকায় একটা সুগার মিল ছিল, কালিয়া চাপড়া সুগার মিল, এটা ফ্যাসিস্টের আমলে 2015 সালে এটা নামমাত্র দামে সেই নিটোল গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে, বিক্রি দলিলে শর্ত আছে এখানে কলকারখানা স্থাপন করতে হবে, এই মিলের জায়গা বিক্রি করা যাবে না, অথচ এই নিটোল গ্রুপ এখানের জায়গা বিক্রি করছে, এখানে কোনো কলকারখানা স্থাপন করছে না, এই কলকারখানা স্থাপন করলে আমার এলাকা সহ আমার পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার যুবকরা এখানে কর্ম করে খেতে পারবে। আমি আমাদের বাণিজ্য মন্ত্রীর কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব যেন সেখানে এই ব্রিজটাকে এই এটাকে চালু করা হয়। এবং আমার
0: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, আলোচনায় অংশগ্রহণ করবেন দিনাজপুর এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।

মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতার নিবিড় সুপারভিশনে পরিণত হয়েছে। সেখানে একটি ঘাটতি বাজেট দেখানো হয়েছে, যে ঘাটতির পরিমাণ ২,০০০,০০০,০০০০ কোটি টাকা। এই ঘাটতির পরিমাণটা বড় কথা নয়, কথা হলো যে অতীতে কী রকম ঘাটতি বাজেট ঘোষণা করা হয়েছিল, কারণ আমাদের স্বাধীনতার পর থেকে বরাবরই ঘাটতি বাজেট দেখানো হয়েছে। আমাদের এই উন্নয়নশীল দেশগুলোতে ঘাটতি বাজেটই হয়। এই ঘাটতি বাজেট নিয়ে অনেক কথা বলা হয়েছে। এখানে সবচেয়ে পজিটিভ যে বিষয়টা আমি দেখেছি, ২০২৩-২৪ ঘাটতি বাজেট ছিল জিডিপির 4.05%, ২০২৬-২৭ সেটা জিডিপির

0: এই ঘাটতি বাজেট ক্রমান্বয়ে কমিয়ে আনা যায়। অনেক স্পিকার, সংসদে আমরা বিভিন্ন ধরনের বক্তব্য শুনেছি বাজেট নিয়ে, বিশেষ করে বিরোধী দল থেকে অনেক রকম কথা এসেছে, কিছু কথা পজিটিভ, কিছু নেগেটিভ, কিছু সংসদের এই কার্যক্রম সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। আজকেই অনেক কথা শুনলাম। একটু আগে আমাদের বিরোধী দলের সাংসদ বলে গেছেন যে ব্যাংকগুলোকে একীভূত করা হয়েছে, তো ব্যাংক তো এই আমাদের সরকার একীভূত করেনি, তো আপনাদের যে সরকারটি ছিল আগে সেই সরকার একীভূত করে গেছে। এখানে আরও অনেক কথা বলা হয়েছে, বলা হয়েছে যে IMF লোন, আমাদের মাননীয় আরেকজন সাংসদ বলেছেন IMF লোন স্যার করানোর জন্য আমাদের মন্ত্রী সাহেব ফিরে এসেছে, স্যার করেনি। আমি বলতে চাই IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক লোন খুব ভালো, সফট লোন, ইন্টারেস্ট কম এবং একটা লং পিরিয়ড আমরা পাই। এই ধরনের লোন পাওয়ার জন্য সরকার দেনদেবার করতে হয়। IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের লোন পাওয়ার জন্য যে শর্তগুলো তারা দেয়, অনেক সময় আমাদের অর্থনীতির জন্য সেই শর্তগুলোকে মেনে নেওয়া যায় না আমাদের। এই জন্যই IMF এর লোন একটা লং টাইম নিয়ে নেগোসিয়েট করতে হয়। কাজে এটাকে বিরোধী দলের নেতা আমাদেরকে একটা ভুল দেখছেন অথবা এটা ব্যর্থতা দেখছেন, কিন্তু এটা এই ধরনের কথাগুলো না বুঝে বলা উচিত নয়। এখানে আমাদের বিরোধী দলের একজন সাংসদ বলেছেন এটি একটি দল বান্ধব বাজেট, অত্যন্ত অবজেকশনেবল একটা কথা, এবং আরেকজন বলেছেন অর্থনৈতিক মাফিয়াদেরকে ডেকে আনা হয়েছে, সেটা সম্ভবত ইসলামী ব্যাংকের সেই ব্যক্তির কথা বলা হয়েছে। কিন্তু আমরা কোথাও দেখিনি যে BNP গভর্নমেন্ট, এই সরকার অর্থনৈতিক কোনো মাফিয়াকে ডেকে এনেছে। আমরা দেখিনি ইসলামী ব্যাংকের সেই ব্যক্তিকে ডেকে আনার মতো কোনো পরিস্থিতি আমরা দেখিনি, বরং আমরা দেখেছি ইসলামী ব্যাংকটাকে বর্তমানে ব্যর্থ একটা ব্যাংক বানানোর জন্য আপনারাই চেষ্টা করছেন। সেন্ট্রাল ব্যাংক যে কোনো ব্যাংকের যে কোনো MD-কে চেয়ারম্যানকে অপারেশন করার ক্ষমতা রাখে, এটা সেন্ট্রাল ব্যাংকের ইস্যু। এইটার সাথে একটা রাজনৈতিক দল জড়িত হচ্ছে কেন, এটা আমার প্রশ্ন মাননীয় স্পিকার। এখানে ইসলামী ব্যাংকে দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে চেঞ্জ করার ফলে তার সামনে যে মব সৃষ্টি করা হচ্ছে, আন্দোলন করা হচ্ছে দলীয় কর্মীদের দ্বারা, যাদেরকে বলা হচ্ছে এরা হলো সাধারণ গ্রাহক, এটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে, এটা কারা করছে কীভাবে করছি। ইভেন ইসলামী ব্যাংকের কিছু কর্মকর্তা কর্মচারী এদের সঙ্গে জড়িত, এটা সোশ্যাল মিডিয়ায় এসেছে। এতে কী হচ্ছে, এই ব্যাংকটির প্রতি মানুষের ভয় সৃষ্টি হয়েছে, ভীতির সৃষ্টি হয়েছে, মানুষ তাদের টাকা তুলে নিচ্ছে। আলটিমেটলি এই ব্যাংকটাকে একটি ব্যর্থ ব্যাংক বানানোর জন্য যারা চেষ্টা করছেন সেটা আপনারাই। একটি চেয়ারম্যান এবং একটা MD কোনো ব্যাংকের চেঞ্জ হওয়ার পর যে আন্দোলন হতে পারে, এইটা একমাত্র বাংলাদেশি উদাহরণ, পৃথিবীতে কোথাও এটা নেই। মাননীয় স্পিকার, এই বাজেটে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে, সময় তো প্রায় শেষ। যাই হোক, আমি মোটা দাগে যে কথাগুলো বলতে চাই যে এই বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে 1,44,338 কোটি টাকা বলা হয়েছে। বিশেষ করে আমি ফ্যামিলি কার্ডের কথা বলতে চাই। এই ফ্যামিলি কার্ড নিয়ে অনেক রকম ব্যঙ্গাত্মক কথা বলা হচ্ছে, কিন্তু প্রণোদনা একটি স্বীকৃত পদ্ধতি সারা বিশ্বে, এটাকে অর্থনীতিকে চালিকা শক্তি হিসাবে এটাকে গণ্য করা হয়। ইভেন এই যে কোভিডের সময় আমেরিকার মতো শক্তিশালী একটা অর্থনীতির দেশে $4.1 trillion এই প্রণোদনা দেওয়া হয়েছিল, যারা জবলেস ছিল তাদের জন্য, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যাদের ব্যবসা বসে ছিল তাদের জন্য, কারণ অর্থনীতি।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 2 মিনিট দেওয়া হলো।
0: মাননীয় স্পিকার, 2 মিনিট এনাফ নয়। যাই হোক, আমাদের যে বিষয়গুলো সরকারের জন্য খুবই প্রয়োজন, আমরা বাজেট ছাড়াই

0: আমাদের প্রয়োজন জনশক্তি রপ্তানি নিয়ে আমাদের কাজ করা প্রয়োজন, কারণ আমরা যে জনশক্তি রপ্তানি করছি এটা হলো আনস্কিল ওয়ার্কার। আমাদেরকে স্কিল ওয়ার্কার জনশক্তি রপ্তানি করা প্রয়োজন। আমরা পাচ্ছি প্রতি বছর $30 বিলিয়ন অ্যাভারেজ, সেটাকে $60 থেকে $70 বিলিয়ন খুব করা খুব সহজ যদি আমরা স্কিল ওয়ার্কার পাঠাতে পারি। আমাদের FDI একটা বিরাট ইস্যু, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ছাড়া এই দেশে আমরা বাজারে যত কথা বলি, যত আলোচনা করি, যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই দেশে না আসে তাহলে এই দেশের ডেভেলপমেন্ট GDP গ্রোথ কখনো 7% প্লাস যাবে না। আমরা যদি আমাদের সমসাময়িক দেশগুলো দেখে থাকি, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, আমাদের ফিলিপাইন, এই দেশগুলোতে আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখব FDI দিয়েই তারা ডেভেলপ করেছে। ইন্ডাস্ট্রিয়াল ছাড়া, শিল্প উদ্যোক্তা ছাড়া, শিল্প ছাড়া, শুধু কৃষির উপর ভিত্তি করে এই দেশের ডেভেলপমেন্ট হবে না। বাজেট নিয়ে আমরা যত কথাই বলি, আলটিমেটলি যদি আমরা এখানে এক্সপোর্ট না বাড়াতে পারি, ইন্ডাস্ট্রি না বাড়াতে পারি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি না আসে, লোকাল এন্টারপ্রেনাররা তাদের ইনভেস্টমেন্ট দিকে এই দেশের ডেভেলপমেন্ট হবে না। সো এই ব্যাপারে আমি আশা করব মাননীয় অর্থমন্ত্রী এই ব্যাপারে কাজ করবেন। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার নিয়ে দু একটি কথা বলতে চাই। আমার উপজেলা বীরগঞ্জ এবং কাহরোল দুইটি উপজেলা নিয়ে আমার এলাকা। এখানে অনেকগুলো বিষয় আছে বলার মতো, কিন্তু আমি মোটা দেখে যেটা বলতে চাই, রাস্তাঘাট আমরা আগে আলোচনা করেছি, আমাদের রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। আমার হাসপাতালে, যেখানে আমার হাসপাতালে যেটা দুইটা হাসপাতাল আছে বীরগঞ্জ এবং কাহরোলে, আমি অলরেডি স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার আবেদন জানিয়েছিলাম যে আমাদের জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন, গাইনি অ্যান্ড অবস সার্জারি, অ্যানেস্থেসিওলজি, এইগুলো আমাদের চারজন ডাক্তার আমার খুব প্রয়োজন। এখানে আমার একটি বীরগঞ্জ কাহরোলকে একটি পৌরসভার জন্য আমি আমার মাননীয় ইনস্যুরেন্স মন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলাম। আমার
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা অংশগ্রহণ করবেন চাপাই নবাবগঞ্জ 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনার সময় 15 মিনিট। ধন্যবাদ।
2: বিসমিল্লাহির রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় জাতীয় সংসদে আমরা বাজেট পাশ হতে দেখেছি, আমরা বাজেট নিয়ে আলোচনা করছি। আমাদের এই বাজেট একটি বড় বাজেট, একটি বড় স্বপ্ন, একটি বড় বাজেট, একটি বড় স্বপ্ন, একটি রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তবে সেই বাজেট বাস্তবায়নে আমাদের যে সার্বিকভাবে প্রস্তুতি দরকার, আভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা, বৈদেশিক ঋণের ভার এবং দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত বিগত 15 বছরের যে বাংলাদেশ, এই সব কিছুকে সামনে রাখলে একটা বড় বাজেট কতটা আমরা বাস্তবসম্মতভাবে বাস্তবায়ন করতে পারবো সেই বিষয়টি স্বাভাবিকভাবেই আমাদের সামনে প্রশ্ন আসে। মাননীয় স্পিকার, বাজেট আলোচনা এখানে সরকারি দল এবং বিরোধী দল আলোচনা করবেন, আমরা চাই যৌক্তিক আলোচনা হোক। সরকারি দল এই বাজেট প্রণয়নে তাদের প্রচেষ্টা এবং তাদের কার্যক্রম, সরকারি দলের সকল MPদের এখানে অংশগ্রহণের সুযোগ ছিল না, বিরোধী দলের MPদের তো সুযোগ থাকার কথা নয়। সুতরাং স্বাভাবিকভাবেই একটি বাজেট এতদিন পরে সংসদে কথা বলার সুযোগ হয়েছে, এই বাজেট নিয়ে, বাজেটের ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনাটিকে বাজেটের বিরুদ্ধে অবস্থান হিসাবে বিবেচনা করাটা, এটা আমি মনে করি দৃষ্টিভঙ্গিগত একটা ত্রুটি, সেই বিষয়ে আমাদের সবার সজাগ হওয়া উচিত। আমরা তো কথা বলবই, আমরা একটা বাজেট, এই বাজেটে সরকারের একটি দৃষ্টিভঙ্গি আছে, বিরোধী দল হিসাবে, বিরোধী দলের একজন সদস্য হিসাবে আমার একটি দৃষ্টিভঙ্গি থাকতে পারে, সেই দৃষ্টিভঙ্গিটি স্বাভাবিকভাবে আপনাদের সামনে বা এই মহান সংসদে তুলে ধরা আমাদের দায়িত্ব, জনগণ আমাদেরকে সেই জন্যই এখানে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, 2026-27 সালের যে বাজেট, এই বাজেটটি একটি ট্রেডিশনাল বাজেট, একটি গতানুগতিক বাজেট, এই বাজেটে তেমন কোনো নতুনত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। বাজেট প্রণয়ন এবং এই প্রণয়নের সাথে সম্পৃক্ত হচ্ছেন আমদারা, অতীতও আমদারা ছিলেন, এখনও বাজেট প্রণয়নে আমদারা সম্পৃক্ত। জনগণের প্রতিনিধি হিসাবে মাননীয় নির্বাচিত এমপিদের এখানে সম্পৃক্ত হওয়ার তেমন কোনো সুযোগ নেই। বাজেটের কলেবর বৃদ্ধির একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি, কালো টাকাকে আবাসন খাতে সাদা করার জন্য একটা সুযোগ রাখা হয়েছে। অথচ আমরা জীবনভর বলে আসলাম, আমাদের ট্রেজারি বেঞ্চে যারা আছেন তারাও বললেন যে আমরা কালো টাকা সাদা হওয়া এটি নীতিগতভাবে অগ্রহণযোগ্য, কিন্তু সেটি এখানে করা হয়েছে। বিগত বাজেটের প্রত্যেকটি খাতের সাথে পার্সেন্টেজ যুক্ত হয়েছে। আসলে বাজেট প্রণয়ন প্রক্রিয়া যদি তৃণমূল থেকে উপরে নিয়ে আসা হতো তাহলে এটি আরও স্বচ্ছ, আরও বাস্তবসম্মত এবং আরও গ্রহণযোগ্য হতো, কিন্তু এটি হচ্ছে উপর থেকে নিচে বাজেট তৈরি হয়েছে। আসলে গোটা বাংলাদেশের তৃণমূল পর্যন্ত সার্বিক বেহাল অবস্থা, জীবনমানের যে অবনতি এটা এখানে সম্পৃক্ত পরিপূর্ণ হওয়াটা এখানে সম্ভব নয়, যেহেতু উপর থেকে বাজেট তৈরি হয়েছে, তৃণমূল থেকে উপরে বাজেটে সবগুলো উপাদানকে নিয়ে আসা হয়নি। মাননীয় স্পিকার, বাজেটের কাঠামোগত কোনো পরিবর্তন নেই, সুতরাং আমি স্বাভাবিকভাবেই যুক্তিসঙ্গতভাবে আমি বলতে পারি যে বাজেটটি গতানুগতিক, এটি ট্র্যাডিশনাল এবং এখানে নতুনত্ব কিছু নেই। মাননীয় স্পিকার, এই বাজেটে দুর্নীতি এবং অপচয় রোধে সুনির্দিষ্ট কোনো বিশেষ নির্দেশনা দেওয়া হয়নি। বাজেটে বিভিন্ন মন্ত্রণালয় এবং খাতের মধ্যে সমন্বয়হীনতা এবং বৈষম্য রয়েছে, সুতরাং এটি একটি ট্র্যাডিশনাল ধারাবাহিক বাজেটের অংশ। এটি একটি ঋণ নির্ভর বাজেট এবং আমি আগেও বলেছি যে বড় স্বপ্ন আমরাও দেখতে চাই, আমরাও বাংলাদেশকে একটা মানবিক, বসবাসযোগ্য, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি দেশ হিসাবে আমরা পৃথিবীর মানচিত্রে স্থান পাক, আমরা সেটিও চাই। কিন্তু মাননীয় স্পিকার, চূড়ায় উঠে যদি আমাদের শক্তির অভাবে আমরা সেখান থেকে একবার পিছলে যাই তাহলে আমাদেরকে অনেক বেশি নিচে নেমে আসতে হবে, এটি হচ্ছে সংশয়, অন্য কিছু নয়। মাননীয় স্পিকার, আমরা আমাদের যে বাজেট 9,38,000 কোটি টাকার যে বাজেট, এখানে ঘাটতি বাজেট 2,43,000 কোটি টাকা, এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি এটাকেই বলবো যে আমাদের বৈদেশিক উৎস থেকে যে 1,16,000 কোটি টাকা এবং ব্যাংকিং ও অন্যান্য খাত থেকে, আভ্যন্তরীণ উৎস থেকে 1,35,000 কোটি টাকার ঋণ নেওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, এটা যদি আমরা হিসাব করি তাহলে বৈদেশিক ঋণের এই লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 84% বেশি এবং ফ্যাসিস্ট আমলের শেষ যে বাজেট সেই বাজেটের বৈদেশিক সহায়তার চেয়ে 66% বেশি। সুতরাং স্বাভাবিকভাবে এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। আসলে বাঙালি হিসাবে ঋণ করে ঘি খাওয়ার যে আমাদের প্রবণতা, এখানে আমরা সেটাই লক্ষ্য করছি। মাননীয় স্পিকার, বাজেটের লক্ষ্য কী হওয়া উচিত? বাজেটের লক্ষ্য হওয়া উচিত অর্থনৈতিক সমৃদ্ধি এবং পর্যায়ক্রমিক আত্মনির্ভরশীলতা অর্জন। তৃণমূল তথা প্রান্তিক এলাকার কাঠামোগত উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবনমানের উন্নয়ন, এটি লক্ষ্য হওয়া উচিত। একটা মডেল বাজেট আমরা যদি সামনে রাখি তাহলে বেকারত্ব দূরীকরণ ও ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির বৈশিষ্ট্যতা থাকা উচিত, দারিদ্রতা দূরীকরণের লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রাধিকার থাকা উচিত, দুর্নীতি ও অপচয় রোধের সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকা উচিত, ঋণ নির্ভরশীলতা পর্যায়ক্রমে কমানোর পদক্ষেপ এবং সেক্ষেত্রে স্পষ্ট দিক নির্দেশনা থাকা উচিত বলে আমি মনে করি। একটি মডেল বাজেটের জন্য আত্মনির্ভরশীলতার লক্ষ্য অর্জনের দিকে গুরুত্ব দেওয়া উচিত, রাজস্ব খাতের আয় কমপক্ষে 90% থেকে 95% অর্জনের লক্ষ্যমাত্রা থাকা উচিত। সম্মানিত মাননীয় স্পিকার, আজকে আমরা যদি আমাদের এই বাজেটকে আমরা সামনে রাখি, আমাদের সামনে চ্যালেঞ্জগুলো কী, অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়েছে, আমি সেদিকে যেতে চাই না। আমরা মূল্যস্ফীতির কথা বলছি। এই মূল্যস্ফীতি আমরা বলছি যে বাজেট পেশ করার পরে জিনিসপত্রের মূল্য বাড়েনি, অত্যন্ত কৌশলগতভাবে সরকার বাজেট প্রকাশ পেশ করার 7-10 দিন আগে থেকেই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে, এরপরে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছেন, এলএনজি এসএনজি সহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছেন, স্বাভাবিকভাবেই মূল্য বৃদ্ধি হয়েছে। এটি একটি। আরেকটি হচ্ছে, আসলে আমরা যখনই সরকারি দল এবং বিরোধী দল ট্রেডিশন থেকে বের হয়ে আসা উচিত। আমরা সরকারি ট্রেজারি বেঞ্চে বসলেই একটা ম্যাজিক চশমা আমাদের কাছে চলে আসে, এই ম্যাজিক চশমায় আমরা বাজারে গেলেও ঊর্ধ্বগতিটা আমাদের ঊর্ধ্বগতি মনে হয় না মাননীয় স্পিকার। এটি হচ্ছে আমাদের সমস্যা। আমি 2,43,000 কোটি টাকার বাজেট ঘাটতি, এই অর্থায়ন একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা কতটা বাস্তবসম্মত হবে? আমরা যদি বৈদেশিক ঋণের দিকে আমরা নজর দিই, তাহলে যেটি হবে, সময় মতো আমরা আমাদের কাজগুলো করতে পারবো না, আবার বৈদেশিক ঋণের শর্তগুলো পূরণ করতে গিয়ে আমাদেরকে অনেক কিছু ছাড় দিতে হবে। সুতরাং বৈদেশিক ঋণের এই লিমিটেশনসকে আমাদের অবশ্যই সামনে রাখতে হবে মাননীয় স্পিকার। আমরা যদি আভ্যন্তরীণ ঋণের উপর নির্ভর করি, তাহলে ব্যাংক ভঙ্গুর ব্যাংক ব্যবস্থাকে তুলে উঠানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তো আমরা লক্ষ্য করছি না। বরং বিগত 20 বছরে যেভাবে ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, সেগুলো দেশে ফিরিয়ে আনার জন্যে 3-4 মাসে আমরা কোনো অগ্রগতি দেখি নাই। পাশাপাশি বর্তমান ব্যাংক ব্যবস্থাটাও এটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করার ছিল অগ্রাধিকারের ভিত্তিতে, সেটিও সম্ভব হয়নি। সুতরাং আগামী দিনে আমাদের এই ব্যাংক থেকে ঋণ নিয়ে, অবশ্য ব্যাংকগুলো সরকারকে ঋণ দিতে পছন্দ করে এই জন্য যে এটা রিটার্ন পাওয়া যায়, কিন্তু সামগ্রিকভাবে আমাদের বিনিয়োগ, আমাদের বাণিজ্য, আমাদের শিল্প, বেসরকারি কর্মসংস্থান সব কিছুই ক্ষতিগ্রস্ত হবে এবং বিপর্যস্ত হবে। আমরা চাই ইসলামী ব্যাংক সহ আরও 5টি ইসলামী ব্যাংক, অন্যান্য ব্যাংকের যে তারল্য, যে দুরবস্থা, যে বিপর্যস্ত অবস্থা, এই সব কিছু থেকে এটিকে তুলে আনার জন্য রাষ্ট্রীয় হস্তক্ষেপ বন্ধ করা হোক, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হোক। আমরা চাই যে এটিকে আগামী দিনে জনগণের আস্থার একটি ব্যাংক হিসাবে বা ব্যাংক ব্যবস্থা হিসাবে আমরা গড়ে তোলার জন্য সবাই মিলে আমাদের চেষ্টা করা উচিত। এস আলম এবং তার দোসরদেরকে এখানে বসানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, জনগণের বিশেষ করে যারা গ্রাহক তাদের আস্থা ফিরে আসবে না। ব্যাংকের প্রকৃত মালিকদের হাতে ব্যাংক ফিরিয়ে দিতে হবে, এর কোনো বিকল্প নেই। প্রকৃত মালিক বলতে আমরা ব্যাখ্যায় যেটা বুঝেছি, প্রকৃত মালিক বলতে ব্যাংক রেজুলেশন আইন সংশোধনের মাধ্যমে আবার এস আলম এবং তার দোসরদের হাতে ফিরিয়ে দেওয়ার কথা বোঝানো হয়েছে। আমি যদি ভুল বুঝে না থাকি, দুর্ভাগ্যজনক। প্রকৃত মালিক বলতে উনি জোর করে দখল করার আগে এই ব্যাংকের মালিকানায় যারা ছিল তাদের কাছে ব্যাংক ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এখানকার গ্রাহকদের আস্থা ফিরে আসবে না, আসার কোনো সুযোগ নেই। আমি একটু সামনে এগোতে চাই মাননীয় স্পিকার। জ্বালানি ও বিদ্যুৎ নিরাপত্তায় চ্যালেঞ্জ রয়েছে। আমাদের রিনিউয়েবল এনার্জি এবং জ্বালানি, এটির জন্য যে পরিমাণ বরাদ্দ দেওয়া দরকার ছিল সেই বরাদ্দ দেওয়া হয়নি। এখানে বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে বিগত বছরের চাইতে বরাদ্দ কমানো হয়েছে। আমার মনে হয় এরপরও বরাদ্দ যেটুকু হয়েছে সেখানে জীবাশ্ম জ্বালানির উপরে একটা বড় ধরনের বরাদ্দ সেখানে আছে। এই ব্যাপারে আমাদের বাজেট প্রক্রিয়ায় সংশোধন আনা উচিত বলে আমি মনে করি। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ঝুঁকি হচ্ছে সময়, শেষ সময়ে যেন তেনভাবে কাজ করে এখান থেকে নিজেরা নিজেদের পকেট ভারী করার একটা প্রবণতা থাকে কন্ট্রাক্টরদের। কন্ট্রাক্টররা এখানে দুর্নীতির সাথে সম্পৃক্ত হন, কাজ পাওয়ার ক্ষেত্রে এখন যে পদ্ধতি আছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এভাবে এখানে বৃষ্টি এবং বাদলের কারণে দেখা যায় যে কাজগুলো সঠিক মতো হয় না, পানিতেই টাকা চলে যায়, জরুরি ভিত্তিতে কাজ করতে হয়। সুতরাং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন একটা চ্যালেঞ্জ, তবে এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা যদি বিশেষ বিশেষ পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি তাহলে আমি আশা করি এখান থেকে হয়তো উত্তরণ পাওয়া সম্ভব হবে। এই বাজেট বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। আমাদের বাজেটের আকার অনেক বড়, ঘাটতির পরিমাণ সবচেয়ে বড়, ঋণের পরিমাণও সবচেয়ে বেশি। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করার ক্ষেত্রে বড় ধরনের দুর্বলতা আমাদের রয়েছে। হাজারো শহীদ পঙ্গুত্ব বরণকারীদের স্বার্থ রক্ষায় অনীহা অবহেলা, জুলাই ফাউন্ডেশনের বেতন এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, সেটিও একটা জনগণের সাথে জুলাই যোদ্ধাদের সাথে একটি দূরত্ব তৈরি হচ্ছে। মাননীয় স্পিকার, 70% জনগণের মতামতকে পদদলিত করে গণরায়কে আমলে না নেওয়া আরও অনেক অনেক বড় ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ মাননীয় স্পিকার। সুতরাং স্বাভাবিকভাবেই রাজনৈতিক স্থিতিশীলতার যে প্রত্যাশা ছিল আমাদের, এখানে জনগণ বিক্ষুব্ধ হবে, রাজপথে আসবে, স্বাভাবিকভাবে বাজেট বাস্তবায়নে একটা প্রতিবন্ধকতা তৈরি হওয়া এটা অসম্ভব নয়। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে 3 মিনিট প্রত্যাশা করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করার জন্য 3 লাগবে কেন? এক্ষেত্রে অর্থনৈতিক ফ্লো, ব্যাংক ইনভেস্টমেন্ট এই সব কিছু কমে যাবে। আমার মনে হয় এই বিষয়টিকে পুনর্বিবেচনা।
1: 1 মিনিটের মধ্যে বক্তব্য দয়া করে শেষ করেন, 1 মিনিট।
2: মাননীয় স্পিকার, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে 14,000 কোটি টাকা, কোথায় ব্যয় হবে এটি খাত নির্ধারণ করা দরকার। ইবতেদায়ী মাদ্রাসাকে সরকারি করার জন্য প্রাইমারি শিক্ষার আদলে গড়ে তোলা দরকার। প্রতিটি জেলায় একটি করে কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা দরকার। দীর্ঘদিন থেকে বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য দাবি জানাচ্ছি। ওয়ার্ড ভিত্তিক হেলথ সেন্টার প্রস্তাব করা হয়েছে, কিন্তু ইউনিয়নে হেলথ সেন্টারের যে বেহাল অবস্থা সেদিকে নজর দেওয়া দরকার। 5,000 ডাক্তার নিয়োগ দেওয়া হবে, প্রতিটি ইউনিয়নে কয়জন করে ভাগে পড়বে? সুতরাং স্বাভাবিকভাবে এই অবস্থা দ্রুত উত্তরণের জন্য পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমাদের স্বাস্থ্য সেক্টরের অবস্থা বেহাল, একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। দলীয়ভাবে চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালে ডাক্তারদেরকে বিদায় করার জন্য
1: অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য আলোচনায় অংশগ্রহণ করবেন খুলনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার। জনাব মোহাম্মদ আলী আসগার, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আমাকে বাজেটের উপর আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে, গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, শ্রদ্ধা জানাচ্ছি মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা খুলনা 5 আসন ডুমুরিয়া ফুলতলা সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের দূরদর্শী মাননীয় প্রধানমন্ত্রী এবং তারেক রহমান

0: বাজেটের বরাদ্দ যেন দলমত নির্বিশেষে সকল সংসদ সদস্যের এলাকায় সমানভাবে এবং ন্যায্যভাবে পৌঁছায় সে ব্যাপারে আমাদের সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এই বাজেট মাননীয় স্পিকার ইনশাল্লাহ আমাদের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের ক্লাবে নিয়ে যাওয়ার একটি দৃঢ় রোডম্যাপ। মাননীয় স্পিকার, উত্থাপিত বাজেটের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। সরকারের সঠিক নীতিমালার কারণে দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠী যেন সরাসরি উপকৃত হতে পারে সেজন্য বাজেটের বিভিন্ন খাতে বিশেষ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো খাতে যে বিপুল বরাদ্দ দেওয়া হচ্ছে তা আগামী দিনে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। কর ব্যবস্থার আধুনিকায়ন এবং রাজস্ব আদায় বাড়াতে যে সংস্কারের প্রস্তাব করা হয়েছে তা দেশের অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে বড় ভূমিকা রাখবে। আমি মনে করি এই বাজেটে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে চাঙ্গা করবে এবং লাখ লাখ শিক্ষিত তরুণদের জন্য নতুন কর্মস্থানের পথ উন্মুক্ত করবে। মাননীয় স্পিকার, বেকারত্ব দূরীকরণে বাজেটে যুব উন্নয়ন তহবিলে 2.25 বিলিয়ন টাকা এবং এসএমই উদ্যোক্তা তহবিলে 20 বিলিয়ন টাকা গঠন করা হয়েছে। এর মাধ্যমে দেশের লাখ লাখ বেকার যুবক নিজেদের স্বাবলম্বী করার সুযোগ পাবে। মাননীয় স্পিকার, আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রধান চালিকা শক্তি হল আমাদের রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো কষ্টার্জিত অর্থ। বিশ্ব অর্থনৈতিক মন্দার এই কঠিন সময়েও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের সামষ্টিক অর্থনীতিকে শক্তিশালী রাখতে সবচেয়ে বড় ঢাল হিসেবে কাজ করছে। প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ খাতের বরাদ্দ বৃদ্ধি, রেমিটেন্সের প্রণোদনা অব্যাহত রাখা এবং প্রবাসী কার্ড চালুর সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। মাননীয় স্পিকার, সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তের উপর থেকে করের চাপ কমাতে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে 3,75,000 টাকা এবং নারী ও প্রবীণদের জন্য 4,25,000 টাকা করা অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। তবে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6.95 ট্রিলিয়ন টাকা পূরণ করতে হলে করের হার না বাড়িয়ে করের আওতা বাড়াতে হবে। বিশেষ করে প্রযুক্তি নির্ভর অটোমেশন এবং ব্যাংকিং চ্যানেলের সাথে ট্যাক্স সিস্টেমের পূর্ণ সংযোগ নিশ্চিত করা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমাদের সরকার সবসময় কৃষি বান্ধব। এই বাজেটে কৃষির খাতে যে বিপুল পরিমাণ ভর্তুকি এবং কৃষকদের জন্য আধুনিক যন্ত্রপাতি আমদানিতে কর রেয়া দেওয়া হয়েছে আমি তার পূর্ণ সমর্থন জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা খুলনা 5 এর ডুমুরিয়া উপজেলা সারা বাংলাদেশের শাকসবজি কৃষি উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। ডুমুরিয়ার পরিশ্রমী কৃষকেরা দেশের সবজির একটি বড় অংশ যোগান দেন। সরকারের এই কৃষিবান্ধব বাজেটের সুবিধা যেন আমার এলাকার প্রান্তিক কৃষকরা শতভাগ পান তা নিশ্চিত করার অনুরোধ করছি। কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে এবং সবজি সংরক্ষণ করার জন্য ডুমুরিয়া উপজেলায় একটি আধুনিক সরকারি হিমাগার, কোল্ড স্টোরেজ এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করার জন্য এই বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের এলাকার একটি দীর্ঘদিনের সমস্যা হল বিল ডাকাতিয়া সহ বিভিন্ন মিলের জলবদ্ধতা। বর্ষাকালে জলবদ্ধতার কারণে কৃষকদের ফসল এবং মৎস্যকের ভেসে যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় টেকসই উন্নয়নে জোর দেন। আমি এই মহান সংসদে জোর দাবি জানাচ্ছি, খুলনা 5 আসনের বিল ডাকাতিয়ার জলবদ্ধতা চিরতরে দূর করার জন্য এবং নদী খাল পুনঃখনন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় একটি মেগা প্রকল্প এই বাজেটের আওতায় উন্নয়ন কর্মসূচিতে এডিপি অন্তর্ভুক্ত করা হোক। একটি বাস্তবায়িত হলে অঞ্চলের অর্থনীতিতে এক নতুন বিপ্লব ঘটবে। মাননীয় স্পিকার, আমাদের সরকার নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব জ্বালানীতে রিনিউয়েবল এনার্জি পলিসি ব্যাপক জোর দিয়েছেন। এবারের বাজেটে গ্রিন এনার্জি বা পরিবেশের বান্ধব টেকসই বিদ্যুৎ উৎপাদনে যে বিশেষ তহবিল রাখা হয়েছে আমি তাকে স্বাগত জানাই। জাতীয় লক্ষ্যের সাথে মিল রেখে আমি আমার নির্বাচনী এলাকা খুলনা 5-এর ডুমুরিয়া উপজেলায় একটি আধুনিক সোলার পাওয়ার প্ল্যান্ট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, খুলনা সাদা সোনাখ্যাত চিংড়ি এবং মৎস্য শিল্পের আমাদের
1: মাননীয় সদস্য, আপনার সময় শেষ, 2 মিনিট উনাকে তো চাইতে হবে। জি, 2 মিনিট দেয়া হলো।
0: থ্যাংক ইউ মাননীয় স্পিকার। খুলনা সাদা সোনাখ্যাত চিংড়ি এবং

0: মৎস্যশিল্প আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। ডুমুরিয়া ও ফুলতলার হাজার হাজার মানুষ বাগদা ও গলদা চিংড়ির চাষের সাথে সরাসরি জড়িত, কিন্তু আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতা, ভাইরাসের আক্রমণ এবং সময় মতো মানসম্মত পোনা ও আধুনিক প্রযুক্তির অভাবে এই শিল্প এখন সংকটের মুখোমুখি। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, চিংড়ি চাষিদের জন্য সহজ শর্তে জামানতবিহীন ঋণের ব্যবস্থা করা হোক। মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি প্রসারে বিশেষ প্রাধান্য দিতে হবে। আমাদের অঞ্চলের মৎস্য চাষিরা যেন বৈজ্ঞানিক উপায়ে চাষাবাদ করতে পারেন, সেজন্য উপজেলা পর্যায়ে উন্নত প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে। রপ্তানি বাড়াতে চিংড়ির মান উন্নয়ন, ল্যাবরেটরিজ এবং শক্তিশালী করতে হবে। মাননীয় স্পিকার, আমার আসনে ফুলতলা উপজেলা ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত সুপরিচিত। ফুলতলার ঐতিহ্যবাহী ডাল কলগুলো দেশের খাদ্য চাহিদায় শুধু পূরণ করে না, অনেক কর্মসংস্থানও তৈরি করেছে। ঐতিহ্যবাহী এই শিল্পগুলোকে টিকিয়ে রাখতে নির্বিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের জন্য অবকাঠামো উন্নয়ন প্রয়োজন। স্থানীয় ডাল ও ক্ষুদ্র শিল্পগুলি বাজারে বাজেটের এক বিশেষ রাখতে হবে। পাশাপাশি শিরোমণি এবং ফুলতলা একা জুট মিলগুলো সাথে হাজার হাজার শ্রমিকের ভাগ্য জড়িত, বন্ধ হয়ে যাওয়া মিলগুলো দ্রুত চালুর ব্যবস্থা করতে হবে, অথবা এগুলোকে আধুনিকরণ করে পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তরুণ প্রজন্মের জন্য কারিগরি শিক্ষার বিস্তার বাড়াতে হবে। প্রতিটি উপজেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, দক্ষ আইটি, ফ্রিল্যান্স তৈরির জন্য বাজেট বরাদ্দ রাখার উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। মাননীয় স্পিকার, ডুমুরিয়া ফুলতলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স দুইটির উপর লাখ লাখ মানুষের চিকিৎসা নির্ভর করে, কিন্তু সেখানে এখনও শয্যা সংকট। মাননীয় স্পিকার, ডুমুরিয়া ফুলতলা অত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবকাঠামোগত উন্নয়ন খুবই প্রয়োজন। আমি চাই যে আপনারা আমাকে এই এটার একটা উন্নতির ব্যবস্থা করে দিন। মাননীয় স্পিকার, আপনাকে
1: অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য আলোচনায় অংশগ্রহণ করবেন নওগাঁ ৬ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম।
1: আপনার সময় ৬ মিনিট। ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার, দেশের ৫৫তম বাজেটের উপরে আলোচনার জন্য সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে এই বাজেটকে বাজেটের পক্ষে বিপক্ষে এখানে অনেকেই অনেক কথা বলছেন। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি, স্বাধীনতার পর এত বড় বাজেট আমাদের দেশে কখনো দেওয়া হয়নি। বড় বাজেট দিতে হবে এটাই স্বাভাবিক, কারণ প্রতিদিন আমাদের জনসংখ্যা বাড়ছে, তাদের চাহিদা বাড়ছে, তাদের রাস্তাঘাট, স্কুল কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রয়োজন হয়, সামাজিক কর্মকাণ্ডের জন্য আমাদের বিভিন্ন সংস্থায় যে বরাদ্দ দিতে হয়। সুতরাং সব কিছু মিলে বাজেট বাড়বে প্রতি বছর, এটাই স্বাভাবিক। এখন বাজেটের উপরে বিরোধী দলের কিছু বন্ধু বলছেন, একটু আগেই বলেছেন যে বাজেট নিয়ে বাহিরের আমাদের সরকারি দলের চোখে নাকি রঙিন চশমা। তো আমি তো দেখছি যে বাজেট নিয়ে সরকারি দলের চশমা নাই, বরং তাদেরই রঙিন চশমা চোখে দিয়ে এই বাজেটকে দেখছেন তারা। কারণ বাজেটে যে ভালো দিকগুলো আছে সেটা তারা অবলোকন করছে না। তারা সাধারণ মানুষের হৃদয়ের ভাষা, চোখের ভাষা বুঝতে পারছে না। আজকে বাজেট ঘোষণা হওয়ার পর যে সময় অতিবাহিত হয়েছে, এই সময়ের ভিতরে আমার জানা মতে, এবং আমি প্রতি শুক্রবার শনিবার এই বাজেট চলাকালীন সময়ে এলাকায় যাই, এলাকার কোনো মানুষ আমি পাইনি যে দল মত নির্বিশেষে সবাই এই বাজেটকে স্বাগত জানিয়েছে। এবং এই বাজেটের যে আমাদের মূল অংশ, এখানে আমাদের স্বাস্থ্যখাত দ্বিগুণ করা হয়েছে প্রায়, শিক্ষাখাতও দ্বিগুণ করা হয়েছে। আজকে স্বাস্থ্য এবং শিক্ষা একটা জাতির মেরুদণ্ড, এই দুইটা আমাদের বাজেট বরাদ্দ রাখা হয়েছে প্রায় দ্বিগুণ। সুতরাং বাজেটের ভালো দিকগুলো বললে বিরোধী দলের বন্ধুরা যদি সমালোচনা করে, গঠনমূলক সমালোচনা হলে ভালো দেখায়, কারণ যেটা ভালো তারা তাদেরকে ভালো বলাই উচিত, কারণ এই দেশটা আমার আপনার সবারই। আপনারা একবার খেয়াল করে দেখেন, একবার পিছনে ফিরে দেখেন, আপনার এই দেশের যতবার ক্লান্তিকাল এসেছে একমাত্র দল বিএনপি এই দেশের সামনে এসেছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা তখন ছোট স্কুলে পড়তাম, নভেম্বরের 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এই দেশের কোনো সরকার ছিল না, এবং তৎকালীন সময়ে সিপাহি জনতার একটা বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে এনেছিল। দেশের এই দুর্যোগময় মুহূর্তে উনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন। ঠিক একইভাবে বেগম খালেদা জিয়া একটা গৃহবধূ, উনি গৃহবধূ থেকে দেশের সেই ক্রান্তিকালে সেই স্বৈর শাসককে উৎখাতের জন্য, তার বিরুদ্ধে আন্দোলনের জন্য দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। আজকে দেশের যে 17 বছর লুণ্ঠন হয়েছে, দেশ থেকে টাকা বিদেশে পাচার হয়েছে, এমন একটি সময় আমাদের দেশের দায়িত্বভার গ্রহণ করেছেন সেই পরিবারেরই একমাত্র পুরুষ সদস্য আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তখন আমাদের দায়িত্ব, সবারই দায়িত্ব, এই মানুষটাকে আমরা সহায়তা দিই, তাকে রাষ্ট্র কাঠামো মেরামতের স্বপ্ন তিনি দেখেছেন, উনি দেখেছেন, 31 দফা আমাদেরকে দিয়েছিলেন। আমরা নির্বাচনের 2 বছর আগে থেকে মাঠে ঘাটে 31 দফা নিয়ে কাজ করেছি, সেই 31 দফার আলোকে আজকে উনি দেশ পুনর্গঠন করার জন্য দীর্ঘ 17 বছর ধরে পরিকল্পনা করেছেন, স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন আমরাও দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরাও তার সঙ্গে কাজ করছি। শুধুমাত্র তাদেরকে একটু সময় দেন, আপনারা সরকারকে সময় দেন, সরকারের গঠনমূলক যেগুলো কাজ সেগুলো আপনারা বলেন, ইনশাল্লাহ আমরা আগামী দিনে এই দেশে একটি ভালো সরকার যে পরিচালিত হচ্ছে, এইটা হয়তো অল্প কিছুদিনের ভেতরে আপনারা একে একে বুঝতে পারবেন। বিশেষ করে আমরা নির্বাচনের আগে আমাদের দল থেকে যেগুলো ওয়াদা দেওয়া হয়েছিল জাতির সামনে, মানুষের সামনে, সেই ওয়াদাগুলো একটি একটি করে পালন করা হচ্ছে, এবং এখনও যেটা বলা হবে ইনশাল্লাহ আপনারা একটু সময় দেন, আগামী দিনও একটা একটা করে প্রত্যেকটি ওয়াদা বাস্তবায়ন করা হবে, এবং এই দেশ একটি গণতান্ত্রিক দেশ এবং মানুষের বাসযোগ্য একটি স্বাধীন দেশ যে স্বপ্নটা দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম জিয়া তার জীবদ্দশায় যে স্বপ্ন দেখেছিলেন আজকে তারই ছেলে।
1: জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, 1 মিনিট দেয়া হলো, প্লিজ।
2: কিছু বলিনি মাননীয় স্পিকার, আমি এলাকার কথা বেশি কিছু বলবো না, কারণ আমি ইতিমধ্যেই আমাদের এলাকায় নওগাঁর 4 লেন সহ আমাদের নওগাঁ থেকে নাটোর যে 4 লেন, এইটা আমি ডিও লেটার দিয়েছি, কাজ করছি, এবং আমাদের বর্তমান যে মহাসচিব, মাননীয় মহাসচিব আমার এলাকায় গিয়েছিলেন, উনি সেখানে যেসব বলে এসেছেন সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আশা করছি আমরা এই সরকারের সময়ের ভিতরে আমার এলাকার প্রত্যেকটি কাজ আমি করতে পারবো। আমরা রেলের বিষয়ে বলেছি, আমরা আধুনিক স্টেশনের কথা বলেছি, আমরা বলেছি ও হসপিটালের উন্নয়নের কথা, রাস্তাঘাটের কথা, ব্রিজের কথা, এগুলো সবই বাস্তবায়ন হবে, আমি সেগুলো নিয়ে কাজ করছি। শুধু আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীদের আমি
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন কিশোরগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ফজলুর রহমান। জনাব মোহাম্মদ ফজলুর রহমান, আপনার সময় 10 মিনিট, ধন্যবাদ।
3: কত
4: ওপেন করে দেন?
3: মাননীয় স্পিকার, এখন 10 মিনিট দিলে অসুবিধা নাই, আর সারা রাত দিলে অসুবিধা নাই। একজন মানুষকে বয়স 78 বছর, 40 বছর আগে আমি এই সিটে ছিলাম, 40 এখানে একজনও নাই, আমি নয় এখানে নাই, এখন নাই, আছে দুই একজন আছে, আমি 40 বছর আগে এখানে ছিলাম। আমি 11টা থেকে আস এখন রাত্র 9টা পর্যন্ত বসে আছি, আমাকে বলা হয়েছে 20 মিনিট সময় দেওয়া হবে, এখন আপনি বলছেন 10 মিনিট। এনে চিফ হুইপ সাহেব এখানে দেখেন আমার এখানে আনলিমিটেড লেখা আছে।
1: মাননীয় সদস্য, আমার জায়গা থেকে আমি এগুলো বলতে পারি না, বাট টাইমটা সরকারি দলের চিফ হুইপ, মাননীয় চিফ হুইপ নির্ধারণ করে দেন।
3: না ঠিক আছে মাইলোড, আমি আপনাকে তো বলছি না, আমি বলছি ওনাকেই বলছি যে এখন আপনি বললেন 10 মিনিট, আমি 10 মিনিট কথা বলতে পারবো না, এখন এই কারণে যে এখন যে অবস্থা আমার মানসিকভাবে, আমি আই এম নট রেডি টু স্পিক বিফোর ইয়র লর্ড অনার, কারণ বলার কিছু নাই। মাননীয় স্পিকার, শুধু রুলস রক্ষা করার জন্য কথা বলে যাচ্ছি, না হলে আমার কথা বলার কথা না, দেখুন বলতাম না, আমি শুধু হাউজের সম্মানে আপনার সম্মানে আমি কথা বলে যাচ্ছি। অনেক কিছু চাই, অনেক কিছু চাই না, জীবনে অনেক কিছুই পাই না, অনেক কিছু পাইছি, যা হোক তারপর আমি বলি, কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কারো পুরে মনোরথ, কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখলাভ হয় কি মোহিতে। ছোটবেলার কবিতা, জলে না নামিলে কেহ শিখে না সাঁতার, হাঁটিতে পারে না কেহ নাকে আসার। এইখানে এবারের যে বাজেট, আমি প্রথমে 1972 সনের বাজেট দেখেছিলাম, আমি পার্লামেন্ট মেম্বার ছিলাম না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন, 70 সন প্রথমে দেখেছিলাম, মিছিল করেছিলাম বিরুদ্ধে, আইনমন্ত্রী ছিলেন এম এন হুদা, আইনমন্ত্রী না অর্থমন্ত্রী, 350 কোটি টাকার বাজেট ছিল। আমি 72 সনের বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ বাজেট পেশ করছিলেন, 450 কোটি টাকা। আজকে 54 বছর পরে সেই বাজেটে সে দাঁড়িয়েছে 9,38,000 কোটি টাকা। বাংলাদেশে কিছুই হয় নাই, এটা যারা মনে করে এটা ঠিক না। এখন বাংলাদেশ যেদিকে চলছে, এত বড় একটা বাজেট অত্যন্ত সুন্দর এবং নিখুঁতভাবে দেওয়ার জন্য, আমি বাংলাদেশের নেতা, আমাদের নেতা, বাংলাদেশ পূর্ব সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে বাজেটের মূল তিনটা ব্যাপার খুব সামনে এসেছে, একটা শিক্ষা সবচেয়ে বেশি বাজেট হয়েছে, তারপরে হল নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, শিক্ষাতে 1,37,000 কোটি, সামাজিক নিরাপত্তায় 1,44,000 কোটি, তারপরে স্বাস্থ্যে হল 69,000 কোটি। এত বড় বাজেট, এত ব্যাপক ভাবে সমস্ত দিক রক্ষা করে একটা বাজেট দেওয়া, এটার খুব বেশি ত্রুটি আছে, ত্রুটি থাকলেও আমি বলবো, কিছুক্ষণ পরেই বলছি, এটা আমি মনে করি না খুব বেশি ত্রুটি আছে। এটা কিভাবে বাস্তবায়ন হবে, এত টাকা বাজেট ঘাটতি বাজেট নিয়ে, এইটাই যারা জিজ্ঞাসা করছেন আমার বিরোধী দলের সম্মানিত সদস্যরা, এটা আগামী বছর যখন আমরা পারবো না তখন জিজ্ঞাসা করব, এটা এখন জিজ্ঞাসা করার ব্যাপার না, আপনাদের আশঙ্কাটা থাকুক, কিন্তু আশঙ্কা থাকলেই সব কিছু, আশা থাকলেই সব কিছু হয় না, আমরা পারব না। কারণ আমরা আপনারা ইলেকশনের সময় মনে করেছিলেন আমরা বোধ হয় পারব না, কিন্তু আমরা কিন্তু পেরেছি। আমি একটা কথা বলবো, এইখানে যে ঘাটতিটা আমার কাছে দেখা যাচ্ছে, বৈষম্যটাকে দেখা যাচ্ছে, ভাত এবং তরকারির যেমন সম্পর্ক, শিক্ষা এবং সংস্কৃতির ঠিক তেমন সম্পর্ক। শিক্ষা বাজেট অনেক বেশি হয়েছে ধন্যবাদ, কিন্তু সংস্কৃতি বাজেটটা এর সঙ্গে খুব বেশি পরিপূরক হয়েছে বলে আমার মনে হয় না। আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলতে চাই যে একটাকে অনাহারে রেখে আর একটা খুব সুস্থভাবে চলতে পারে না। কারণ আমাদের দেশের শিক্ষার সঙ্গে যদি সংস্কৃতির সঠিক মিলন না হয়, তাইলে এখানে সভ্যতা গড়ে উঠবে না। আমার এক বন্ধু জামাতে ইসলামের, উনি চলে গেছেন, উনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন, সাতক্ষীরার এমপি, উনি সংস্কৃতির নামে খুব শঙ্কিত হলেন। যে জাতির সংস্কৃতি নাই সে জাতি সভ্য না, সে অসভ্য। তারা কেন সংস্কৃতি পছন্দ করে না, কোন সংস্কৃতি তারা পছন্দ করে না জানেন? তারা পছন্দ করেন ওই যে আমাদের গ্রামে গঞ্জে আমরা ছোটবেলা থেকে শিক্ষার সঙ্গে সঙ্গে, যখন দিন আসতো, কোন হিন্দু ধর্মের দুর্গা পূজা আসতো, আমাদের যখন স্কুল কলেজ বন্ধ থাকতো, আমরা যখন গ্রামে গ্রামে নাটক করতাম, এটা তারা পছন্দ করে না। কৃষক যখন শীতকালে ধান লাগিয়ে পরে যাত্রা গান দেখতে যাইতো চাদর গায়ে দিয়ে, সেই রূপবানের গান বলেন আর মা মাটি মানুষ বলেন যাই বলেন, যখন তার হৃদয়কে ভরে আবার সকালবেলা খেতে হাল চাষ করতে যাইতো, এইটাকে ওনারা পছন্দ করেন। ওই বাউল গান যখন হইতো, আমার মতো কথা আমি বলি, কারে দেখাবো মনের দুঃখ গো হৃদয় সিরিয়া, সেই সানুরের গান তাদের পছন্দ হয়, নাটক তাদের পছন্দ না, ফুটবল খেলা তাদের পছন্দ না। এখন দেখতেছি বলতেছে ফুটবল খেলা যারা দেখবে এরা কাফের, আর্জেন্টিনার খেলা দেখা যাবে না, ব্রাজিলের খেলা দেখা যাবে না, তারা বলতেছে। তারা আমাদেরকে মধ্যযুগে ফেরত নিতে চায়, বর্বরতার দিকে নিয়ে যেতে চায়। সেই বর্বরতার দিকে কি আমরা যাব? যদি না যাই তাহলেই কি আমরা তাদের সাথে, আমরা যদি এইটুকু ডিফারেন্স করি, আমরা যদি তাদের সাথে মিলে মিশে থাক, ওই যে এটাকে বলে কি ফ্রেন্ডলি গেম, যে মেসি শ্রেষ্ঠ গোল করেছে, পাঁচটা গোল করেছে, যে রোনালদো কালকে দুইটা গোল করেছে, তাদেরকে আপনি ঢাকার মাঠে আনেন, মানুষ যদি জানে ফ্রেন্ডলি গেম, তাইলে একদিন খেলা দেখতে যাবে রোনালদো আর মেসিকে, কিন্তু দ্বিতীয় দিন আর ফ্রেন্ডলি গেম খেলতে যাবে না। পার্লামেন্টে যে গেমটা হচ্ছে, এই গেমটা কিন্তু কিছুদিন পরে কিন্তু মাঠ খালি পড়ে থাকবে, কথাটা আমি বললাম। আমি আরো বললাম, এখানে কেউ যে কথাটা বলে নাই, আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা কথা বলবো। আমি, আপনি বসে আছেন, আপনি মুক্তিযুদ্ধ দেখেন নাই, স্পিকার সাহেব থাকলে উনাকে বলতাম উনি কি করে সেই জকিগঞ্জ থেকে ধরে সিলেট পর্যন্ত শালুটিকার বন্দরকে রক্তের সাগর সৃষ্টি করে শহীদ জিয়ার নেতৃত্বে, জিয়াউর রহমানের বীরত্বের নেতৃত্বে সিলেট দখল করেছে যে সেই রক্তের সাগর, সেই মুক্তিযুদ্ধের কথাটা আমি বলতে চাই। সেই মুক্তিযুদ্ধের কথাটা আমি এই কারণে বলতে চাই, আমাকে একটু সময় দিবেন, হাত জোর করে বলছি, আমাকে একটু সময়, আপনি তো আমাকে চিনেন, ভালো করে চিনেন, পরিচয় দেওয়ার তো দরকার নাই আমার। আমি আপনাকে বলছি, আমিও জানতে চাই এখানে মুক্তিযুদ্ধ আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন কি না, এই কথাটা আমি আমার এই পার্ট থেকে বুঝতে চাই। যারা তাহলে 146 এবং 47 ধারায় বা পেরা যে দুইটা,
1: জি মাননীয় সদস্য, জি জি জি মাননীয় সদস্য, আমাদের মাননীয় চিফ হুইপ সময় 5 মিনিট বাড়িয়েছেন আপনার জন্য, আর আমি আমার জায়গা থেকে আরো 5 মিনিট, টোটাল 10 মিনিট হলো।
3: যদি এই হয় তাহলে 147 প্যারায় লেখা আছে, জনাব অর্থমন্ত্রী, সরকার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে, ঠিক আছে, সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানের 20,000 টাকা অপরিবর্তিত রাখার এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যেমন বীরশ্রেষ্ঠ, বীরোত্তম, বীর বিক্রম, বীর প্রতীকদের 5,000 টাকা বৃদ্ধি করছে। ঠিক 48 ওনারা এসে লিখতেছেন জুলাই অভ্যুত্থানে, আমি তাদেরকেও শ্রদ্ধা করি, জুলাই অভ্যুত্থানকেও আমি শ্রদ্ধা করি। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাসিক ভাতা 20,000 টাকা, ঠিক আছে, এরপরে আবার লিখতেছে এসসি ও ওসি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে 20,000, 15,000 এবং 10,000 টাকা। কোনো কারণেই, ওই যে আমি বলছি যারা মুক্তিযুদ্ধকে শ্রেষ্ঠ মনে করেন, কোনো কারণেই মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো সম্মানী ভাতার কোনো তুলনা হতে পারে না। যদি হয় তাহলে এইটার জন্য আমাদেরকে, এই এই কাজের জন্য আমাদেরকে এখন দিবেন না, 5 বছর পরে আমাদেরকে খেসারত দিতে হবে। কারণ এখানে যারা আসছেন যদি নিজেকে অসত্য বলে মনে না করেন বা বুকে হাত দিয়ে বলতে পারেন, সব লোক অন্তত 99% এমপি বিএনপির যারা হয়েছেন তারা প্রত্যেকেই শেষ পর্যন্ত বলতে হয়েছে আমরা শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, এই কথাটা বইলে আসছে। আর তারা বলছে তারা জুলাইয়ের পক্ষে এবং সৎ নেতৃত্বের পক্ষে, সৎ রাজনীতির পক্ষে। কাজেই মুক্তিযোদ্ধা আর জুলাই যোদ্ধা, আমি জুলাই যোদ্ধাকে অসম্মান করছি না, কিন্তু মুক্তিযোদ্ধার সাথে কাউকে তুলনা করলে কিন্তু ভবিষ্যতে 5 বছর পরে আর উত্তরটা দিতে পারবেন না, এটা হবে না। কাজেই আমি আজকে বলছি 1 টাকা হইলেও মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা বাড়াতে হবে, বেশি করতে হবে, না হলে উত্তর কোনোদিন দিতে পারবেন না। কিন্তু এই ব্যাপারে আমি আর কথা বলবো না, এটি আমার কথা। আমার এখানে ত্রুটি মনে হয়েছে আমাদের বাজেটের মধ্যে। এখন আসব সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট, তুমি তব পদধুলি ছায়া শুনি বীর শান্তির নীর, ছোট ছোট গ্রামগুলি। আমি আসবো সেখানে আসব, সেটা হলো আমার জন্মভূমি, জন্মস্থান হাওর এলাকা। সেই হাওর এলাকায় আপনার বাড়ি, সেই হাওর এলাকা শুরু হয়েছে চাঁদপুর থেকে ধরে গারু পাহাড়, খাসিয়া পাহাড় পর্যন্ত, জৈন্তিয়া পাহাড় পর্যন্ত। একসময় চাঁদ সৌদাগরের রূপার নৌকা ছিল, সপ্ত ডিঙ্গা ছিল, বেহুলা লক্ষিন্দর ছিল। চাঁদপুর থেকে, আজকের চাঁদপুর থেকে ওইটা ছিল কালিদর সাগর, ব্রাহ্মণবাড়িয়া হয়ে অষ্টগ্রাম, ইটনা, মিটামন হয়ে, ওই ধরমপাশা হয়ে, বানিয়াচুং হয়ে, সমস্ত এটা ছিল কালিদর সাগর। সেই কালিদর সাগরকে এখন বলা হয় হাওর এলাকা। আমি বইটা সব পড়ছি, 66 পৃষ্ঠায় হাওরের ব্যাপারে শুধু 1টা কথা ছাড়া আর কোনো কথা না, আমি সব বই পড়ছি। সেই হাওর এলাকা যেখানে একদিন দুধের গাই ছিল, হালের বলদ ছিল, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ ছিল, যেখানের মানুষ ঘরে বসে থাকতো 6 মাস, আপনি জানেন, কোনো কাজ করতো না, কিন্তু ধান আর মাছ ঘর ভরা ছিল। আজকে সেই ভাটি এলাকার মানুষ এইবার বারবার আগাম বন্যার কারণে, প্রাকৃতিক ক্যালামিটির কারণে আজকে এরা হয়ে গেছে শুধু নিঃস্ব না, সারা বাংলাদেশে রংপুর এক সময় কামলা সাপ্লাই করত শ্রমিক, এখন হাওর অঞ্চলের মানুষ সারা বাংলাদেশে শ্রমিক সাপ্লাই করে। অথচ এইটা ছিল শ্রেষ্ঠ এলাকা। ওই এলাকাটাকে দেখেই রবি ঠাকুর যখন সিলেট থেকে সুনামগঞ্জ গেল, হাসন রাজার এখানে গেল যখন হাসন রাজার বাড়িকে দেখার জন্য, তখনই ওই এলাকাকে দেখে বলেছিল সুন্দরী মম জননী বঙ্গভূমি। এখন সেই এলাকা বিরান হয়ে গেছে, অথচ সেই এলাকায় আছে পানি, শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ পানি, আছে অফুরন্ত স্থান জায়গা আছে অফুরন্ত, আর আছে মাছ, আছে খনিজ দ্রব্য, আরো অনেক কিছু আছে। সেইগুলোকে মিলিতভাবে পাহাড়ের এলাকার যেমন একটা আলাদা বৈশিষ্ট্য, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন, ঠিক ভাটি এলাকার যে জেলাগুলো প্রায় 30টা উপজেলা তার আলাদা বৈশিষ্ট্য। ওই দুয়ারা বাজার থেকে শুরু করে তাহিরপুর বিশম্বরপুর হয়ে দিরাই সাল্লা ইটনা মিটামুন অষ্টগ্রাম খালিয়াজুড়ি মদন নিকলি থেকে ধরে নাসিরনগর, নাসিরনগর থেকে আশিগঞ্জ, আশুগঞ্জ আজমিরিগঞ্জ বানিয়াচং লাখাই, এই এলাকাটা হইল সম্পূর্ণভাবে পানির এলাকা, হাওর এলাকা। এই এলাকাটা একটা ভিন্ন ধর্মী এলাকা, ওই এলাকার মানুষকে বাঁচাতে হলে একটা মন্ত্রণালয় আলাদা করতে হবে। এই কথাটা বলার জন্য আমি এতগুলো কথা বললাম। আমি দাবি করছি আমার নেতা যদি থাকতেন আমি চাইতাম যে আমার বাহাওয়ার অঞ্চলে আপনি দেখেন এখানে একটা মন্ত্রণালয় করা যায় কিনা। নেতার দায়িত্বে আছেন জনাব ফখরুল ইসলাম আলমগীর, আমি এটা জানি, তাকেই আমি বললাম যে হাওড় অঞ্চলকে একটা মন্ত্রণালয় করা যায় কিনা। আমি আরেকটা কথা বলবো, হাওড় অঞ্চলে অনেকগুলো কাজ শুরু হয়েছিল, বিশেষ করে 5,200 কোটি টাকা খরচ করে একটা ওভার ফ্লাইওভার করার কথা ছিল মরিশখালী থেকে মিটামুন, এইটা বন্ধ করে দিয়েছে ইউনুস সাহেব, এইটা চালু করা যায় কিনা, অথবা আরো কম টাকায় হাওড়ে একটা রাস্তা নেওয়া যায় কিনা যাতে 12 মাস হাওড়ের মানুষ আমরা বাইরে আসতে পারি, ঢাকা থেকে যেতে পারে, তাহলে ওইটা হবে সবচেয়ে সুন্দর একটা এলাকা। এর চেয়ে বড় পর্যটন কেন্দ্র যে সালাউদ্দিন ভাই চায় রয়েছে, আমার সালাউদ্দিন মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তার কক্সবাজার যেমন পানিতে সুন্দর, আমার হাওড় অঞ্চল হইল পানিতে সুন্দর। কাজেই আমি সেইখানে একটা মন্ত্রণালয় চাই, হাওড় মন্ত্র হাওড় অঞ্চল মন্ত্রণালয়। এখন আসি বাংলাদেশের কথায়, বর্তমান কথায়। প্রত্যেক দিন স্লোগান হচ্ছে এইটা চাই না ওইটা চাই না, মারামারি, শাহবাগ, পলাশবাড়ি। সেই পলাশবাড়িতে দেখা যাচ্ছে 81 ফুট রাম মন্দির হচ্ছে, আর প্রত্যেক দিন মিছিল হচ্ছে, রাম মন্দির চাই না, মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। সেই পোশাকি লোকজনের সংখ্যা এখন বেড়ে গেছে, এমন বাড়া বাড়ছে যে তারা পৃথিবীর কোনো সভ্যতা সংস্কৃতি কোনো কিছু শুনতে চায় না, কোনো কথা শুনতে চায় না, ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায়, তারা হলো ধর্ম ব্যবসায়ী। সেই সব লোকজন আজকে ওখানে যাচ্ছে, মারামারি করছে। আমি সরকারকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যদি মনে করেন মন্দির ওখানে করা ঠিক না বা রাম মূর্তি করা ঠিক না, বন্ধ করে দেন একদম কঠিনভাবে, যে না এই দেশে কোনো মন্দির টন্দির বা মূর্তি করা যাবে না। কিন্তু আমি মনে করি ওই 100 না 300 ফুট মূর্তি বানাক, আমি মুসলমান, আমার কি আইলো গেল, আমি তোদের দিকে তাকাই না, আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব, অসুবিধা কি? ওর মন্দিরে নামাজ করবে, পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়বো, অসুবিধা কি? একসাথে কি আমরা থাকবো না? ওরা কি 9% মানুষ, 1.5 কোটি মানুষ, ওরা কি থাকবে না? এদেশের এদেরও দেশ, 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল, এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। আমরা তো এইখানে কিভাবে আসছে? আমরা আসছি হযরত খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা নিজামুদ্দিন বখতিয়ার খাকি, হযরত শাহজালাল শাহপরান গেসুতারাজ, ওই চট্টগ্রামের বাইজিদ বুস্তামি, ওই বাগেরহাটের খান জাহান আলী থেকে ধরে ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশেরাই তো এই দেশে বলছে আইসে, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, তার নাম হইল সুফিবাদ। সেই সুফিবাদকে তো তারা মানে না, তারা তো মাজার ভাঙ্গে ফেলতে চায়, তারা তো আগুন দিয়া পুড়ে দিতে চায় মৌলানা মৌলবী সাহেবদেরকে। আমি শ্রদ্ধা করি, কিন্তু পীর সাহেবদের দোষটা কি যে কুষ্টিয়াতে কুপায়ে মারলেন কেন, ফরিদপুরে আগুন জ্বালায় মারলেন কেন, শাহজালালের মাজার ভাঙ্গার জন্য আমার এক ভাই 4 কোটি টাকা ঘোষণা করে কেন? এখানে মাজার থাকবে, আপনি যদি মাজারে ইচ্ছা হয় যাবেন, যাবেন না, আপনি আহলে হাদিস করবেন, করেন। আরেকজন
1: মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। সংসদের বৈঠক আগামী 27 জুন 2026 তারিখ রোজ 13 আষাঢ় 1433 রোজ শনিবার সকাল 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
4: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
5: তীব্র ঘূর্ণিঝড়ের আগে মেঘের ভিতরে যখন বিশাল আকারের শিলাবৃষ্টির মেঘ তৈরি হয়, তখন সূর্যের লাল ও হলুদ আলো সেই বরফখণ্ডের ভিতর দিয়ে আসার সময় প্রতিশোড়িত হয়ে আকাশকে এমন গাঢ় সবুজ রঙে রাঙিয়ে তোলে। সেই বরফখণ্ডের ভেতর দিয়ে আসার সময় প্রতিশোড়িত হয়ে আকাশকে এমন গাঢ় সবুজ রঙে রাঙিয়ে তোলে। আবহাওয়া বিজ্ঞানে একে বলা হয় গ্রিন থান্ডার স্টর্ম। বৈশ্বিক বীজ ব্যাংক বা ডুমসডে ভোল্ট এর কাছাকাছি একটি হিমাগারের ফাটল থেকে বিজ্ঞানীরা প্রায় 3500 বছর আগের কিছু উদ্ভিদের বীজ উদ্ধার করেছেন। বরফের হাড় কাঁপানো ঠান্ডায় প্রাকৃতিকভাবেই মাইনাস তাপমাত্রায় সংরক্ষিত থাকায় বীজগুলো পচে যায়নি। ল্যাবরেটরি নিয়ন্ত্রিত পরিবেশে আনার পর বিজ্ঞানীরা যখন বীজগুলো রোপণ করেন, তখন দেখা যায় বীজ থেকে নতুন চারাগাছ গজিয়ে উঠছে। ব্রোঞ্জ যুগের একটি উদ্ভিদকে এভাবে আবার জীবিত করা বিজ্ঞানীদের কাছে এক অলৌকিক ঘটনা।
4: বাংলাদেশ প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে অসংখ্য দর্শনীয় স্থান, সবুজ পাহাড়, বিস্তৃত চা বাগান, নদীমাত্রিক দৃশ্যপট এবং দীর্ঘ সমুদ্র সৈকত। প্রকৃতির গড়া এমন সৌন্দর্য ছাড়াও আমাদের চারপাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে মানুষের হাতে গড়া অপূর্ব সুন্দর অনেক স্থাপনা, যেগুলো দেখলে সত্যি বিস্মিত হতে হয়। কারণ একটা সময় ছিল যখন এখনকার মতো আধুনিক নির্মাণ কৌশল আবিষ্কৃত হয়নি, তারপরও সে সময়ের মানুষের স্থাপত্য নির্মাণের দক্ষতা দেখে অবাক না হয়ে পারা যায় না।
6: তেমনি এক স্থাপনা পুরনো ঢাকায় অবস্থিত হোসেনি দালান। প্রায় 350 বছরের পুরনো এই স্থাপনা মুঘল আমলের ঐতিহ্যের নিদর্শন। মুঘল সম্রাট শাহজাহানের আমলে এটি নির্মিত হয়। এই স্থাপত্যের দেয়ালের শিলালিপি থেকে জানা যায় শাহ সুজার সুবেদারের সময় হিজরি 1052 সালে সৈয়দ মীর মোরাদ কর্তৃক এটি নির্মিত হয়। যা হোক, জীবনী প্রকৃতি পর্বে আজ এই ঐতিহাসিক স্থাপনা হোসেনি দালান সম্পর্কে জানাব আপনাদের। এটি উপস্থাপন করছেন মোহাম্মদ মিজানুর রহমান।
7: সুপ্রশ্রোতা বন্ধু, 10ই মহরম, যা আশুরা নামেই মুসলিম সমাজের কাছে অধিকতর পরিচিতি, এই দিনটি ইসলামের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই দিনটি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন যখন এই পৃথিবী, সেদিন ছিল 10ই মহরম। এরপরে ইসলামের ইতিহাসে সংঘটিত বিভিন্ন ঘটনাগুলো সংঘটিত হয়েছিল এই 10ই মহরম অর্থাৎ আশুরার এই দিনে। সর্বশেষ হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ফোরাত তীরে শাহাদাত বরণ করেছিলেন এই 10ই মহরম। সুপ্রিয় শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার ঢাকার জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরুণের জীবন প্রকৃতি ভ্রমণ ও পর্যটন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আমরা আজকের আপনাদেরকে জানাবো রাজধানী ঢাকায় আশুরার সংস্কৃতির সাথে জড়িত একটি জায়গা, সেটি হচ্ছে ইমামবাড়া বা হোসাইনি দালান। হোসাইনি দালান বা ইমামবাড়া বাংলাদেশের রাজধানী ঢাকার একেবারে প্রাণ কেন্দ্রে বলতে পারি বকশিবাজারে অবস্থিত। বিশেষ করে যারা শিয়া সম্প্রদায়ের মানুষ আছে, এই শিয়া সম্প্রদায়ের মানুষের কাছে কিন্তু একটি পবিত্র জায়গা, পবিত্র উপাসনালয়। এখানে হযরত ইমাম হোসাইনের তাকে উৎসর্গ করে এখানে দালান ইমারত নির্মাণ করা হয়েছিল। এবং শিলালিপিতে ফার্সি ভাষায় লিখিত কবিতা অনুসারে উচ্চারণে এটাকে হোসাইনি দালান বলা হয়ে থাকে। এটি মুঘল শাসনামলে 1700 শতকে নির্মিত হয়েছিল। ইমারতটি মুহাম্মদ রাসূল সালামের পৌত্র হযরত হোসাইন বিন আলী শহীদ হওয়ার স্মরণে নির্মিত। যদিও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এটি আবার ইংরেজ আমলে নতুন করে তৈরি করা হয়। শ্রোতা বন্ধুরা, এই জায়গাটি আমরা যেখানে রয়েছি সেটি হচ্ছে রাজধানীর বকশি বাজার, এবং এখানে এই হোসাইনি দালান বা ইমামবাড়া অবস্থিত। এটি যে স্থাপত্য শৈলী ব্যবহার করা হয়েছে সেটি ইসলামী রীতির, তার সাথে পার্সির ও ব্রিটিশ যে স্থাপত্য শিল্প ছিল সেটি ব্যবহার করা হয়েছিল। আমরা এবার শ্রোতা বন্ধুদের কিছু নির্মাণ ইতিহাস জানাতে চাই। প্রায় 350 বছরের পুরনো এই স্থাপনা মুঘল আমলের ঐতিহ্যের নিদর্শন বহন করে চলেছে। মুঘল সম্রাট শাহজাহানের আমলে এটি নির্মিত হয়। এর নির্মাণকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য থাকলেও ইমামবাড়ার দেওয়ালের শিলালিপি থেকে জানা যায় যে শাহ সুজার সুবেদারির সময় তাঁর এক নৌ সেনাপতি মীর মুরাদ এটি হিজরি 1052 সনে, যেটি 1642 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। তিনি প্রথমে তাজিয়া কোনা নির্মাণ করেন, ইমামবাড়া তারই পরিবর্তিত রূপ। আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া তাঁর বাংলাদেশের প্রত্ন সম্পদ বইয়ে ভবনের দেয়ালে লাগানো শিলালিপির কথা উল্লেখ করেছেন। প্রত্নতাত্ত্বিকরা পরীক্ষার পর দেখেছেন এই শিলালিপিটি নকল নয়। শিলালিপিটিতে উল্লেখ রয়েছে নির্মাতা হিসেবে মীর মুরাদের নাম। ঐতিহাসিক এম হাসান দানিও বলছেন যে মীর মুরাদি এখানে প্রথম ছোট আকারের একটি ইমামবাড়া স্থাপন করেছিলেন। পরে এটি ভেঙে যায় এবং নায়েব নাজিবরা নতুন করে তা নির্মাণ করেন। ইতিহাসবিদ জেমস টেলর তার বইয়ে উল্লেখ করেন 1832 সালেও আদি ইমামবাড়া টিকেছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে 2 দফায় ইমামবাড়া সংস্কার হয়। 1897 সালের ভূমিকম্পে ভবনটি প্রায় বিধ্বস্ত হয়ে যায়। পরে খাজা আহসানুল্লাহ লক্ষাধিক টাকা ব্যয় করে তা পুনর্নির্মাণ ও সংস্কার করেন। 1995 একবার এবং পরবর্তীত 2011 সালে পুনর্বার দক্ষিণের পুকুরটি সংস্কার করা হয়, এবং 2011 খ্রিস্টাব্দে পুনরায় হোসেনি দালান ইমামবাড়ার সংস্কার সাধন ও সৌন্দর্য বর্ধন করা হয়। শ্রোতা বন্ধুরা, হোসেনি দালানের দক্ষিণাংশে রয়েছে একটি বর্গাকৃতির পুকুর। এর উত্তরাংশে শিয়া বংশোদ্ভূত ব্যক্তিদের কবরস্থান অবস্থিত। দালানটি সাদা বর্ণের এবং এর বহিরাংশে নীল বর্ণের চারুলিপির কারুকাজ রয়েছে। একটি উঁচু মঞ্চের উপর ভবনটি নির্মিত। মসজিদের অভ্যন্তরে সুদৃশ্য নকশা বিদ্যমান। একইভাবে এর পূর্ব দিকের ফটকে ও উত্তর দিকের চৌকোনা থামগুলোয় আয়াত ও সুরা লিখিত নীল রঙের টাইলস লাগানো হয়েছে। টাইলসগুলো ইরান থেকে আমদানি করা এবং এতে ফুটিয়ে তোলা হয়েছে ইরানের ধর্মীয় শিল্পকলা, চারুলিপি। ইরানের বেশ কিছু ধর্মীয় স্থাপনায় এ ধরনের টাইলস রয়েছে বলে জানা যায়। শ্রোতা বন্ধুরা, 10ই মহররম উপলক্ষে ইমামবাড়ায় বর্ণাঢ্য আয়োজন সংগঠিত হয়। এখানে তাজিয়া মিছিল হয় এবং তাজিয়া মিছিলের মধ্য দিয়ে এই অঞ্চলে শিয়া সম্প্রদায়ের যারা লোক আছে তারা কিন্তু বিনম্র শ্রদ্ধা ভালোবাসায় ইমাম হোসেনকে স্মরণ করে থাকেন। রাজধানীর হোসাইনি দালান থেকেই প্রতি বছর 10ই মহররম সবচেয়ে বড় বর্ণাঢ্য তাজিয়া মিছিল বের করা হয় এবং প্রতীকী হিসেবে ইমাম হোসেনের কে স্মরণ করে নানা আয়োজন করা হয়। শ্রোতা বন্ধুরা, 10ই মহররম আশুরার দিনে অনেকেই রোজা রাখেন, ইবাদত বান্দিগি করেন এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পড়েন এবং কোরআন খানি সহ নানা আয়োজনে এই দিনটি উদযাপন করা হয়। কিন্তু মুসলমানদের একটি অংশ শিয়া সম্প্রদায়ের মানুষেরা মূলত একটু ভিন্নভাবে এই আয়োজনটি করেন এবং যার মধ্যে অধিকতর ক্ষেত্রেই তারা ইমাম হোসেনকে স্মরণ করে থাকেন এবং ইমাম হোসেনের শোকাবহ নানা স্মৃতিকে তুলে ধরে তারা তাদের একটি সুনির্দিষ্ট সংস্কৃতি উপস্থাপন করে থাকেন এবং যুগের পর যুগ ধরে কিন্তু এই সংস্কৃতির আয়োজন অব্যাহত রয়েছে এবং আমাদের সংস্কৃতিতে কিন্তু এটি একটি জায়গা করে নিয়েছে। আর যারা এই জায়গাটি দেখতে চান তারা রাজধানীর প্রাণকেন্দ্রে আসতে পারেন। ঢাকাতে যারা রয়েছেন তারা আসতে পারেন যে কোনো সময়, আর ঢাকার বাইরে থেকে যারা আসতে পারেন তারাও কিন্তু এই বকশিবাজারের এই হোসাইনি দালান বা ইমামবাড়া দেখতে পারেন। শ্রোতা বন্ধুরা, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে, সে অবধি সকলে ভালো থাকবেন, অনেক অনেক ভালো।
4: বাংলা সাহিত্যে বিশেষ করে কারবালার ঘটনা নবজীবন পেয়েছে। বাংলা পুঁথি সাহিত্যে কারবালার ঘটনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারবালার মর্মস্পর্শী কাহিনী, যেখানে ইমাম হোসাইন ও তাঁর সঙ্গীরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আত্মত্যাগ করেছিলেন, তা বাংলার পুঁথি রচয়িতাদের গভীরভাবে আলোড়িত করেছিল। তাঁরা এই ঘটনাকে কেবল একটি ঐতিহাসিক ঘটনা হিসেবেই নয়, বরং সত্য, ন্যায়, ত্যাগ ও মানবতার প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন।
6: এই পুঁথিকাব্যে কারবালার যুদ্ধ, ইমাম হুসাইনের আত্মত্যাগ, তার পরিবারের সদস্যদের দুর্ভোগ এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের কাহিনী বর্ণিত হয়েছে। পুঁথিগুলোতে বীরত্ব, শোক, ধর্মীয় অনুরাগ এবং নৈতিক শিক্ষার সমন্বয় দেখা যায়। গ্রামীণ সমাজে পাঠ ও গানের মাধ্যমে এসব পুঁথি প্রচারিত হতো এবং মানুষের ধর্মীয় আর নৈতিক চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। প্রিয় শ্রোতা, পবিত্র আশুরার এই সময় দাঁড়িয়ে কারবালার সেই করুণ গাথার পুঁথিকাব্য শুনব। এবার পাঠ করছেন জালাল খান ইউসুফী।

হযরত আলীর পর মুয়াবিয়া খলিফা হন। খলিফা হওয়ার পর তিনি তার পরবর্তী উত্তরসূরি মনোনীত করেন তার ছেলে ইয়াজিদকে। মানে নিয়মের বাইরে তিনি তার ছেলেকেই বললেন যে আমার পরে বাদশাহ হবে আমার ছেলে ইয়াজিদ। এই ঘোষণা করার পর যত প্রভাবশালী সাহাবা ছিলেন তাদের যে সন্তানরা ছিলেন সবাই বিরোধিতা করলেন যে না এটা আমরা মানি না। ঠিক একইভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন যে না আমি এটা মানি না। তো দেখতে দেখতে তিনি মুয়াবিয়া মারা গেলেন। মুয়াবিয়া মারা যাওয়ার পরে তাদের সবার মতকে উপেক্ষা করে দেখা গেল যে তিনি সেই ইয়াজিদ তক্তে বসলেন। তক্তে বসার পরে তিনি ঘোষণা করলেন যে তোমরা আমাকে সবাই সমর্থন দাও, তোমরা আমাকে সমর্থন দাও, না হলে আমি তোমাদের ঘরবাড়ি ক্রোক করব, তোমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিব। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ঠিক এভাবেই তিনি বললেন যে আপনি আমাকে সাপোর্ট করেন এবং লিখিতভাবে আমাকে খলিফা হিসাবে মনোনীত করেন, সমর্থন দেন। তিনি বললেন যে না আমি এটা সমর্থন করতে পারি না। সমর্থন না করে তিনি কি করলেন, তিনি মদিনা থেকে কুফার দিকে রওনা করলেন। কুফা এক সময় তার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করতেন। হযরত আলীর যে শাসন সেখানে সবাই হযরত আলীর উপরে সন্তুষ্ট, আর হযরত আলীর উত্তরসূরি হিসাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তারা সন্তুষ্ট। তারা খবর পাঠালেন যে আমাদের এখানে আপনি আসেন, আমরা আপনাকে খুব যত্নআতি করে আপনাকে আমরা গ্রহণ করব এবং আপনার শাসন আমরা মানব। তিনি মদিনা থেকে কুফার উদ্দেশ্যে রওনা করলেন। আর এদিকে এজিদের 100 লোক 100 সৈন্য তাকে আটকানোর জন্য রাস্তায় তারা ঘেরাও দিল। ঘেরাও দিয়ে বলল যে না কুফার দিকে যেতে পারবেন না, আপনি উত্তর দিকে যান। তো বহুত চেষ্টা করেও তিনি সেদিকে যেতে পারলেন না, উত্তর দিকে গেলেন। উত্তর দিকে যাওয়ার পর এক পর্যায়ে যে কারবালা, আল্লাহর রসুল কিন্তু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে তোমার ঘোড়া যখন দেখবে যে ঘোড়ার খুর আটকে যাবে এবং খুর আটকানোর পর দেখবে যে ওখান থেকে রক্ত বেরোচ্ছে, তখন মনে করো সেখানেই তুমি শহীদ হবে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে 70 জন তার ফ্যামিলির লোকজন, 70 জন সব মিলিয়ে সেখানে যাওয়ার পরে দেখলেন যে এই অবস্থা। তো বুঝলেন যে না আমি তো আমার গন্তব্যস্থলে চলে আসছি, এখানেই তাঁবু গাড়ো, এখানেই তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পর এদিকে এজিদের 4000 সৈন্য পাঠালো তাকে ঘেরাও দিয়ে মারার জন্য। এই 4000 সৈন্য আসলো, 4000 সৈন্য আসার পরে তাকে ঘেরাও দিল। ঘেরাও দেওয়ার পর এখানেই এই প্রায় বলা যায় যে তার পরিবারের প্রায় 70 জনই বলা যায় যে হাতে গোনা কয়েকজন জীবিত ছিল, সবাইকে সে এজিদ বাহিনী হত্যা করে।

0: আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন উত্তরণ, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: পুঁথিকাপড় শোনার পরে এবার মন চাইছে একটু গান শোনার, বিশেষ করে মহরমকে উপলক্ষ করে।
0: শুনতে যখন মন চেয়েছে তখন কি আর না শুনিয়ে পারি? শ্রোতা বন্ধুরা, এবার তাহলে শোনাই একটি মহরমের গান। গানটি লিখেছেন আয়াত হোসেন, সুর করেছেন টিপু সুলতান বাবর, আর গেয়েছেন শিল্পী দিলশাদ জাহান।

আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের সেবায় আত্মনিয়োগ করি। দেশের উন্নয়ন আপনার আমার সবার উন্নয়ন। বাংলাদেশ বেতার ঢাকা, অল্পক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা দেশের গান শুনবেন ডলি মণ্ডল ও আবুল বাশা শিকদারের কণ্ঠে। গানের কথা লিখেছেন প্রাণ গোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

দেশের গানটি শুনলেন ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদারের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে খেলাধুলা বিষয়ক ম্যাগজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।

0: ফিফা ফুটবল বিশ্বকাপ বর্তমান বিশ্বের সবচাইতে জনপ্রিয় এবং আকর্ষণীয় একটি টুর্নামেন্ট।
1: এই টুর্নামেন্টে 48টি দেশ অংশগ্রহণ করলেও ফিফার 211টি সদস্য দেশের সকল মানুষের স্বপ্নের একটি টুর্নামেন্ট এটি।
0: বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর বাইরে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ভাগ হয়েছে কেউ প্রিয় খেলোয়াড়, আবার কেউ বা ফুটবল সৌন্দর্যে মুগ্ধ হয়ে কোনো দেশের প্রতি সমর্থন জানাতে।
1: বিশ্বকাপ ফুটবলের আকর্ষণ এতটাই শক্তিশালী যে নিজের দেশ না খেললেও ধর্ম বর্ণ সবকিছু ভুলে মনের অজান্তেই সমর্থন তৈরি হয়ে যায় অন্য দেশের খেলোয়াড়দের প্রতি।
0: বিশ্বকাপে শুধু মাঠের খেলোয়াড়রাই নয়, গ্যালারির দর্শকদের মধ্যেও তৈরি হয় নতুন পরিচয় আর ভ্রাতৃত্বের বন্ধন। এ যেন ফুটবল গ্লোবাল ভিলেজ।
1: একদিকে গ্যালারির দর্শকদের উচ্ছ্বাস উন্মাদনা আর নানা রঙে নানা ঢঙের সাজ, অপরদিকে রঙিন আলোর রশ্মি, এই দুয়ে বিশ্বকাপ যেন মানসিক বিনোদনের মহাসমুদ্র।
0: বিশ্বকাপ ফুটবলের এই আনন্দ, এই উৎসব পৌঁছে যাক বিশ্বের প্রতিটি ঘরে ঘরে, আর আমাদের মাঝে তৈরি হোক সৌহার্দ সম্প্রীতির বন্ধন। এমনই প্রত্যাশায় বন্ধুরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গনে।
1: শ্রোতা বন্ধুরা, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আয়োজনের সূচি পরিচিতি। আয়োজনের শুরুতেই শুনবেন দেশ বিদেশের খেলাধুলা নিয়ে আলোচনামূলক পর্ব, ক্রীড়া পর্যালোচনা, থাকবে রেফারি পরিচিতি,
0: আরও থাকবে ক্রীড়া কুইজ, খেলোয়াড় সাক্ষাৎকার এবং ক্রীড়া সঙ্গীত।
1: আর এই সকল আয়োজন নিয়ে আপনাদের জন্য আপনাদের প্রিয় ক্রীড়াঙ্গন গ্রন্থনা করেছেন জামিলুর রহমান, উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, আমি তামান্না সিদ্দিকী
0: এবং আমি জামিলুর রহমান। বন্ধুরা, অনুষ্ঠানের পুরোটা সময় আশা করি আমাদের সাথেই থাকছেন।
1: বন্ধুরা, বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় রাউন্ডের খেলা চলমান। বড় দলগুলো মাঝে মধ্যে হোঁচট খেলেও এখনো পর্যন্ত অঘটন ঘটেনি।
0: বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বিশ্বকাপের হ্যাট্রিকের পর সর্বোচ্চ গোলদাতা হয়েছেন দ্বিতীয় ম্যাচে।
1: অপরদিকে বিশ্বকাপের নতুন দল, বিশেষ করে কুরাসাও ও কেপা ভার্দে পারফরমেন্স দিয়ে সবার নজর কাড়তে সক্ষম হয়েছে।
0: অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার সঙ্গে টি টোয়েন্টি সিরিজ হেরে প্রস্তুতি নিচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য।
1: আর বন্ধুরা, বিশ্ব ক্রীড়াঙ্গনের এমনই সব খবরাখবর নিয়ে আয়োজনের প্রথম নিবেদন ক্রীড়া পর্যালোচনা পর্ব।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাপ্তাহিক খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গনে। আমি সোহানা সিরাজ রয়েছি আপনার সঙ্গে এবং আমার এই আয়োজনে দুজন অতিথি রয়েছেন আলোচনা করবার জন্য। তাদের সঙ্গে একটু পরিচিত হয়ে নিতে চাই। আমার সঙ্গে রয়েছেন জনপ্রিয় ধারাভাষ্যকার এবং আলোচক আলফাজউদ্দিন আহমেদ। কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ, সুস্থ আছি। আশা করি শ্রোতা বন্ধুরা আপনারা সুস্থ আছেন।
2: প্রিয় শ্রোতা, আমাদের সঙ্গে আরও একজন অতিথি হিসেবে যুক্ত রয়েছেন ধারাভাষ্যকার এবং আলোচক ফয়সাল তিতুমির। স্বাগত ফয়সাল তিতুমির আপনাকে এই সাপ্তাহিক আয়োজনে।
4: অসংখ্য ধন্যবাদ সোহানা, প্রথমবারের মতো আয়োজনে আমি যুক্ত হতে পেরেছি। বাংলাদেশ বেতারের সবাইকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, অনেকগুলো খেলা চলছে, তার ভিড়ে ফুটবল বিশ্বকাপ আলাদা করে একটা নজর কাটছে। সো আজকের এই আলোচনায় আমরা শুরুতেই একটু ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা বলতে চাই, চলে যেতে চাই আলফাজ ভাইয়ের কাছে। ফিফা চলছে এবং এই ফিফা 2026 এ বড় দলগুলো যেমন ভালো করছে, তারকা ফুটবলাররা যেমন গোলও পাচ্ছে, তার ভিড়ে কিছু কিছু ম্যাচে আমরা দেখতে পাচ্ছি বড় দলগুলোর বিপরীতে ছোট দলগুলো বেশ শক্তিশালী ফুটবল খেলছে। সো গোটা আসরটা এখন পর্যন্ত কেমন দেখছেন?
3: অনেক ধন্যবাদ তোমাকে। গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয় থাকে এই বিশ্বকাপ ফুটবলকে, এবং সেটা শুরু হয়েছে 12 তারিখ থেকে এবং এরপর থেকে গ্রুপ পর্বে খেলা চলছে। 48টি দল প্রথমবারের মতন এবার বিশ্বকাপ আয়োজনে রয়েছে এবং 12টি গ্রুপে ভাগ হয়ে দলগুলো খেলছে। এখান থেকে 16টি দল যাবে পরের রাউন্ডে এবং সেভাবেই কিন্তু খেলা শুরু হয়েছে। প্রত্যাশিত যারা গোল করার কথা ছিল তারা সকলেই ইতিমধ্যে কিন্তু গোল করেছেন। মেসি হ্যাট্রিক করেছেন, রোনাল্ডো 2টি গোল করেছেন। এখনো পর্যন্ত নেইমারকে দলভুক্ত করা হয়নি, তিনি আহত ছিলেন বলে দলের বাইরে ছিলেন, আশা করা হচ্ছে আগামী ম্যাচে হয়তো তিনি বা খেলবেন। সুতরাং বড় সকলেই গোল করেছেন, এমবাপ্পে গোল করেছেন, হালান্ডো গোল করেছেন। সুতরাং বেশ জমে উঠেছে এবার বিশ্বকাপ, একথা বলতেই হবে। তবে গ্রুপ পর্ব থেকে কারা কারা শেষ পর্যন্ত এরপর মানে রাউন্ড অফ 32 তারপর রাউন্ড অফ 16 যাবেন সেটাই কিন্তু দেখবার বিষয়। এবারের বিশ্বকাপের বিশেষত্ব হচ্ছে 3টি দেশ একসাথে এটা হোস্ট করছে। এখানে কানাডা রয়েছে, এখানে মেক্সিকো রয়েছে এবং সেই সাথে আমেরিকা রয়েছে। কিন্তু খেলা যারা ভালোবাসেন এবং 4 বছর পরপর যেহেতু আয়োজনটা হয়, কেউ কিন্তু এই খেলা দেখা থেকে বন্ধ রাখছেন না। আমরা রাজ্যে গিয়ে আমরা সকলেই খেলা দেখছি। আমরা কিন্তু প্রথম রাউন্ডের প্রায় শেষের দিকে রয়েছি, দেখা যাক এরপরে গ্রুপ অফ 32 যেটা সেখানে কারা কারা যায় সেই প্রতীক্ষায়।
2: অসংখ্য ধন্যবাদ আলফাজ ভাই। আমি একটু তিতুমির ভাই আপনার কাছে জানতে চাই যে এই ফিফা 2026 আলফাজ ভাই যেমন বলছিলেন যে অনেক আকর্ষণ রয়েছে, অনেক প্রত্যাশা রয়েছে, সেই সাথে সাথে কিন্তু আমাদের এই উপমহাদেশে বা আমাদের দেশের কথাই যদি আলাদা করে বলি, ব্রাজিল আর্জেন্টিনা এই দুটো বড় দল কিন্তু আকর্ষণের মূল জায়গাটা ঘিরে থাকে। তার বাইরে পর্তুগালের নামটা ঘুরে ফিরে বারবার চলে আসে রোনালদোর খাতিরে, রোনালদোর খেলা দেখতে সকলেই ভালোবাসে। তো রোনালদোর প্রতি একটা প্রত্যাশা মানুষের রয়েছে যে রোনালদো এখনো পর্যন্ত বিশ্বকাপ না জেতা একটা দলের সদস্য কিন্তু একজন মহাতারকা। তার ক্ষেত্রে এবারের এই আসরে ব্রাজিল আর্জেন্টিনার এই আলোচনার বাইরে গিয়ে পর্তুগালের সম্ভাবনা কতটুকু দেখছেন?
4: খুব ভালো সম্ভাবনা। ধরুন এই টুর্নামেন্ট শুরুর আগে যখন ফেভারিটদের তালিকা করা হচ্ছিল, পর্তুগালকে কিন্তু টপ ফোরে অনেক পণ্ডিতরাই রেখেছেন। কারণ হচ্ছে দলটার মিডফিল্ড। বলা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের মিডফিল্ডের দিক দিয়ে নাম্বার ওয়ান টিম হচ্ছে পর্তুগাল। তাদের দলে এমন কিছু ফুটবলার আছে, ধরুন ব্রুনো এবং বার্নার্ডো, সেই জায়গাটা ভিতিনিয়া যিনি ফিফা ভ্যালেন্টিয়রের জন্য এবারে বিবেচিত হচ্ছেন। সো এই যে এই জুটিগুলো, তার সঙ্গে আপনি যদি অ্যাটাকে চিন্তা করেন, একপাশে ধরুন কনসাইসাও এর মতো ফুটবলার, ফেলিক্স, লিয়াও সাব হিসেবে নেমে গোল করে দিচ্ছেন, কিন্তু অফকোর্স এই দলটার সবকিছুর বাইরে লাইমলাইটটা ওই একজনকে ঘিরে, ক্রিশ্চিয়ানো রোনালদো। এবং তার দেখেন তিনি প্রথম ম্যাচে ম্রিয়মাণ ছিলেন, দলও ম্রিয়মাণ ছিল, গোল শূন্য ড্র করে, মানে এক এক গোলে ড্র করেছেন। কিন্তু তার পরের ম্যাচেই যখন রোনালদোও জ্বলে উঠলেন এবং পুরো টিমটাই জ্বলে উঠল, একটা দারুণ একটা জয় পেল। সো এই দলটার তার মানে অনেক কিছু ডিপেন্ড করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর নিজের পারফরমেন্সের উপর। অ্যাট দ্য সেম টাইম পর্তুগাল অবশ্যই কোয়ার্টার ফাইনালে যাওয়ার মতো দল, এবং তারপর তো আসলে এটা তখন ম্যাচ বাই ম্যাচই ঠিক করে দেবে কতদূর যাবে কে।
2: এবার একটু ক্রিকেটে ফেরত আসতে চাই, কারণ ফুটবলের এই আমেজে ক্রিকেটটা মোটামুটি একটু আড়ালেই চলে যাচ্ছে। তবে সেখানে বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপ খেলছে, টি টোয়েন্টি বিশ্বকাপ, এবং সেখানে বাংলাদেশের মেয়েদের পারফরমেন্স কেমন দেখছেন এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার যে দৌড় সেখানে সম্ভাবনা কতটুকু দেখছেন আলফাজ ভাইয়ের কাছে যদি জানতে চাই?
3: একটা কথা অবশ্যই বলতে হবে যে প্রথমবারের মতন আমাদের মেয়েরা কিন্তু বিশ্বকাপে অংশগ্রহণ করছে, এবং বড় কথা হচ্ছে যে আমরা জয় পেয়েছি, ইতিমধ্যে কিন্তু দুটি জয় আমরা পেয়েই গেছি। সুতরাং সব নিয়ে আমি বলবো যে ভালো হচ্ছে, ভালো খেলছে আমাদের মেয়েরা। আমরা বিশ্ব ক্রিকেটে, বিশেষ করে মেয়েদের ক্রিকেটে, খুব বেশি এখনও পর্যন্ত ছাপ ফেলতে পারিনি, কৃতিত্বের ছাপ যেটাকে বলা হয়। তার কারণ এখানে স্ট্রং অপোনেন্টস রয়েছে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, এরা সকলেই কিন্তু অনেকদিন ধরে মহিলা দলটা তাদের শক্তিশালী দল। সুতরাং এবারই যারা বিশ্বকাপ জিতে আসবে এটা প্রত্যাশা করা ঠিক নয়। আমার মনে হয় সময় এবং সময়ের সাথে সাথে আমাদের দলগুলো আরও শক্তিশালী হবে, তারা আরও ভালো খেলবে আগামীতে, এটাই আমার প্রত্যাশা।
4: না, বাংলাদেশ আসলে আমার মনে হয় আপনারা যেটা বললেন, ওই দুটো জয় আসলে বাংলাদেশ দলের টার্গেটই ছিল, নেদারল্যান্ডস এবং পাকিস্তান, সেই দুটো জয় বাংলাদেশ পেয়ে গিয়েছে। বাকিগুলোর সঙ্গে আসলে বাংলাদেশের লড়াইটা হবে নিজেদেরকে একটু পারফরমেন্সের গ্রাফটা তুলে ধরার, কিছু যদি ব্যক্তিগত অর্জন থাকে, এবং দল হিসেবে যে উন্নতি করছে মেয়েরা সেটার আসলে প্রমাণটা রাখার, এবং সেটা আসলে বেশ চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়েছে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী অপোনেন্টের সঙ্গে, এবং আরো বেশ কিছু কঠিন ম্যাচ আছে বাংলাদেশের সামনে। তবে ওই দুটো ম্যাচে বাংলাদেশ যেভাবে জিতেছে সেটা বরং আসলে দারুণ ব্যাপার। কারণ হচ্ছে আমরা টি টোয়েন্টি খেলাতে আমাদের মূল সমস্যা যেটা মেয়েদের হচ্ছে ব্যাটিংয়ে এবং স্ট্রাইক রেটে, সেই জায়গাটাই আসলে একটু উন্নতির ছাপ দেখা গেছে কয়েকজন ক্রিকেটারের কাছ থেকে। তারা কেউ কেউ 150 বা 200 স্ট্রাইক রেটও ব্যাট করেছেন, যেটা বাংলাদেশের ক্রিকেটে সাধারণত মেয়েদের ক্রিকেটে আগে দেখা যায়নি। সো সেইটাই আসলে চাওয়া থাকবে যেন বাকি দলগুলোর সঙ্গে একটু ভয়ডরহীন ক্রিকেট খেলার। হারানোর তো কিছু নেই, কারণ আপনি যেমনটি বললেন কেউ এক্সপেক্ট করছেন না তারা চ্যাম্পিয়ন হবে, কিন্তু অ্যাটলিস্ট যেন কিছু একটা মার্ক রাখতে পারে বড় দলগুলোর এগেনস্টে পারফর্ম করা, যেটা একসময় বাংলাদেশের ছেলেদের ক্রিকেট টিমও করতো। ধরুন আমরা কিন্তু একটা ম্যাচ জেতার জন্য অনেক অপেক্ষা করতে হতো, তার আগে আমরা দেখতাম যে আমরা কতটা ভালো করছি, কেউ 50 করছে কিনা, কেউ 5 উইকেট পাচ্ছে কিনা। সো সেইটাই আসলে চাওয়া থাকবে মেয়েদের কাছ থেকে, যেন বাকি অপোনেন্টদের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে পারে বাংলাদেশ।
2: চমৎকার বলেছেন তিতুমির, এবং আমরা আবারও আরেকটা সিরিজের দিকে একটু যেতে চাই। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যে সিরিজ সম্প্রতি শেষ হয়ে গেল, সেই জায়গাটাতে ওডিআই সিরিজটাতে আমরা বাংলাদেশের ভালো পারফরমেন্স দেখলাম, টি টোয়েন্টিতে বাংলাদেশের এই দৈন্য চিত্র, এটার পেছনে কারণগুলো কি দেখলেন তিতুমিরের কাছে আগে জানতে চাই?
4: প্রথমত বাংলাদেশ এই সিরিজটাকে আমার যেটা ভালো লেগেছে, দৈন্যদশ অফকোর্স 3-0 হোয়াইট ওয়াশ হয়েছে, কিন্তু বাংলাদেশের সিরিজটাকে অনেকটা এক্সপেরিমেন্ট করার উপায় হিসেবে নিয়েছে, যেটা বাংলাদেশের ক্রিকেটে সাধারণত দেখা যায় না। এগেনস্ট মাইটি অস্ট্রেলিয়া আপনি আপনার টিম নিয়ে এক্সপেরিমেন্ট করছেন, আমাদের কি প্লেয়াররা ছিলেন না, তিনজন, লিটন কুমার দাস খেলেননি, শেষ ম্যাচে মোস্তাফিজুর নাই, এছাড়া ধরুন এই দলের শেখ মাহাদি ছিলেন না। সো সেই জায়গাটা আমরা দেখেছি আব্দুল গাফার সাকলাইনের অভিষেক করানো হয়েছে, নুরুল হাসান সোহানকে অপরচুনিটি দেওয়া হয়েছে, এবং ওপেনিং থেকে আমি দেখেছি টপ অর্ডার বাংলাদেশের ভয়ডরহীন ক্রিকেটটা খেলতে চেয়েছে। সেটা তার সেকেন্ড ম্যাচে ইট ওয়াজ ভেরি ক্লোজ গেম, খুবই কাছাকাছি গিয়েছিল বাংলাদেশ, কিন্তু ওইটা হচ্ছে ওই চেষ্টাটা ছিল বাংলাদেশের টি টোয়েন্টির ইন্টেন্টটা এবং মডার্ন টি টোয়েন্টির সঙ্গে অ্যাডাপ্ট করা, যেটা ধরুন এখন অন্যান্য দল 200 রান করে ফেলছে হেসে খেলে, বাংলাদেশও আসলে এখন সেই দিকে যেতে হবে টি টোয়েন্টিতে ভালো করতে হলে। ওই 150-160 নিয়ে আসলে আর আত্মতৃপ্তির সুযোগ নাই। তার চেয়ে বড় কথা আমাদের উইকেটটা এবার বেশ হেল্প করেছে, আমরা একটা স্পোর্টিং উইকেটে খেলেছি। সো টি টোয়েন্টির এই হারটা আসলে খুব বেশি, মানে আপনি যদি চিন্তাও করেন যে ওয়ান ডে তো একটা ওয়ান ডে লিগ আছে, বিশ্বকাপের হিসেব নিকাশ থাকে, টেস্টের পয়েন্ট যুক্ত হয়, কিন্তু টি টোয়েন্টিতে কিন্তু সেটা নাই। ফলে এই সাহসটা বাংলাদেশ যে দেখিয়েছে সেটার জন্যই তাদের ধন্যবাদ প্রাপ্য।
2: আমি একটু আলফাজ ভাইয়ের কাছে জানতে চাইবো এই প্রসঙ্গে যা যুক্ত করতে চান, এবং আমার একটুখানি এখানে বলা রয়েছে এটুকুই যে এক্সপেরিমেন্ট যেটা আমরা বলছি এটা আমি কখন করতে পারি, সিরিজ জয় নিশ্চিত হবার পরের ম্যাচটাতে হয়তো আমরা করতে পারি, এই কৌশলটা আপনার কাছে কেমন লেগেছে?
3: প্রশংসা আমিও করতে চাই যে আমরা ওই স্পিনিং ট্র্যাক তৈরি করে সিরিজ জেতার জন্য বা ম্যাচ জেতার জন্য এখন আর খেলছি না, আন্তর্জাতিক ক্রিকেটে স্পোর্টিং উইকেটে গিয়ে আমাদেরকে খেলতে হবে, এই কথাটা আমরা এখন বুঝতে পেরেছি।
2: ম্যাচ খেলবার লক্ষ্যে
3: সেই জন্যই কিন্তু আমরা ভালো পিচ করেছি, এর জন্য তারাও কিন্তু প্রশংসা করেছে, এবং এই পিচের মধ্যে মিশ্র পারফরমেন্স আমরা দেখেছি এটাও বলতে হবে। প্রথম ম্যাচটা আমরা হেরেছি হঠাৎ করে, খুব একটা ভালো খেলতে পারেনি। দ্বিতীয় ম্যাচটা আমরা কাছাকাছি গিয়ে জেতা ম্যাচ হেরে গেছি, বলতে বলতে জেতা ম্যাচই ছিল, এবং সেটা কিন্তু লাস্ট মোমেন্টে এই সিরিজের জোরেই আমি বলবো যে 6 নম্বর কে খেলবে এইটা কিন্তু আমাদের সিলেকশন ঠিক মতন হয়নি, সেই জায়গাতেই কিন্তু নতুন ছেলেটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে ম্যাচটা আমরা হেরেছি ওই ম্যাচটা ওই জায়গা তাকে না পাঠিয়ে অন্য কাউকে পাঠিয়ে দিয়ে
4: 5 নম্বরেও সোহানকে নামানো হয়েছে, সেটা আসলে তার পজিশন না।
3: শেষের দিন
4: শেষের
3: ম্যাচে দ্য টিম ইজ টোটালি কোলাপসিং, দ্য টিম হ্যাড অলরেডি লস্ট ইটস মোরাল বাই লুজিং দ্য সিরিজ, সুতরাং শেষ ম্যাচটা আমি বাদ দিয়েই বলতে চাচ্ছি, হ্যাড উই ওয়ান দ্য সেকেন্ড ম্যাচ আমরা হয়তো সিরিজ তৃতীয় ম্যাচটা জেতার জন্য খেলতাম, সেটা হয়নি। সিলেক্টররা অত্যন্ত বেশি এক্সপেরিমেন্ট করে ফেলেছেন, সেটা আমি বলবো, হোম সয়েলে আমরা হারতে চাই না।
2: অসংখ্য ধন্যবাদ। এক বাক্যে একটু প্রেডিকশন নিয়ে শেষ করব আমাদের আজকের আয়োজন, কোনো আলোচনা নয়, শুধুমাত্র প্রেডিকশন। বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে খেলতে চলেছে, সেই জায়গাটাতে সম্ভাবনায় কোন দলকে এগিয়ে রাখছেন, ঘরের মাঠে খেলা জিম্বাবুয়ে নাকি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশকে?
3: নিঃসন্দেহে আমি বলবো যে বাংলাদেশের এই সিরিজ জেতা উচিত, সবগুলো ম্যাচ জেতা উচিত, তার কারণ আমরা এখন অনেক বেটার একটা সাইড, এটা ইন এনি ফরম্যাট।
2: অর্থাৎ আপনার প্রেডিকশন বাংলাদেশ জিতবে?
3: ইয়ে, বাংলাদেশ জেতা উচিত, তবে হ্যাঁ, জিম্বাবুয়ে অ্যাট হোম ইজ এ ভেরি গুড সাইড, ওদের বোলিংটা যথেষ্ট ভালো, ব্যাটিংও মাঝে মাঝে, কিন্তু তারা সেকেন্ডার খুব ভালো, রাজা খুব ভালো ব্যাট করে।
2: অসংখ্য ধন্যবাদ। তিতুমিরের কাছেও এক লাইনে জানতে চাইবো যে তাসকিনও বলেছেন যে অনেকেই বলবেন যে হয়তোবা জিম্বাবুয়ের কাছেও বাংলাদেশ হেরে গেছে যদি আমরা হেরে যাই, তবে ঘরের মাঠে জিম্বাবুয়ে কিন্তু অনেক স্ট্রং টিম, আপনি কি এটা একমত নাকি মনে করেন বাংলাদেশকেই জিততে হবে?
4: না, অবশ্যই একমত, কারণ হচ্ছে যে এই সিরিজটার প্রেশার আসলে বাংলাদেশের উপর, আপনি জিতলে হয়তো খুব বেশি প্রশংসা বাহবা কেউ করবেন, আচ্ছা জিম্বাবুয়ের সঙ্গে তো জেতারই কথা, কিন্তু হেরে গেলে তাসকিন যেটা বলেছেন ঠিক তাই, একদম সমালোচনার তীর ছুড়ে যাবে তাদের দিকে।
2: অসংখ্য ধন্যবাদ।
4: লঙ্গার ভার্সনে এই প্রেডিকশনের কথা যদি বলি, লঙ্গার ভার্সনে একটাই টেস্ট খেলবে এবং সেখানে আসলে জিম্বাবুয়েকে আমি এগিয়ে রাখবো, আর বাট লিমিটেড ওভারে বাংলাদেশ উইল ডু বেটার। কিন্তু এই সিরিজে যেটা ইন্টারেস্টিং হবে, বাংলাদেশের পেস বোলিং ইউনিটকে জিম্বাবুয়ের মাটিতে পারফর্ম করতে আমরা দেখব, কারণ নেক্সট ওয়ার্ল্ড কাপটা সেখানেই হতে যাচ্ছে আফ্রিকায়, সো এটা একটা দারুণ সুযোগ তাদের জন্য।
2: অসংখ্য ধন্যবাদ ফয়সাল তিতুমির, এবং অসংখ্য ধন্যবাদ আলফাজউদ্দিন আহমেদ দুজনকেই সাথে থাকার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, বিদায় নিচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের খেলাধুলা বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন থেকে। সোহানা সিরাজ ছিলাম আপনাদের সঙ্গে, ভালো থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।
0: বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জ এবং FM 106 মেগাহার্জে। এছাড়া বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে বিশ্বের যে কোনো প্রান্তে।
1: সুপ্রিয় শ্রোতা, ফিফা বিশ্বকাপ 2026 বিশ্বকাপে নিজের প্রথম হ্যাট্রিক করেছেন এবং একই সাথে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন কোন খেলোয়াড়, এই প্রশ্নটি আপনাদের জন্য রইল আজকের ক্রীড়া কুইজ হিসেবে। তাহলে বন্ধুরা, কুইজের উত্তর নিয়ে একটু ভাবুন আর শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। অনুষ্ঠানের শেষের দিকে জানিয়ে দেব কুইজের উত্তর।
0: সুপ্রিয় বন্ধুরা, ফুটবল মাঠে রেফারির নির্দেশ মান্য করা অনিবার্য। রেফারি করাটা এমন এক ধরনের কাজ যাকে প্রচলিত ভাষায় বলা হয়ে থাকে থ্যাঙ্কসলেস জব। ইতালির ফুটবল রেফারি নিকোলা রিজোলি ফিফা ফুটবল রেফারি হিসেবে প্রথম দায়িত্ব পেয়েছিলেন 2007 সালে। 2017 সাল পর্যন্ত তার দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করে গেছেন। হ্যাঁ শ্রোতা, এ পর্যায়ে রেফারি পরিচিতি পর্বে নিকোলা রিজোলি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন রেজওয়ান ফেরদৌস জিকো।
5: নিকোলা রিজোলি জন্ম 5 অক্টোবর 1971 সালে, একজন ইতালীয় প্রাক্তন ফুটবল রেফারি যিনি 2002 থেকে 2017 পর্যন্ত ইতালীয় সিরিয়াতে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং 2007 থেকে 2017 পর্যন্ত ফিফা তালিকাভুক্ত রেফারি ছিলেন। তিনি 13 জুলাই স্তাদিও দো মারাকানা স্টেডিয়ামে জার্মানি এবং আর্জেন্টিনার মধ্যে 2014 ফিফা বিশ্বকাপ ফাইনাল এবং ওয়েমলি স্টেডিয়ামে বরুসিয়া ডটমুন্ড এবং বায়ার্ন মিউনিখের মধ্যে 2013 চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল পরিচালনা করেন। রিজোলি 2011 থেকে 2017 পর্যন্ত টানা 7 বার এআইসি সেরিয়ে বর্ষসেরা রেফারি পুরস্কার জিতেছেন। 2017 সালের 18 ফেব্রুয়ারি সকার 360 রিজোলিকে একবিংশ শতাব্দীর সেরা 5 জন রেফারির তালিকায় অন্তর্ভুক্ত করে। রিজোলি 2007 সালের আগস্টে তার প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ বাছাই পর্বের ম্যাচ পরিচালনা করেন এবং 2008 সালের 1 অক্টোবর তার প্রথম চ্যাম্পিয়ন্স লীগ গ্রুপ পর্বের ম্যাচ বাসেলের বিপক্ষে স্পোর্টিং সিপির 2-0 গোলের জয়ের দায়িত্ব নেন। 2010 সালের 7 এপ্রিল রিজোলি ম্যানচেস্টার ইউনাইটেড এবং বায়ার্ন মিউনিখের মধ্যে চ্যাম্পিয়ন্স লীগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ পরিচালনা করেন। ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে 3-1 গোলে এগিয়ে থাকা অবস্থায় রিজোলি দ্বিতীয়বার হলুদ কার্ড প্রদর্শন করেন, রাফায়েলকে মাঠ থেকে বের করে দেন। এরপর বায়ার্ন গোল করতে ব্যর্থ হয় এবং অ্যাওয়ে গোলের সুবাদে ম্যাচ জিতে নেয়। 5ই মে 2010 রিজোলি ইন্টার এবং রোমের মধ্যে কোপা ইতালিয়া ফাইনাল পরিচালনা করেন। 12ই মে রিজোলি 2010 উয়েফা ইউরোপা লীগ ফাইনাল পরিচালনা করেন, যেখানে অ্যাথলেটিকো মাদ্রিদ ফুলহ্যামকে 2-1 গোলে পরাজিত করে। 2011 সালের 6 আগস্ট রিজোলি মিলান এবং ইন্টারের মধ্যে অনুষ্ঠিত সুপার কোপা ইতালিয়ানা ফাইনাল পরিচালনা করেন। 2013 সালের মে মাসে রিজোলি ওয়েমলিতে অনুষ্ঠিত 2013 চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল পরিচালনা করার জন্য উয়েফা কর্তৃক নির্বাচিত হন। আন্তর্জাতিক পর্যায়ে রিজোলি উয়েফা ইউরো 2012 রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2010-2014 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ পরিচালনা করেন। রিজোলি স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে একটি গ্রুপ পর্বের ম্যাচের রেফারি ছিলেন। তিনি 13ই জুলাই স্তাদিও দা মারাকানা জার্মানি এবং আর্জেন্টিনার মধ্যে অনুষ্ঠিত 2014 ফিফা বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেন। IFFHS কর্তৃক রিজোলি 2014 এবং 2015 সালের বিশ্বের সেরা রেফারি হিসেবে মনোনীত হন। 2015 সালের ডিসেম্বরে রিজোলিকে উয়েফা ইউরো 2016 এর জন্য নিযুক্ত 18 জন রেফারির একজন হিসেবে মনোনীত করা হয়। 4 জুলাই 2017 রিজোলি রেফারি হিসেবে অবসর গ্রহণ করেন, যদিও তিনি আর 1 বছরের জন্য যোগ্য ছিলেন এবং তাকে সেরি এ প্রধান ডিজাইনেটর হিসেবে যুক্ত করা হয়। যখন তিনি রেফারি ছিলেন না, রিজোলি স্থপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। সিরি এ বর্ষসেরা রেফারি 2011, 12, 13, 14, 15, 16 এবং 17। IFFHS বিশ্বের সেরা রেফারি 2014 এবং 2015 সালে। বর্ষসেরা রেফারির জন্য গ্লোব সকার পুরস্কার 2014 সালে, ইতালীয় ফুটবল হল অফ ফ্রেম 2018 সালে। আন্তর্জাতিক ফুটবলে তার মতো যোগ্য রেফারির সংখ্যা অনেক কম, সেদিকে কাজ করছে ফিফা।
1: বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই তো কিছুদিন আগে প্রথমবারের মতো ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলল। যে ম্যাচে বাংলাদেশের ডিফেন্ডার তপু বর্মন খেলার ১৯ এবং ৮৬ মিনিটে দুটি গোল করে বাংলাদেশকে ২-১ গোলের জয় এনে দিয়েছিলেন। শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সাক্ষাৎকার পর্বে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ফুটবলার তপু বর্মনকে। আজকের অতিথির সঙ্গে কথোপকথনে আছেন আহমেদ বিন পারভেজ।
6: বলছি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম সেরা ডিফেন্ডার, বাংলাদেশ ফুটবলের ইতিহাসে যিনি প্রথমবার গোল দিয়েছেন ইউরোপের মাটিতে। কথা বলছি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মনের সঙ্গে। তপু ভাই, কেমন আছেন?
7: জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন?
6: আমি বেশ ভালো আছি এবং আপনার সঙ্গে আসলে কথা বলতে পেরেই অনেক ভালো লাগছে, কারণ আমরা টিভি স্ক্রিনে বাংলাদেশের মানুষ বসে অপেক্ষায় ছিলাম যে বাংলাদেশ কেমন করতে পারে ইউরোপের মাটিতে গিয়ে প্রথমবারের মতো, এবং সেইখানে আপনার জোড়া গোল দেখে আসলে আমাদের আনন্দে শেষ ছিল না। শুরুতে আপনাকে কংগ্রাচুলেট করতে চাই, ধন্যবাদ জানাতে চাই এরকম অসাধারণ একটা পারফরমেন্স দিয়ে আসলে বাংলাদেশকে জিতিয়ে আনার জন্য। আপনার ইনিশিয়াল রিয়াকশনটি আসলে জানতে চাই যে সেই গোলগুলো দেওয়ার পর আপনার অনুভূতি কেমন হচ্ছিল এবং কি মনে হচ্ছিল সেই সময়টায়?
7: প্রথম আর কি ফ্রি কিকটা পাই, আমরা ফ্রি কিকে আপনার হামজা নেয়, সেখান থেকে আমি আর কি আমার জায়গা ছাড়িনি, জায়গা না ছেড়ে আমি আমার ওই জায়গাতেই ছিলাম। যখন ফ্ল্যাঙ্কে বলটা যায়, মোস্তাফিজের ক্রস থেকে আমি গোলটা করি। আর গোল করার পরে আসলে অনেক খুশি হয়েছি আমরা দলগত ভাবে, এবং সবাই খুশিটা হয়তো বা আপনারা দেখতে পেরেছিলেন। যে তার সাথে আমি বলতে চাই যে আমাদের দর্শক পুরা মাঠ ভর্তি, বাংলাদেশের দর্শক ছিল। ফার্স্ট গোলটা আসলে ইউরোপের মাটিতে আমি করতে পেরেছি, আসলে এটা আই ফিল ভেরি হ্যাপি।
6: ফুটবল মাঠে আপনারা বাংলাদেশের জার্সিতে ডমিনেট করবেন এই আশাই আমরা করি, তবে যেহেতু বিশ্বকাপের মৌসুম, আপনার সঙ্গে বিশ্বকাপ নিয়ে ডেফিনেটলি কথা বলতে হবে। প্রথমেই শ্রোতাদের একটা চাহিদা থাকবেই জানার জন্য যে তপু বর্মন কোন দেশকে ফলো করেন বা কোন দলের ফ্যান আপনি?
7: ও, আমি আর্জেন্টিনা ফ্যান, আমি আর্জেন্টিনার অনেক বড় ভক্ত, বলতে পারেন যে ডাই হার্ট ফ্যান, যেটা আমি শুরু থেকেই বললাম।
6: দারুণ ব্যাপার। আর্জেন্টিনার কোন পার্টিকুলার খেলোয়াড়কে দেখে কি আপনি দলের ফ্যান হয়েছেন নাকি তাদের খেলার স্টাইল দেখে?
7: আমি তো ধরেন স্পেশালি ২০০৬ সাল থেকে আর কি খেলাটা খুব ভালো করে বুঝি। ২০০২ সালে আমার কিছু মনে আছে যেটা ব্রাজিল ওয়ার্ল্ড কাপ নিল, কিন্তু ৬ সালে আসলে ধরেন স্পেশালি বাতিস্তুতা, উত্তেকা, রিকুয়েলমি, ব্যারন, সরিন, তো ওদের আসলে স্পেশালি বাতিস্তুতার খেলা তখন খুবই ভালো লাগতো। কিন্তু আফটার দ্যাট যখন মেসি আসলে নিজেকে সেভাবে তুলে ধরলো, তারপর থেকে মেসি মেসি মেসি, আসলে স্পেসিফিক ভাবে মেসির কথা আমি বলতে চাই, কিন্তু আর্জেন্টিনা ফ্যান আমি একটা মানে বলতে পারেন যে রক্তের সাথে মিশে গেছে, কারণ আমার ফ্যামিলির বড় ভাই, আমার যে বড় ভাই সে আর্জেন্টিনা সাপোর্ট করে, তো তার কাছ থেকে আসলে আমার কাছে এই আর্জেন্টিনাকে ভালো লাগা।
6: আচ্ছা, আপনি একজন ডিফেন্ডার, আপনাকে কোন ডিফেন্ডারের সঙ্গে তুলনা করলে আপনি আসলে খুশি হন?
7: না আসলে পারভেজ ভাই, এটা ফর মি ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ ওরা আসলে মানে ওদের লেভেলের মানে সেরা সেরা প্লেয়ার, আপনি যদি রামোসের কথা বলেন। কিন্তু আমি রামোসকে আইডল মানি, এটা মানে আমি তাকে ফলো করি, হয়তোবা সে তার প্রাইম টাইমটা এখন আর নাই, সে হয়তোবা রিটায়ারমেন্টে চলে যাবে, কিন্তু তার যে লেগেসি এটা কিন্তু আমি ফলো করি, এবং তার যে স্পেশাল লিডারশিপ, তার যে কমিউনিকেশন রিগার্ডিং ম্যাচ, তো এগুলি আসলে আমি বলতে চাই যে যদি ওয়ার্ল্ডের কোন প্লেয়ার বলেন অ্যাজ এ ডিফেন্ডার হিসেবে আমি সার্জিও রামোসকে ফলো করি।
6: আচ্ছা, দারুন। সার্জিও রামোস কিন্তু অনেকের জন্য অনেক অনুকরণীয়, কারণ একটা ডিফেন্ডারের যে অ্যাগ্রেসিভ নেচারটা থাকা দরকার বা থাকা উচিত সেই ব্যাপারটা কিন্তু তার মধ্যে অনেকটাই বিদ্যমান। এই যে বিশ্বকাপটা চলছে, এখানে আপনি কোন দলকে আসলে ফেভারিট ধরছেন?
7: ও, এখন পর্যন্ত আপনার যদি আমাকে বা টপ ৪ বা টপ ৫ বলতে চান, আমি তাহলে ধরবো যে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ব্রাজিল, আমি জার্মানিকে ধরছি এখন, জার্মানির দুইটা পারফরমেন্স দেখে।
6: আপনার ভালো লাগবে কোন টিমটা চ্যাম্পিয়ন হলে, আর্জেন্টিনা বাদে? আমি তো জানি আর্জেন্টিনা আপনি চাইনি চ্যাম্পিয়ন হোক, তারা যদি না হয় তাহলে কোন টিমকে আপনি চান চ্যাম্পিয়ন হোক?
7: আমি চাই স্পেন চ্যাম্পিয়ন হোক।
6: আচ্ছা, গুড চয়েস, আমার মনে হয় স্পেন তারা তারপরে একবার চ্যাম্পিয়ন হয়েছিল। তপু বর্মন, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা, আপনার খেলোয়াড়ি জীবনের জন্য শুভকামনা, এবং আশা করবো আপনি যা যা আশা করছেন, যা চাইছেন এবারে বিশ্বকাপ থেকে, আমরাও যা চাইছি, সবকিছু যেন সেভাবে মিলে যায়।
7: অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারকে, আমিও জানাতে চাই স্পেশালি আপনাকে পারুল ভাই, অনেক অনেক ধন্যবাদ।
0: সুপ্রিয় বন্ধুরা, ক্রীড়া কুইজের কথা নিশ্চয়ই মনে আছে, উত্তর কি খুঁজে পেয়েছেন? তাহলে শুনে নিন উত্তর। ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ প্রথম হ্যাট্রিক করেছেন এবং সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। বন্ধুরা, নিশ্চয়ই ভালো লাগছে আপনার প্রিয় খেলোয়াড়ের এই অবিস্মরণীয় অর্জনের জন্য।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধু, ফুটবল বিশ্বকাপ আর খেলাধুলার নানা আয়োজন নিয়ে অনেক তো কথা হলো, এবার সুরের ভুবন থেকে ঘুরে আসলে কেমন হয়? নিশ্চয় মন্দ নয়। তাহলে চলুন কিছু সময় না হয় ঘুরে আসি সুরের ভুবন থেকে।

0: শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপের ম্যাচ কমছে, অপরদিকে বাড়ছে খেলার উত্তেজনা। এমন মধুর সমীকরণে আশা করি সময়গুলো বেশ উপভোগ করছেন।
1: হ্যাঁ বন্ধুরা, বিশ্বকাপ উপভোগ করার আহ্বান জানিয়েই আজ বিদায় নিচ্ছি ক্রীড়াঙ্গন আয়োজন থেকে। আর শেষ কথায় জানিয়ে যাই, ক্রীড়াঙ্গন গ্রন্থনায় ছিলেন জামিলুর রহমান, উপস্থাপনায় ছিলাম তামান্না সিদ্দিকী
0: এবং আমি জামিলুর রহমান,
1: সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
1: আর ক্রীড়াঙ্গন প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নওশিন। আপনারা বাংলাদেশ বেতারের সাথেই থাকুন আর উপভোগ করুন বিশ্বকাপের উত্তেজনা। সবার জন্য শুভকামনায় শুভ বিদায়, শুভরাত্রি।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভক্তিমূলক গানের আয়োজনে। প্রথমে শুনব এম এ মালানের কণ্ঠ, গীতিকার ও সুরকার সিরাজুল ইসলাম।

0: শুনলেন ভক্তিমূলক গান। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হয় ইমাম সাহেব,
1: তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন কোন বলেন।
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা, দেশের গান শুনবেন খালিদ হাসান মিলোর কণ্ঠে। গানের কথা লিখেছেন, সুর করেছেন লোকমান হোসেন ফকির।

0: শুনলেন দেশের গান,
1: দেশাত্মবোধ অমরত্ব দেয়, দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফেরদৌসি আহমেদ চৌধুরী। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারিক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় সময় বিকেলে বেজিং এর গ্রেট হল অব দ্য পিপলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সম্মানে গ্রেট হলে এক রাষ্ট্রীয় ভোজের আয়োজন করেন। এর আগে প্রধানমন্ত্রী তারিক রহমান বেজিং এর গ্রেট হলে পৌঁছলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। অভিবাদন মঞ্চে তারিক রহমান ও লি কিয়াংকে সশস্ত্র সালাম জানায় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। তারিক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারিক রহমান চীনা বিনিয়োগকারীদের পরবর্তী এশীয় অর্থনৈতিক বিশ্ব রচনায় অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। বেজিং এর রাষ্ট্রীয় অতিথি ভবনে আজ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামে ব্যবসায়ী নেতা, শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ভাষণে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এ অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া আজ দুপুরে বেজিং এর রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদ মন্ত্রী লি গো ইয়াং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐক্যমত হয়। চীনের স্থানীয় সময় সকালে বেজিং এর রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বৈঠকের শুরুতে লিউ হাইশিং তারিক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 9 বার চীন সফরের কথা উল্লেখ করেন। লিউ হাইশিং জানান, 2001 সালে বেগম খালেদা জিয়ার চীন সফরের ছবি তাঁর সম্মানে চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে সংরক্ষিত রয়েছে। প্রধানমন্ত্রী তারিক রহমান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী তারিক রহমানের বৈঠকের কথা রয়েছে। আগামীকাল রাতে প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে 37টি সরকারি এবং 68টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত 1টি সরকারি ও 5টি বেসরকারি মেডিকেল কলেজ এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত 1টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। তিনি আজ জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। এর আগে স্পিকার হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক শুরু হয়। প্রায় 2 বছর পর বাংলাদেশের নাগরিকদের জন্য পর্যটক ভিসা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী রোববার থেকে পর্যটক ভিসার আবেদন গ্রহণ শুরু হবে, যার মাধ্যমে দেশটি তার নিয়মিত ভিসা কার্যক্রম পুনর্বহাল করছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজ রাজধানী যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে IVAC পরিদর্শনকালে এ ঘোষণা দেন। তিনি বলেন, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় অবস্থিত 5টি IVAC এর মাধ্যমে ভিসা প্রদান কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। খেলার খবর, ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে নিউ ইয়র্কে আজ বাংলাদেশ সময় রাত 2টায় জার্মানি ইকুয়েডরের এবং একই সময় ফিলাডেলফিয়ায় কুরাসাও আইভরি কোস্টের মোকাবেলা করবে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর 5টায় আরও 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের কানসাসে তিউনিশিয়া নেদারল্যান্ডসের এবং ডালাসে জাপান সুইডেনের বিপক্ষে খেলবে। ক্রিকেটের আরও খবর, ইংল্যান্ডের ম্যানচেস্টার ICC নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত 5 উইকেটে বাংলাদেশকে পরাজিত করেছে। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ 20 ওভারে 8 উইকেটে 136 রান করতে সক্ষম হয়। জবাবে ভারত 16 ওভার 5 বলে 5 উইকেটে 139 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া, আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথ ও পাখে অনুষ্ঠানে পবিত্র আশুরার তাৎপর্য ও শিক্ষা সম্পর্কে বলবেন মুফতি নিসারউদ্দিন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বিশ মিনিটে। সকাল আটটা ত্রিশ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকুলি শুনবেন সকাল নটা পাঁচ মিনিটে। পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান শুনবেন সকাল দশটা পাঁচ মিনিটে। পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ গীতি নকশা কাদায় আজো মহরম সকাল দশটা ত্রিশ মিনিটে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা শুনবেন মাদকমুক্ত আগামী বেলা এগারোটা বিশ মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা দুটা বেজে বিশ মিনিটে। পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ নাটক ফোরাত নদীর তীরে শুনবেন বেলা তিনটা পাঁচ মিনিটে, রচনা কাজী আসাদ, প্রযোজনা মীর নাসির আহমেদ নিউটন। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে। ফিফা বিশ্বকাপ ফুটবল দু হাজার ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল পাঁচটা দশ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং কৃষাণ বধূ সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে। সন্ধ্যে সাতটা পাঁচ মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে সাতটা ত্রিশ মিনিটে। রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত দশটায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান শুনবেন রাত দশটা ত্রিশ মিনিটে। এছাড়া এফএম নব্বই মেগাহার্জে পবিত্র আশুরা উপলক্ষে রাত বারোটা পনেরো মিনিটে নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক কারবালার কান্না, রচনা আব্দুল হাই দুরবার, প্রযোজনা এস এম সরওয়ার হোসেন। পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ গীতি নকশা কাঁদে ফোরাত নদী রাত দুটায়। সবশেষে এফএম এর অনুষ্ঠান এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম একশো ছয় মেগাহার্জে সকাল ছটা থেকে বেলা বারোটা দশ মিনিট এবং বেলা দুইটা পনেরো মিনিট থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েক অনুষ্ঠান এবং এফএম নব্বই মেগাহার্জে সকাল সাতটা থেকে সকাল নটা পর্যন্ত ঢাকা কয়েক অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 75%, সন্ধ্যে 6টায় 74%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:13, অস্ত যাবে সন্ধ্যে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 ও FM 90 মেগাহার্সে। বাংলাদেশ মিতার ঢাকা এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: তিলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই যারা ইমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে তাদের রব হেদায়ত দান করবেন তাদের ইমানের বদৌলতে, তাদের বাসস্থান সুখময় জান্নাতে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হয়। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি মহান পবিত্র, আর সেথায় তাদের অভিবাদন হবে সালাম। তাদের শেষ প্রার্থনা হবে, সমস্ত প্রশংসা সারা জাহানের রব আল্লাহরই জন্য।
1: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তারজমা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: ইচ্ছা আমরা শোক আর দুঃখ বেদনা পরিহার করে জনগণের খেদমতে কাজ করি।
1: তার পাশাপাশি বিশ্বপালক মহান আল্লাহর নির্দেশ এবং রাসুলে খোদা নূর নবীর প্রচারিত ধর্ম প্রচারও বিরত হবেন না।
0: ইদানিং কিছু বুজদিল আর মোনাফেক বিদর্মীদের দলেও নাম লিখিয়েছে, ওরা এখন ইসলামের ঘোর দুশ্মন, ওদের বিরুদ্ধেও জেহাদের জন্য তৈরি থাকতে হবে।
1: প্রয়োজনে ছোট ইমামকে পরামর্শ দেবেন, তিনি যেন দিনে মোহাম্মদ কায়েম রাখার জন্য সদা প্রস্তুত থাকেন।
0: তারই প্রস্তুতি হিসেবে আমরা নবীজির রওজার পাশে শিবির স্থাপন করেছি। ছোট ইমাম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র শত্রুকে কতল করার মানসে হামেশা তার তরবারি খোলা রাখেন।
1: আমি তো জানি ওই নাদান ইয়াজিদের লেলিয়ে দেওয়া কিছু মুনাফেককে ধরে শিরচ্ছেদ করার জন্য তার রক্ত টকবক করছে।
0: কিন্তু এ সময় সেটা সমীচীন হবে না বেগম সাহেবা। আমাদের অনেক সাথী এখনো মক্কা মুয়াজ্জমায় অবস্থান করছেন। তারা জনাব আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখানো পথেই মদিনায় এসে উপস্থিত হবেন। তখন শুরু হবে আমাদের লড়াই।
1: আজ যদি বীর সেনানী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন যোদ্ধারা বেঁচে থাকতেন, ইসলামের গৌরব রক্ষা অতীব সহজ হতো জনাব।
0: হ্যাঁ বেগম সাহেবা, শুনেছি ইয়াজিদ বাহিনী চোরাগুপ্তা হামলা চালানোর পরিকল্পনা করছে মদিনায়। তারা নাকি সাধারণ মানুষদের চুলুম অত্যাচার করে জানমালেরও ক্ষতি করছে।
1: মদিনাবাসীও দুশ্মনদের জুলুম সইতে নারাজ, তারাও প্রয়োজনে রুখে দাঁড়াবে। আপনারাও তৈরি থাকুন।
0: জি বেগম সাহেবা, এই আপনার সম্মুখে আমি তরবারি স্পর্শ করে শপথ করছি, আর কোনো বেল্লিক বিধর্মীকে মুসলমানদের উপর অত্যাচার করার সুযোগ আমরা দেব না। এমন যদি হয় কোনো দুশ্মনকে জান নিয়ে ফিরে যেতে দেব না।
1: বিবি জয়নাবু আমাকে সাহস যোগাচ্ছেন, কিন্তু আমার পুত্র আবুল কাসেম এবং ভাইজানের কন্যা বিবি সখিনা শোকে মুহ্যমান, তারা রীতিমতো ভয় পাচ্ছে।
0: তারা দুজনেই কম বয়সী বেগম সাহেবা, তাদের ভরসা দেবেন। বিবি জয়নাব যেন হামেশাই আপনার পাশে থাকেন, এ কামনাই করছি।
1: ছোট ইমাম বেশ কিছুক্ষণ হল নানাজানের রওজায় গিয়েছেন, আপনি আর বিলম্ব না করে সেখানেই যান জনাব। উম্মতে মুহাম্মদীকে শত্রুর কবল থেকে রক্ষা করুন।
0: আপনি অন্দরমহলে যান বেগম সাহেবা, আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: একি প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে এত রাতে মহানবীর রজব মোবারকের দিকে ওরা কারা আসছেন? আমাদেরই লোক নাকি ভিনদেশি কেউ? এদিকে বীর মুসলিমও পাশে নেই, এখন এখন কি করি?
3: বান্দা হাজির, জনাবের প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে জেনে নিচ্ছি, যে দুজন আমাদের দিকে আসছেন ওরা কারা? যদি ইয়াজিদের পক্ষের কেউ হন, আমার এ তরবারি ওদের বুকে আমূল বিঁধিয়ে দেব। কে আপনারা, এত রাতে এখানে কেন?
4: আমরা আপনাদেরই মঙ্গলাকাঙ্ক্ষী জনাব। বড় ইমামের মৃত্যুর পর থেকেই আমরা কতিপয় মুসলমান ওই রাজ্যলোভী ইয়াজিদের ভয়ে ভীত সন্ত্রস্ত।
5: তবে কি জানেন জনাব, বৃদ্ধ হযরত মাবিয়া চাইছিলেন না কোনো ক্রমেই যেন তার পুত্র দামেস্ক অধিপতি ইয়াজিদ আরব জাহান এবং মদিনা আক্রমণে সৈন্য না পাঠায়।
4: কিন্তু জনাব, জানতে পেলাম ইয়াজিদ পিতৃআজ্ঞা অমান্য করেছে, তাই তো আমরা সঙ্গোপনে ছদ্মবেশে দুজন এলাম আপনাদের কাছে।
2: বাহ, বেশ, তাহলে তো দেখছি আপনারা দুজনেই আমাদের হিত কামনা করেন। কাছে আসুন, বসুন, বসে স্থির চিত্তে সমস্ত তথ্য দিন।
5: আমরা কুফার অধিবাসী জনাব, ইয়াজিদ এবং তার সৈন্যদের ভয়ে ভীত জর্জরিত।
3: এখন আমাদের কি কর্তব্য তাই বলুন।
4: ভাই মুসলিমকে সঙ্গে নিয়ে আপনি যদি আমাদের সঙ্গে কুফায় যেতেন।
2: অসম্ভব, অসম্ভব জনাব, অসম্ভব। নবীজির রওজা মোবারক অরক্ষিত রেখে আমরা কদম বাড়াবো না।
5: তাহলে মুসলিমকেই আমরা কুফায় নিয়ে যাই। ওখানে অধিপতি আবদুল্লাহ জায়েদ আছেন, তিনিও তাদের সব রকম সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত। দুপক্ষের সম্মিলিত শক্তি দিয়ে ইয়াজিদ বাহিনীকে পরাভূত করে রুখে দাঁড়াতে পারি, তাহলে আরব জাহান তথা গোটা দুনিয়ায় সত্য ও ন্যায়ের ঝান্ডা উদ্দিন হবে জনাব।
2: আপনাদের বর্ণনা এবং তথ্য যদি সত্য হয়, তাহলে কেউ আমাদের রুখতে পারবে না ইনশাল্লাহ। ভাই মুসলিম, আমি কি ছোট ইমামকে সঠিক তথ্য দিয়ে আসব?
3: হ্যাঁ ভাই।
2: আপনি কি যাবেন ওদের?

0: সঙ্গে?
1: না ভাই জয়নাল, এ মুহূর্তে তা সম্ভব নহে। ইয়াজিদ বড় পাষাণ, বড় নির্মম, তার বাহিনীও মজবুত এবং শক্তিশালী। আমরা যারা নূরনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং অনুসারী, তারা বড়ই কোমল এবং নাজুক। আল্লাহর ইচ্ছা এবং সাহায্য ছাড়া ইয়াজিদের মোকাবেলা করা সম্ভব নয়।
2: আপনি বীর সেনাপতি মুসলিম, অত ভেঙ্গে পড়বেন না ভাই।
1: কুফার শাসক হজরত আবদুল্লাহ জায়েদ কি সত্যি সত্যি আমাদের পাশে দাঁড়াবেন ভাই?
2: তিনি তো আল্লাহর নামে শপথ করেই বলেছেন জনাব, ইয়াজিদকে ধ্বংস করার জন্য তিনি।
1: আমাদেরকে আরো ভাবতে দিন ভাই। আমরা শিবিরে সকল সৈন্যকে ডেকে পরামর্শ করে কুফায় সংবাদ পাঠাবো কাশেদ মারফত।
3: আল্লাহ মদিনাবাসীকে হেফাজত করুন। আমরা তাহলে যে পথে এসেছি সে পথে চলে যাই জনাব, আর দেখবেন কেউ যেন পিছু না নেয়।
0: না না না, কেউ আপনাদের লক্ষ্য করেনি, করবেও না। আল্লাহ হাফেজ।
3: আল্লাহ হাফেজ। শুনুন, আমরা কিন্তু কাশেদের অপেক্ষায় থাকব।
0: নিশ্চয়ই।
4: এ জামানায় ঘোর শত্রুকেও চেনা দেয়। মুখোশধারী ছদ্মবেশী দুজন মানুষ যে শত্রুপক্ষের গুপ্তচর নয় তা ভাবাটা সমীচীন নয়। ওদের পেছনে মুসলিম ভাইয়ের অনুগত কোনো সৈন্যকে গোপনে পাঠিয়ে পরখ করা প্রয়োজন। আর হামেশাই স্মরণ রাখতে হবে যে দুষ্টজনের কথা এবং পরামর্শ প্রথম অবস্থায় মিষ্টি এবং মধুর হবেই।
5: তাহলে কুফাধিপতি আবদুল্লাহ জিয়াদের নিকট দূত পাঠিয়ে আমাদের সাহায্যের ব্যাপারে তার মতামত জেনে নেব ভাবি যান?
4: আমি অন্দরমহলের ঘটনা কিছু উপলব্ধি করি, কিন্তু রাজ্য এবং রাষ্ট্রনীতি নিয়ে ভাবনা আমার অপরিপক্ক। কিন্তু আগন্তুক দুজনের দীর্ঘ আলোচনার কথা শুনে এটা বুঝতে পারছি তারা ইমানদার মুসলমান, তবে মুনাফিকও তো হতে পারে।
5: আপনি যথার্থই বলেছেন ভাবি যান, আপনার বিচক্ষণতা এবং ছোট ইমামের বুদ্ধিমত্তায় আমার হুঁশ ফিরে এসেছে। কালই আমরা ছোট ইমামের সঙ্গে পরামর্শ করে একজন কাসেদকে কুফায় পাঠাব। এত সহজে এ সময় কাউকে বিশ্বাস করা যায় না।
6: জি বড় আম্মা হুজুর, কাল শুনি আমি আর বড় আম্মা জয়নাব বেগম খুব চিন্তাযুক্ত আছি। কোনো কাসেদকে না পাঠিয়ে জনাব জয়নাল আবেদিনকেও কাজে লাগাতে পারেন।
5: ছোট ইমামও বলেছেন, তোমরাও কি মদিনার কথা, নিজেদের লোকজনের নিরাপত্তার কথা ভাবছ বেটা?
6: ছোট বয়স থেকে শুনে আসছি, নূরনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইয়াজিদ দামেস্কের অধিপতি হয়ে গোটা আরব জাহানের শাসক হতে চাইছেন। তার এই হীন বাসনা দমন করার জন্য অবশ্যই পদক্ষেপ নেবেন আব্বা হুজুর, না হলে অচিরেই মদিনার শান্তি বিঘ্নিত হবে।
4: তুমি নিজ কক্ষে যাও বেটা, আমাদেরকে এই বিষয়ে ভেবে সঠিক সিদ্ধান্ত নিতে দাও।
5: বেটা কাসেম যথার্থই বলে গেল বোন, আমরা হাত পা গুটিয়ে বসে থাকলে ইয়াজিদ বাহিনী একদিন মদিনা আক্রমণ করবে, এমনকি সবাইকে বন্দী করে দামেস্কেও নিয়ে যাবে।
4: তাই তো কাল বিলম্ব না করে ত্বরিৎ ব্যবস্থা গ্রহণ করুন।
7: হ্যাঁ বেটা, বড় ইমামের মৃত্যুর পর শত্রুপক্ষ হয়তো ভেবেছে তোমরা খুব দুর্বল আর হীনবল হয়ে পড়েছ, তাই যে কোনো দিন ওরা অতর্কিতে হামলা করতে পারে। তোমার ছেলে অপ্রাপ্ত বয়স্ক হলেও শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌহিত্র, ইয়াজিদ বাহিনীর অত্যাচারের সংবাদ শুনে ওর রক্ত টকবক করছে। তুমি আল্লাহকে স্মরণ করে এগিয়ে যাও, মদিনাবাসী তোমার পক্ষে অস্ত্র ধারণ করবেন।
4: জি খালাম্মা, মুসলমান কখনো কোনো বেঈমানদের কাছে পরাজিত হতে চায় না।
7: বিবি সকিনার চোখও আমাকে সেই ইঙ্গিতই দিয়েছে মা।
8: বলছেন কি সকিনাও এই বয়সে?
7: মহানবীর বংশধর তো বাবা, প্রয়োজনে ওরা সবাই তরবারি হাতে দুশ্মনকে রুখে দাঁড়াবে।
8: মারহামা মারহামা, সুবহানাল্লাহ, আপনার কথা শুনে সকল দ্বিধা আমার কেটে গেল। আমি যান, আমরা কালই ভাই মুসলিমকে দূত সহ কুফায় পাঠাবো।
4: এই মুহূর্তে একটা মধুর সংবাদ ছোট ইমামকে জানিয়ে দেবে ভাই ওহাব, আমাদের আবুল কাসেম আর বড় ভাই জানের কন্যা বিবি সখিনা একে অপরের চাচাতো ভাই বোন হলেও।
7: মাশাল্লাহ, ইসলামের এ দুর্দিন কেটে যাক, ওরাও বড় হয়ে উঠুক।
8: আমিন আমিন।
4: এখন আপনি বিশ্রাম নিন, চলুন আম্মা, আমরা অন্তর্মহলে যাই।
7: হ্যাঁ মা, আল্লাহ তোমাদের সহায় হবেন। মদিনাবাসীর সুখ এবং নিরাপত্তার দায়িত্ব এখন তোমাদেরই কাঁধে। আল্লাহ হাফেজ।
1: এইমাত্র কাশেদ সংবাদ জানিয়ে গেল, সেই দুজন অপরিচিত ব্যক্তি মুখোশ পরে এসেছেন।

0: বয়সে নবীন হলেও বেশ বুদ্ধি তার। তাকে ডেকে জিজ্ঞেস করি,
1: যা ভালো ভাবো তাই করো মুসলিম, ছোট ইমাম নবীজির রাজা মোবারকের ধ্যানে বসে জিকির করছেন।
0: বেটা জয়নাল আবেদিন।
2: জি জনাব।
0: সামনে এসে বসো। তুমি তো দুজন ছদ্মবেশীকে দেখেছ।
2: জি।
0: ওদের গতিবিধিও লক্ষ্য করেছ।
2: জি।
0: কথাও শুনেছ।
2: জি জনাব।
0: ওরা কি আমাদের শত্রু না মিত্র, বুঝতে পেরেছ বাবা?
2: আপাতত মিত্র বলেই মনে হচ্ছে মুসলিম চাচা, তবে অন্তর্যামী হচ্ছেন মহান সৃষ্টিকর্তা। তিনি ছাড়া কোনো আদমের হৃদয়ের খবর তো আর কারো জানা সম্ভব নয়। কিন্তু কেন চাচা?
0: ওনারা নিজেদেরকে কুফার অধিবাসী এবং আমাদের শুভাকাঙ্ক্ষী বলে দাবি করছেন। ওরা ছোট ইমাম আর আমাকে ওদের সঙ্গে কুফায় যাবার পরামর্শ দিয়েছেন।
2: কুফার শাসক জনাব আবদুল্লাহ জিয়াদের মতামত আপনারা জেনেছেন?
0: সেটা জানবার জন্যই আগন্তুকেরা আবার আজ এসেছে সংবাদ নিয়ে।
2: একান্তে কিংবা ছোট ইমামকে ডেকে এনে জেনে নিন, কি বার্তা তারা দুজন এনেছেন।
0: পাক কালামে পড়েছি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান আল্লাহই মদিনাবাসীদের হেফাজত করবেন, তিনিই সর্বশক্তিমান।
1: ছোট ইমামকে স্মরণ করেছো ভাই মুসলিম?
0: হ্যাঁ ভাই, তিনিই চাইছেন আমাকে সঙ্গী করে কুফায় রওনা হবেন, কিন্তু আমি তো এমন কোনো নির্দেশ পাইনি ওহাব। সবই তো জানো, দামেস্কের বাদশা নামদার এখন দুর্ধর্ষ ইয়াজিদের বিশাল বাহিনী, তাকে দমাতে হলে আমাদের সদা সতর্ক থাকতে হবে। তাই ভেবেছিলাম যদি কুফার শাসক তার বুদ্ধি ও সেনাবাহিনী নিয়ে আমাদের পাশে দাঁড়ান তাহলে ইনশাল্লাহ জয়ী আমরা হবই।
1: কিন্তু যদি তারা বিশ্বাসঘাতকতা করে, যদি আমাদের বিরুদ্ধেই অস্ত্র চালনা করে, তখন কি হবে জনাব?
0: সেজন্যই তো ছোট ইমামের সঙ্গে পরামর্শ করব বলেই তাকে নবীজির রওজা শরীফ থেকে এ শিবিরে আসবার তাকলিফ দিয়েছি।
1: তো ওরা দুজন অতিথি কি বলেছেন আপনাকে?
0: ছোট ইমামকে আর আমাকে কুফায় যেতে অনুরোধ করেছেন। ওরা শিবিরের বাইরে দণ্ডায়মান। অনুমতি পেলে আমি একাই কিংবা জয়নাল আবেদিনকে সঙ্গে নিয়ে ওদের সঙ্গে যেতে চাই।
1: আপনি বরং অন্য একজন সেনানীকে সঙ্গে নিয়ে যান ভাই মুসলিম, অশুভ কিছু ঘটার আগেই আমাদের শিবিরে সঙ্গীকে দ্রুত পাঠিয়ে সংবাদ দেবেন।
0: রাজনীতির খেলা বড়ই কুটিল আর জটিল, তবু তুমি যখন বলছো তা মেনে চলা আমার অবশ্যই কর্তব্য। আল্লাহ আরব জাহানকে অটুট আর মজবুত রাখুন।
3: আমিন।
0: চলুন ভাই সব।
4: দেখুন জনাব বীর মুসলিম, ছোট ইমাম মহাবীর হল দামেস্ক আক্রমণে একা সক্ষম নন, তাছাড়া মদিনার অর্থবলার সৈন্যবলও তেমন একটা নেই বলে শুনেছি, সে কারণে আমরা কুফায় যেতে চাইছি।
0: ইয়াজিদ যতই পরাক্রমশালী হোক না কেন, যদি কুফার শাসক জনাব জিয়াদ আমাদের পাশে থাকেন, আমাদের যৌথ বাহিনী ইয়াজিদকে পরাভূত করবে ইনশাল্লাহ।
1: ওরা ভীষণ হিংস্র শুনেছি, বেকায়দায় আক্রমণ করলে আমরাও শহীদ হয়ে যেতে পারি।
0: সেজন্য আমরা সদা প্রস্তুত থাকব ভাই সাহেব।
4: আমার তো দৃঢ় বিশ্বাস মহানবীর কদম মোবারকের ধুলি মাখা আরব জাহানের কোথাও কেউ আমাদের হত্যা করতে পারবে না বন্ধু।
0: বড় ইমামের মুখে শুনেছি দাস্তে কারবালা ভিন্ন কোথাও কেউ আমাদের খুন করতে সক্ষম হবেন না।
1: তাহলে আর ইতস্তত কেন ভাই সাহেব, চলুন আমরা ছোট ইমামের নির্দেশ নিয়ে এক্ষুনি মদিনা ত্যাগ করি, কুফার অধিপতি আবদুল্লাহ জিয়াদের মহলে আশ্রয় নিয়ে তার সুপরামর্শ নিয়ে যা করার তাই।
4: আপনি যথার্থই বলেছেন বন্ধু, জনাব মুসলিম যাত্রার আয়োজন করুন।
5: জি না চাচা জান, আমার মনে হচ্ছে কুফায় একজন দূতকে পাঠান, কৌশলে জনাব আবদুল্লাহ জিয়াদের মনের কথা জেনে নিন।
0: হ্যাঁ, কিন্তু শুনেছি গোটা আরব জাহানে আমাদের কোনো বান্ধব আর সহায়ক যদি কেউ থেকে থাকেন, তিনি হচ্ছেন কুফার শাসক, তিনি ইসলামের ধারক এবং সেবকও।
6: আপনার শোনা তথ্য ভুলও তো হতে পারে চাচা জান।
0: তোমরা এ রাতে আমাদের শিবিরে?
5: আসতে বাধ্য হলাম, দাদি আম্মা বিবি আঞ্জুমান আপনাদের সংবাদ নিতে এবং দিতেই আমাদের দুজনকে এখানে পাঠিয়েছেন। তার ধারণা আগন্তুক দুজনকে ভালো করে না চিনে, তাদের নাম না জেনে তাদের সঙ্গে মদিনার কারো পা বাড়ানো উচিত হবে না চাচা জান।
0: তার বয়স হয়েছে,

0: তাই মনে এত সংশয় আর ভয়। তাকে মহলে গিয়ে বলে দিও, বীর মুসলিম মৃত্যুকে ভয় পায় না, আর পাবেও না আমৃত্যু।
1: কিন্তু চাচা জান, আপনি চলে গেলে তো মদিনা প্রায় অরক্ষিতই হয়ে যাবে। জনাব ছোট ইমামকে সাহস দেবার মতো, তাঁর মনোবল অটুট রাখার মতো কেউ তো মদিনায় থাকবেন না।
2: সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন মদিনাবাসীর ভাগ্যে কি লিখে রেখেছেন জানি না, তবে আমার মনে হয় দাদি আম্মার এই উপদেশ বাণী আমাদের সকলেরই মানা উচিত।
1: হ্যাঁ, কারণ শত্রু সাপের চেয়েও ভয়ঙ্কর। আঘাত করে সাপকে হত্যা করা যায় চাচা, কিন্তু শত্রু যদি চরম বিশ্বাসঘাতক হয় তাকে বিনাশ করা যায় না, নিজেকেই তার আঘাত হজম করতে হয়।
0: তোমার এই চাচা প্রয়োজনে প্রতিঘাত করতে জানে মা সাকিনা। তোমাদের দাদি জানকে আমার জন্য খোদার দরবারে মোনাজাত করতে বলবে। খোদা তালাই জন্ম মৃত্যুর একমাত্র মালিক। কই হে, চলো।
3: হ্যাঁ চলুন জনাব, চলুন চলুন।
2: আমরা কি ব্যর্থ হয়ে যাবো সুখিনা?
1: তাওয়াক্কাল তু আলাল্লাহ, চলুন ফেরা যাক।
4: আপনি মুসলিম ভাইজানের সঙ্গে না গিয়ে উত্তম কাজই করেছেন জানা, তাহলে গোটা মদিনা এবং আমরা সবাই অরক্ষিত হয়ে পড়তাম।
5: কালও শুনেছি ইয়াজিদের কিছু সৈন্য এসে মদিনার কতিপয় নিরীহ মানুষকে মারধর করে গেছে। তারা নাকি আমাদের এবছর করও দেবে না বলে জানিয়ে গেছে।
6: জনাব মুয়াবিয়ার কোনো নির্দেশই নাকি মানছে না ওই বিল্লিক ইয়াজিদ। দামেস্কের সিংহাসনে বসেই সে ঘোষণা দিয়েছে মদিনা দখল করে গোটা আরব জাহানে রাজত্ব কায়েম করবে।
4: তার এ কু ইচ্ছা আল্লাহ কোনোদিনই পূরণ করবেন না খালা আম্মা। আসতে দিন, ভাই মুসলিমকে কুফা থেকে ফিরে আসতে দিন, তারপর প্রয়োজনে গোটা আরব বাহিনী একাট্টা হয়ে লড়াই করবে ওই বেইমান ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে।
5: সেই সুদিনের আশায় আমি রোজ নামাজ আদায় করে দোয়া করি।
4: আজ থেকেই মদিনা রক্ষার দায়িত্ব সেনাপতি আব্দুল ওহাবকেই দেব।
2: এটাই হবে উত্তম কাজ। আপনি নিজে থাকবেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের পাশে। আমি আর জাইনাল আবেদিন সারা মুল্লুকের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করব।
1: কিন্তু ভাইজান, ইয়াজিদের সেনারা যদি অতর্কিতে মদিনা আক্রমণ করে বসে, স্বজন পরিজনদের নিয়ে আমরা কোথায় যাব?
2: পবিত্র মদিনা নগরী ত্যাগ করে অন্য কোথাও যাওয়া আমাদের উচিত হবে না বোন সাকিনা। তাই যদি হয়, শের এ খোদা হযরত আলীর পরিবারের জন্য এটা হবে সবচেয়ে লজ্জা আর পরিতাপের বিষয়।
7: আমরা বীর সেনানী আব্দুল ওহাবকে এই মদিনা রক্ষার দায়িত্ব দিয়ে চলে গেলেও চলবে কাসেম, গোটা সেনাবাহিনী তার অনুগত থাকবে।
6: কিন্তু বিষয়টা সম্পূর্ণ গোপন রাখতে হবে, তা না হলে মদিনাবাসীদের মন যে ভেঙে যাবে।
4: কিন্তু আপনিও কি চলে যেতে চাইছেন জনাব?
7: তোমরা সবাই চাচা জানকে ভুল বুঝলে তার পক্ষে সঠিক সিদ্ধান্ত নেয়া আর পথ চলা দুষ্কর হয়ে যাবে। সেনানি মুসলিম, তিনি কুফা থেকে না ফেরা পর্যন্ত চাচা জান মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজা মোবারক ছেড়ে আর ঘরে ফিরবেন না।
2: আশা করি মহান আল্লাহর রহমতে ইয়াজিদকে ধ্বংস করা আমাদের পক্ষে সম্ভব হবে।
7: আল্লাহ তোমাদের আমাদের সকল ইরাদা পূরণ করুন, আমিন।
8: শুনুন সভাসদগণ, খুব কষ্ট করে জনাব ইয়াজিদের পরামর্শ মতো মদিনার বীর সেনাপতি মুসলিমকে দামেস্কের মহামন্ত্রী মারওয়ান আর সেনাপতি ওলিদের বুদ্ধিমত্তায় আমরা আমার অতিথিশালায় ঠাঁই দিয়েছি।
9: মুসলিম এখন বিশ্রাম নিচ্ছেন, কিছুক্ষণ পরই শুরু হবে আমাদের আসল খেলা। যদি সফল হই মহামতি ইয়াজিদ বড়ই খুশি হবেন, আমাদেরকে উপযুক্ত উপঢৌকন দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন। তাহলে আজ রাতেই আমরা মুসলিমের উপর ঝাঁপিয়ে পড়ি।
8: হ্যাঁ ভাই অলিদ, বিলম্বে ক্ষতির সম্ভাবনাই বেশি হতে পারে, আপনারা প্রস্তুতি নিন, আমি অন্দর থেকে একটু ঘুরে আসি। মনে রাখবেন, মারওয়ান এবং অলিদ রীতিমতো জীবন বাজি রেখে বুদ্ধি খাটিয়ে কূট চাল চেলে মুসলিমকে কুফায় নিয়ে এসেছেন। আজই তাকে খতম করতে হবে, আর কাল প্রত্যুষেই শুরু হবে মদিনা আক্রমণ।
10: আর একটা কথা মনে রাখতে হবে, মুসলিম খুনের সংবাদ পাওয়া মাত্রই ছোট ইমাম কিন্তু আহত ব্যাঘ্রের মতো ছুটে আসবে সৈন্যে, তাকেও আমাদের মোকাবেলা করতে হবে।
8: তাকেও সাপরিষাদ পদ ভুলিয়ে নিয়ে যাব কারবালার পথে, শেষ যুদ্ধ হবে ফোরাতের তীরে।
10: জয় মহামতি জিয়াদের জয়!
11: জয় মহামতি জিয়াদের জয়!
8: আক্রমণের প্রস্তুতি নিন, আমি ঘুরে আসছি।
12: কি কি বললে কাশেদ? আমরা অবরুদ্ধ।
13: জি জনাব।
12: রীতিমতো প্রতারণা করে সেই দুই অচেনা মেহমান আমাদেরকে বিপদের মুখে ঠেলে এনেছে।
13: জি জি, আমি আড়ালি থেকে জিয়াদের সমস্ত কথা শুনে এসেছি। আমাদের পালিয়ে যাওয়াই উচিত, চলুন পালিয়ে যাই।
12: পালিয়ে যাব? এমন কাপুর সময় ভাবলে কি করে ভাই? প্রয়োজনে যুদ্ধ করে প্রাণ দেব, তবুও জীবন বাঁচানোর জন্য পালিয়ে যাব না।
13: কিন্তু ওই দুই অতিথি ছিলেন মারওয়ান এবং ওলিদ, আমাদের ভয়ানক শত্রু। ওরাই মুনাফিকি করে আপনাকে আমাকে কুফায় নিয়ে এসেছে জনাব।
12: ওদের এই সততার উপযুক্ত জবাব আমি দেবই ভাই। তুমি আমার সঙ্গে থেকো।
13: থাকবো থাকবো,
12: প্রয়োজনে আমি যুদ্ধ করব।
13: অবশ্যই করব।
9: তোমার যুদ্ধ সাধ আজ আমরা পূরণ করে দেব মুসলিম, ভেবো না আমি একা। শাসক জিয়াদ আমাদের সঙ্গে আছেন, আমি বীর সেনাপতি মারওয়ান আর মহামন্ত্রী হামানও আমাদের সঙ্গে রয়েছেন।
12: এতক্ষণে বুঝতে পারলাম যে তোমরা দুজনই ছত্রবেশে মদিনায় গিয়েছিলে। বেঈমান বিশ্বাসঘাতক, তোমাদের উপযুক্ত সাজা তোমাদের আজ দেব। নারায়ণ তাকবীর! পারলাম না, পারলাম না ছোট ইমাম, আমি মদিনায় ফিরে যেতে পারলাম না। আমায় ক্ষমা করে দেবেন জনাব, আমায় ক্ষমা করে দেবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ।
10: অলিদ, যুদ্ধ চালিয়ে যাও, যারা এই দুশ্মন পক্ষে আসবে সবাইকে খতম করে দেবে। আমি শাহজাদ সিমারকে গিয়ে সুসংবাদটা জানাই।
9: এমনই ভীষণ মুহূর্তে ছোট ইমাম সবাইকে ডেকে বললেন, এই ভীষণ কারবালার প্রান্তরেই আবুল কাসেম আর সাকিনার বিয়ে হবে। তার নির্দেশ শুনে হতবাক হলেন তাবুর সবাই। অনাড়ম্বর পরিবেশে সম্পন্ন হল জনাব আবুল কাসেম আর বিবি সাকিনার পবিত্র শাদি মুবারক।
6: আমাদের তো বসে থাকলে চলবে না, এগিয়ে দেখো দাদু ভাই, তোমার আব্বাজানের কি হলো?
14: আব্বাজান বীর যোদ্ধা, নির্ভীক মুসলিম, তার তরবারির সামনে দাঁড়াবার সাহস কোনো বিদর্মীর হবে না দাদি আম্মা।
9: ক্লান্ত পরিশ্রান্ত ছোট ইমাম অসংখ্য শত্রু সেনাকে পরাজিত করে ফোরাত থেকে এক কাতরা পানি নিয়ে উঠে এলেন তীরে।
5: আমরা সবাই জেনে গেছি চাচি আম্মা, আমাদের সবাইকে সহনশীল হয়ে সাকিনা আর কাশেমের বিবাহের প্রস্তুতি নিতে বলেছেন।
9: জি ভাবি যান, পরিস্থিতি মোকাবেলা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই আমাদের হাতে। আপনি তো জানেন ভাইজান আমাকে আপনাদেরকে কি নির্দেশ দিয়ে গিয়েছিলেন।
5: জি ভাইজান, আমি সেই মতোই সব ব্যবস্থা করছি। ছোট ভাই জয়নাল,
9: জি
5: আপনি যুদ্ধের ময়দানে যান, আমি এই দুজনকে অজুবা নিয়ে বিবাহের জন্য তৈরি করছি। আঞ্জুমান চাচি আম্মা, ভাবি যান, আপনারাও আসুন আমার সাথে, জরুরি এত্তেলা আছে।
4: এত্তেলার সংবাদ আমরা ইতোপূর্বে পেয়েছি ভাবি যান, ছোট ইমামের কথা আমাদের মানতেই হবে।
5: না মানলে তিনিই কষ্ট পাবেন আর মহান সৃষ্টিকর্তাও নারাজ হবেন। হয়তো এটাই ছিল কাশিম আর সকিনার ললাট লিখন। যাও, তোমরা অজু বানিয়ে এসো।
2: এখন কি হবে সকিনা?
1: আব্বাজান ফোরাতের দিকে গেলেন, আপনি পানি না পেলে তাইমুম করে নিন, আমিও তাই করছি।
5: তোমাদের দুজনের অজুর জন্য জয়নুল আবেদিন দুঘড়া পানি এনেছেন। বাবা কাশেম, না অজু করো।
2: দিন বড় আম্মি, নাও সকিনা।
5: অজু করে পড়ে নিও। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
1: আমিন
2: আমিন।
5: চলো বেটা, চলো মা সুকিনা।

0: অবশেষে আবদুল্লাহ জিয়াদ ইসলামের সঙ্গে আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। ভাই সব ভাববেন না, আমরা প্রথম যাব কুফার পথে, সেইখানে বেইমান জিয়াদকে উচিত শিক্ষা দিয়ে যাব এজিদের রাজধানী দামেশকে। আপনারা সবাই প্রস্তুত?
1: আমরা বীর মুসলিমের আত্মদানের সংবাদ শুনে আপনার নির্দেশের অপেক্ষায় আছি। বলুন কি করতে হবে,
2: কি করতে হবে?
0: আমরা কুফায় যাবার সঠিক পথ চিনি না, সঙ্গে আছে নারী পুরুষ শিশুরাও, এ তো দেখছি মহাসংকটের হাতছানি দিচ্ছে।
3: সঙ্গে নিতে হবে প্রয়োজনীয় খাদ্য এবং পানীয়। তোমরা সবাই প্রস্তুত?
4: জি দাদি আম্মা, আমরা সবাই প্রস্তুত।
5: পথেই রাত নামবে, তাবু ফেলে পাহারায় থাকতে হবে। ওহাব, তুমি তোমার সৈন্যদের নিয়ে তৈরি আছো তো?
6: সাচ্চা মুসলমান নবীজি রাহে ইসলামের নামে শহীদ হতে সদা প্রস্তুত জনাব। এগিয়ে চলুন, যেখানে রাত হবে সেখানে শিবির তৈরি করবো আমরা।
0: তাহলে চলুন সবাই, আপনি সামনে থেকে পিছনের দিকে ছুটে এলেন যে?
1: অবাক করা এক কাণ্ড ঘটেছে ভাইজান। আমি কৌতূহল বসে ওই মরুদ্বারের দিকে যেতেই আমার ঘোড়ার পা মাটিতে দেবে গেল।
0: তারপর কি হলো?
1: হাতের তরবারে দিয়ে খোরমা গাছের একটা কচি পাতা কাটতেই অঝরে রক্ত বেরিয়ে এলো।
0: বলছো কি, এ তো রীতিমতো ভয়ানক ব্যাপার। আব্বা হুজুরকে কথাটা জানান।
1: জি, যাচ্ছি আমি।
0: এই সেই ভীষণ কারবালার প্রান্ত।
6: এখানে কি ইয়াজিদ বাহিনীর সঙ্গে আমাদের লড়াই হবে? বলুন জনাব, এ কারবালায় কি ঘটবে?
5: শোনো জয়নাল, যা ঘটবে তা সবাই দেখতে পাবে। ওই দেখো, পাশেই বয়ে চলেছে ফোরাত নদী।
0: নদীর আশেপাশে কারা যেন ঘোড়ার পিঠে চড়ে বিচরণ করছে। ওরা কি আমাদেরই সৈন্য?
5: না কাসিম, ওরা শত্রুপক্ষের সৈন্য। পানির জন্য যে কোনো একজনকে পাঠিয়ে দেখো, ওরা পানিও দেবে না। শিশুরা কাঁদছে জনাব, দুধ যা অবশিষ্ট আছে খেতে দাও বোন। সবাইকে সহনশীল হতে বলো, খুব শিগগিরই যুদ্ধ শুরু হবে।
3: বেটা ওহাব, তৈরি হও বেটা, এটাই সেই ভীষণ কারবালার প্রান্তর। এখানেই সবংশে হযরত আলী রাদিয়াল্লাহ আনহু পুত্র ছোট ইমাম শহীদ হবেন।
6: আমরাও লড়াই করে যাব ততক্ষণ যতক্ষণ শহীদ না হই আমি যান।
3: আল্লাহ তোমাদের সহায় হবেন।
0: ভাই সব, আমি একা যাব ফোরাত থেকে পানি আনার জন্য, দেখি কে আমাকে বাধা দেয়।
5: না বাপ, সৈন্যদের সঙ্গে নিয়ে যাও, তোমার আব্বাও যাবেন তোমাদের সঙ্গে।
7: তাই তো, এ হতে পারে না জনাব। আপনি আমায় আদেশ করুন, ছোট ইমামকে কতল করে তার ছিন্ন মস্তক আমি সীমার আপনার দরবারে হাজির করব।
8: শাবাস শাবাস সীমা, তাহলে পুরস্কারটা তুমি পাবে।
7: দোয়া করবেন জনাব, যেন কামিয়াব হতে পারি।
8: আজই হবে ছোট ইমামের শেষ দিন।
7: এভাবে তরবারি যুদ্ধে ছোট ইমামকে কাবু করা যাবে না। খালেদ, তীর মারো, মারো তীর।
9: হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন,
2: মৃত্যুর কোলে ঢলে পড়লেন মানবীর আদরের দোহিত্র। কারবালার চারিদিকে শোনা গেল হায় হোসেন হায় হোসেন, শহীদের রক্তে লাল হয়ে আজও কাঁদছে ফোরাতের অথৈ জলরাশি।
9: পবিত্র আশুরা উপলক্ষে কারবালার কান্না নাটকের অভিনয় শেষ হল। রচনা আব্দুল হাই দুরবার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুয়াবিয়া, গোলাম হাবিবুর রহমান মধু, মুয়াবিয়ার বেগম আলিয়া ফেরদৌসি, মহামন্ত্রী হামান গাজী ফারুক, ইয়াজিদ আব্দুর রাতিন, মারওয়ান এস এম মহসিন, অলিদ মাহবুবুর রহমান, জয়নাল আরিফ হোসেন আপেল, বিবি আঞ্জুমান সৈয়দ মুহাইমিনা চন্দ্রমা, সাহারে বানু রুবি আফরোজ, জায়দা রুকসানা শাহনাজ চুমকি, মুসলিম মীর নাসির আহমেদ নিউটন, আবুল কাশেম কবির আহমেদ, ওয়াহাব ও বর্ণনা আব্দুস সবুর খান চৌধুরী, সখিনা মেহরুবা বেগম, জিয়াদ খন্দকার ইরফান উদ্দিন আহমেদ, কাশেদ আব্দুল হাই দুরবার। শব্দগ্রহণে মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনা মোহাম্মদ আশরাফুল ইসলাম। সীমারের চরিত্রে অভিনয় এবং নাটকটি প্রযোজনা করেছেন এস এম সরওয়ার হোসেন।

সেই নদীর তীরে কারবালার মাঠে করেছেন শেষে জীবন দান, ফোরাতের পানি আজ বয়ে যায়, ইমাম পাইনি করিতে পান, ফোরাত তোমার দুঃখ কত যে তুমি বোঝো তাহা আর কে বুঝিবে।

ইমাম হোসেন পানি পানি করে, ইমাম হোসেন পানি পানি করে, সম্মুখে তব হারালো প্রাণ, ফোরাতের পানি আজো বয়ে যায়, ইমাম পাইনি করিতে পান, সেই নদীর তীরে কারবালার মাঠে করেছেন শেষে জীবন দান, ফোরাতের পানি আজো বয়ে যায়, ইমাম পাইনি করিতে পান, আজিও যোগাও পানি সবাকার, তুমি ইমামের পানি তৃষ্ণার,

পারনি যোগাতে তাই বড় দুঃখে, পারনি যোগাতে তাই বড় দুঃখে, গাহিয়া চলেছে শোকের গান, ফোরাতের পানি আজ বয়ে যায়, ইমাম পাইনি করিতে পান, সেই নদীর তীরে কারবালার মাঠে করেছেন শেষে জীবন দান, ফোরাতের পানি আজ বয়ে যায়।

করুণ সুরে মূর্ছনাতে বাতাস কেঁদে হয় যারে যার, করুণ সুরে মূর্ছনাতে বাতাস কেঁদে হয় যারে যার।

হাতে বাতাস কেঁদে হয় যারে যার, কত বুকে রক্ত লয়ে আজ ফুরাত যায় যে বু।

সন্তান নাই যে সামান পরাণ কাঁপে শুধু শেষ হলো হায় খিলাফত।

দুধের শিশু খুন করে সে জালিম নীলাজ দেখায় বাহাদুরী।

বাংলাদেশ বেতার ঢাকা। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম 90 মেগাহার্টজে। প্রিয় শ্রোতা, শুনছেন নিঃশুতি আয়োজন, শুনবেন মহরমের গান। প্রথম গানের শিল্পী খুরশিদ হাসান খান, গানের কথা লিখেছেন সাবির আহমেদ চৌধুরী, সুর করেছেন আলাউদ্দিন মিয়া। এরপর রয়েছেন ইয়াসমিন মুশতারি, গানের কথা লিখেছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন শম খায়রুল ইসলাম।

শুনলেন মহরমের গান, বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন মহানাল পাকের শানে হামদ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত। প্রথম শিল্পী নওশিন লায়লা, গানের কথা লিখেছেন আব্দুল লতিফ, সুর করেছেন আব্দুল লতিফ। এরপরে রয়েছেন আবু বকর সিদ্দিক, গানের কথা লিখেছেন সাবির আহমেদ চৌধুরী, সুর করেছেন শিল্পী নিজেই।

প্রিয় শ্রোতা, শুনলেন হামদনাথ, বাংলাদেশ বেতার ঢাকা, চন্দ্রেন মর্সিয়া, প্রথম শিল্পী বশির আহমেদ, কথা লিখেছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন শওকত হোসেন, রওশন আর মুস্তাফিজ রয়েছেন এরপরে, সোহরাব হোসেন রয়েছেন তারপরে।

0: শুনলেন মার্সিয়া, বাংলাদেশ বেতার, ঢাকা।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ গীতি নকশা, কাদে ফোরাত নদী।
2: তপ্ত মরুর বক্ষ চিরে উঠে আসা এক রক্তরাঙা ইতিহাস। কারবালা প্রান্তরে শহীদের রক্তে রাঙানো পবিত্রতম আত্মত্যাগের এক মহান নিদর্শন।
3: উষর মরু ধূসর পাহাড় ভেদ করে ভেসে আসে দিকে দিকে, হায় হোসেন, হায় হোসেন।

0: আকাশ বাতাস থেমে যায়, থেমে যায় ধরণী। আলী আসগরের রক্তমাখা নিথর দেহ পড়ে থাকে তপ্ত বালুতে।
1: কাঁদে জমিন বালুকা রাশি, নবীর বংশের শেষ প্রদীপ হজরত আলীর প্রিয় পুত্র হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হোসেনের গলায় খঞ্জর চালাতে এতটুকু কাঁপল না হৃদয়। হায় রে পাষাণ সীমা।

0: পানির নহর বইছে ফোরাত নদীতে, এক ফোঁটা পানির জন্য ইমাম শিবিরে হাহাকার।
1: পানি পানি করে শহীদ হল মাসুম শিশু আলী আসগার সহ সত্য পথের সৈনিক।
0: পানির বদলে শহীদের রক্তে ভিজে গেল কারবালার তপ্ত বালুকাময় প্রান্তর।

0: ফোরাত নদীর ঢেউ জানে এই ধরনের পবিত্রতম আত্মত্যাগের কথা, রক্তরাঙা ইতিহাসের কথা।
1: ঘুরে ঘুরে আসে দশই মহরম, কাঁদে আসমানে কাঁদে জমিন, কাঁদে তপ্ত বালুকা রাশি।

0: যেখানে রক্ত ছিল, ছিল না পরাজয়। শিশুরে কান্না, মায়ের বুক ফাটা আরতি হয়ে উঠেছিল প্রতিবাদের প্রতিধ্বনি, সত্য ন্যায়ের পথে চলার অনন্ত প্রেরণা।
1: কারবালার এই ইতিহাস কেবল শোকের ইতিহাস নয়, এজন্য ত্যাগের এক মহাকাব্য। ফোরাত নদীর তীরে কারবালার তপ্ত বালুকাময় শহীদের নামে অমর অবিচল সত্যের মিছিল। বুক ভরা ব্যথার পাহাড় নিয়ে আজও কাঁদে ফোরাত নদী।

এতক্ষণ শুনলেন পবিত্র আশুর উপলক্ষে বিশেষ গীতে নকশা কাদে ফোরাত নদী। গীত রচনা, গ্রন্থনা, সুর সংযোজন ও সঙ্গীত পরিচালনায় আবু বকর সিদ্দিক, সঙ্গীত পরিবেশনায় রওশন আরা সোমা, মোহাম্মদ শোয়েব, মিরাজুল জান্নাত সোনিয়া, নাসরিন আক্তার বিউটি, এ কে এম শহীদুল কবির এবং রাবেয়া আক্তার সেতু। উপস্থাপনায় শামীম আহমেদ ও ফাতেমা আফরোজ সোহেলি। অনুষ্ঠান সম্পাদনায় আব্দুল আওয়াল। তত্ত্বাবধানে মোসাম্মদ জেসমিন নাহার। পবিত্র আশুর উপলক্ষে বিশেষ গীতি নকশা কাদে ফোরাত নদী প্রযোজনা করেছেন মোহাম্মদ হাসনাতুল আজম।

0: অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। সূরা আর রহমান আয়াত 26-27। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। সূরা তালাক আয়াত 4। তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। সূরা বাকারা আয়াত 148। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন নিশুতি অধিবেশন। আমন্ত্রণ জানাচ্ছি হামদনাতে। শুনবেন আব্দুল লতিফের গান, শিল্পী এম এ মান্নান।
1: দিন দুনিয়া

জমিন ও আসমান, দিন দুনিয়ার মালিক তুমি, ও গো মেহেরবান। সৃজন করেছো তুমি জমিন ও আসমান, দিন দুনিয়ার মালিক।

প্রিয় শ্রোতা, শুনলেন পরপর দুটো নাত ও হামদ। প্রথমটি ফেরদৌসী রহমানের কণ্ঠে, দিন দুনিয়ার সাথে আমার নূর নবী হাজারাত, গীতিকার ছিলেন ফররুক আহমেদ, সুর করেছেন আব্দুল লতিফ, এবং পরের হামদটি শুনেছেন সালাহউদ্দিন আহমেদের কণ্ঠে নজরুল সঙ্গীত। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি মোরসিয়া আয়োজনে। শুনবেন আব্দুল লতিফ ও সহ শিল্পীবৃন্দের কণ্ঠে মা ফাতেমার নয়নমণি, গীতিকার ফররুক আহমেদ, সুর করেছেন শিল্পী নিজেই।

শহীদি খুন লাগে যে আসমানে।

ছুরির মুখে পড়ল মাথা ছুটি।

বীর শহীদের কণ্ঠে হেনে ছুরে, আধার ঘেরা আকাশ তলে, জালিম সীমার করে কি ধন চুরি।

শুনলেন রওশনারা মুস্তাফিজের কণ্ঠে নজরুল সঙ্গীত, এবং এই মোরসের মাধ্যমেই শেষ হয়ে গেল আজকের এই মোরসের আয়োজন বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে পবিত্র আশুরার তাৎপর্য ও শিক্ষা সম্পর্কে বলবেন মুফতি নেসারউদ্দিন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকুলি শুনবেন সকাল 9টা 5 মিনিটে। পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান শুনবেন সকাল 10টা 5 মিনিটে। পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ গীতি নকশা কালাই আজও মহরম সকাল 10টা 30 মিনিটে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা শুনবেন মাদকমুক্ত আগামী বেলা 11টা 20 মিনিটে। পবিত্র কোরআনের ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা 2টা বেজে 20 মিনিটে। পবিত্র আশুরা উপলক্ষে বিশেষ নাটক ফোরাত নদীর তীরে শুনবেন বেলা 3টা 5 মিনিটে, রচনা কাজী আসাদ, প্রযোজনা মীর নাসির আহমেদ নিউটন। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4টা 35 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5টা 50 মিনিটে এবং কৃষাণ বধূ সন্ধ্যা 6টা 5 মিনিটে। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যা 7টা 30 মিনিটে। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনবেন রাত 10টায়। সবশেষে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান, এবং FM 90 মেগাহার্জে সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকা কয়েল অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল 6টা। আজ 10ই মুহররম, পবিত্র আশুরা। বিশ্ব মুসলিম জাহানে দিনটি একদিকে শোকের, অন্যদিকে হত্যা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণের চেতনায় উজ্জ্বল।
1: কারবালার মরুপ্রান্তরে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই করে অত্যাচারী শাসক ইয়াজিদ বাহিনীর হাতে অবরুদ্ধ ও পরিবেষ্টিত হয়ে পরিবার পরিজন এবং সঙ্গীসহ মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন। সেই বেদনাদায়ক ঘটনার স্মৃতি নিয়েই ফিরে এলো পবিত্র আশুরা।
0: ইসলামের জন্য ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্মত্যাগের যে উদাহরণ রেখে গেছেন, তা মানুষের কল্যাণে নিবেদিত হোক এবং অন্যায় অবিচার ষড়যন্ত্র কুটিলতা থেকে পৃথিবীকে মুক্ত করতে কারবালার ত্যাগের মহিমায় সবার অন্তর আলোকিত ও শুদ্ধ হোক, এই কামনা করে শুরু করছি আজকের অধিবেশন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েব 693 কিলোহার্স, FM 90, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
0: অনুষ্ঠান উপস্থাপনায় শাইলা রহমান, শামীম খান শামা ও আমি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ ও এস এম আল জুবায়ের, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহফুজা আক্তার সুমি।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা রাদের 1 ও 2 আয়াত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম।
3: أعوذ بالله من الشيطان الرجيم